আজ মঙ্গলবার, তেসরা ভাদ্র, 1948 শকাব্দ, 25শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 8ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:19:33, সূর্যাস্ত হবে বিকেল 5:56:43। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57:20।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে পরবর্তী ছয় থেকে বারো ঘন্টার মধ্যে ঝোড়ো আবহাওয়া তৈরি হওয়ার কারণে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার থেকে শুরু করে ঘণ্টায় ৫৫ কিলোমিটার অবধি হতে পারে। এই জন্য পরবর্তী ছয় থেকে বারো ঘন্টার মধ্যে মৎস্যজীবী বন্ধুদের উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন গীতা থেকে পাঠ।
1: শ্রীমদ্ ভগবদ গীতা হতে পাঠ ও মর্মানুবাদ। গীতা স্থিত প্রজ্ঞ দ্বিতীয় অধ্যায়। শ্রী ভগবানুবাচ।

0: শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক। নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

0: এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা। নারকেল চাষে ফল ঝরা ও তার সমাধান বলবেন অধ্যাপক অপূর্ব বন্দ্যোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, কেন নেত্রদানের অঙ্গীকার করবেন বলবেন ডাক্তার শাগ্নিক সূর্যদাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় দেবদুলাল দে এবং নিবেদিতা নাগ তহবিলদার। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা কথিকা, আশ্চর্য সে কোয়ান্টাম যোগ শুনবেন তৃতীয় পর্ব বলবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। 8:05 নজরুলগীতি শিল্পী পরিমল ভট্টাচার্য। 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সুমিতা হালদারের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন দেবরাজ চট্টোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছবির গান প্রথম অংশ। 9:25 জেলা চিঠি মালদা থেকে পাঠিয়েছেন সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় বিদিশা রায়। 11:00 যৌবনের অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং কিংসু ঘোষ। 12:00 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 12:15 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুন ফসল পরিবেশ সুরক্ষা, এ বিষয়ে ডক্টর হাসনাহারা খাতুনের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 1:00 নির্বাচিত নজরুলগীতি। 1:45 মাননীয় শু বয়স্ক নাগরিকদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় ডালিয়া দাস। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। এরপর বাইরে ঘুরে সর্বভারতীয় নৌচালনা প্রতিযোগিতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর পরিসংখ্যান বিদ্যা বিষয়ে পাঠদানে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই এবং 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশন করবেন রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কিষাণবাণী জীবিকা ও পুষ্টি সুরক্ষায় হারিয়ে যাওয়া ছোট মাছের বিষয়ে ডক্টর অপর্ণা রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তরজা গান পরিবেশনায় পবিত্র কুমার মণ্ডল এবং সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা। 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী শুনবেন নাটক নিরাপত্তা কর্মী রচনা সুন্দর মুখোপাধ্যায় প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন এ বিষয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন অমিত রায়চৌধুরী এবং অধ্যাপক ডক্টর অভিজিৎ কুণ্ডু শুনবেন প্রথম পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেহনাজ আব্দুর রউফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায়। 9:30 শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান স্বরচিত কবিতা পাঠে পাপড়ি গুহ, স্বরচিত কবিতা পাঠে প্রবাল কুমার বসু। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 10:50 আধুনিক গান শিল্পী পরিমল ভট্টাচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীত সেতার পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানুষ 213 পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বীতশোক চক্রবর্তী। 8:30 আধুনিক গান শিল্পী পরিমল ভট্টাচার্য। 8:50 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 9:10 রাসধারা উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাহউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি। 12:12 সুরভি উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি। 1:10 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনা অভিরূপা ভাদুড়ি। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত এরিনা মুখোপাধ্যায়। 5:20 উর্বশী উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য। 6:10 কথিকা বলবেন অমরনাথ ভট্টাচার্য। 6:30 গুলগুলশান উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য। 7:10 নজরুলগীতি শিল্পী পরিমল ভট্টাচার্য। 7:30 দর্পণ উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইট অনুষ্ঠানে বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান পিয়ানো অ্যাকর্ডিয়ান বাদনে থাকবেন অনুপম দত্ত উপস্থাপনা অভিষেক মণ্ডল। এরপর পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানীশ কুমার বলেছেন, নির্বাচন কমিশন ভোটার সচেতনতা বৃদ্ধি ও ভোটদাতাদের প্রশিক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতীয় বৈদেশিক পরিষেবা IFSA 2025 ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করছিলেন। শ্রী মোদী ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন ও সক্রিয় যোগাযোগের সংমিশ্রণের উপর জোর দিয়ে তাদের এ ব্যাপারে উৎসাহিত করেন, যাতে এর মধ্যে দিয়ে ভারতের আন্তর্জাতিক যোগাযোগও আরও সুদৃঢ় হয়। বিশ্বে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুঘটকের ভূমিকা পালনের জন্যও এই আধিকারিকদের প্রতি আহ্বান জানান শ্রী মোদী। ভারতকে বিশ্বের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যস্থল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্যও তাদের প্রতি আর্জি জানান প্রধানমন্ত্রী। গোটা বিশ্বে তরুণ প্রজন্মকে ভারত সম্পর্কে আরও উৎসাহিত করতে ভারত কো জানিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজনেরও পরামর্শ দেন তিনি। এই IFS আধিকারিকরা তাদের প্রশিক্ষণ ও ভারত দর্শনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। উল্লেখ্য, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 50 জন IFS আধিকারিক এই দলে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। শ্রী শাহ বলেন, মাল্টি এজেন্সি সেন্টার বা MSC এ থাকা তথ্য AI এর মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় নিরাপত্তার জন্য মান্য কার্যবিধি বা SOP তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রহার প্রকল্পের জন্য প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব

0: জানান তিনি। সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাসবাদ বিরোধী ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও বহিষ্কার, সাইবার অপরাধ এবং পাকিস্তানের ছায়া যুদ্ধ নিয়ে আলোচনা হয়। দুদিনের সম্মেলনে সারা দেশ থেকে 850-এরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবেন। 2003 সালে ভারত ও চীনের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে অজিত দোভাল ও ওয়াং ই 3,400 কিলোমিটার দীর্ঘ ভারত চীন সীমান্ত সমস্যা নিরসনে আলাপ আলোচনা চালাবেন। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইচিং এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য, পেইজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্করও জোর দিয়ে বলেছেন, চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। শ্রী দোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর ক্রেমলিনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত রাশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তার সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিসকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
0: বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতের সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। চলতি বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। এর আগে বিদেশমন্ত্রী এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ গতকাল মস্কোয় বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করছেন। অর্থমন্ত্রক জানিয়েছে, সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। শ্রীমতী সীতারামন

0: টরেন্টোয় কানাডার বিদেশমন্ত্রী ফ্রাঙ্কোস ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশন ভোটার সচেতনতা বৃদ্ধি ও ভোটদাতাদের প্রশিক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। তিনি গতকাল লখনৌয়ে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ও ইসিআই নেট অ্যাপ সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। নির্বাচনী প্রক্রিয়ায় দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা সম্পর্কেও গুরুত্ব আরোপ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
1: इलेक्टोरल लिटरेसी क्लब जो चुनाव आयोग की परंपरा रही है उसको सशक्त रूप से और एक प्रोएक्टिव रूप से ढालने का एक प्रयास चुनाव आयोग ने।
0: ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ কথা জানান। ছত্তিশগড়ের সুকমা জেলার ভেজ্জি থানার পুলিশ মাওবাদী ডেরায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র বিস্ফোরক উদ্ধার করেছে। আত্মসমর্পণ করা মাওবাদীদের কাছ থেকে খবর পেয়ে জেলা পুলিশ সংরক্ষিত বাহিনী এবং বাস্তার ফাইটার্স ভান্দারপাদার ও মুনুর কোন্ডরের পাহাড়ি জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালায়। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর পূর্ব ভারত, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, উত্তরপ্রদেশ, বিদর্ভ, কর্ণাটকের উপকূলীয় অঞ্চল, ঝাড়খণ্ড, মাহে এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে দু উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। কলম্বোর সিংহারি স্পোর্টস ক্লাবে ভারতের থেকে 495 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান করে ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্র্যাব বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন নারকেল গাছে ফল ঝরা ও তার সমাধান। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হর্টিকালচার অধ্যাপক ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়।
1: আজকে এই যে ফল ঝরা এবং তার সমাধান নারকেলের, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নারকেল গাছকে আমরা কল্পবৃক্ষ বলি, তার সমস্ত জায়গাটাই ব্যবহার করি। তো ফল ঝরা নারকেলের একটা মানে খুব কমন একটা প্রবলেম, সমস্যা, এবং চাষি ভাইরা সবসময় আমাদের কাছে আসেন, স্যার ফল ঝরে যাচ্ছে, কিভাবে এটাকে বন্ধ করব বা কিভাবে এটার সমাধান হবে। সেই হিসাবে আমি বলি যে ফল ধরার যেসব কারণ, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে পরিচর্যা, মানে বৈজ্ঞানিক পরিচর্যা গাছের প্রয়োজন, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে যে মুচিটা আসছে, সেই মুচিটাতের মধ্যে যদি গাছের মানে মাথা পরিষ্কার না করা হয়, তাহলে ওখানে ফাঙ্গাল ইনফেকশন বা আমাদের রোগের থেকে সেই মুচিগুলোকে ঝরিয়ে দিতে পারে। তিন নাম্বার হচ্ছে অনেক সময় ইঁদুর বা অন্য কোনো পোকামাকড়ও গোড়াতে মানে কেটে দিয়ে সেটার থেকেও ফল ঝরতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন মানে খাদ্যের অভাব এবং জলের অভাব, সেচের অভাব, এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু গাছের ফল ঝরার সমস্যাটা দেখা যায়। সুতরাং এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রবলেম। সুতরাং আমরা শুধুমাত্র একটা পরিচর্যা করেই কিন্তু গাছকে ফল ঝরার থেকে রক্ষা করতে পারবো না। সুতরাং ফল ঝরার থেকে যদি গাছকে বাঁচাতে হয়, তাহলে প্রথম হচ্ছে আমাদের বৈজ্ঞানিক উপায়ে সারের পরিচর্যা করতে হবে। এক নাম্বার সারের পরিচর্যা, আমাদের যেরকম 500 গ্রামের মতো নাইট্রোজেন জাতীয় খাদ্য, 250 গ্রামের মতো ফসফেট জাতীয় খাদ্য, 750 গ্রামের মতো

0: পটাশ জাতীয় খাদ্য লম্বা জাতের জন্য যদি আমরা দিই বৎসরে দুবার ভাগ করে, অর্ধেক বর্ষার আগে অর্ধেক বর্ষার পরে, সাথে 15 থেকে 20 কেজির মতো জৈব সার ব্যবস্থা করে মাটির সাথে মিশিয়ে যদি আমরা খাবার দিই, তাহলে আমরা গাছের যে পুষ্টি সেটা আমরা দিতে পারলাম। এরপরে অনেক সময় দেখা যায় যে গাছের মুচি ঝরছে, কোনো রোগের আক্রমণও নেই, কোনো পোকার আক্রমণও নেই, কিন্তু মুচি ঝরে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলি যে গাছ প্রতি সোহাগা 100 থেকে 150 গ্রামের মতো যদি ওই সারের সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেখান থেকে গাছের শেকড় ওই গাছ খাবার নিয়ে, তাহলে পরবর্তী যে মুচিগুলো আসবে সেখানে কিন্তু গাছের যে গুটিগুলো সেই গুটিগুলো ঠিকমতো ধরে ফলন আসবে। সুতরাং এটা গাছের আরেকটা পরিচর্যা খাবারের দিক থেকে। এছাড়া সেচের পরিচর্যা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা গাছগুলো মানে নারকেল গাছের একটা গাছ থেকে প্রত্যেক দিন 20 থেকে 30 লিটার জল বেরিয়ে যায় বাষ্পীভবনে। সুতরাং সেই 20-30 লিটার জল আমি প্রত্যেকদিন দিতে পারছি না। সুতরাং সেচের পরিচর্যা আমরা যদি ঠিক মতো না করি, তার মানে কি একদিন বা দুদিন পর পর অন্তত 3 থেকে 4 বালতি করে জল গাছের গোড়াতে বেসিন বেঁধে দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে শেকড়। তাতে ও খাবারটাও নিতে পারবে এবং গাছ ওই মধ্যে মানে শেকড়ের মধ্যে দিয়ে যে জল নেবে, সেই জল পুরো গাছের পাতার থেকে খাবার তৈরি হয়ে ফল এবং গাছের সমস্ত শরীরেই সেই জল পাবে। সুতরাং জল, খাবারের পরিচর্যা আর পেস্টিসাইড মানে যদি কোনো রোগের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমরা রোগ নাশক কোনো মানে ওষুধ স্প্রে করে সেটাকে কন্ট্রোল করতে পারবো। তবে এইগুলো যদি আমরা পরিচর্যা দিয়ে দেখি যে আমার গুটি ঝরাটা কমলো, তাহলে আমরা ধরে নেব যে রোগ এবং পোকা মানে পোকার আক্রমণের জন্য গুটি ঝরা হয়নি। ম্যানেজমেন্ট মানে ঠিক মতো পরিচর্যা যেহেতু হচ্ছে না সেই জন্য গুটি ঝরা। আরেকটা গুটি ঝরার কারণ আপনাদের বলি যে চাষি ভাইরা অনেক সময় কাছাকাছি গাছ লাগিয়ে দেয়। তো আমি কিছু কিছু জায়গায় ঘুরেছি, ভিজিট করেছি, যেখানে দেখেছি যে পাশাপাশি দুটো গাছই কিন্তু মুচি এসছে, প্রত্যেকটা গাছের পাতার কোলে মুচি এসছে, কিন্তু মুচিতে একটাও নাট নেই। তার কারণই হচ্ছে যে ওই মুচিগুলো গাছ পরিষ্কার করা হয় না, মাথাটা পরিষ্কার না করলে কি হয় ওখানে রোগ পোকার আক্রমণ প্রচুর হয়। 2 নম্বর হচ্ছে যে সূর্যালোক ওখানে যদি না পৌঁছতে পারে, তার যদি খাবার গাছ ঠিকমতো না তৈরি করতে পারে, সেই খাবার যদি ও ফলের বাড়ার জন্য না পাঠাতে পারে, তাহলেও কিন্তু আমার যে মুচিটা ধরবে পরাগমিলনের পরে বড় হবে সেই মুচিটা ঠিকমতো খাবারের অভাবে আবার ওটাও ঝরে যায়। তো এইসব বিভিন্ন কারণে আমাদের দেখা যাচ্ছে যে মুচি ঝরাটা গাছের একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাদের মুচি ঝরার থেকে গাছকে যদি রক্ষা করতে হয়, তার বৈজ্ঞানিক পরিচর্যা, তার সেচের পরিচর্যা, তার সোহাগার পরিচর্যা এবং তাকে ঠিকমতো জায়গা দেওয়া মানে তার দূরত্ব বজায়, তার মানে 7.5 মিটার/7.5 মিটার 25 থেকে 26 ফুট দূরে দূরে গাছ বসানো। তাহলে এখন এই যে আলোচনা করা হলো গাছের মুচি ঝরার লক্ষণ এবং তার সমাধান, এইগুলোর মধ্যে প্রধান হচ্ছে আমাদের সেচের পরিচর্যা। সেচ পরিচর্যা যদি আমরা গাছকে দিই, তাহলে দেখা গেছে যে গাছের ফলন এবং মুচির যে মুচি পড়ার যে সমস্যা সেটা খুব সহজেই সমাধান হয়। তারপরে হচ্ছে সারের পরিচর্যা। সারা বছর যেহেতু মুচি দিচ্ছে, সুতরাং সারা বছরে গাছের খাবারটা ঠিক মতো যদি না পায়, তাহলে যে সময়ে খাবার পাবে না সে সময়ে মুচিগুলো ছোটো ছোটো হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সারা বছরের পরিচর্যা, সারা জীবনের, তার না একটা মুচি তৈরি হচ্ছে 2.5 বছর আগে। সুতরাং 2.5 বছর আগের থেকে তার যে পরিচর্যা সেটাই আপনার যখন মুচিটা বেরিয়ে আসছে তার মধ্যে দেখতে পাবেন। সুতরাং সেখানেও যদি আপনি ঠিকমতো জল এবং সার না দিয়ে থাকেন, তাহলে সেই মুচিগুলো কিন্তু ওখান থেকে ছোট হয়ে থাকবে এবং সেই মুচিগুলো বেরোবে, গাছের মধ্যে গুটি হবে, গুটিগুলো ঝরে পড়ে যাবে। সুতরাং এই চিন্তা করে গাছকে সারা বছরের পরিচর্যা আমার নারকেল গাছের প্রয়োজন।
1: এতক্ষণ শুনলেন নারকেল গাছে ফল ঝরা ও তার সমাধান। এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হর্টিকালচার প্রফেসর ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়।
2: এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে

0: পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো আবহাওয়া তৈরি হতে পারে এবং ঝোড়ো আবহাওয়ার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সংলগ্ন সমস্ত জেলাতেই কোথাও কোথাও এই ঝোড়ো আবহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আজকে চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন কেন নেত্রদান করবেন। বলছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সাগনিক সূর্য দাস।
2: আজ থেকে আমাদের আই ডোনেশন ফোর্টনাইট শুরু হচ্ছে। আমাদের আই ডোনেশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার আমাদের সোসাইটির, যেটা অনেকেই আমরা জানি না। আর কিভাবে করতে হয়, কেন করব আমরা, করলে কাদের সুবিধা হবে, সেটা নিয়েই আমাদের একটু আজকের একটু কথা। তো আই ডোনেট সবাই করতে পারেন, এইটা হলো ফার্স্ট। কাদের দরকার হয়, আমাদের পপুলেশনে অলমোস্ট 1.2-3 crore পেশেন্টস আছেন যারা দেখতে পান না, আর ওনাদের কিন্তু মনি রিলেটেড প্রবলেম আছে, চোখের দৃষ্টি কমে যাচ্ছে কারণ মনিতে কোনো ইনফেকশন হয়েছে, মনি অর্থাৎ কর্নিয়া অফ চোখ। তো সেইটার জন্যই কিন্তু আমাদের আই ডোনেশন করা উচিত। আমাদের আই ডোনেশন করার জন্য আমাদের একটা প্লেজ ফর্ম হয়, যেটা আমরা ইউজুয়ালি বলি সবাইকে ফিল আপ করে রাখতে। ইট ইজ এ টোটালি নন পেড ফ্রি সার্ভিস টু সোসাইটি, যেখানে আমরা অন্যের ভালোর জন্য আমরা এটা করি। আই ডোনেশনের জন্য আগে থেকে আমরা প্লেজ করে রাখতে পারি, নয়তো ইভেন আফটার ডেথ তখনও আমরা কিন্তু এই সিদ্ধান্ত আমরা নিতে পারি যে আমরা আই ডোনেট করব, যদি পেশেন্টের ফ্যামিলি মেম্বার্সরা চান। আই ডোনেশনের জন্য আমরা গভর্নমেন্ট সোসাইটিস আর প্রাইভেট সোসাইটিস দুটোই আছে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটালস, আর এইগুলো ইউজুয়ালি করা হয় আই ব্যাংকে, যেখানে চোখ যেটা আছে আমাদের চোখটা তুলে নিয়ে আমরা সেটাকে ওখানে প্রিজার্ভ করি। সো একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমাদের জানতে হবে, যে পুরো চোখ ট্রান্সপ্লান্ট করা কিন্তু হয় না। আমরা কিন্তু শুধু চোখের মধ্যে যে মণিটা আছে সেই মণিটাই আমরা ট্রান্সপ্লান্ট করি। আমাদের চোখের রেটিনা এবং নার্ভ এইগুলো কিন্তু এখনও পর্যন্ত ট্রান্সপ্লান্ট করা যায়নি। আমরা শুধু কিন্তু মণি ট্রান্সপ্লান্ট করি, যেটাকে আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্ট বলি। সো কর্নিয়া ট্রান্সপ্লান্ট আই ব্যাংকসগুলো আমাদের প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টরসেও আছেন, তো এভরিবডি ক্যান ইউটিলাইজ দ্য সার্ভিস। 15-20 মিনিটেই পুরো ব্যাপারটা মিটে যায়, যেই একবার আফটার ডেথ আমরা ফোন করে, যেখানে আগে যদি কথা বলা থাকে তাহলে সেই পার্টিকুলার সোসাইটিকে আমরা ফোন করে, সোসাইটি অথবা হসপিটাল ফোন করে আমরা এই নিউজ অফ ডেথ অ্যান্ড টাইম অফ ডেথ আমরা বলি, তখন সে অনুযায়ী ওনারা ট্রেন্ড মেডিকেল পার্সোনাল অর ডক্টর অর সার্জনকে পাঠান আইটা নেওয়ার জন্য। একটা ডোনেশনে দুজনের কাছে চোখ যায়, সেই দিক থেকে ইফ 1% ডোনেটস তাহলে দুজন কিন্তু দৃষ্টিশক্তির লাভ হবে। আই ডোনেট কারা করতে পারেন,

0: আই ডোনেশন কিন্তু সবাই করতে পারেন। 99% অফ দ্য কেসে আই ডোনেট করা যায়। যদি কোনো ফ্যাক্টার্স থাকে সেগুলো আগে থেকে বলে দেওয়া হবে যে এই এই ক্ষেত্রে কিন্তু আই ডোনেট করা যায় না, আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম কেসে আই ডোনেট করা যাবে। এই একটা প্রশ্ন সবারই থাকে যে আমার চোখে অপারেশন হয়েছে, ছানি অপারেশন হয়েছে, এর পরেও কি আমরা আই ডোনেট করতে পারি? হ্যাঁ, আপনি করতে পারেন। যদি মনিতে কোনো সমস্যা না থাকে আগে থেকে, তাহলে কিন্তু আই ডোনেট করা যায়। সুগার, প্রেশার এবং অন্যান্য রোগেও কোনো অসুবিধে হয় না, সবাই কিন্তু আই ডোনেট করতে পারেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কেন নেত্রদান করবেন, বললেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক শাগনিক সূর্য দাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: সকাল সকালই মেঘ বৃষ্টির খেলা চলছে। আস্তে আস্তেই দেখলাম কোথাও বৃষ্টি, আবার কোথাও মেঘ, আবার কোথাও একটু হালকা কুয়াশার মতন। হ্যাঁ, এই দিনগুলোই আসছে সামনে, আমাদের সেগুলোর সঙ্গে প্রস্তুতি নিতে হবে। আর হ্যাঁ, এই সময় কিন্তু শরীর খারাপ হওয়ার একটা প্রবণতা থাকে, সর্দি কাশি জ্বর ঘরে ঘরে। সাবধানে থাকুন। প্রাত্যহিকীতে স্বাগত আপনাকে।
1: স্বাগত জানাই প্রত্যেকী দরবারে সকল শ্রোতা বন্ধুকে। শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিন। আজ অর্থাৎ 25শে আগস্ট শুরু করব, যার কথা দিয়ে তিনি সজনীকান্ত দাস। কবি হিসেবে তিনি বড়, গবেষক ও সমালোচক হিসেবে বড়, কিন্তু হৃদয়ের ঐশ্বর্যে সকলের চেয়ে বড়। সাহিত্যিক মনোজ বসু যাঁর সম্পর্কে কথাগুলো বলেছিলেন, তিনি বিখ্যাত শনিবারের চিঠির সম্পাদক, পরিচালক রূপে খ্যাত সজনীকান্ত দাস। 1900 সালের 25শে আগস্ট বর্ধমান জেলায় তাঁর জন্ম হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MSc পড়তে পড়তেই তিনি শনিবারের চিঠিতে যোগ দেন। পত্রিকার 11 সংখ্যা থেকে তিনি তার সম্পাদক ও পরিচালক হন। এরপর তিনি যোগ দেন প্রবাসী পত্রিকায়। আবার বঙ্গশ্রী ও দৈনিক বসুমিতি পত্রিকারও সম্পাদক ছিলেন তিনি। শনিবারের চিঠি পত্রিকায় ভাব কুমার প্রধান, এই ছদ্মনামে তিনি তার লেখা শুরু করেন। তার শানিত রচনায় বাংলায় ব্যঙ্গ সাহিত্যের এক নতুন ধারার প্রবর্তন হয়। সজনীকান্তের সাহিত্য জীবন অতিশয় বিচিত্র, বহুদা বিস্তৃত। কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, চিত্রনাট্য প্রভৃতি রচনার মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যকে পল্লবিত করেছেন।

শুধু সাহিত্য নয়, সমকালীন সমাজ, রাজনীতি, চলচ্চিত্র, বেতার, গ্রামাফোন, স্বদেশী গান এইসবের সঙ্গেও আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলেন তিনি। তাঁর রচিত গ্রন্থের মধ্যে মনোদর্পণ, পথ চলতে, ঘাসের ফুল, ভাব ও ছন্দ, বাংলা সাহিত্যের ইতিহাস, রবীন্দ্রনাথ, জীবন ও সাহিত্য প্রভৃতি উল্লেখযোগ্য।

0: অগ্নিযুগে যুগান্তর দলের নির্দেশে দীনেশচন্দ্র মজুমদার, অনুজাচরণ সেন, অতুল সেন ও শৈলেন নিয়োগী এই চারজন আত্মঘাতী যুবকের কাছে এক নির্দেশ গেল। নির্দেশটি হল কলকাতার অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস টেগার্টের গাড়িতে বোমা ফেলতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে অত্যাচারী টেগার্টকে। যেমন নির্দেশ এলো, পরিকল্পনা হলো সেই অনুযায়ী। 1930 সালের 25 আগস্ট নির্ধারিত হল সেই অ্যাকশনের দিন। বেলা 10টার সময় টেগার্ট যখন অফিসে যান, তখনই ঘটাতে হবে এই কাণ্ড। সকালবেলার ডালহৌসি স্কোয়ার জমজমাট, তারই মধ্যে অপেক্ষারত চার বিপ্লবী যুবক। কিন্তু বোমা ফাটানোর সময় সময়ের হিসেবের গণ্ডগোলে কেটে গেল, সাংঘাতিক এক গণ্ডগোল ঘটে গেল। শরীরের কাছেই বোমা ফেটে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন অনুজাচরণ সেন। গ্রেপ্তার হন দীনেশচন্দ্র মজুমদার। বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। নিজের জীবন তুচ্ছ করে বিপ্লবীদের এইসব দুঃসাহসিক কাজের কথা আজও আমাদের স্বদেশের জন্য ত্যাগে অনুপ্রেরণা যোগায়।
1: এরপরে বলবো যার কথা, তিনি প্রখ্যাত বিজ্ঞানী জেমস ওয়াট। ছেলেবেলায় রান্না ঘরে কেটলিতে জল গরম হওয়ার সময় বাষ্পেরেতে ঢাকনার উঠানামা দেখে প্রথম বাষ্পের শক্তির কথা মাথায় আসে তার। বড় হয় ছেলেটি একদিন বাষ্পকেই কাজে লাগিয়েছিল পৃথিবীর মানুষের উন্নতি সাধনে, আবিষ্কার করেছিল স্টিম ইঞ্জিন। যুগান্তকারী এই আবিষ্কারের ফলেই ইউরোপে ঘটে গিয়েছিল শিল্প বিপ্লব। বিখ্যাত সেই বৈজ্ঞানিকের নাম জেমস ওয়াট। কেবল বাষ্পচালিত ইঞ্জিনই নয়, বিজ্ঞানের বহু শাখায় তিনি উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি রেখেছেন। 1736 সালের 19 জানুয়ারি স্কটল্যান্ডের গ্রিন ওক নামে এক শহরে জেমস ওয়াটের জন্ম হয়। ছেলেবেলায় দুর্বল স্বাস্থ্যের জন্য প্রথাগত পড়াশোনা তার বেশি দূর এগোয়নি, অথচ কারিগরিবিদ্যার দিকে তার ঝোঁক দেখে তার বাবা তাকে এক ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দেন। এখান থেকে ভালোভাবে পাশ করে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে উঠলেন তিনি। 1756 সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে যন্ত্রপাতি নির্মাণের কাজ নেন তিনি। এখানেই একটি স্টিম ইঞ্জিনের মডেল মেরামত করতে করতে উন্নত ধরনের আধুনিক বাষ্প ইঞ্জিন তৈরি করার বাসনা জাগে তার। অবশেষে 1765 সালে আপন কল্পনাকে রূপ দেন বাস্তবে, তৈরি করেন সম্পূর্ণ নতুন ধরনের এক অতি উন্নত মানের বাষ্পচালিত ইঞ্জিন। বাষ্পচালিত ইঞ্জিন ছাড়াও তিনি তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্মাণের জন্য হাইড্রোমিটার, জাহাজের স্ক্রিউ এবং প্রপেলার এবং এক ধরনের মাইক্রোমিটার আবিষ্কার করেন। তাছাড়া জলের উপাদান নির্ণয় করতেও সক্ষম হয়েছিলেন তিনি। তাঁর এই বহুমুখী প্রতিভাকে সম্মান জানিয়েছে সারা বিশ্ব। আজীবন বিজ্ঞান সাধনায় রত এই বিজ্ঞানীর মৃত্যু হয় 1819 সালের আজকের দিনে, অর্থাৎ 25 আগস্ট।
0: আজকের দিন আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন প্রতিদিন প্রাত্যহিক গীতে শুনে নিই সেই মহৎ মানুষদের কথা, মহান মানুষদের কথা। আর আরও একটা বিষয় আমরা থাকি প্রত্যেক দিন, সেটা হলো দেশবন্দনা, দেশ মায়ের প্রতি, দেশ মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন। এখন সেই সময় দেশবন্দনা।

0: কথাই শুধু বলে,
1: কথাই শুধু বলে,
0: কথাই শুধু বলে,
1: কথাই শুধু বলে।
2: দ্বৈত কণ্ঠে শুনে নিলাম আজকের দেশবন্দনা।
3: আজ মঙ্গলবার 25 আগস্ট। জানিয়ে দিই কলকাতার বুকে একটা অনুষ্ঠানের কথা। কলকাতার বাবুরাম শীল লেনের রামকানাই অধিকারীর ঝুলন বাড়িতে শুরু হয়েছে ঝুলন যাত্রা মিউজিক ফেস্টিভ্যাল। এটি চলবে আগামী 27 আগস্ট পর্যন্ত।

0: বাজে খরচ, হ্যাঁ আমাদের এই পক্ষের বিষয় প্রাত্যহিকের। আজকে প্রথম চিঠিটি পড়ব শক্তিশঙ্কর সামন্তর লেখা, ধারসা কাজীপাড়া হাওড়া থেকে লিখেছেন। সেই শৈশব থেকে একটা সুন্দর ভাবনা আমার চিরসঙ্গী, যার প্রয়োজন যত কম তার স্বাধীনতা তত বেশি। প্রসঙ্গত, জাতির জনকের একটি উক্তি স্মরণযোগ্য, তিনি বলেছিলেন, পৃথিবীতে সকলের প্রয়োজন মেটানোর মতো যথেষ্ট সম্পদ রয়েছে, কিন্তু কারো লোভ মেটানোর মতো নয়। মহাত্মা গান্ধী মনে করতেন, মানুষের মৌলিক প্রয়োজন সীমিত, প্রাকৃতিক সম্পদ দিয়েই মেটানো সম্ভব, আর বিলাসিতা হল মানসিক ব্যাধি। কেননা অতিরিক্ত ভোগবিলাস মানুষের জীবনকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দেয়। এটা সত্যি যে যে ব্যয় সকল শ্রেণীর মানুষের প্রয়োজন মেটায় না, সামাজিক জীবনধারাকে সমৃদ্ধও করে তোলে না, ভবিষ্যতের সমৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার সুযোগও নেই যেখানে, সেটাকে বাজে খরচ ছাড়া অন্য কিছু ভাবা অসম্ভব। এটা অস্বীকার করার উপায় নেই যে বাজে খরচের প্রভাব সুস্থ সংবেদনশীল মনে আঘাত করছে প্রতিনিয়ত। সত্যি বলতে কি, সাধারণভাবে সমাজ তথা রাষ্ট্র দুর্বল হয়ে পড়ার কারণ মানুষের পরিমিতি বোধের অভাব, যা রাষ্ট্রিক কাঠামো অগ্রগতির পথে অন্তরায় স্বরূপ। কৃষিক্ষেত্রে অপরিচিত সেচের জলের অপচয় এবং নানা ক্ষেত্রে বিবেচনাহীনতার ফলে জল সংকটের যেসব নিদর্শন আমাদের কর্ণগোচর হয়, সেসব আমাদের ভাবনার দ্বারে আঘাত করে কি? আমাদেরই পরিমিতিবোধের অভাবের ফল অরণ্য নিধন। প্রতি বছর আমরা কিছু বৃক্ষরোপণ করি বটে, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণে মন দিই না, বাজে খরচ বেড়ে চলে, দূষণও বাড়ে সমান্তরালভাবে। সমাজে নিদারুণ অর্থনৈতিক অসাম্যে হ্রাস না টানলে বাজে খরচের প্রবণতা দূর হবার নয়। আমার এক স্কুল শিক্ষক বলেছিলেন, শব্দবাক্য এসব মানুষের ভাব প্রকাশের মাধ্যম, এর যথার্থ প্রয়োগ সংশ্লিষ্ট মানুষকে যথাযথভাবে চেনায়। পথে ঘাটে শিশু মহিলা দেখা দেখি নেই, কিছু তথাকথিত শিক্ষিত বিশিষ্টজনদের মুখেও গালি, এসবই প্রকৃত অর্থে বাজে খরচ। শিবশঙ্কর, শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া হাওড়া থেকে লিখেছেন। বিজ্ঞাপনের
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: বিজ্ঞাপনের পর ফিরে এলাম, একটা খবর দিয়ে দিই চিঠির মাঝে। কলকাতা বেতারের 99তম জন্মদিন, শতবর্ষের পথে পা, আগামীকাল 26শে আগস্ট বুধবার। কত না স্মৃতি, নস্টালজিয়া, ইতিহাস, সমাজ বদলের সাক্ষী নাকি কাণ্ডারি বেতার? বিশেষ অনুষ্ঠান রেডিও যন্ত্র নয়, বিবর্তন। দেবাশিস বসু, স্বপ্নময় চক্রবর্তী, শশাঙ্ক ঘোষের কথায় উঠে আসবে কলকাতা বেতারের কত কথা আগামীকাল বুধবার সকাল 9:30 থেকে 11:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। বিশেষ অনুষ্ঠান রেডিও যন্ত্র নয়, বিবর্তন।
3: বাজে খরচ আমাদের জীবন থেকে প্রতি মুহূর্ততে তো সময় খরচ।

0: যাচ্ছে, তাই না? সেটা বাজে না ভালো সেটা জানে আমাদের মন। কারণ আপনি দেখবেন যে কোনো একটা কাজ করছেন, সেই কাজটা যদি আপনার মনোপুত হয়, আপনার মনে একটা অদ্ভুত তৃপ্তি হয়। আপনি ভাবলেন আমার সময়টা কি সুন্দর অতিবাহিত হলো। আবার ধরুন কোনো কিছু, ধরুন মোবাইল স্ক্রল করছেন, কিছুক্ষণ পরে মনে হলো মনটা ভালো লাগছে না, কি একটা করলাম, তৃপ্তি পেলাম না, তাই না? ওটা আপনার কাছে বাজে খরচ, আবার কারোর কাছে ভালো খরচ, সুতরাং এটা আপেক্ষিক। যাই হোক, এই বিষয়ে আমরা পরবর্তী চিঠিতে প্রবেশ করব। উমাপাল, আপনি লিখেছেন কৃষ্ণনগর নগদিয়া থেকে, বুড়ো বয়সে যত সব ভীমরতি, কোথায় বয়স হলে ভগবানের নাম কীর্তন করবে না উনি চললেন নিজের শখ মেটাতে, বলে কিনা শখের দাম লাখ টাকা। বুঝবে বুঝবে, এ বয়সে যখন হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকবে তখন বুঝবে, সময় থাকতে শেখে নি, এখন এসেছে বাজে খরচ করতে যত সব। বাড়ির লোকজনের প্রতিনিয়ত এহেন বাক্যবাণী জর্জরিত প্রতিমা দেবী এক কান দিয়ে শোনেন আর অন্য কান দিয়ে তা বের করে দেন। তিনি হাসি মুখে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে যান। কথাই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। অথচ রমণী সুখে আছে তো? এ প্রশ্নের উত্তর অনেক মানুষই কিন্তু জানতে চান না। একটা বয়সের পর যখন ঘরের মধ্যমণি ভালো থাকার কারণে নিজের জন্য একটু আধটু সময় ব্যয় করে, সেটাই হয় অন্যের কাছে বাজে খরচ। প্রতিমা দেবীর নাচের প্রতি ভালোবাসা সেই শৈশব থেকে, কিন্তু নানান কারণেই তার তা শেখা হয়ে ওঠেনি। সব সময় তার মনে হয়েছে নতুন কিছু করব, নতুন কিছু গড়ব। বাবা মায়েরা সন্তানের মধ্যে তার অপূর্ণ স্বপ্নগুলো বুনতে চেষ্টা করেন, প্রতিমা দেবীও তার ব্যতিক্রম নন, কিন্তু সন্তানের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে তা কখনো চাপিয়ে দেননি। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন কাউকে ভালো রাখতে পারে না কেউ, আমাদের নিজেকেই নিজেদের ভালো রাখতে হয়। তাই তিনি লোকের কথার ধার ধারেন না। জীবনের মাঝ বয়সে পৌঁছে প্রতিমা দেবী মনে করেন এটাই উপযুক্ত সময়ে নতুন করে জীবনটা শুরু করার। নৃত্যের তালে তালে শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করেন তিনি, অথচ প্রয়োজনের বাইরে গিয়ে নিজের ভালো লাগার জন্য খরচ করাকে তুমি কি বলবে প্রাত্যহিকে, বাজে খরচ। এ প্রসঙ্গে মান্নাদের গাওয়া গানের কথাগুলো খুব মনে পড়ে, মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই। শুভেচ্ছা জানালেন উমাপাল কৃষ্ণনগর নদিয়া থেকে।
1: রেণুপদ ঘোষের চিঠি পড়ব, মোজপুর দত্তপুর হুগলি থেকে লিখেছেন। খুব সুন্দর একটি সম্বোধন করেছেন বাণী মঞ্জুরি প্রাত্যহিকে। টাকা পয়সার গরমই হলো, গরমই বলো আর ঝনঝনা নেই বলো, ওসব আর কি, মনের আনন্দটিই আসল। যেখানে কোনো গরজ নেই, নেই কোনো বাধ্যবাধকতা, সেই কাজেই তো আপনা হাত জগন্নাথ, বললে ঘরামি কাকা। আরও বললে এ সংসারে বাজে খরচের মস্ত মাস্টারদা কে জানিস, সে এক নম্বরের ওই সূর্যি মামা আর দু নম্বর চাঁদ মামা, তাদের ছটা কার কি কাজে লাগছে কি লাগছে না তা নিয়ে ভাবতে ওদের বইয়েই গেছে। একসময় ঘরামি কাকার কাজ ছিল মাটির দেওয়াল দেওয়া, ঘর কাঠামো করা, আজকাল উঠেই গেছে ওসব, কে করাবে আর মাঠকোঠা মাটির ঘর। ইদানিং ঘরামি কাকা কাদার তাল হাতে নিয়ে চাক ঘুরিয়ে আপন খেয়ালে মাটির জিনিস তৈরি করে, তারপর তাকে পুড়িয়ে বাহারি রং করে। অবশ্য এর পিছনে তার কোনো অর্থ চিন্তা বা মতলব নেই, আছে বাজে খরচের আনন্দ। কাকার মেয়ে আমার ক্লাস ফ্রেন্ড, গাঁয়ের স্কুলে একসঙ্গে পড়েছি, ও বলে জানিস ওই অভ্যেসটা আমিও আমার বাপির থেকে পেয়েছি, আমি পছন্দসই যা পাই পথঘাট বনবাজার থেকে কুড়িয়ে আনি, পড়ে থাকা বাঁশের গোড়া, মরা গাছের অষ্টাবক্র ডাল, বড় মাছের আঁশ, রঙিন পাথরের টুকরো, এই সব, তারপর ছাদের নিরিবিলিতে বসে গড়নের কাজে ডুব দিই। কি সুন্দর যে সব অবয়ব বেরিয়ে আসে কি বলবো তোকে। আমি ভাবছিলুম সেই জমিদার বাবুর কথা, যিনি তার জমিদারি সেরেস্তার তরুণ কর্মীটির কাজে সন্তুষ্ট হয়ে একবার জিজ্ঞাসা করেছিলেন, অবসর সময়ে কী কী করা হয়? উত্তরে লেখা লিখি। শুনে জমিদারবাবুর তরিনটিকে নিয়ে আসেন শান্তিনিকেতনে, শিক্ষাভবনের সংস্কৃত অধ্যাপক নিযুক্ত করেন। অধ্যাপনার পাশাপাশি তাঁর উপর ভার দেন একটি বাংলা অভিধান সংকলন করার। বহু বর্ষের অক্লান্ত শ্রমে তিনি শেষ করেন তাঁর হীরের টুকরো অভিধান।

বাঙালির কাছে শ্রদ্ধেয় হয়ে আছে। বেশ মনে আছে, একবার এক রেডিও সাক্ষাৎকারে শুনেছিলাম স্বনামধন্য ঐতিহাসিক রোম্যান্সের স্রষ্টা সাহিত্যিক শরদিত বন্দ্যোপাধ্যায় তার লেখালেখির অবসরে সময় কাটাতেন নির্দিষ্ট একটি অভিধানের সঙ্গে। সেটি হল হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের এই বঙ্গীয় শব্দকোষ। এমন মহৎ কাজে, এমন আশ্চর্য বাজে খরচের দৃষ্টান্ত আমি আর কখনো পাইনি। আজকাল মনে হয় লোকে যাকে বাজে খরচ বলে, এ বিশ্ব যেন তারই অলোক বাঁধনে বেঁধে রেখেছে আমাদের। বাজে খরচের এই আনন্দই যে তোমার সঙ্গে মিলিত হবার প্রেম, এ নইলে তোমার প্রেমই যে মিছে হতো দয়াল। রেণুপদ ঘোষ মোজপুর দত্তপুর হুগলি থেকে লিখেছেন।

এরপরে যার চিঠিটি পড়ব তিনি পুষ্প সাঁতরা। আপনি লিখেছেন আটবেড়িয়া হাঁড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে। আপনি লিখেছেন, বন্ধু অপচয় করো না, অভাব হবে না। কথাটি প্রায়শই বলতে শুনেছি বাবাকে, কিন্তু বাবা বাজারে গেলে প্রয়োজনের বেশি সবজি কিনে আনতেন আর আনতেন এক গোছা রজনীগন্ধা। মা মুখ ছামটিয়ে বলত, বাজে খরচের বহর দেখো। বাবা হেসে জবাব দিতেন, তোমাদের খুশি মুখ দেখার জন্য টানাটানি সংসারে পূজোর সময় আমাদের যেমন নতুন জামা হতো, তেমন পাড়ার দুস্থদেরও দিতে দেখেছি। মা বাজে খরচে যুক্তি খাড়া করলে বাবা বলতো, আমার সন্তান পড়বে আর ওরা পড়বে না। ভালোবাসায় রাধিককে কোন কোন অভিভাবক সন্তানকে অপ্রয়োজনীয় পোশাক কিনে দিয়ে আলমারি ভর্তি করেন তা কি আমরা জানি না, আর কেউ খরচ বাঁচিয়ে আলমারি ভর্তি করেন বই কিনে। বাজে খরচের সুস্থ মানসিকতায় বোঝা যায় মনের অন্তর্মহল। বাজে খরচের ফর্দ সবাই কাছে এক নয়, প্রয়োজন এবং শখের মধ্যে বিস্তর ফারাক। নির্দিষ্ট খরচের বাইরেও খরচ করেন অনেকেই, এখানে যুক্তি তর্ক কিন্তু খাটে না। এ বাজে খরচ মরমী ও আবেগি মনের পরিচয়। সুধাদি অবসরের পর নিজের প্রয়োজনের সামান্যটুকু রেখে অনাথ আশ্রমে সাহায্য করেন, বাজে খরচ হিসেবে দেখেন না তিনি, আসলে মনই বাঁচার রসদ খুঁজে নেয়। হিসেবের বাইরেও যে আপাত অর্থহীন ইচ্ছে আছে, তাই মানুষ এখনো যন্ত্র হয়ে যায়নি, মানুষকে মানুষ বলে মনে হয়। হ্যাঁ বন্ধু, আপনি লিখলেন এই কথাগুলো, শুভেচ্ছা জানবেন। পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাঁড়িঝামা, পূর্ব মেদিনীপুর।

পশ্চিম মেদিনীপুরের চিঠি, তালদা রতনচক থেকে লিখেছেন অনুপ খাটুয়া। প্রিয় প্রাত্যহিকী, আজ তোমাদের মাধ্যমে সমাজের বুকে লুকিয়ে থাকা এক অদ্ভুত দ্বন্দ্বের কথা তুলে ধরতে চাই। মাঠের কাজ সেরে ফেরার পথে সেদিন উপার্জনের সামান্য টাকা পকেটে পেয়ে ভাবলাম, বাবার তালি দেওয়া জামা আর গিন্নির মলিন শাড়িটার একটা গতি করি। তাই বাজারে গিয়ে গিন্নির জন্য সুতির শাড়ি আর বৃদ্ধ বাবার জন্য নতুন ফতুয়া কিনেছিলাম। বাড়ি ফিরতেই বাবা ফতুয়াটা দেখে চশমার উপর দিয়ে তাকিয়ে ধমক দিলেন, পকেটে দুটো টাকা আসতেই অনর্থক বাজে খরচ শুরু করলি, পুরনো জামাটা সেলাই করলেই আরও দু বছর যেত। গিন্নি শাড়িটা নিয়ে বলল, সংসারের ভবিষ্যতের কথা ভেবে এই বাজে খরচ না করলেই পারতে। ওনাদের কাছে যা বাজে খরচ, আমার কাছে তা ছিল নিটোল ভালোবাসা। এর আড়ালে এক পরম প্রীতি লুকিয়ে থাকে। পরদিন কিছু নতুন বই সংগ্রহের প্রয়োজনে আমার পুরনো স্কুলের আদর্শ শিক্ষাগুরুর বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম

0: তিনি নিজের ছেঁড়া চটিটা আবারও সুতো দিয়ে সেলাই করেছেন। অথচ নিজের টাকায় ছাত্রদের জন্য প্রতি মাসে দামি বই কিনে দেন। গুরুর জীর্ণ দশা দেখে ভাবলাম, এবার একজোড়া নতুন চটি দিয়ে গুরু দক্ষিণা দিই। কিন্তু আমার দেওয়া নতুন চটি জোড়া দেখে তিনি স্নেহের ধমক দিয়ে বললেন, এসব বাজে খরচের কি দরকার ছিল, এই পয়সায় অভাবী ছেলের খাতা কেনা যেত। স্যারের কাছে যা বাজে খরচ, আমার কাছে তা ছিল অন্তরের গভীর শ্রদ্ধা। ফেরার পথে চায়ের দোকানে অলস যুবকদের মেকি দেখনদারি দেখে বুঝলাম, পারিবারিক সুখ দেওয়া কোনো বাজে খরচ নয়, আসল ক্ষতি হল জীবনের মূল্যবান সময় আর অর্থকে অনর্থক আড্ডা আর লটারির মারণ নেশায় হেলায় নষ্ট করা। সময় তো কোনো দিন ফেরে না, তাই মেকি বিলাসিতা ভুলে এই সম্পদের সঠিক ব্যবহারই জীবনের আসল সঞ্চয়, যা সমাজ থেকে চিরতরে দূর করতে পারে অনর্থক এই বাজে খরচ। অনুপ খাটুয়া লিখলেন তালদা রতনচক পশ্চিম মেদিনীপুর থেকে।
1: এরপরে চিঠিটি পড়ব যার, তার নাম সুব্রত পাল। আপনি লিখেছেন খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ থেকে প্রাণপ্রিয় প্রাত্যহিকে। আমাদের আয়ুর অন্তিম গন্তব্য অর্থাৎ মৃত্যু পর্যন্ত পৌঁছতে কত খরচ, তা কাজের খরচ, বাজে খরচও। যাবতীয় খরচ বলতে আপাতত আমরা আর্থিক খরচকেই প্রাধান্য দিই, বড় করে দেখি। ওদিকে অঞ্জলি চুঁইয়ে গোলে পালায় বাজে খরচ করার সময় জল, যা দিয়ে যেন বয়স বাড়িয়েই চলেছে। কোনো বিষয়ে যোগ্যতা দিয়ে ডিগ্রির সারি সাজিয়ে আমরা যে চেয়ারগুলোয় বসি, সেখানে হাতে পাওয়া কত ক্ষমতার বাজে খরচ করে চলেছে, এটা কি ঠিক? বহু শব্দ বা বাক্যের বাজে খরচ তো হামেশাই হচ্ছে কলমের আগা আর মুখের কথা, যার কোনো নিয়ন্ত্রণ রেখা নেই। যেন নানান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আমাদের পৃথিবী, মৃত্তিকা, জল, বনানী, শ্বাস বায়ুর অক্সিজেন, যা অতি মূল্যবান, কিন্তু আমরা আকছার তার বাজে ব্যবহার করেই চলেছি। যার কেউ হিসেব চায় না, তাদের ক্ষতি করছি, ভাবি প্রজন্মের। তো মানুষের মনই রাজা, হয়তোবা এই রাজাকে সাজাতে কাজের সঙ্গে বাজে খরচ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। বিত্তবানেরা অতি অর্থে যে কোনো বাজে খরচ করতেই পারে, কিন্তু তার কুফলের ভাগিদার যে হতে হয় আমাদের সকলকে। খবরে প্রায়ই দেখা এবং শোনা যায় প্রচণ্ড তাপদাহে মহার্ঘ পানীয় জল, যা কিনা বেশ কয়েক কিলোমিটার দূর থেকে সংগ্রহ করতে হয় কিছু কিছু স্থানের মানুষকে। অথচ ওই জল দিয়েই গাড়ি ধোয়া, বাড়ি ধোয়া, বাগান চর্চা, অন্যান্য খরচ তো চলছেই। অর্থকথা থাক, অতি প্রয়োজনীয় মূল্যবান প্রাকৃতিক সম্পদ বাজে খরচ না করলে আগামী পৃথিবীর জন্য কত কিছু সঞ্চয় সম্ভব। হ্যাঁ বন্ধু, আপনার সাথে আমরাও একমত। সুব্রত পাল, আপনি লিখেছেন খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ থেকে।
0: প্রবাদ প্রবচনী প্রাত্যহিকে সম্বোধন করেছেন জবা সরকার, ঠিকানা সিউড়ি, বীরভূম। তোমার কি মনে হয় জানি না, তবে আমার মনে হয় বাজে খরচ করার একটা ভালো দিক আছে। কেন জানো, আমি বাজে খরচ করে একটা বড় চকলেট মেয়েকে উপহার দিলাম, আর সেটা পেয়ে মেয়ের ওই হাসি মাখা মুখখানা দেখে আমি ভীষণ আনন্দ পেলাম। এই হাসি মুখখানা দেখার জন্য আমি হাজারো বাজে খরচ করতে রাজি আছি। হ্যাঁ, এটা দেখতে হবে আয়ের থেকে যেন ব্যয় বেশি না হয়। কিছুতেই আমি আমার বরমশাইকে বোঝাতে পারি না এটা কোনো বাজে খরচ না। একটা তরকারি রান্না করার জন্য যেমন নুন মিষ্টির প্রয়োজন হয়, ঠিক তেমনই জীবনে আনন্দ পেতে গেলে বাজে খরচের প্রয়োজন আছে। আমার জন্মদিন বা বিবাহ বা বার্ষিকীতে যদি তিনি আমাকে একটা হলুদ অথবা লাল রঙের গোলাপ উপহার দেন, তাহলে আমি ভীষণ খুশি হই। কিন্তু তিনি ওটাকে বাজে খরচ মনে

0: করেন, শাড়ি কিনে, আমার পছন্দের কিছু খাইয়ে, আমার পছন্দের কোনো জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে হাজারো বাজে খরচ করতে উনি রাজি, কিন্তু 40 টাকা দিয়ে দুটো গোলাপ কিনে উপহার দিতে রাজি নন। উনি বলেন, বাজে খরচ করে গোলাপ কিনে ফুলদানি সৌন্দর্য বাড়াবে একদিন দুই দিন, কিন্তু তারপর তার স্থান তো ডাস্টবিন। ওনার বাস্তব যুক্তির কাছে আমি নতি স্বীকার করি। জীবনে বাজে খরচ সবাই করে, এক একজনের বাজে খরচ করার দৃষ্টিভঙ্গি এক এক রকম। আচ্ছা, আমরা কি শুধু অর্থ বাজে খরচ করি, সময়ের বাজে খরচ করি না? করি, অবশ্যই করি। মুঠোফোন নিয়ে স্ক্রল করতে থাকি, এটাও তো একটা সময়ের বাজে খরচ। সময়ের বাজে খরচ না করে ভালো বই পড়ে সময়টাকে কাজে লাগাতে পারি। ক্ষণিকের আনন্দ পেতে চাইলে বাজে খরচ নিয়ে ভাবলে চলবে না। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন জবা সরকার, সিউড়ি, বীরভূম থেকে।
1: হিতাগ্নিধারা, আপনি লিখেছেন MC লাহিড়ী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রাণের প্রাত্যহিকে শৈশবের চেনা স্মৃতির পাতাগুলো যখন ধুলো ছেড়ে সামনে আনা হয়, তখন জীবনের অনেক অমীমাংসিত হিসেব নিমেষেই মিলে যায়। তখন আমি বড্ড ছোট, বড়জোর দ্বিতীয় শ্রেণী। আমাদের ক্লাসের এক ছেলে তার প্রতি জন্মদিনে পুরো ক্লাসকে দামি চকলেট বিলি করত। আমরা ভাবতাম, ও বুঝি কোনো ধনবানের ধন্য পুত্র, তা না হলে এক আবদারি বাক্স বাক্স চকলেট। কিন্তু ওর এক জন্মদিনে ওর বাবা স্কুলে আসতেই সেই মায়াজাল ছিঁড়ল আর আমাদের মনের ধোঁয়া জালও কাটল। দেখলাম ভদ্রলোকে পরনে অতি সাধারণ পোশাক, আর পায়ের জুতোটা তালি দেওয়া, কিন্তু জোড়া তালি দেওয়া জুতো ছাপিয়েও তার মুখে লেগে রয়েছে এক অদ্ভুত তৃপ্তির হাসি। সেদিন ওনার ছেঁড়া জুতো আর ছেলের রাজকীয় জন্মদিন পালন, পুরো ব্যাপারটাই মনে একটা দাগ কেটে দিয়েছিল। একদিনের নাম কেনার জন্য এত বাজে খরচ, কিন্তু স্মৃতির পাতাগুলোয় লাগা ধুলো একটু পরিষ্কার করে আজ যখন দেখি, তখন মনে হয় যে ওটা কোনো নেকি আভিজাত্যের দেখনদারি ছিল না। আর পাঁচটা চকমকে ঘরের ছেলের মাঝে নিজের সন্তানের আত্মমর্যাদা যাতে ঝলমল করে ওঠে, সেটাই ছিল চড়া দামের পৃথিবীর বুকে নিজের সন্তানের মাথাটা সস্তায় নুয়ে পড়তে না দেওয়ার এক অদৃশ্য নীরব ছেদ। আসলে জীবনের আসল ব্যাকরণ লুকিয়ে থাকে ভালোবাসার এই অদ্ভুত অমিল অঙ্কে, যাকে জাগতিক দাড়িপাল্লায় বাজে খরচ বলে হয়তো, তা আসলে হাজারো কাঁটছাঁটের আড়ালে মধ্যবিত্তের আত্মমর্যাদা আগলে রাখার এক নীরব দেউটি। টাকার আবেগের এই অদ্ভুত খরচে হিসেব মেলাতে পারাটাই তো জীবনের আসল মুনাফার খতিয়ান, তাই না? হ্যাঁ, লিখলেন হিতাগ্নিধারা, MC লাহিড়ী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে।
0: আমরা কিন্তু বাজে খরচ করিনি, আমরা সময়ের মধ্যে বেশ কয়েকটি চিঠি পড়েছি। এখন আর সময় নেই সময় আবহাওয়ার খবর বলার। কলকাতা ও তার আশপাশের আবহাওয়া বার্তায়, আগামী 24 ঘন্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে যে মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 82%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.2 মিলিমিটার। আর মৎস্যজীবী বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে মাছ ধরতে যান, তাদের জন্য আবহাওয়া বার্তায় বলার রয়েছে, আবহাওয়া বার্তা বলবো না, বরং আবহাওয়া সতর্ক বার্তা বলবো, যে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কখনো কখনো তা 55 কিলোমিটার বেগ পর্যন্ত হতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে। তাই আগামী ছ ঘন্টা তাদের নিষেধ করা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর এবং আবহাওয়া সতর্ক বার্তা। আপনারা চিঠি লিখুন বাজে খরচের, আর আপনাদের যথাযথ সময় খরচ করে চিঠির ঝাঁপি .AIR@gmail.com। CHI

0: ITHIRJHANPI চিঠি ঝাঁপি @gmail.com।
1: আর চিঠি লিখবেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আগস্ট মাসের তাহলে দ্বিতীয় পক্ষের বিষয়, বাজে খরচ।
2: একদমই, আর আমাদের সময় কিন্তু একেবারে খরচ হয়ে গেছে, যেতে হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি নিবেদিতা নাথ তহবিলদার,
1: আর সাথে আমি দেবদুলাল দে।
2: খুব ভালো থাকুন সকলে।
1: সকলকে ধন্যবাদ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকার আটা এবং অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতীয় বৈদেশিক পরিষেবা IFS 2025-এর ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। শ্রী মোদী ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে প্রযুক্তি উদ্ভাবন ও সক্রিয় যোগাযোগের সংমিশ্রণের ওপর জোর দিয়ে তাদের এ ব্যাপারে উৎসাহিত করেন, যাতে এর মধ্যে দিয়ে ভারতের আন্তর্জাতিক যোগাযোগও আরও সুদৃঢ় হয়। বিশ্বে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুঘটকের ভূমিকা পালনের জন্যও এই আধিকারিকদের প্রতি আহ্বান জানান শ্রী মোদী। এই IFS আধিকারিকরা তাদের প্রশিক্ষণ ও ভারত দর্শনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 50 জন IFS আধিকারিক এই দলে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। শ্রী শাহ বলেন, মাল্টি এজেন্সি সেন্টার বা MSC-তে থাকা তথ্য AI এর মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় নিরাপত্তার জন্য মান্য কার্যবিধি বা SOP তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রহার প্রকল্পের জন্য প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব দেন তিনি। সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাসবাদ বিরোধী ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও বহিষ্কার, সাইবার অপরাধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধ নিয়ে আলোচনা হয়। দুদিনের এই সম্মেলনে সারা দেশ থেকে 850-এরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে যে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত 2,30,000 নাগরিক আবেদন করেছেন। তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত শুনানি শেষ করে জেলা শাসকদের মাধ্যমে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ধর্মীয় নিপীড়নের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার জন্য তিনি সিএএতে আবেদন জানাতে বলেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবেন। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইচিংয়ের মধ্যে সম্পর্কের টানা পোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য, পেইচিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করও জোর দিয়ে বলেন, চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিদেশমন্ত্রী গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। জয়শঙ্কর ওই বৈঠকে ভারত রাশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন।
2: ইন্ডিয়া রাশিয়া পার্টনারশিপ হ্যাজ কনসিস্টেন্টলি ডেমনস্ট্রেটেড রেসিলিয়েন্স অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি ইভেন অ্যামিডস্ট আ কমপ্লেক্স ইন্টারন্যাশনাল ল্যান্ডস্কেপ। আর এঙ্গেজমেন্ট হ্যাজ কন্টিনিউ টু ডিপেন, রিফ্লেক্টিং দ্য মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড কনফিডেন্স দ্যাট ডিফাইন আ বাইল্যাটারাল পার্টনারশিপ।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তার সম্পর্কে তিনি পুতিনকে অবহিত করে বলেন, প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি গতকাল টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতে সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দু মাসের মধ্যে আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। ভারত দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশনে মোতায়েন শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। ওই হামলায় ইথিওপিয়ার এক নিরাপত্তা রক্ষীসহ দুজন প্রাণ হারান, আহত হন আরও অনেকে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কার ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জানিয়েছেন, ইরানের আয়ের সম্ভাব্য সব উৎস বন্ধ করাই নিষেধাজ্ঞার লক্ষ্য। তিনি বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলে তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার দাবি, অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরও সীমিত করার মতো অর্থনৈতিক ক্ষমতা ওয়াশিংটনের নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ওপরে আলোচনা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনার ভোটার সচেতনতা বৃদ্ধি ও ভোটদাতাদের প্রশিক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তিনি গতকাল লখনৌয়ে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ও ইসিআই নেট অ্যাপ সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিয়েছিলেন। নির্বাচনী

প্রক্রিয়ায় দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা সম্পর্কেও গুরুত্ব আরোপ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ একথা জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ বা সিবিএসইর বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় DGFT জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। সিংহালি স্পোর্টস ক্লাবে এই টেস্টে ভারতের থেকে 495 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। খবর আপাতত এ পর্যন্ত, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। হিংসাত্মক ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টে সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চ্যাটার্জি অনুসন্ধান কমিটির নেতৃত্বে থাকছেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিধিনিষেধ জারি করেছে। জোকা ধর্মতলা পার্পল লাইনে এসপ্ল্যানেডের বিধান মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরুর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 365 দিনই পর্যটনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের পর্যটন দপ্তর এবার কাজ করবে বলে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানিও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত যে 230,000 নাগরিক আবেদন করেছেন তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর বা থানা বা সরকারি অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে জানিয়েছেন, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্য এবং তার 3 গুণ পর্যন্ত জরিমানা সুদসহ দোষীদের কাছ থেকে আদায় করা হবে। রাজ্যপালের অনুমোদনের পর আইনের একটি অংশ অবিলম্বে কার্যকর হয়েছে, বাকি অংশ রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
1: আমাদের যে এক আপনার ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার, গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ এবং তার 3 গুণ আদায় করা সুদ সহ স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর থেকে নোটিফিকেশন করে দিলাম। এরপর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, থানা জ্বালানো, বিডিও অফিস জ্বালানো, রাজ্যপাল মহোদয় সই হয়ে যাওয়ার পরে রুল জারি করলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। গুন্ডা দমন অ্যাক্টের একটা পার্ট, এটা কার্যকর হয়ে গেল।
0: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন স্বাভাবিকভাবেই চলছে এবং কোনো ধরনের গোলমালের খবর তাঁর কাছে নেই। তবে মুখ্যমন্ত্রীর দপ্তরে কলা বিভাগের হোস্টেলের যে ভিডিওগুলি এসেছে সেগুলির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষা থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই জাতীয়তাবাদ ও দেশপ্রেমের পরিবেশ বজায় থাকবে, দেশবিরোধী বা মাওবাদী কার্যকলাপ কোনো মতেই বরদাস্ত করা হবে না।
1: আমার এয়ারফোর্স নে সাকসেসফুল স্ট্রাইক কিয়া তব এ লোক মিছিল কিয়া, যুদ্ধ নয় শান্তি চাই। দিস টাইপ অফ ফাংশন আর ওয়ার্কিং ইন ক্যালকাটা ইন ওয়েস্ট বেঙ্গল উই আর টলারেট, নো কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, এসব নেই হোগা। দিস ইজ এ ট্রু প্যাট্রিয়টিক গভর্নমেন্ট, নো কম্প্রোমাইজ উইথ রাষ্ট্রবাদ এন্ড দেশপ্রেম। আর্টস কা বিল্ডিং মে রেড স্যালুট কিষান জি, এ সব নেই চলেগা, মেরা পাস সব ডকুমেন্ট হ্যায়, আই উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন।
0: এদিকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার ছাত্র সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের গেটে লাগানো নন্দলাল বসুর প্রতীক ভাঙার নিন্দে করেছেন।
2: একটা কথা দার্তিম ভাবে পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে জানাতে চাই, যে নন্দলাল বসু কৃত যে এমব্লেম বা প্রতীক যাদবপুর ইউনিভার্সিটি, শতদলের মাঝখানে থাকা 3টি প্রদীপের চিহ্ন নিয়ে জাতীয় যে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল সেই আমলের প্রতীকের উপর কোন রকমের হামলা, কোন রকমের অবজ্ঞা জ্ঞাপনকে আমরা এন্ডোর্স করছি না।
0: যাদবপুরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর এক বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাবলীর দায় স্বীকার করে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। ঘটনার তদন্তে গঠিত অনুসন্ধান কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চ্যাটার্জি। ওই কমিটির প্রথম বৈঠক হবে আগামী বৃহস্পতিবার। ওই দিন সকাল 10টার মধ্যে সংশ্লিষ্ট সকলকে গত 19 ও 20 আগস্টের ঘটনাবলী নিয়ে যে কোনো তথ্য মেল করতে বলেছেন রেজিস্ট্রার। গার্ডদের তদন্তের জন্য আলাদা ইন্টারনাল কমিটি গঠন করা হবে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ত্রিপাক্ষিক কমিটি গঠনের জন্য সরকারকে চিঠিও পাঠানো হবে বলে জানানো হয়েছে। গতকালের বৈঠক থেকেই ভেঙে দেওয়া হয়েছে স্টুডেন্টস গ্রিভান্স রিড্রেসাল সেল। এদিকে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষকদের একাংশ এবং বাম সমর্থক ছাত্র সংগঠনের সদস্য এবিভিপি ছাত্র সদস্যদের নিয়ে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বৈঠক বসে। প্রাথমিকভাবে যোগ দিলেও এবিভিপির ছাত্র সদস্যরা বৈঠক থেকে বেরিয়ে যান। বাম সমর্থক ছাত্র সংগঠনের সদস্যরা প্রথম থেকেই চার দফা দাবি তুলেছিলেন। তুলনামূলক সাহিত্য বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী বাম ছাত্র সংগঠনের নেত্রী এশনা সেন জানিয়েছেন, অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সহ সিসিটিভি ফুটেজে যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের সাসপেন্ড, নির্দিষ্ট ব্যক্তির নামে এফআইআর সহ বেশ কিছু দাবি করা হয়। সব দাবি না মেনে নেওয়ায় বাম ছাত্র সংগঠন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে ঘেরাও করে রাখে। এরপরই তিনি অসুস্থ হয়ে গেলে উপাচার্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিধিনিষেধ জারি করেছে। গতকাল স্বাস্থ্যভবন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে রোগী ভর্তির দিন এবং তার পরবর্তী আরও দুদিন অর্থাৎ মোট 72 ঘণ্টা সংশ্লিষ্ট সরকারি চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। 2006 পশ্চিমবঙ্গ মেডিকেল এডুকেশন সার্ভিস রুল 2-এর তৃতীয় ধারা অনুযায়ী জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে রাজ্য সরকার যে কোনো সরকারি চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ সম্পূর্ণ বা আংশিকভাবে প্রত্যাহার করতে পারে বলেও ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নিউটাউনে 2000 শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে উঠতে চলেছে। আদানি গোষ্ঠী এই হাসপাতাল তৈরি করবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানান, প্রকল্পের জন্য তিনি ইতিমধ্যে লিখিত সম্মতি দিয়েছেন এবং আদানি গোষ্ঠীর তরফেও প্রতিশ্রুতিপত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, হাসপাতালের 2000 শয্যার মধ্যে 1000 শয্যায় দরিদ্র মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকবে, বাকি 1000 শয্যা বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হবে। জোকা ধর্মতলা পার্পল লাইনে এসপ্ল্যানেডের বিধানচন্দ্র রায় মার্কেট বা বিধান মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরুর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 7 দিনের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ। পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হচ্ছে বলে দাবি জানিয়ে ওই এলাকার দীর্ঘদিনের ব্যবসায়ীরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এ ব্যাপারে আদালত দোকানদারদের আবেদনকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। তৃণমূল কংগ্রেসের টিকিটে বিজয়ী হয়ে 20 জন সাংসদ অন্য দলে যোগ দিলেও তাদের এখনও এনসিপিআই সাংসদ হিসেবে অধ্যক্ষ স্বীকৃতি দেননি। এর ফলে লোকসভায় আলাদাভাবে বসার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না বলে দাবি জানিয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই 20 জন সাংসদের বিরুদ্ধে দল বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি। আজ প্রধান বিচারপতি ছাড়াও 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের স্কুলে প্রথম শ্রেণীর এক ছাত্রকে সর্পদংশনের ঘটনায় এলাকার বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুঃখ প্রকাশ করেছেন। গতকাল নবান্নে তিনি বলেন, বিগত সরকার গত 3 বছরে বিদ্যালয়গুলিকে পড়াশোনার সামগ্রী, কার্বলিক অ্যাসিড কেনাসহ বিদ্যালয় পরিচালনার কম্পোজিট গ্রান্টের টাকা না দেওয়ায় রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। সর্পদংশনে আহত এসএসকেএম হাসপাতালে ভর্তি ওই স্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া দৃপ্ত পালের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিনি আধিকারিকদের হাসপাতালে পাঠান। পাশাপাশি ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের তরফে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারত নেপাল সীমান্ত থেকে আফগানিস্তানের এক যুবককে গ্রেপ্তার করেছে দার্জিলিংয়ের খড়িবাড়ি থানার পুলিশ। আবদুল্লা খান নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই হাওড়া শিবপুরে অবৈধভাবে বসবাস করছিল। টাকা দিয়ে জাল আধার কার্ড, ভারতীয় ভোটার, ব্যাংক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল সে। তার বন্ধু বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা শঙ্কর বণিককেও গ্রেপ্তার করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। তবে এর ফলে আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। হিংসাত্মক ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চ্যাটার্জি অনুসন্ধান কমিটির নেতৃত্বে থাকবেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী এরিনা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে।
1: জানা অজানা,
2: জানা অজানায় শুনছেন ধারাবাহিক আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ, আজ তৃতীয় ও শেষ পর্ব, বলছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
3: সেদিন 7 জুন 1925, তার তৈরি টেবিলের প্রথম রাশিটি বোর্ডের সূত্রের সঙ্গে একেবারে মিলে গেল। এই তো ঠিক পথেই এগোচ্ছেন তিনি, উত্তেজিত হয়ে পড়লেন হাইজেনবার্গ। তাহলে কি সাফল্যের নাগাল পাওয়া গেল? পরের হিসাব নিকাশ করতে গিয়ে উত্তেজনার বশে একের পর এক গাণিতিক ভুল করতে শুরু করলেন তিনি। অবশেষে সব কিছু ঠিক করে হিসেব মেলাতে মেলাতে রাত 3টে বেজে গেল। সবগুলো রাশি নির্ভুলভাবে শক্তির যাবতীয় নিয়মনীতি মেনে চলছে। তাহলে কি সত্যিই পরমাণুর বৈজ্ঞানিক রহস্য উদ্ঘাটন করা হয়ে গেল? সূর্যোদয় হতে এখনো অনেকটা দেরি। সাফল্যের উত্তেজনায় কোনোভাবেই ঘুম আসছে না। নতুন দিনের আলোকে স্বাগত জানাতে ঘর থেকে বেরিয়ে এলেন তরুণ পদার্থবিদ, হাঁটতে শুরু করলেন দক্ষিণ দিক বরাবর। আকাশের আবছা আলোয় অনেকটা দূরে একটি উঁচু টিলা দেখা যাচ্ছে। সাগরের দিক থেকে ছুটে আসা শীতল বাতাস শুষে নিচ্ছে যাবতীয় ক্লান্তি। পথরেখাহীন পাথুরে জমি ধরে টিলায় চড়তে শুরু করলেন হাইজেনবার্গ। খুব দ্রুত পৌঁছে গেলেন শীর্ষে। এখানে বসেই সূর্যোদয়ের জন্য অপেক্ষা করলেন তিনি। তার দৃঢ় ধারণা, এই হিসেব নিকাশ নতুন কোয়ান্টাম বলবিদ্যাকে ব্যাখ্যা করতে পারছে। এক অনির্বচনীয় অনুভূতি হচ্ছে হাইজেনবার্গের। মনে হচ্ছে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা প্রকৃতি এবং সেই প্রকৃতি সৃষ্টিকারী যাবতীয় পদার্থদের পৃষ্ঠতলের অভ্যন্তরে পরমাণু রাজ্যের অনিন্দ সুন্দর মায়াবী জগৎকে তিনি প্রত্যক্ষ করতে পারছেন। পিসার সেই হেলানো মিনারে উঠে পতনশীল বস্তুদের পর্যবেক্ষণের পর গাণিতিক নিয়মনীতিতে সেই সব ঘটনা ব্যাখ্যা করতে পেরে গ্যালিলিওর কি একই রকম অনুভূতি হয়েছিল? প্রাকৃতিক ঘটনাকে গণিতের ভাষায় প্রকাশ করতে পারার অনুভূতি যে অনন্য। 9 জুন হেলিগোল্যান্ড ছেড়ে গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে ফিরে এলেন হাইজেনবার্গ। হিসাব নিকাশের একটি কপি পাঠিয়ে দিলেন বন্ধু পাউলিকে। শেষে লিখলেন, আমার কাছে সবকিছুই এখনও খুব অস্পষ্ট, তবে মনে হয় ইলেকট্রনগুলো সত্যি সত্যি কক্ষপথে ঘুরছে না। ঠিক এক মাসের মাথায় অধ্যাপক ম্যাক্স বর্নকেও পাঠালেন সেই হিসাব নিকাশের কপি। লিখলেন, আমি সম্প্রতি এমন এক গবেষণা প্রবন্ধ লিখেছি যেটাকে মাথা পাগল করা বলে মনে হচ্ছে, আর তাই কোথাও প্রকাশের জন্য পাঠাতে সাহস পাচ্ছি না। আপনি যদি পেপারটি পড়ে কোনো সদুপদেশ দেন তাহলে বাধিত থাকব। পেপারের গুরুত্ব অনুধাবন করে 25 জুলাই ম্যাক্স বর্ন নিজেই হাইজেনবার্গের গবেষণা প্রবন্ধটিকে পাঠিয়ে দিলেন জাইটশ্রিফট ফুড ফিজিক জার্নালে। এবার হাইজেনবার্গের পদ্ধতিকে আরও দৃঢ় গাণিতিক ভিতের ওপর দাঁড় করাতে এগিয়ে এলেন বর্নের আরেক ছাত্র পাস্কেল জর্ডন। কয়েক মাসের মধ্যেই হাইজেনবার্গ, বর্ন ও জর্ডন এমন এক নতুন বলবিদ্যার কাঠামো তৈরি করে ফেললেন যেখানে বলের ধারণা ও যাবতীয় সমীকরণ একেবারে সনাতন বলবিদ্যার অনুরূপ, কেবলমাত্র পরিবর্তনশীল রাশিগুলোকে নম্বর টেবিল বা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করা হয়। এখানে বিজ্ঞান মহলে কোয়ান্টাম বলবিদ্যা নামে পরিচিতি পেল এই নতুন শাখা। গ্যাটিঙ্গেনে তিন পদার্থবিদের সাফল্যের বছরখানেকের মধ্যেই একটি চিঠি এলো বিজ্ঞানী ম্যাক্স বর্নের ঠিকানায়। পল ডিরাক নামে এক ইংরেজ তরুণ একটি সংক্ষিপ্ত পেপারে যে তত্ত্ব উপস্থাপন করে

0: দিয়েছেন, ফলাফলের নিরিখে সেটা গাটিঙ্গেনের পদার্থবিদদের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বরং ডিরাকের তত্ত্বের ভাষা অনেক বেশি গাণিতিক ও বিমূর্ত, অর্থাৎ এতে করে কোয়ান্টাম বলবিদ্যার ভিত আরও দৃঢ় করা গেল। এবার তাহলে বোরের বর্ণিত কক্ষপথগুলো যাচাই করে নেয়া দরকার। কিন্তু গাণিতিক হিসাব নিকাশ ক্রমেই এত জটিল হয়ে উঠল যে হাইজেনবার্গ, বর্ন ও জর্ডন তিনজনেই পাউলির শরণাপন্ন হলেন। উলফগ্যাং পাউলি মানুষটি যেমন মেধাবী তেমনি অহংকারী, তবে কোনো সমস্যা নিয়ে লেগে পড়লে সমাধান না করে হাল ছাড়েন না। সপ্তাহখানেকের চেষ্টায় এবারেও সফল হলেন পাউলি। হাইজেনবার্গ, বর্ন ও জর্ডন বর্ণিত ম্যাট্রিক্স মেকানিক্সের সাহায্যে শক্তির যে মানগুলো পাওয়া গেল বোরের অনুমানের সঙ্গে সেটা দারুণভাবে মিলে যাচ্ছে। শুধু তাই নয়, এই তত্ত্ব অনুযায়ী আলোর তীব্রতাও হিসেব করে ফেলা গেল, যা পরীক্ষালব্ধ ফলাফলকে সম্পূর্ণরূপে সমর্থন করে। যাদের হাত ধরে পদার্থবিদ্যা জগতের এই নতুন শাখার সূচনা হল, তাদের মধ্যে ম্যাক্স বর্ন বাদে কারোরই বয়স তিরিশের কোঠায় পৌঁছয়নি। কোয়ান্টাম মেকানিক্সকে গাটিঙ্গেনেই মজা করে সবাই বলতেন ছোকরাদের পদার্থবিদ্যা। হেলিগোল্যান্ড দ্বীপে বসে প্রথম যে আইডিয়া মাথায় এসেছিল, সেটা নিয়ে লেখা গবেষণা প্রবন্ধের শুরুতেই ওয়ার্নার হাইজেনবার্গ লিখেছিলেন, এই কাজের উদ্দেশ্যই হল কোয়ান্টাম বলবিদ্যা তত্ত্বের ভিত্তি স্থাপন করা, যা নীতিগতভাবে পর্যবেক্ষণযোগ্য মানগুলোর মধ্যে সম্পর্কের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে। এবার প্রশ্ন হল, শুধুই পর্যবেক্ষণযোগ্য রাশির উপর নির্ভরশীল হওয়াই কি যথেষ্ট? এসবের বাইরেও কিছু রয়ে গেল না তো? কিন্তু মজার ব্যাপার হল, শুধুমাত্র পরিমাপযোগ্য রাশিগুলোকে নিয়ে গড়ে ওঠা এই মৌলিক তত্ত্ব আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি, আর এই তত্ত্বের সীমাবদ্ধতাও আমাদের অজানা।
1: আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ।

0: আকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। আজ যার জীবন সংগ্রামের কাহিনী শুনবেন তার নাম সুমিতা হালদার। ১৯৯৩ এ শিলিগুড়ির এক মধ্যবিত্ত পরিবারে সুমিতার জন্ম হয়। ওর বাবার একটা লরি ছিল যা তিনি নিজেই চালাতেন। পরিবারের প্রথম সন্তান সুমিতা জন্ম থেকেই দৃষ্টিহীন। আশ্চর্যের বিষয়, এক বছর পর জন্ম হওয়া তার বোনও দৃষ্টিহীন হয়েই পৃথিবীতে আসেন। তবে আর এক বোনের কোনো সমস্যা নেই। দুটি সন্তানের এরূপ সমস্যার কারণে মা বাবার দুশ্চিন্তা যায় বেড়ে। শুরু হয় এক নতুন লড়াই। চলুন আজকের পর্বে শুনে নিই এই লড়াইয়ের কিছু গল্প।
2: আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। জন্মের পর তারা যখন বুঝতে পারেন যে আমি দেখতে পাই না, আমার একটা প্রবলেম আছে, তো স্বভাবতই তারা প্রথমত একটুখানি ভেঙে পড়েন, যেহেতু তারা এই ব্যাপারটার সঙ্গে একেবারেই অভ্যস্ত নন, জানেন না, কাউকে কখনো এভাবে দেখেনও নি যে কোনো শিশু এমন হতে পারে। আর আমার মেজ বোন, সেও একেবারে জন্ম থেকেই দেখতে পায় না, সেই জন্য বাবা মা আরো বেশি আপসেট হয়ে পড়ে। আর এখনকার মতো তো তখন এরকম অ্যাওয়ারনেস ছিল না, আমাদের অবস্থা একেবারে খুব খারাপ ছিল না, মধ্যবিত্ত বলা চলে আর, কিন্তু যেহেতু তারা এই বিষয়টার সঙ্গে একেবারে পরিচিত ছিল না, মানে আশেপাশে কখনো কাউকে দেখেননি যে এরকম হয়, মানে এই ধারণাটাই তাদের ছিল না, কিভাবে পড়াশোনা করাবেন, কিভাবে বড় করে তুলবেন, এই বিষয়টা নিয়ে তারা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন। শিলিগুড়ির মধ্যেই তারা চিকিৎসা করেছিলেন, কিন্তু যে সমস্ত ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা শুরুতেই বলেছিলেন যেহেতু জন্ম থেকে দেখতে পায় না, তার জন্য কিছু করা যাবে না। তো আমি 3-4 বছর বয়সে একদম কম দেখতে পেতাম, মানে হয়তো আলো ছায়া বুঝতাম, মানে আমার আর আমার মেজ বোন সে দেখতে পেত না একেবারেই, বাইরে নিয়ে গিয়ে আর চিকিৎসা আর করে উঠতে পারেননি। তারপরে যখন মোটামুটি আমরা একটু বড় হলাম, 6-7 বছর বয়স হলো, তখন তাদের আরো চিন্তা হলো যে এবার কোথাও একটা পড়াশোনা করাতে হবে, তো তারা বুঝতে পারছেন না যে কোথায় ভর্তি করবেন। তারা তো জানেন না যে এই ডিসএবিলিটি মানুষদের জন্য কোনো স্কুল থাকতে পারে, তাদের জন্য আর কিছু করা যায়, তারা একেবারেই জানতেন না। তো সেই সময়টাতে আমাদের শিলিগুড়িতে প্রেরণা এডুকেশনাল সেন্টার বলে একটা স্কুল শুরু হয়। তারা এরকম বাচ্চাদের খুঁজছিলেন যে যাদের নিয়ে তারা শুরু করতে পারেন। এটা জানি না কাদের কাছ থেকে খবর পেয়েছিলেন, একদিন আমাদের বাড়িতে আসে, বাবা মা তো প্রচন্ডভাবে আপ্লুত হয়ে পড়েন যে একেবারে অন্ধকারের মধ্যে ছিলেন তারা, যেটা খুঁজছিলেন জানতেন না একেবারেই, সেটা তার মধ্যে একটা আলো দেখতে পান। ওই স্কুলটা শুরু হয় মোটামুটি আমরা দুজন, আমি এবং আমার বোন আরো একজন দুজন মতো তখন ছিল, তো তাদের নিয়ে প্রেরণা এডুকেশনাল সেন্টারটা তারা শুরু করে। তাদের ওখানে তারপর থেকে আমরা যেতে শুরু করি এবং আমাদের পড়াশোনাটা শুরু হয় ওখানে। না, ক্লাস 4 পর্যন্ত ক্লাস ছিল প্রথমে, একদম শুরুতে ক্লাস 4 অব্দি ছিল। 4 এর পরে ওরা নর্মাল স্কুলের সঙ্গে যোগাযোগ করে সেখানে ব্যবস্থা করে দিতেন, তারা গাইড করতেন, কিন্তু পড়াশোনাটা করতে হতো নর্মাল স্কুলে। তো যথারীতি আমরা তারপরে ক্লাস 5 থেকে অন্য স্কুলে যেতে শুরু করলাম। রিক্সা ঠিক করা ছিল, নিয়ে যেত এবং নিয়ে আসতো। একটা বিষয় সেটা হলো যে আমরা প্রথম থেকেই ভীষণ ভাবে লাকি যে আমাদের বাড়ি থেকে সম্পূর্ণ রকম সাপোর্টটা আমাদের করা হয়েছে, এরা দেখতে পায় না, এদের কিছু হবে না, এই মানসিকতার তারা একেবারেই ছিলেন না, যতটা তাদের পক্ষে বেস্ট দেওয়া সম্ভব সেটাই আমাদের দিতেন। তো যাই হোক, 5-6 এ নর্মাল স্কুলে কিছু সমস্যার সম্মুখীন হই, যেমন আমরা ব্রেল বই পেতাম না ওই সময়টাতে, মানে তখন তো অনেক আগের কথা, তখন যেটা হতো আমাদের এমনি বইগুলোকে আমাদের নিজেদের হাতে লিখে ব্রেল করে তবে আমাদের পড়তে হতো, এবং পরীক্ষার সময় যথারীতি রাইটার লাগতো, এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন হই আমরা। সেই সময় আমরা দু বোনই ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে চলে যাই, মানে তখন আমি ক্লাস 7 এ উঠেছি। এই খবরটা এলো, আমরা না প্রতি বছর একটা নেচার স্টাডি ক্যাম্পে যেতাম লাটাগুড়িতে, তো সেখানে আমার পরিচয় হয়, তার সঙ্গে আমার পরবর্তীকালে হয়েছে। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের কথাটা আমরা জানতাম, কিন্তু সেখানে কিভাবে যেতে পারবো,

0: কিভাবে কি হবে সেই বিষয়টাতে তো কিছু ঠিক ছিল না। তো তার সঙ্গে দেখা হয়, সে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলেরই স্টুডেন্ট আগেকার, তারপরে সেই যোগাযোগ করিয়ে আমাদের ওখানে অ্যাডমিশনটা করিয়ে দেয়। তো তারপরে আমরা ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে পড়তে শুরু করি, মানে আমি তখন 7-এ উঠেছি, কিন্তু ওখানে যাওয়ার পর একটা ক্লাস ওরা নামিয়ে তারপরে 6-এ ভর্তি করায়, যেমন হয় অন্যান্য স্কুলে। উচ্চ মাধ্যমিক অব্দি ক্যালকাটা ব্লাইন্ড স্কুলেই পড়ি। ওই প্রথম যে আমরা বাড়ি ছেড়ে কোথাও একটা আলাদা জায়গায় থাকতে শুরু করলাম, বাড়ির লোক প্রথমে একটুখানি ভাবছিলেন যে অযত্ন হবে কিনা বাইরে কোথাও গেলে, তারপর ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারা গিয়ে দেখেন, কথা বলেন, দেখেছেন যে হোস্টেল ঠিকঠাক আছে, স্কুল ঠিকঠাক আছে, তো নিশ্চিন্ত হন। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের অবদান তো আমার জীবনে অনস্বীকার্য। ওখানে গিয়ে আমি একটা আলাদা রকম পরিবেশ পেলাম, মানে এখানে তো আমরা মোটামুটি একা একা বড় হচ্ছিলাম, প্রেরণাতেও যেহেতু স্টুডেন্টদের সংখ্যা খুব কম ছিল, তাই বন্ধু বান্ধব খুব একটা ছিল না। আর ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে যাওয়ার পর সেই জিনিসটা আমি পেলাম যে হ্যাঁ, আমার মতো আরো প্রচুর মানুষজন আছে, আমার বন্ধু বান্ধব আছে। আরো বেশি আমি উৎসাহ পেলাম যে ঠিক আছে, আমি একা নই, অনেকে আমার মতো আছে। আর আরেকটা জিনিস, যেটা ছোটবেলা থেকে বাবা মা গান শিখিয়েছে, আবৃত্তি শিখিয়েছে, সেই পরিবেশটা ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে গিয়ে আরো বেশি করে পেলাম। পড়াশোনার পরিবেশটা যথেষ্ট ভালো ছিল, এবং তার সঙ্গে কালচারাল যে পরিবেশটা, সেটা প্রচন্ড ভাবে ভালো ছিল। মানে আমাদের বছরে দুবার মজলিশ হতো, একবার গ্রীষ্মকালীন, একবার পুজোর সময়। তারপর বিভিন্ন কম্পিটিশন হতো, যেগুলো ইন্টার স্কুল কম্পিটিশন, আমাদের নর্মাল ছেলে মেয়েদের সঙ্গে কম্পিট করতে হতো, কম্পিটিশনটা আমাদের স্কুলেই হতো। সেইখানে সেই বেচটা আমি পেলাম, খুবই ভালো কেটেছে। মানে এখনো পর্যন্ত ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের ভূমিকাটা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন বাড়িতে ছিলাম তখন তো স্বভাবতই বাবা মা তেমন একটা কিছু করতে দেন না, যে ঠিক আছে বাবা পরে করবে, মানে নিজের কোনো কাজকর্ম করা, নিজের যত্ন নেওয়া। তো যেহেতু হোস্টেল জীবনটা শুরু হলো তখন, মানে নিজে দেখাশোনা নিজে করা, এই জিনিসটা প্রথম শুরু হলো, এবং ওটাতে আমি অভ্যস্ত হয়ে পড়লাম। এইটা যে কোনো মানুষের জীবনে প্রচন্ড দরকারি। ওখানে তো স্পোর্টস নিয়মিত হতো, কিন্তু আমার ছোটবেলা থেকেই স্পোর্টসে খুব একটা ইন্টারেস্ট আমার ছিল না। আমার একটু গান, একটু আবৃত্তি, একটু নাটক টানত বেশি। যে বছর থেকে গেছি সেই বছর থেকে কম্পিটিশনে আমি অ্যাটেন্ড করতাম, প্রত্যেকবারই প্রাইজ পেতাম। গানে আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি দুটোতেই অ্যাটেন্ড করতাম, এবং আবৃত্তিতেও অ্যাটেন্ড করতাম। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালের আর আজিকের কালের, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকায়, চলা আটক করে ফেলে রেখেছেন পালু স্রোতের ওপারে বালু ডাঙায়, সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দু হাত বাড়িয়ে দি, নাগাল পাইনি কিছুতেই কোনো দিকে, বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া, এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে, মরা দিনের নারীর মধ্যে দবদবিয়ে ফিরে আসে প্রাণীর বিক, কি বাজাও তুমি, জানি নে শেষুর জাগায় কার মনে কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে।
1: শুনলেন শিলিগুড়ির সুমিতা হালদারের এগিয়ে চলার গল্প। এই গল্পের শেষটা শুনবো আগামী উত্তরণ অনুষ্ঠানে।
0: তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি, সকালে উঠে দেখা যায় পারি গেছে ভেসে।
1: গ্রন্থনা শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।
1: আরো বেড়ে ওঠার জন্য আরো

0: উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন জন পুরীর আগে সেতার, শিল্পী দেবরাজ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন ইমন সরকার। জন পুরীর আগে সেতার।

এতক্ষণ জৌনপুরীর আগে সেতার বাজিয়ে শোনালেন দেবরাজ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন ইমন সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান একটু পরেই।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
4: কম সুদে লোন চান তাও অ্যাপ থেকে বা
5: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
6: RBI এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
9: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
8: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
9: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
8: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
0: গানে গানে প্রথম ছবি ব্যবধান, শিল্পী অমিত কুমার।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: গানে গানে প্রথম পর্ব এই পর্যন্ত। গানে গানে আরও একবার ঠিক 9:30।

0: জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে 1 লক্ষের বেশি মার্কিন ডলার ফি বসানোর প্রস্তাব করেছে। UPI এর 1 দশক আজ পূর্ণ হয়েছে। সরকার আটা ও অন্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তাদের কর্মস্থলে তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতীয় বৈদেশিক পরিষেবা IFS 2025 ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন। শ্রী মোদী ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে প্রযুক্তি উদ্ভাবন ও সক্রিয় যোগাযোগের সংমিশ্রণের ওপর জোর দিয়ে তাঁদের এ ব্যাপারে উৎসাহিত করেন, যাতে এর মধ্যে দিয়ে ভারতের আন্তর্জাতিক যোগাযোগও আরও সুদৃঢ় হয়। বিশ্বে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুঘটকের ভূমিকা পালনের জন্যও এই আধিকারিকদের প্রতি আহ্বান জানান শ্রী মোদী। ভারতকে বিশ্বমানচিত্রে এক গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যস্থল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্যও তাদের প্রতি আর্জি জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। শ্রী শাহ বলেন, মাল্টি এজেন্সি সেন্টার বা MSC তে থাকা তথ্য AI এর মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় নিরাপত্তার জন্য মান্য কার্যবিধি বা SOP তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রহার প্রকল্পের প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব দেন তিনি। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলবেন। 2003 সালে ভারত ও চীনের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে অজিত দোভাল ও ওয়াং ই 3,400 কিলোমিটার দীর্ঘ ভারত চীন সীমান্ত সমস্যা নিরসনে আলাপ আলোচনা চালাবেন। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইচিং এর মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত রাশিয়া সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন।
1: India Russia partnership has consistently demonstrated resilience and adaptability even amidst a complex international landscape. Our engagement has continued to deepen, reflecting the mutual interest and confidence that define our bilateral partnership.
0: ভারত দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশনে মোতায়েন শান্তিরক্ষীদের ওপর হামলা তীব্র নিন্দা করেছে। ওই হামলায় ইথিওপিয়ার এক নিরাপত্তারক্ষী সহ 2 জন প্রাণ হারান, আহত আরও অনেকে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় এই হামলার নিন্দার পাশাপাশি নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের আয়ের সম্ভাব্য সব উৎস বন্ধ করাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য। তিনি বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলে তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তাঁর দাবি, অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরও সীমিত করার অর্থনৈতিক ক্ষমতা ওয়াশিংটনের নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে 1,03,265 মার্কিন ডলারের ফি বসানোর প্রস্তাব করেছে। এই ফি H-1B ভিসার কোটার মধ্যে থাকা সব

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি, নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়ে

0: আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আবেদন জমা দেওয়ার সময় এই অতিরিক্ত ফি দিতে হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করছেন। অর্থমন্ত্রক জানিয়েছে, সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথাবার্তা বলেছে। সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাউই এক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও জিসিসি এফটিএ নিয়ে আলোচনার জন্য কাজের পরিধি সংক্রান্ত শর্তাবলী স্বাক্ষর করেছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এর 1 দশক পূর্ণ হয়েছে। গত 10 বছরে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে রূপান্তরমূলক পরিবর্তন ঘটিয়ে ইউপিআই বর্তমানে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে উঠে এসেছে। 2016 সালে 25 আগস্ট ইউপিআই চালু হওয়ার পর থেকে লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় 13,000 গুণ। অর্থমন্ত্রক জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআই এর মাধ্যমে মাত্র 1,78,00,000 লেনদেন হয়েছিল। 2025-26 অর্থবর্ষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,162 কোটিরও বেশি। সরকার আটা ও অন্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় ডিজিএফটির জারি করে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গমের আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানির নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। ভারতীয় চিনি ও জৈব জ্বালানি উৎপাদক সংস্থা আইএসএম এর মহানির্দেশক দীপক বালানি জানিয়েছেন, দেশে পর্যাপ্ত চিনির মজুত রয়েছে। আতঙ্ক ও অমূলক জল্পনার উপর ভিত্তি করে চিনি কেনার প্রবণতা কমালে দামও কমবে বলে তিনি মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে ইথানলের উৎপাদনের জন্য চিনি ব্যবহারের কারণে চিনির দাম বেড়েছে বলে যে দাবি করা হচ্ছে তা খারিজ করে দিয়েছেন তিনি। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ঠেকাতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুতদারি রুখতে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। ছত্তিশগড়ের সুকমা জেলার ভেজ্জি থানার পুলিশ মাওবাদী ডেরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে। আত্মসমর্পণ করা মাওবাদীদের কাছ থেকে খবর পেয়েই এই অভিযান। পুলিশ জানিয়েছে, আগামী দিনে এ ধরনের অভিযান চলতে থাকবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা ও মাহিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে গঙ্গা ও অন্যান্য নদী জলস্তর বাড়ায় বিহারের পাটনা সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে ওড়িশায় আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। সিনহালে স্পোর্টস ক্লাবে এই টেস্টে ভারতের থেকে 495 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষী নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। ইউপিআই এর 1 দশক আজ পূর্ণ হয়েছে। সরকার আটা ও অন্য গমজাত পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। খবর শেষ হল। এরপরের খবর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়। দেশে স্বাধীনতার 80তম বর্ষ উদযাপন করলাম আমরা, অথচ এত বছর পরেও ভারতীয় হয়েও পরাধীন জীবন কাটানোর অভিযোগ মালদার বামুনকোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী তালতলা গ্রামের 24টি পরিবারের। 2005 সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় এই পরিবারগুলি বেড়ার ওপারে থেকে যায়। তারপর কেটে গেছে প্রায় 21 বছর, এখনও তাদের বসবাস কাঁটাতারের ওপারেই। গ্রামবাসীদের দাবি, ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও তারা কার্যত জেলের মতো জীবন যাপন করছেন। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে তালতলা গ্রামের একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। পুনর্ভাবা নদী এই এলাকায় দুদেশের প্রাকৃতিক সীমারেখা বা জিরো লাইন হিসেবে কাজ করছে। নদীর ওপারে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার আদাতলা গ্রাম, আর এপারে মালদার বামুনগোলা থানার তালতলা গ্রাম। সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে থাকা 24টি পরিবারের অভিযোগ, নির্দিষ্ট সময় মেনে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে তাদের যাতায়াত করতে হয়। রাতে অসুস্থতা বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে চরম সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীদের আরও অভিযোগ, পুনর্ভাবা নদী এই অংশে সীমান্তের অন্যতম চিহ্ন হওয়ায় মাঝে মধ্যেই আতঙ্কে থাকতে হয়। তাদের দাবি, ওপার থেকে দুষ্কৃতীরা নদী পেরিয়ে এসে গবাদি পশু নিয়ে চলে যাচ্ছে, এমন ঘটনাও ঘটে। ফলে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হয় তাদের। এই পরিস্থিতিতে কাঁটাতারের বেড়ার এপারে তাদের পুনর্বাসনের দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। যাত্রী পরিষেবা ও সুবিধা আরও উন্নত করার লক্ষ্যে মালদা ডিভিশনের মালদা টাউন রেলওয়ে স্টেশনে দুটি নতুন পরিষেবা চালু করা হয়েছে, দাবা দোস্ত মেডিকেল স্টোর এবং মোবাইল ফুড ভ্যান। এই উদ্যোগের ফলে যাত্রীরা স্টেশন চত্বরে প্রয়োজনীয় ওষুধ ও খাবারের সুবিধে আরও সহজে পেতে পারবেন। স্টেশনের বাইরে সার্কুলেটিং এরিয়ায় মোবাইল ফুড ভ্যান থেকে যাত্রী ও সাধারণ মানুষ পাবেন স্বাস্থ্যসম্মত, সাশ্রয়ী ও গুণমান সম্পন্ন খাবার। অন্যদিকে দাবা দোস্ত মেডিকেল স্টোরে ব্র্যান্ডেড জেনেরিক ওষুধের পাশাপাশি অন্যান্য বহুল ব্যবহৃত ওষুধও পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন সাধারণ সামগ্রী, মহিলাদের প্রয়োজনীয় সামগ্রী, শিশুর যত্নের সামগ্রী এবং শিশু মায়েদের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য এখানে মিলবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চোখের চিকিৎসা আরও উন্নত করতে অত্যাধুনিক USGB স্ক্যান মেশিন বসানো হয়েছে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এখানে রোগীদের চোখের স্ক্যান এই মেশিনে করা হবে বিনামূল্যে। চক্ষু বিশেষজ্ঞ তথা অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার শুভেন্দু দাস জানান, এই USGB স্ক্যান মেশিনের মাধ্যমে চোখের ভেতরে যদি কোনো রক্তপাত হয়, ফরেন বডি রেটিনাল ডিটাচমেন্ট ইত্যাদি সমস্যা থাকলে সেগুলি বোঝা যাবে এবং সেই বুঝে রোগীর চিকিৎসা করতে পারা যাবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেই। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে একেবারে অভিনব রেকর্ড করে সকলের নজর কাড়লেন মালদার এক প্রতিষ্ঠিত মোবাইল ব্যবসায়ী। মাত্র 23.03 সেকেন্ডে চোখ বেঁধে কাউন্ট করলেন এক বান্ডিল 500 টাকার নোট। এই রেকর্ডের অধিকারী মোবাইল ব্যবসায়ীর নাম দেবজিৎ বোস, বাড়ি মালদা শহরের পশ্চিম হায়দারপুর এলাকায়। গত জুন মাসে তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের প্রতি নজর পড়ে। সেখানে তিনি লক্ষ্য করেন চোখ বাঁধা অবস্থায় কোনো একজন 26.07 সেকেন্ডে 500 টাকার 100টি নোট নির্ভুলভাবে কাউন্ট করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অধিকারী হয়েছেন, যা দেখে তিনি নিজেও বাড়িতে চোখ বেঁধে 500 টাকার 100টি নোট কাউন্ট করেন। প্রথমে 24 সেকেন্ডের মধ্যেই তিনি সেই কাউন্ট সম্পূর্ণ করেন। এরপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য ফাইনাল ভিডিও করতে গিয়ে তিনি চোখ বাঁধা অবস্থায় সেই কাউন্ট সম্পূর্ণ করেন মাত্র 23.03 সেকেন্ডে, আর সেই ভিডিও তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠান। কর্তৃপক্ষ এক মাস ধরে খুঁটিনাটি যাচাইয়ের পর সেই বিভাগে মালদার বাসিন্দা দেবজিৎ বোসকে ইন্ডিয়া বুক রেকর্ডসের অধিকারী হিসেবে স্বীকৃতি প্রদান করেন। জেলার চিঠি শেষ হল। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই গানে গানে দ্বিতীয় পর্ব।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
5: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: কুহেলি ছবির গান প্রথমে, দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়।

এবারে শ্রীমান পৃথ্বীরাজ, ছায়াছবির গান লতা মঙ্গেশকর ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এবারে নয়নমণি ছায়াছবির গান বাপ্পি লাহিড়ী ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম।

0: Finance Limited. Make life easy. Call Korun toll free number 1-800-420-2233.
1: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: এবারে একান্ত আপন ছায়াছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

0: এই গানটির সাথেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, গানের ভেলা একটু পরে।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মানাপুরম আইটি।

শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

গানের ভেলায় সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজ মঙ্গলবারের গানের ভেলায় নজরুল গীতি, আপনাদের সঙ্গে থাকছি আমি বিদিশা রায়। আর রেডিওর ওপারে এবং টেলিফোনে 0332210 7325 এই নম্বরে থাকছেন আপনারা আমাদের শ্রোতা বন্ধুরা। শুরুতে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

কাজী নজরুল ইসলাম। এই নামের উচ্চারণে বাঙালির কল্পরাজ্যে বেজে ওঠে সঙ্গীতের এক মায়াবী মূর্ছনা। তিনি এক হাতে কবিতা আর এক হাতে সঙ্গীত নিয়ে হাঁটতে হাঁটতে সঙ্গীতকে এমন উচ্চতায় আরোহণ করিয়েছেন যে সেই কক্ষপথে সৃষ্টি হয়েছে গানের এক উজ্জ্বল আকাশ। তার রচিত গান সংখ্যার বিচারে প্রায় 4000-এর কাছে। দেশাত্মবোধক গান, প্রেমের গান, লোকগান, মরমী গান, ইসলামী গান, গজল, টপ্পা, ঠুমরি, ধ্রুপদ, খেয়াল, কীর্তন, ভজন, কাজরি, হাসির গান, নানা ধরনের গান তিনি রচনা করেছেন, সুর দিয়েছেন। আবার বেশ কিছু গানের সুর সাজিয়েছেন রাগ রাগিনীর মিলনমালায়। রাগের আধারে তেমনই কিছু গান দিয়ে সাজিয়েছি আজকের গানের ভেলা। শুরুতে যে গানটি শুনলেন সেটির আধার ভৈরবী। এবারে আরও একটি গজল মান্দ এই রাগের আধারে, শিল্পী ধীরেন বসু।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

রাগের আধারে নানান অঙ্গের নজরুলগীতি দিয়ে শুনিয়ে সাজিয়েছি আমার আজকের গানের ভেলার অনুষ্ঠান। এবারের গানটি একটি টপ্পা অঙ্গের গান, জয় জয়ন্তী রাগের ব্যবহারে, শিল্পী ডক্টর অনুপ ঘোষাল।

এবারে একটি কাজরি অঙ্গের গান। এই গানে তিনি ব্যবহার করেছেন মিশ্র রাগ, ভৈরবী, কাফি ও পিলু। এই তিন রাগের আধারে তিনি সাজিয়েছেন গানটিকে। গানটি রইল ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে এবং আমার সঙ্গে টেলিফোন লাইনে বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন?
4: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
3: বলুন,
4: আজকে খুব সুন্দর বিষয় নিয়ে আপনি অনুষ্ঠান সাজিয়েছেন এবং ব্যক্তিগতভাবে এই বিষয়টি আমার অত্যন্ত প্রিয় একটি বিষয়। আমার বেশ কিছু রাগের কথা মনে পড়ছে যে রাগের কাজী সাহেব গান রচনা করেছেন, যার মধ্যে আপনি শুরু করলেন যে আবহ সুরটি দিয়ে, সেটি কিন্তু রাগ যোগিয়া।
3: আচ্ছা,
4: যোগিয়াতে আমরা দুটো গান পাই, মানে আরো গান রয়েছে কিন্তু দুটো গান আমরা শুনতে পাই। এক হচ্ছে সাজিয়াছে যোগী, যেটা আরকি আমরা শুনলাম, শুনছি আর কি, আর হচ্ছে জাগ যোগ মায়া জগ চিন্ময়ী জগ চিন্ময়ী রূপে। এই যে দুটো গান, একটা ঝাপটা আর একটা ঝাপটা কি তেওড়াতে আর কি, আর একটা এটা দাঁত যায় জাগ যোগ মায়া, এটা কিন্তু গান না দাদরাও বাজেন একটালে একটালেও বাজেন আর কি। আর আরেকটি গানের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে যে কার বাঁশি বাজে মুলতানি রাখে, এটি কিন্তু রাগ মুলতানিতে উনি তৈরি করলেন। মুলতানিতে আরেকটি গান উনি তৈরি করেছেন যে ভারত শ্মশান হলো না তুই শ্মশান জানি, এটি কিন্তু মানে কোথাও যে মা মাতৃশক্তির সাথে ভারত মা ছিল না করা ভারত শ্মশান তুই মানে তুই শ্মশান চানি বলে আজকে ভারত শ্মশান হয়ে গেছে, এই যে অপূর্বতার বর্ণনা। রাগ পিলুতে আমরা পাচ্ছি যে সুরেওয়ানি দিয়ে এই যে গানটা, তাছাড়া আমরা জয় জয়ন্তীতে আপনি একটি গান শোনালেন, আমি দুটি গানের কথা বলে শেষ করব। একটি হচ্ছে মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী কণ্ঠে শুনতে পেয়েছি, অনুপ ঘোষালের কণ্ঠে শুনতে পেয়েছি, আর অজস্র গান। আর একটি শেষ করি যে রাগ ভৈরবীতে ভৈরবী ঠুমরি কোন রস যমুনার কুলে কুন্দি, এটি হে কিশোর বেণুকা বাজার। এবার এই ঠুমরিতে কোথাও গিয়ে মানে মিশ্র রাগ যদি একটু ওরা জন্য শুনি, মানে একটা জন্য কোথাও জন্য পিঁড়ুর একটা ছায়া পায় করতাম। অজস্র গান, অজস্র কম্পোজিশন, সবটা একদিনে বাজার নয়, আমি এটুকুই বললাম। ধন্যবাদ,
3: ধন্যবাদ আপনাকেও।

এবারে একটি ঠুমরি অঙ্গে গান শোনাব। নারায়ণের কোমল ভাব ফুটে উঠেছে এই গানে, শিল্পী মান্না দে।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: কাজী নজরুল ইসলাম নানান ধরনের, নানান অঙ্গের গান তিনি রচনা করেছেন এবং সেই সব গানের বেশ কিছুকে সাজিয়েছেন তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগরাগিনীর মিলনমালায়। আজ সেরকমই কিছু গান শোনাচ্ছি আপনাদের। এবারে একটি ভজন অঙ্গের গান, মধু মাধবী সরং রাগে। এই গানটি শোনাব মহেশ রঞ্জন সোমের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: কাজী নজরুল ইসলাম তার গানে যেরকম ভারতীয় রাগরাগিনীর ব্যবহার করেছেন, তেমনি আবার তার সঙ্গীত জীবনে তিনি নতুন রাগেরও সৃষ্টি করেছেন। 17টি রাগের তিনি সৃষ্টি করেছেন, যদিও কারো কারো মতে তিনি 18টি রাগের সৃষ্টি করেছেন। রাগগুলি হল মিনুকা, রুদ্র ভৈরব, অরুণ ভৈরব, আশা ভৈরব, শিবানী ভৈরব, উদাসী ভৈরব, সন্ধ্যা মালতী, বনুকুন্তলা, শঙ্করী, যোগিনী, নির্ঝরিণী, রূপমঞ্জুরী, দেবযানী, দোলন চম্পা বা দোলন চাপা, মীনাক্ষী, অরুণরঞ্জনী, শিব সরস্বতী। 18 যদি বলি তাহলে এইটা নিয়ে মতবিরোধ আছে, তবু আমি এটি উল্লেখ করছি। রমলা বলেও একটি রাগ তিনি সৃষ্টি করেছিলেন, ফিরিয়া যদি সে আসে আমারও খোঁজে। এই গানটি নজরুল নিজে সুর করেছিলেন এবং তাতে রমলার সুর ও বৈচিত্র্য দিয়ে তিনি সেটাকে সাজিয়েছিলেন, কিন্তু এটা নিয়ে মতবিরোধ আছে। আসলে নজরুল রাগ

সৃষ্টির পরে উক্ত যে রাগগুলো তিনি সৃষ্টি করেছিলেন সেই সমূহের নামকরণে যে গানগুলোও লিখেছিলেন সেখানে তার নাম রয়েছে, সেই রাগের নামের উল্লেখ আছে। কিন্তু রমুলার ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা গেছে। শোনাবো পরের গান, এবারের গানটি উদাসী ভৈরব রাগে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল গানটি।

0: আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন?
1: হ্যাঁ, আমি খড়গপুর থেকে আশিস কইলাম।
0: নমস্কার।
1: আমি একটু চাইছিলাম ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কন্ঠে বল রে জবা বল যদি হয়, ওটা যে রাগটা হচ্ছে দেশ খাম্বাজ।
0: আচ্ছা,
1: আরেকটা আছে যেটা মানে নাইয়া ধীরে চালাও তরণী, ও ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়, ওই রবি কাশ্মীর এটা আছে। আর ফিরোজা বেগমের কন্ঠটা এইটা, ওরে নীল যমুনার জল।
0: আচ্ছা,
1: ওটাও ভৈরবি, তালটা কিন্তু দাদরা।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
1: এই তিনটে মতো অন্তত একটা বাজারে খুব ভালো।
0: ঠিক আছে, শুনতে থাকুন আপনি।

এবারে যে গানটি শোনাবো সেটি কাজী নজরুল ইসলামের নিজের রাগে, নির্ঝরিণীর রাগে, পরের গান মৌমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

হিন্দুস্তানি সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতে ধারাবাহিকভাবে শিক্ষা গ্রহণের সময় বা সুযোগ কোনোটিই তার অনুকূলে ছিল না। তবে ওস্তাদ জামিরউদ্দিন খাঁ, ওস্তাদ কাদের বক্স, ওস্তাদ দাবির খান, মঞ্জু সাহেব, মাস্তানগামা, সুরেশ চক্রবর্তীর মতো সঙ্গীত সাধকদের সান্নিধ্যে তিনি সঙ্গীতের সার মর্মকে আত্মস্থ করেছিলেন। আজকের অনুষ্ঠান শেষ করব শ্যামা অঙ্গের গানে, কৌশিকী রাগের আধারে, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

0: শুনলেন গানের ভেলা, উপস্থাপনায় বিদিশা রায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। যুববাণীর অনুষ্ঠান একটু পরেই।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও কিংশুক ঘোষ।

0: 100 বছরের বেশি পথ, অসংখ্য লড়াই, অগণিত স্মৃতি, আর কোটি কোটি হৃদয়ে একটাই নাম, আমাদের দল ইস্ট বেঙ্গল।
1: দেখো বিষয়টা অর্ণব, আমি বুঝতে পারছি, হ্যাঁ, মানে এই এই এক্সাইটমেন্টটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা ঐতিহাসিক জয় এবং পুরো 22 বছর পরে ডুরান্ট কাপের জয়।
0: হ্যাঁ, মানে 22 বছর পর ডুরান্ট কাপের জয়, এবং এমন একটা সময় সেটা আসলো যেটা বুঝিয়ে দিল যে এই সময়টা লাল হলুদের সময়, এই সময়টা লাল হলুদে মাখার সময় এবং সেলিব্রেট করার সময়। সেই কারণেই 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। দেখিয়ে দিল তারা পারে, তারা ISL জয় করতে পারে, তারা ডুরান্ট জয় করতে পারে, তারা এশিয়ার মধ্যে সর্বোচ্চ লিগে কম্পিট করতে পারে, গৌরবের সঙ্গে দেশের নাম আরও উজ্জ্বল করতে পারে এশিয়ার মধ্যে কম্পিট করে। সুতরাং সব দিক থেকে এই সময়টা ইস্ট বেঙ্গলের, আর সেই সময়টা সেলিব্রেট করতে আজকে খেলাধুলোয় তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড কিং সুখ।
1: একদমই তাই। আর বিষয়টা হচ্ছে যে এই এই স্লোগান, মানে আমরা ISL এর পরে যখন সবাই শুনেছিলাম এবং তারপরে অনেকের অনেক ডাউট ছিল যে ডুরান্ট কাপে কী হবে, এবং মানে এই যে মোহনবাগানের সঙ্গে যে এই যে রেকর্ডটা ইকুয়াল করা, যে 17টা মানে 17th ডুরান্ট কাপে এই যে রেকর্ডটা ইকুয়াল হলো, যেটা নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন ছিল, যেখানে মোহনবাগান ফ্যান্সরা বলেছিল যে না, হতে পারে না, হবে না, আমরা যেটা ISL এ পাইনি সেটা আমরা ডুরান্টে দেখে নেবো। সেখানে গিয়ে আমরা ডুরান্টে দেখেছি যে অসাধারণভাবে শুরু করার পরেও ফাইনালে কি হলো সেটা আমরা সবাই দেখেছি,
0: এবং সেটাই হলো যেটা আমরা চাইলাম। যেটা আমরা চাইবো সেটা তো নিশ্চয়ই হবে, কিন্তু যেটা তোমরা চাইবে সেটাও হবে। তার কারণ খেলাধুলো আড্ডা মানে তোমরা জানো শুধুমাত্র আমরা দুজন আড্ডা দেবো না,
1: একদম
0: আমাদের সঙ্গে আড্ডা দেবে তোমরাও। তোমরা চলে আসবে ফোন লাইনে, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 03221 07325, again বলছি 03322107325 is the number, তোমরা কল করবে। আর অবশ্যই তোমাদের কেমন লাগছে এরকম একটা দারুণ জয়ের পর সেটা আমাদেরকে বলবে। জয় মানে জয় একটা নয়, জয় দুদিকেই, ফুটবলেও ক্রিকেটেও।
1: একদমই তাই, ফুটবলেও ক্রিকেটেও। আর কোনো কারণে যদি আমাদেরকে ফোন লাইনে না পাওয়া যায় তাহলে আমাদের ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে আমাদের দুজনের ছবি দেওয়া এবং ডুরান্ট কাপ ফাইনালের ছবি দেওয়া অসাধারণ একটা পোস্টার বানানো রয়েছে, সেই পোস্টারের তলায়ও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের জন্য ফ্রি হিট তো রয়েছে, কিন্তু একদম শুরুতেই আমি বুঝতে পারছি অর্ণব এবং সমস্ত ফুটবল প্রেমী, তার সঙ্গে যারা ইস্ট বেঙ্গলের ভক্ত, সবার জন্য এই সময়টা অসাধারণ, এবং এই পুরো আনন্দের সঙ্গে যে গানটা আমাদের সবার মনে চলছে, যে গানটা আমাদের সবার মাথায় চলছে
0: সেটা তোমাদের শোনাবো, যে রংটা তোমাদের হৃদয়ে ভেসে আছে, যে রংটা তোমাদের হৃদয়ের গভীরে একদম অন্তরে নিহিত রয়েছে সে রং নিয়ে গান শোনাবো। তবে তার আগে যেটার জন্য তোমরা ওয়েট করো, বেশি ওয়েট করাবো না, কারণ এক্ষুনি কমেন্ট পড়তে শুরু করবে যে দাদা ফ্রি হিট দাও, ফ্রি হিট দিয়েই যাবো, নো চিন্তা বস। প্রথম ফ্রি হিট

তোমাদের জন্য থাকছে, বললাম ডুরান কাপের কথা। সো ডুরান কাপ নিয়ে এই প্রশ্ন, একদম টাটকা গরম গরম প্রশ্ন তোমাদের জন্য। এই যে ফাইনাল দেখলে এবং ডুরান কাপ শেষ হলো, প্রশ্নটা হচ্ছে এবারে ডুরান কাপে প্লেয়ার অফ দ্য ম্যাচ নয়, প্লেয়ার অফ দ্য সিরিজ, গোটা টুর্নামেন্টের শ্রেষ্ঠ প্লেয়ার গোল্ডেন বল কে পেয়েছে, শ্রেষ্ঠ প্লেয়ার অর্থাৎ প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে, গোল্ডেন বল কে পেয়েছে, একটাই নাম, নামটা বলো, গেস করো কিংবা সঠিক উত্তর দাও 0332107325 নাম্বারে এসে কিংবা আমাদের পোস্টারে কমেন্ট করে। আর ততক্ষণ আমার মনের কথা, তোমার মনের কথা শোনাবে দেবায়ন বন্দ্যোপাধ্যায়, লাল রঙের কথা।

0: ফিরে এলাম লাল রঙের কথা শুনে।
1: হ্যাঁ মানে আমাদের সবাই, তুমি যেটা বলছিলে, আমাদের অ্যাকচুয়ালি কিন্তু মনের ভেতর মানে যাই হোক না, রক্তের রঙটা কিন্তু লালই, মানে এখানে কিন্তু মানে কারোর কোনো ডাউট বা দুবিধা কিছু থাকতে পারে না।
0: এবার একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমাকে, আমি কিংসুককে জিজ্ঞেস করছিলাম যে কিংসুক খুব একটা বেশি ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে কথা বলে না, বলতে চায় না। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুই কিসের ফ্যান, মানে বাইরে জিজ্ঞেস করলাম, তখন কিংসুক আমাকে বললো যে আমার তো মানে কি তুমি বলো না, কথা ছিল একটা।
1: হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে যে মানে আমরা যেভাবে বিষয়টা ভাগ করি ইস্ট বেঙ্গল আর মোহনবাগানকে, সেই হিসেবে আমার মোহনবাগানের ফ্যান হওয়ার কথা। কিন্তু আমি মানে একদম ছোটবেলা থেকেই মানে ক্রিকেট একটু বেশি ফলো করি ফুটবলের থেকে, তো সেই জন্য এই যে ফ্যানদের যে ভীষণ রাইভেলারি একে অপরের প্রতি এবং খেলার প্রতি যে ভালোবাসা, আমিও ফুটবল ভালোবাসি কিন্তু মানে আমি ভায়োলেন্সকে সাপোর্ট করি না,
0: ভায়োলেন্সের কথা আসছেই না। এবার ফুটবল মানে একটা কম্পিটিশন, ফুটবল মানে সেখানে খুব একটু হাড্ডাহাড্ডি লড়াই, একটু খুনসুটি, আমি বলবো ওই লড়াইয়ের মধ্যে খুনসুটি বড্ড মেখে থাকে এবং সেই কারণে আরও বেশি মধুর হয়, এবং আমাদের আড্ডা আরও বেশি মধুর হয় যখন তোমরা তাতে জয়েন করো আর আমরা তোমাদেরকে জয়েন করার নানান রাস্তা

0: খুলে দিই নতুন একটা রাস্তা। আমরা এই মুহূর্তে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রয়েছি লাইভ, তোমরা সেখানে জয়েন করতে পারো এন্ড ইউ ক্যান শেয়ার দ্য লাইভ, যাতে তোমাদের বাকি বন্ধুরাও আমাদেরকে জয়েন করতে পারে।
1: হ্যাঁ, আর তোমাদেরকে মানে আমরা এই যে লাল রং গানটায় যাওয়ার আগে কিন্তু অর্ণব তোমাদেরকে প্রশ্নটা বলেছিল যে প্রথম ফ্রি হিট যেটা ছিল, কারণ আমরা ডুরান্ট কাপ নিয়ে কথা বলছি এবং একদম সবই হয়ে গেছে, তো খুব সবচেয়ে সহজ প্রশ্ন এটাই হতে পারে যে প্লেয়ার অফ দ্য সিরিজ মানে গোল্ডেন বল কে পেয়েছে।

0: থেকে বলছো?
1: আমি পূর্ব বর্ধমান থেকে মিনতি দা বলছি। আমি এই জীবনে প্রথম লাইন পেলাম, কোন অনুষ্ঠানে লাইন পাইনি।
0: কংগ্রাচুলেশন।
1: বয়স
2: কোন ফ্যাক্টরই নয়, শুনতে থাকুন এবং অবশ্যই খেলাধুলা ফলো করুন, তাহলে কিন্তু উত্তর পরের বার আপনি এসে নিশ্চয়ই দেবেন। আমি
0: জানি এই যে বয়সের ব্যাপারটা, আমরা এখন তো সবাই সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড অ্যাক্টিভ অর্ণব, কালকে কিন্তু আমরা যে জেতার পরে একটা ভিডিও সবাই আমরা কিন্তু ভিডিওটা দেখছিলাম, একজন অনেক বয়স্ক ইস্ট বেঙ্গল ফ্যান উনি স্টেয়ার্স থেকে আস্তে আস্তে নামছেন আমাদের গ্যালারি থেকে এবং
2: বাকিরা তাকে সাহায্য করছে,
0: এক্স্যাক্টলি সাহায্য করছে, অনেকে প্রণাম করছে। তো এই যে তুমি যে কথাটা বললে, এই যে খেলার তো কোনো বয়স হয় না, এবং এই এই কথাটাই আমি একটা জায়গায় আবার শুনেছিলাম, যেটা আমাদের যে একদম জুনিয়র টিম যেটা হেলসিঙ্কি কাপে গিয়ে জিতেছিল, সেখানে কিন্তু একজন ফ্যান বলেছিলেন যে তিনি আগে প্রত্যেক বছর খেলা দেখতে আসতেন কিন্তু তিনি অতটা প্রাউড ফিল করতেন না, এবার তিনি ফাইনালি ইন্ডিয়ার ওই রকম জয় দেখে তিনি প্রাউড ফিল করছেন।
2: এক্স্যাক্টলি, মানে আসলে কি হয় বলো তো, এই যে মানুষগুলো যারা ওই বয়সকে তোয়াক্কা না করে, যেখানে এজ ইজ জাস্ট নাম্বার বলে বয়স বুড়ো আঙুল দেখিয়ে, যারা এত এই বয়স নিয়ে এত কষ্ট নিয়েও মাঠে যায়, অ্যাকচুয়ালি শুধু তারা ওই ওই ১১-১২-১২ জনকে উদ্বুদ্ধ করে না, উদ্বুদ্ধ করে কোটি কোটি ফুটবল ফ্যানদেরকে, আমাদের মতো যারা ক্রীড়াপ্রেমী মানুষ তাদেরকে, এবং সেটা আমরা দেখেছি। সো তারাও নিশ্চয়ই উদ্বুদ্ধ করতে থাকবে। তবে আমরা এবার চাইবো উত্তর, যেমন উত্তর পাচ্ছি লাইভে সৌভিক সরকার অভি বলছে এডমন্ড লালরেন্ডিকা। এডমন্ড লালরেন্ডিকা সঠিক উত্তর কিনা বলবো, তবে তার আগে ফোন লাইনে আরও একবার চোখ রাখবো। 0332107325 ইজ দ্য নাম্বার, যারা কল করবে তারা উত্তর নিয়ে আসবে আমি আশা করবো, কিংবা আমাদের পোস্টারে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো।
0: একদম একদম। কিন্তু এবার আমরা এত কিছু বললাম, ম্যাচের কথা বলতে দেখো, আমি যতটা ফুটবল ফ্যান সেখানে আমার ম্যাচটা কিন্তু আমি দেখেছি ফার্স্ট হাফেই, মোটামুটি সেকেন্ড হাফে ম্যাচটা
2: হয়ে গেছিল।
0: এক্স্যাক্টলি, মানে ফার্স্ট হাফে আমি পরে যখন ম্যাচের ভিডিও দেখছিলাম বা লাইভ দেখছিলাম, দেখলাম ফার্স্ট হাফের পরে মানে সেকেন্ড হাফের মাঝামাঝিতে মানে হাফ গ্যালারি ফাঁকা।
2: আরে তুমি ফার্স্ট হাফ অত দূর যেতে হবে না, 10 মিনিটে প্রথম গোল, 10 মিনিটে বিপিনের গোল, এবং তারপরে 12 মিনিটে সেকেন্ড গোল, মানে এবং এটাকে কমেন্টেটররা বলছিলেন হোয়াট আ স্টার্ট, হোয়াট আ ম্যাজিক্যাল স্টার্ট। সত্যিই তাই, এর থেকে ভালো স্টার্ট আমরা আর কি আশা করতে পারি আমাদের প্রিয় দলের থেকে? 12 মিনিটে 2-0 এগিয়ে গেল ওয়েস্ট বেঙ্গল, এবং আর কয়েক মিনিট, মিনিট দশেক পরেই সেই সংখ্যাটা, সেই পার্থক্যটা হয়ে দাঁড়ালো 3-0।
0: একদম 22 মিনিটের মাথায় কিন্তু এডমন্ডের মানে দ্বিতীয় গোল, এবং তারপরে অবশ্যই আমরা 33 মিনিটের মাথায় কিন্তু মোহনবাগান তাদের প্রথম গোল করে, মনবীর সিং তাদের গোল করে,
2: ফেরায় মনবীর।
0: হ্যাঁ,
2: দীর্ঘদিনের তাদের ডার্ক হর্স মনবীর, এবং মনবীর কিন্তু চেষ্টা করেছিল
0: একদম,
2: কিন্তু ইস্ট বেঙ্গল এমন খেলেছে যে উঠে দাঁড়াতে দেয়নি যাকে বলা যায়।
0: সেই জন্যই যেটা মানে যেখানে তাদের মানে তার হ্যাট্রিক, এবং এই ম্যাচে তাদের চতুর্থ গোল 44 মিনিটের মাথায় আবার কিন্তু এডমন্ড করে দেয়, এবং তারপরে কিন্তু বিষয়টা ওই যে 4-1, মানে আমাদের ফার্স্ট হাফের একদম শেষেই যে 4-1, আমাদের ফাইনালেও কিন্তু সেই 4-1 রেজাল্টই রয়ে যায়
2: একেবারেই। মানে মানে এই জয়টা, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট টু অল দ্য সাপোর্টার্স, টু অল দ্য রাইভালস, টু অল দ্য ফুটবল ফ্যান্স, সবার জন্য, যে ভারতীয় ফুটবল কতটা আকর্ষণীয় হতে পারে এবং একটা দল কীভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেই ঘুরে দাঁড়ানো অনেক গল্প আছে, অনেক কথা রয়েছে। তবে তার আগে ফোন লাইনে এক বন্ধু রয়েছে, শুনবো তার কথা। কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
3: আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলির মইপুর থেকে বুদ্ধদেব মাইতি।
0: উত্তরটা
2: আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা কমেন্ট বক্সেও আসতে পারো, উত্তর সেখানে দিতে পারো। এবং আমরা যে কথায় ছিলাম যে ফাইনালের কথা,
0: হ্যাঁ
2: ভাই, ফাইনালটা একটা মারাত্মক স্পেশাল ম্যাচ আমাদের কাছে না, এই ম্যাচটা সেই 1975-এর 5 গোলের ম্যাচ নয়, তবে এই ম্যাচটা 22 বছর পর ডুরান্ড কাপ হাতে তোলার ম্যাচ, এই ম্যাচটা বাইচুং ভুটিয়ার সেই হ্যাট্রিকের স্মৃতি ফেরানোর ম্যাচ। যেমন বাইচুং, যেমন চিডিয়েরা, কিয়ান নাসিরি, এরা ডার্বিতে হ্যাট্রিক করেছিল, সেই লিস্টে কিন্তু নাম যোগ করলো আমাদের এডমন্ড লালরেন্ডিকা। এবং প্রথমার্ধে একের পর এক গোল হচ্ছিল, তখন আমাদের সেই 75-5 গোলের কথা অবশ্যই মনে পড়ছিল এবং আমারও হাতটা নিঃশেষ করছিল।

কখন আমি হাই ফাইভ দেখাবো আমার মোহনবাগান সমর্থক বন্ধুদেরকে, সে সুযোগ হয়নি বটে, তবে যতটা আমাদেরকে উপহার দিয়েছে আমাদের প্রাণের ইস্ট বেঙ্গল সেটা নিয়ে খুশি থাকাই যায়। এবং ওই যে বলছিল না কিংশুক যে মাত্র 22 মিনিটে 3 গোল, তখন এই 5 গোলের স্মৃতিটা আরও বেশি টাটকা হয়ে উঠছিল আমাদের মগজে, এবং তখন আমার মন যেটা বলে উঠছিল সেটা একটা গানে বোঝানো যেতে পারে, যে গানটা আমাদের শোনাচ্ছে জিৎ গঙ্গোপাধ্যায়, আর সে গানে বলা হচ্ছে কি, আজ আমার মনটা পেখম তুলে নাচে, মনটা করে উড়ু উড়ু।

0: ফিরলাম আবারও আড্ডায়, মন তো পেখম তুলে নেচেছিলই, এবং যখন দেখেছিলাম যে তিন গোলের পরে আরও একটা গোল হয়ে গেল, তখন ওই এক হাত দেখানোর জন্য মনটা বড় নিষ্পিষ করছিল। যদিও সেকেন্ড হাফে আমরা গোল পাইনি, তবে গোলের কথা বলবো, সব কিছু নিয়ে কথা বলবো, তবে তার আগে ফ্রি হিটের উত্তরগুলো নেওয়ার পালা। এবার ফ্রি হিটের উত্তর কোনটা সঠিক সেটা বলার পালা, কারণ বন্ধুরা খুব খুব অধৈর্য হয়ে পড়ছে পরের প্রশ্নের জন্য। ফোন লাইনে এক বন্ধু, শুনবো শেষ উত্তর ফোন লাইনে এই প্রশ্নের জন্য।
1: হ্যালো,
2: হ্যালো,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: হ্যাঁ বলুন।
2: বলছি এরবল লালিন্দা হবে, তবে আমরা মোহনবাগানের সমর্থক, বুঝলেন তো?
1: হ্যাঁ,
2: কিন্তু ওই সতেরোবার হয়েছে মোহনবাগানও, সতেরোবার জিতেছে আর ওই ইস্ট বেঙ্গলও সতেরোবার জিতেছে, বুঝলেন?
1: হ্যাঁ,
2: আমরা কিন্তু মোহনবাগানের সমর্থক ছিলাম। নমস্কার।
0: আপনি মোহনবাগানের সমর্থক ছিলেন, ছিলেন নাকি আছেন?
1: না না, আমার মনে হয় ছিলাম মানে উনি বলতে চাইছেন উনি হয়তো ওখানে উপস্থিত ছিলেন।
0: হ্যাঁ, না না, যারা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফ্যান হয় তারা ছিলাম বলা মানে ছিল আছো, মানে ছিলাম আছি
1: থাকবো,
0: এটাকে ছোট করে বলা বোধ হয়। তবে ঠিক আছে, আপনাকেও জানাই শুভেচ্ছা, অ্যাটলিস্ট বাংলায় তো এসছে, বাংলার বড় দলই একটা পেয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মধ্যে, তো আপনারা সেই আনন্দে একটু খুশি থাকুন।
1: ঠিক আছে, আমরা এবার ফাইনাল উত্তরটা এবার দিয়ে দিতে
0: হবে, বলে দেওয়ার পালা। ফাইনাল উত্তর অবশ্যই অবশ্যই, যারা বলেছে এডমন্ড তারা এক চুল ভুল উত্তর দেওনি, সবার জন্য আর জোরে হাততালি দিতেই হবে।
1: সবার
0: জন্য বলতে হবে যে ডুরান্ড কাপে, এই যে ডুরান্ড কাপের কথা বলছি আমরা, প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইজি, এর থেকে সহজ হতে পারে না। ডুরান্ড কাপ প্রথম কত সালে অনুষ্ঠিত হয় বলে দাও তোমরা। আমাদের ফোন লাইন খোলা 03322107325, কিংবা আমাদের লাইভের কমেন্টে অথবা আমাদের পোস্টারের
1: কমেন্টে। আর এইবারে কিন্তু আমরা সেকেন্ড কোয়েশ্চনও করে দিয়েছি।
0: এবার ম্যাচটা নিয়ে একটু কথা বলতে হবে, যে ম্যাচটা আমরা দেখেছি মানে কোন গোল হয়েছে, কখন কোনটা হয়েছে, এবং ম্যাচের শুরুতে বলি যে বললাম 12 মিনিটে 2 গোল এবং 22 মিনিটে 3 গোল, তারপরে দেখতে পেলাম যে মানবীরের গোলটা।
1: হ্যাঁ,
0: এবার তারপরে 4 নম্বর গোল পেলো এডমন্ড, আরো একটা মানে যেটা এডমন্ড 3 নম্বর গোল।
1: এই যে ইস্ট বেঙ্গল, তুমি যেটা বলছিলে যে পেখম তুলে, অবশ্যই ওরা কিন্তু পুরো মাঠে পেখম তুলেই নাচছিল, কারণ এই যে তারা হাই লাইনে খেলছিল এবং এই যে তাদের ডিফেন্সকে, মানে মোহনবাগানের ডিফেন্সকে একদম চূর্ণ বিচূর্ণ করে যে তারা গোলগুলো করছিল, এবং তারা যে মানে স্পেসটা যেটা মোহনবাগানের ডিফেন্স এখানে ফেল করছিল,
0: মানে একটু স্পেস, প্রথমত ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনে কিন্তু খুব একটা স্পেস অ্যালাউ করেনি,
1: একদমই না।
0: কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইন, আমি বলবো মোহনবাগানের মিড থার্ডের সঙ্গে যে ডিফেন্স মধ্যে যে গ্যাপটা, মানে মিডফিল্ডের সঙ্গে ডিফেন্সের একটা গ্যাপ তৈরি হচ্ছিল,
1: সেই গ্যাপটা কিন্তু অসাধারণভাবে ব্যবহার করেছে,
0: এক্স্যাক্টলি খুব সুন্দর ইউটিলাইজ করেছে ইস্ট বেঙ্গল,
1: এবং যে কারণে কিন্তু এই এই রেজাল্টটা আমরা পেয়েছি। এবং ট্রানজিশন, তুমি যে মিডফিল্ডের কথা বলছো, এদের কাছে যেটা সেখানে ইস্ট বেঙ্গলের যে ট্রানজিশন ছিল, মানে মিডফিল্ড থেকে একদম ফরওয়ার্ড যে পাস, যেখানে বিপিন আর এডমন্ডের যে স্পেসকে ব্যবহার করা, তাদের পেসকে ব্যবহার করা, আর মোহনবাগানের যে ডিফেন্সের যে শেপটা ছিল, সেই শেপটাকে ভেঙে এই সুযোগ তৈরি করে বেরিয়ে যাওয়া, সেটাই কিন্তু কোথাও গিয়ে
0: একটা এই জয়টা এনে দিয়েছে। কিংসুক, জানো তো খুব কমন কথা ফুটবলে, খুব ব্যবহার হয় এটা, যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ইস্ট বেঙ্গল কিন্তু এই বিষয়টা মাথায় রেখেই খেলেছে শুরু থেকে, 10 মিনিটের মাথায় অত সুন্দর অ্যাটাক থেকে গোল, 12 মিনিটে আর একটা গোল, মানে 10 মিনিটে গোলটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু একটুও তারা ডিফেন্সিভ হয়নি, তারা জানে যে এক গোলের মানে পার্থক্য কিন্তু কখনোই সেফ নয়, আমরা জানি ইটস জাস্ট আ বর্ডার লাইন, ওই জন্য সেকেন্ড গোলটা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করেছে, এবং অ্যাট দ্য নেক্সট অ্যাটাক তারা গোলটা পেয়ে গেছে,
1: একদম একদম, এবং 22 মিনিটের মাথায় তৃতীয়। এবার বিষয়টা হচ্ছে যে এবার মোহনবাগানে আসা যাক, যে ভুল কোথায় ছিল, এবং
0: আচ্ছা মোহনবাগানের সবটা নিয়ে কথা বলবো। আমি একজনের বিষয় সবার আগে বলি, যে যার জন্য খারাপ লেগেছে আমার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি, অবশ্যই বিশাল কাইত। অনেকে হয়তো ভাববে যে বিশাল কাইত দাঁড়িয়ে দাঁড়িয়ে 4টে গোল খেলো, কিন্তু তার কি সত্যি কোনো দায় ছিল, তার কি সত্যি কোনো দোষ ছিল 4টে গোলে? হয়তো ছিল না,
1: এক্স্যাক্ট,
0: কারণ সে যথেষ্ট কেপেবল একজন গোলকিপার, একজন অসাধারণ মানের গোলকিপার তাকে আমরা দেখেছি। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের, মানে ইস্ট বেঙ্গলের, আমাদের বলে ফেলি আর কি, কিছু করার নেই, ইস্ট বেঙ্গলের প্রফসুখান গিল এবং মোহনবাগানের বিশাল কাইত দুজনে কিন্তু সেমিফাইনালে সেভ দিয়েছিল, সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে সেভ দিয়েছিল, যেটা খুব ইম্পর্টেন্ট। তার মানে দুটো গোলকিপারে কিন্তু আত্মবিশ্বাসের একদম চূড়ায় বসেছিল,
1: কিন্তু মানে মানে

0: গোলকিপারের দোষ অবশ্যই এখানে দেওয়া যাবে না, তার কারণ আমরা প্রথম থেকে মোহনবাগানের যে বিষয়টা নিয়ে বলছি সেটা ডিফেন্স, যেখানে ডিফেন্সে প্রচন্ড স্পেস মাঝখানে বেশি মানে তৈরি হয়েছিল, যে স্পেসটা ইস্টবেঙ্গলের প্লেয়াররা ব্যবহার করেছে। এবং এই যে বিপিন আর এডমান্ডের যে আমরা যে ব্যবহারের কথা বলছি, বিপিন আর এডমান্ডের সেটাকে আটকানোর জন্য যে কোয়ার্ডিনেশন, ডিফেন্সিভ যে কোয়ার্ডিনেশন, সেটা কিন্তু মোহনবাগানের মধ্যে ছিল না।
1: আর মোহনবাগান ডিফেন্স আরও একটা জিনিস দেখেছে, ওই যে ট্রানজিশনের কথা তুমি বলছিলে, ট্রানজিশনও স্লো লেগেছে, মানে গোটা মানে রক্ষণটাকে একটু কিন্তু নড়বড়ে লেগেছে, যেটা কিন্তু আমরা আশা করি না এত বড় একটা দলের থেকে। এবং এখানে যদি কারণ খুঁজতে যাই, মোহনবাগান সমর্থকরা মোহনবাগান ক্লাব কর্তারাও এই কথা বলেছেন, হয়তো সেটা কোথাও গিয়ে একটা ফ্যাক্টর হতেও পারে, কিন্তু যদিও আমরা আরেকটু বেশি এক্সপেক্ট করবো, যেটা তারা বলেছেন যে একটু ক্লান্তি তাদের এই জার্নি করা, সেখান থেকে এই যে প্লেয়ারদের মধ্যে একটা ক্লান্তি আসা, সেটা হয়তো কোথাও গিয়ে একটা ফ্যাক্টর হয়েছে। ম্যাচের আগে থেকেই এই ক্লান্তি নিয়ে তাদেরকে মুখ খুলতে আমরা দেখেছি, তো সেটা হয়তো শিডিউল একটু হেকটিক হয়েছে।
0: হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু মানে আমরা আবার প্লেয়ারদেরই অনেক সময় বলতে দেখেছি যে যতই যাই হোক, যখন তারা মাঠে আসে সবটা ছেড়ে তারা তাদের নিজেদের জন্য খেলে, তারা তাদের নিজেদের দলকে রিপ্রেজেন্ট করে, এত কোটি কোটি ফ্যান্সদের রিপ্রেজেন্ট।
1: আমরা মেহতাব হোসেনকে চিনি, আমাদের অত্যন্ত প্রিয় প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার, প্রাক্তন ভারতীয় দলের ফুটবলার মেহতাব হোসেন, মিডফিল্ড জেনারেল যাকে আমরা বলে থাকতাম, তাকে একটা ইন্টারভিউতে এই জাস্ট ডার্বির আগে জিজ্ঞেস করা হয়েছিল যে কাকে এগিয়ে রাখবে এবারের ডার্বিতে, ও প্রত্যেকবারের মতো একই কথাই বলেছে, যেটা আমরা আবারও বলি যে যতই ক্লান্তি থাক, যতই কোনো দল আগে ভালো ফল করুক, আগের ডার্বি হেরে থাকুক, ডার্বিতে কিন্তু দুটো দল যখন নামে, ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো দুটো দল, তারা কিন্তু 50-50 হয়েই নামে,
0: একদম
1: সেখানে কেউ এগিয়ে থাকে না, কেউ পিছিয়ে থাকে না। মানে সেই দল যদি লিগ টেবিলের 10 নম্বরেও থেকে থাকে আর কেউ যদি টপেও থেকে থাকে, তবুও 50-50 হয়ে নামে, কারণ ওই ম্যাচের প্রেশারটা এটা ইটস ডিফারেন্ট।
0: কারণ
1: 1 লাখের ওপর মানুষ তোমাকে, প্রায় 1 লাখের মতো মানুষ তোমাকে দর্শক আসন থেকে
0: লাইভ
1: দেখছে, তারা মানে শোর মাচাচ্ছে যাকে আমরা বলি,
0: একদম একদম।
1: এবং ওইখানের ওই মোমেন্টটা যারা মাঠে থাকে শুধুমাত্র তারাই ফিল করতে পারে। এবং সারাউন্ডেড, আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের যে সারাউন্ডেড অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু বিশ্ব মানচিত্রে ওয়ান অফ দ্য বেস্ট আমরা জানি,
0: আমরা একদমই অস্বীকার করা যায় না। এবং অর্ণব, একটা জায়গায় আমার মনে হয় যে এই যে মানে 0-2 হওয়ার পরেও এই যে তাদের ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্টটা তাদের করা উচিত ছিল মোহনবাগানে, সেটা কিন্তু তারা করেনি। এবং তারপরে যখন মানে তারা প্রথম 1 গোল দিল, তারপরেও কিন্তু তাদের যে মোমেন্টামটা তৈরি হয়েছিল সেই মোমেন্টামটা কিন্তু তারা কাজে লাগাতে পারেনি, এবং সেখানেই কিন্তু হেরে গিয়ে, মানে সেই কাজে লাগাতে না পারার জন্যই যে 4 নম্বর গোলটা 44 মিনিটের মাথায়, সেটা কিন্তু আবার ইস্টবেঙ্গলই পেয়ে যায়
1: একেবারে। তো এবং সেখানেই ম্যাচটা ডিসাইডার হয়ে যায়, সেকেন্ড হাফে কোনো গোল হয়নি বটে
0: না।
1: তবে এবার উত্তর নেওয়ার পালা, উত্তর অলরেডি শৌভিক আমাদের লাইভের কমেন্টে দিয়েছে, বলছে যে 1888 সালে সিমলায় হয়, আর আমাদের ফোন লাইন করছে ব্লিঙ্ক, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে।
0: হ্যালো
1: বন্ধু, কোনোভাবে মিস করে গেছে, টাইমিং, ইটস জাস্ট অ্যাবাউট দ্য টাইমিং,
0: ইটস অ্যাবাউট টাইমিং ফর শিওর।
1: তোমরা চলে এসো, লাইভে উত্তর দিতে পারো, পোস্টারে কমেন্ট বক্সে উত্তর দিতে পারো, আর আমরা যেটা করতে পারি তোমাদেরকে দিতে পারি আর একটু সময়, আর সেই সময়টা অবশ্যই কথায় নয় গানে গানে এনজয় করার সময়, যেখানে আমাদের ইস্টবেঙ্গলকে, প্রাণ প্রিয় ইস্টবেঙ্গলকে বলছি মনের কথা যে দে আর দ্য চ্যাম্প, উই আর দ্য চ্যাম্প, আর আমাদের এডমেন্ডরা তাদেরকে বলতেই পারি বস তুই হে চ্যাম্প, from Shubhpratik Bhattacharya।

0: একদমই মানে চ্যাম্প তো অবশ্যই, এবং চ্যাম্পিয়ন্সদের মতোই তারা আবার চ্যাম্পিয়ন হয়ে তাদের যে এত বছরের যেটা আক্ষেপ ছিল, 22 বছর পর তারা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আমাদের কাছে ছোট্ট কোয়েশ্চেন আমরা করে গেছিলাম, সেটা হচ্ছে এই যে ডুরান্ড কাপ, সেটা প্রথম কোন সালে হয়? এবং সেটার একটা উত্তর আমরা লাইভে পেয়েছি, কিন্তু আমাদের ফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি উত্তর দিচ্ছে।
1: কে বলছো, কোথা থেকে বলছো?
0: না যা,
1: আচ্ছা ঠিক আছে, তোমাদের একবার নাম্বারটা মনে করিয়ে দিই আমরা, সেটা হচ্ছে গিয়ে 03221073325। তোমরা সেখানে এসে উত্তর দিতে পারো, কিংবা আমাদের পোস্টারে কমেন্ট বক্সে বন্ধুরা উত্তর দিচ্ছে। তবে তার আগে ফোন লাইন আবারও ব্লিঙ্ক করছে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার।
2: হ্যালো, আমি যদিও একবার এসেছিলাম আগে,
1: তোমার কমেন্টের জন্য কিন্তু ওয়েট করছি আমরা, সেটা কেন করছো না? ফোন লাইনে বাকিদের জন্য জায়গা ছাড়ো, বাকিরা এই যে ফোন করছে বুঝতে পারছো।
0: হ্যাঁ, আমরা কিন্তু আরো একটা বন্ধুকে পেয়ে গেছি,
2: আরো একটা বন্ধু। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার। আপনার নামটা? বন্ধুকে বলি যেটা সব সময় বলি,
0: একটুখানি রেডিও সেটটা থেকে দূরে গিয়ে ফোন করলে তোমরাও প্রপারলি শুনতে পাবে, আমরাও প্রপারলি শুনতে পাবো।
1: মুশকিল বলো তো, আমরা আমাদের কথা প্রথমত কথা বললে একটা নিজেরা শোনা যায় কানে, এই যে দু কানে একটা বড় বড় হেডফোন পরে আছি, এখানে আমরা নিজেদের কথা শুনতে পাচ্ছি,
0: প্লাস আবার তোমরা ফোন করছো
1: সেখান থেকে যদি শুনতে পাই, কতবার নিজের কথা শুনতে ভালো লাগে বলো তো।
0: এক্স্যাক্টলি,
1: তো আমি নিজের কণ্ঠকে ভালোবাসি, এতটা ভালোবাসি যে আমি এতবার শুনবো, তোমাদের কণ্ঠ অনেকটা ভালোবাসি, এটা বেশি করে শুনতে চাই।
0: হ্যাঁ, সেই জন্য তোমরা একটু রেডিও থেকে দূরে গিয়ে ফোনটা করো, আর আমরা অনেকগুলোই উত্তর
1: উত্তর পাচ্ছি, দেখতে পাচ্ছি। তিথি গোস্বামী লাইভে বলছে 1888, এবং আমাদের দেখতে পাচ্ছি পোস্টারে রিমো মুখার্জি রিন্টু বলছে 1888, সৌমেন দাস বলছে 1888, এবং আরও কিছু কমেন্ট পড়েছি যেগুলো আমরা পড়বো, তবে তার আগে উত্তরটা বলে দেওয়া উচিত আমাদের। ফোন লাইনে আর এক বন্ধু, লাস্ট ফোন কল এই প্রশ্নের জন্য, শুনবো কে রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার,

0: শোনা যাচ্ছে না। ওকে, বেশ, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি তোমাদের ফোন নাম্বারটা একবার মনে করাই, 0332107325, এবং শেষ ফোন কল এই প্রশ্নের জন্য শুনবো। কে রয়েছে আমাদের সঙ্গে? নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সাতগেছিয়া মেমারি থেকে মাধব পাল বলছি।
2: হ্যাঁ বলুন।
1: এটা ওই ব্রিটিশ আমলে অর্থাৎ ইংরেজরা যখন আমাদের দেশ শাসন করতো সেই সময় এটা শুরু হয়েছিল।
0: কোন সময়টা ধরবো বলো?
2: এই বিষয়টা হচ্ছে এই আনসারটা কিন্তু ভুল হতে পারে না, কারণ আমি হয়তো ঠিক সময়টা জানি না কিন্তু পুরো টাইম পিরিয়ডটা বলে দিচ্ছি, এর মধ্যে তো হবেই হবে
0: একেবারেই। তো তুমিও ঠিক আর যারা বলেছে 1888,
2: সবাই
0: ঠিক। আমি তোমাকেও ভুল বলতে পারবো না কোনোভাবেই, আর বাকিদেরকে তো পারবোই না, কারণ তারা একদম কারেক্ট উত্তর দিয়েছে 1888। সো তাদের জন্য একটা জোরে জোরে জোরে হাততালি। দিদি গোস্বামী বলছে হ্যাঁ সেটাই, একদম সেটাই, তুমিও ঠিক বলেছো, আর আমাদের ফোন লাইনের বন্ধুও কিন্তু ঠিক বলেছে। আচ্ছা, শক্তিকুমার চট্টোপাধ্যায় বলছে, আমি শুনছি ফুটবল ছাড়াই দিব্যি খেলে চলেছ, ইস্টবেঙ্গলকে অভিনন্দন, যোগ্য দল হিসেবে জিতেছে ইস্টবেঙ্গল। আমি সরাসরি সম্প্রচারিত খেলাটি দেখেছি, ইস্টবেঙ্গল শেষ কয়েক মিনিট ছাড়া পরিকল্পনা নিয়েই খেলেছে, মোহনবাগান খেলেনি। মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখেছে? হ্যাঁ, মানে বলা যেতেই পারে খেলা দেখেছে। আসলে আরও ভালো এক্সপেক্ট করি আমরা মোহনবাগানের থেকেও, যদিও ইস্টবেঙ্গল ফ্যান, খেলার সময়টা চাই ইস্টবেঙ্গল বেশি ভালো খেলুক, কিন্তু এক্সপেক্ট করি যে দুটো দলই তারা ওই ক্লাস অফ ফুটবল আমাদেরকে প্রেজেন্ট করবে।
2: কারণ আমরা সবসময় যে রাইভেলারিগুলোর কথা বলি তার মধ্যে কিন্তু এটা সারা পৃথিবীর মধ্যে আর একটা বিগেস্ট রাইভেলারি,
0: ওয়ান অফ দ্য বিগেস্ট ডার্বি কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড।
2: এক্স্যাক্টলি। তো এটা যত মানে যে দলই জিতুক আলটিমেটলি কিন্তু আমাদের ভারতীয় ফুটবল জিতছে
0: একেবারেই। এবং ভারতীয় ফুটবল যেমন আমাদেরকে জয়ের কথা বলছে, ভারতীয় হকি দলেরাও বলেছিল, ভারতীয় ক্রিকেট দলও বলছে জয়ের কথা, সে কথায় আমরা আসবো। তবে দিস ইজ দ্য ট্রানজিশন ফেজ, আর সেই ট্রানজিশন ফেজে একটু স্বাদ বদল হোক, স্বাদ বদল হবে সম্পূর্ণার কথায়। স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছে সম্পূর্ণা, কি বলছে, কি শোনাচ্ছে, কি নতুন কথা আমাদের জন্য তুলে নিয়ে এসেছে সম্পূর্ণা স্টুডিওর বাইরে থেকে, সেটা শুনি। ফিরছি এক্ষুনি, অর্ণব আর কিংশুক রয়েছে স্টুডিও থেকে খেলাধুলোর আড্ডায়, আর এই মুহূর্তে সম্পূর্ণা আমাদের সঙ্গে।
3: নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, দেখিয়া ভারতে মহা জাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়। সত্যি এই মিলন মহানের বাণী ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি, আর এই জাতীয় ঐতিহ্য বৈচিত্র্যের আনন্দ এবং সাংস্কৃতিক সংহতিকে আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার এক অপূর্ব প্রয়াস হলো ভারত সরকারের বিশেষ উদ্যোগ এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং কলা উৎসব। 24 আগস্ট এবং 25 আগস্ট 2026 PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 সল্টলেক প্রাঙ্গণে আয়োজিত হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের জোনাল লেভেলের এই সুন্দর উৎসব। আঞ্চলিক স্তরের বিভিন্ন প্রান্তিক বিদ্যালয় থেকে শত শত প্রতিভাবান ছাত্রছাত্রী এসে সমবেত হয়েছে এই সাংস্কৃতিক মহাযজ্ঞে। তাদের কণ্ঠে সুর, পায়ে পায়ে ছন্দ এবং নিখুঁত তুলির টানে ফুটে উঠেছে সমগ্র ভারতবর্ষের বৈচিত্র্যময় ঐতিহ্য। ঠিক সেরকমই এক চমৎকার ও সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা ঘটে গত 24 তারিখ। তার কথাই আজকে তোমাদের জানাবো, কেমন হলো অনুষ্ঠান, কিভাবে সম্পন্ন হলো, কি ছিল সেই অনুষ্ঠানের মধ্যে, সবটাই তোমাদের বলবো। রয়েছে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু সম্পূর্ণা। সকাল 9টা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বিশেষ অনুষ্ঠানের সূচনা হয়। এই আনন্দযজ্ঞের মাঝেই আমরা কথা বলে নিয়েছিলাম এই কলা উৎসব এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠান সম্পর্কে প্রিন্সিপাল সাবিহা শাহিন ম্যাডামের সঙ্গে। শুনে নি ম্যাম কি বলেছেন।
4: हम यहाँ पे राष्ट्रीय एकता पर्व हो रहा है 2026। ये राष्ट्रीय एकता पर्व में दो प्रोग्राम होता है मैम, एक भारत श्रेष्ठ भारत और कला उत्सव। इसमें हमारे यहाँ जोनल लेवल का ये कॉम्पिटिशन है, इसमें यहाँ से 5 रीजन के लोग, केंद्रीय विद्यालय से 5 रीजन के लोग आए हैं, जैसे कि इसमें हैं कलकत्ता रीजन, पटना रीजन, तिनसुखिया रीजन, सिलचर रीजन और गुवाहाटी रीजन। सभी रीजन से एक 52 स्टूडेंट्स का कंटिजेंट बना है और वो लोग बहुत सारे प्रोग्राम्स, कल्चरल प्रोग्राम्स एंड आर्ट एंड क्राफ्ट से रिलेटेड प्रोग्राम्स को यहाँ पे वो लोग शोकेस करेंगे। तो ये एक भारत

0: श्रेष्ठ भारत का मतलब यूनिटी इन डाइवर्सिटी जो है, यही हमारा मेन पर्पस है।
1: প্রথম দিনের মূল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ডান্স, আঞ্চলিক লোক এবং উপজাতীয় নৃত্য অর্থাৎ রিজিওনাল ফোক এবং ট্রাইব ডান্স। একের পর এক রাজ্য ও সংস্কৃতির পোশাক পরিহিত শিক্ষার্থীরা যখন মঞ্চে এসে দাঁড়িয়েছে এবং মনে হয়েছে প্রতিবার যেন এক টুকরো আস্ত ভারতবর্ষ নেমে এসেছে এই সল্টলেকের প্রাঙ্গণে। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন অ্যাক্টিভিটি রুমে পরিবেশিত হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা। সেখানে ছিল সিঙ্গিং কম্পিটিশন, ভিজুয়াল আর্ট কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, ডান্স কম্পিটিশন এবং বিভিন্ন খেলনা বানানোর প্রতিযোগিতা। ঠিক যেমনটা বললাম, দুপুর গড়িয়ে বিকেল হতে হতেই কুইজ প্রতিযোগিতার আনন্দ উদ্দীপনা, তার সঙ্গে একের পর এক সুন্দর উপস্থাপনা। ঠিক সেই সম্পর্কেই মানে এই গোটা অনুষ্ঠানের উপস্থাপনা এবং কি কি প্রতিযোগিতা রয়েছে সব বিষয়ে জেনে নিয়েছিলাম এই বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকা শ্রেয়সী চট্টোপাধ্যায় ম্যামের কাছ থেকে।
2: 24শে আগস্ট আর 25শে আগস্ট যে প্রোগ্রামটি আমাদের এই কলকাতা রিজিয়ানের সল্টলেক টিএমসি KV1 সল্টলেক স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি হচ্ছে জোনাল কলা উৎসব আর EBSB মতলব এক ভারত শ্রেষ্ঠ ভারত। এক ভারত শ্রেষ্ঠ ভারত যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরে এডুকেশন মিনিস্ট্রিতে যেটা আছে আর সঙ্গে কলা উৎসব, এর আগে এই পার্টিসিপেন্টরা ক্লাস্টারে এবং রিজিয়নালে সিলেক্টেড হয়ে এসছে, মানে অনলি ফার্স্ট পার্টিসিপেন্টরাই এখানে ভাগ নিতে পারছে, অংশগ্রহণ করতে পারছে। তো এই ক্লাস্টারে যারা ফার্স্ট হয়েছে তারা গেছে রিজিয়নালে, রিজিয়নালে যারা ফার্স্ট হয়েছে তারা এই আজকে জোনালে পার্টিসিপেট করতে পারছে। এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, আর একটা EBSB, আর একটি হচ্ছে কলা উৎসব। এবার এই দুটো ভাগকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে একতা পর্ব, জাতীয় ন্যাশনাল একতা পর্ব, ঠিক আছে, জাতীয় একতা পর্ব। তো এইটা দুটো ম্যাটারকে নিয়ে, এবার দুটো যে ভাগ আছে দুটো ভাগেই দুটো জিনিস কমন আছে, একটা হচ্ছে সমূহ গীত মানে হচ্ছে গ্রুপ সং, আর সমূহ নৃত্য মানে গ্রুপ ডান্স, এই দুটো দুটো বিষয়েই আছে, মানে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই সেগমেন্টেও আছে, কলা উৎসবের সেগমেন্টেও আছে। এছাড়া কলা উৎসবের সোলো সং, সোলো ডান্স এই দুটো সেগমেন্ট আছে, সোলো ইনস্ট্রুমেন্ট আর একটি সেগমেন্ট আছে। সোলো ইনস্ট্রুমেন্টেরও আবার দুটো ভাগ আছে, একটা পারকাশনস আর একটা স্ট্রিং, যেটা কিন্তু এক ভারত শ্রেষ্ঠ ভারত মানে EBSB-তে নেই। EBSB-তে আবার আছে থিয়েটার, স্টোরি টেলিং মানে গল্প বলা, কিছু আর্টের আছে ইন্ডিজিনিয়াস চয়েস, কিছু আর্টের কলা উৎসবেও আর্টের কিছু আছে, আর্টিফ্যাক্টস এগুলো কলা উৎসবেও আছে আর EBSB-তেও কিছু আছে। এই এই অনুষ্ঠানগুলো এই দুদিন আমাদের এখানে অনুষ্ঠিত হবে।
1: এই অনুষ্ঠান চলতে চলতেই আমরা পেয়ে গেছিলাম শিক্ষিকা শৈলজা কেরিয়া ম্যামকে, তার সঙ্গেই কথা বলে নিয়েছিলাম এই অনুষ্ঠানের এত সুন্দর আয়োজনের ব্যাপারে এবং কি কি হতে চলেছে এই গোটা অনুষ্ঠানে তার সম্পর্কেও জেনে নিয়েছিলাম।
3: নমস্কার, আমি শৈলজা কেরিয়া, স্নাতকোত্তর ইংরেজি শিক্ষিকা, কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 সল্টলেকের কার্যরত। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগ ও কলা উৎসবের মাধ্যমে PM-শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষাকে আমাদের জাতীয় ঐতিহ্যের এক প্রাণবন্ত উদযাপনে পরিণত করছে। একদিকে EBSB বিভিন্ন রাজ্যের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে ভৌগোলিক দূরত্ব গুছিয়ে দেয়, অন্যদিকে কলা উৎসব আমাদের শিক্ষার্থীদের পরিবেশন ও দৃশ্যশিল্পে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ ও প্রদর্শনের একটি গতিশীল প্ল্যাটফর্ম প্রদান করে। এই দুই উদ্যোগ একসাথে আগামী প্রজন্মের মনে আমাদের জাতীয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক বুননকে গেঁথে দেয়। এই উদ্যোগ ভারত সরকার 2015 থেকে শুরু করেছে এবং এর ফলে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম হয় এবং এর মাধ্যমে বাচ্চারা একক এবং গ্রুপ ডান্স, গান, থিয়েটার, ভিজুয়াল আর্টস ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে এবং এর মাধ্যমে আমাদের বাডিং শিল্পীরা একে অপরের সঙ্গে পরিচিত হয়।
1: এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং কলা উৎসবের মূল উদ্দেশ্যই কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ এই আমাদের ভারতবর্ষে যে এত বৈচিত্র্য সেই সব বৈচিত্র্যকে এক ছাদের তলায় নিয়ে আসা এবং তার সম্পর্কে সকল

0: কে জানানো, আর সেইভাবেই এই গোটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভীষণ সুন্দর সব অনুষ্ঠান পরিচালিত হলো পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় সল্টলেক নাম্বার ওয়ানে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি সম্পূর্ণা। আপাতত ঘড়ির কাঁটা বলছে আমাকে স্টুডিওয় ফিরিয়ে দিতে হবে, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। আপাতত ফিরিয়ে দিই তোমাদের স্টুডিওতে।
1: ফেরেরাম, সম্পূর্ণার কথা শুনে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণা, এত সুন্দর কিছু মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আর এবার আমরা ফিরবো যেমনটা বলেছিলাম ক্রিকেটের কথায়, তেকাঠির কথা হলো, এবার অন্য তেকাঠি, যে তেকাঠি উইকেট বলে আমরা যাকে চিনি এবং যাকে বাঁচানোর লড়াইতে এই মুহূর্তে রয়েছে শ্রীলঙ্কা। আমরা জানি ইন্ডিয়া শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলছে, যেখানে সেকেন্ড টেস্ট ম্যাচ, যেখানে এই মুহূর্তে 28 ওভার 4 বলে 118 রানে 3 উইকেটে ব্যাট করছে শ্রীলঙ্কা, আর ইন্ডিয়া 500
2: করেছে 9 উইকেটে। সেখানে আমরা একাধিক সেঞ্চুরি দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা লাইভ আপডেট আমরা একদম দিয়ে দিলাম, কিন্তু মানে আমরা লাইভ আপডেটে আসার আগে আমরা আমাদের আগের ম্যাচটাও বলতে হবে, যেটা গালে হয়েছিল আগের ম্যাচ, যেখানে আমরা আবার ইন্ডিয়া কিন্তু ফার্স্ট ব্যাট করে, ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করে সেখানে কিন্তু আমরা অসাধারণ কিছু পারফরমেন্সেস দেখতে পাই, যেখানে ইন্ডিয়া একদম প্রথম ইনিংসে, ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া করে 462 রান।
1: ইয়েস,
2: 462 রান। আমরা অনেকদিন পরে কিন্তু এত রান দেখলাম, মানে আমরা তো এখন খুবই T20 তারপর স্মল যে লিগ ক্রিকেট দেখে অভ্যস্ত, সেখানে আবার এই যে এতগুলো রান আমরা অনেকদিন পর দেখতে পেলাম। তার পরিবর্তে কিন্তু শ্রীলঙ্কা আসে এবং তারা সেই পুরো রানটা করতে পারেনি, তারা 284তে অল আউট হয়ে যায় এবং তারপরে কিন্তু আবার তাদের পরিবর্তে ইন্ডিয়া নামে এবং ইন্ডিয়া নেমে কিন্তু তারা আবার করে 193। তারপরে আবার আমরা শ্রীলঙ্কা আসে এবং তারা 206 অল আউট হয়ে যায়, ফলত ইন্ডিয়া জিতে যায় 165 রানে। এখানে কিন্তু কিছু অসাধারণ মানে সিরিজে খেলেছে প্লেয়ারদের কথা বলতেই হবে, অনেকের কথা বলতে হবে, যার মধ্যে একজনের কথা আমি বলবই যার কিন্তু খেলার কথা ছিল না, সে সাবস্টিটিউট হয়ে এসেছিল, কিন্তু সে দেখিয়ে দিয়েছে যে সাবস্টিটিউট হয়ে আসার পরেও সে কি করতে পারে। ইটস নান আদার দ্যান দেবদত্ত পারিকল, তার 167 রান।
1: এবং আমার মনে হয় দেবদত্ত পারিকল কিন্তু নাম্বার 3 পজিশনটাকে শুধুমাত্র হোল্ড করছে না, ওই জায়গাটা নিজের জন্য পাকা করে নিতে নেমেছে এবং আশা করি এরপরে সিলেক্টররা তার উপর আরও বেশি করে ভরসা দেখাবেন, কারণ যে ভরসাটা তিনি ওই মিডল অর্ডারে এসে, মিডল অর্ডারে একদম শুরুতে এসে দেখাচ্ছেন নাম্বার 3 পজিশনে, সেটা কিন্তু ইন্ডিয়া খোঁজ করছিল বেশ কিছুদিন ধরে। আর রেড বল ক্রিকেটে তার রেকর্ড অলরেডি ভালো, ঘরোয়া ক্রিকেটে তার দারুণ কিছু মোমেন্ট আমরা দেখেছি, তার খেলার ঝলক দেখেছি এবং এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু দেবদত্ত পারিকল ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি বিগ নেম। আচ্ছা, আমরা একটা ছোট্ট একটা ফ্রি হিট লাস্ট দিয়ে দিই,
2: একদম
1: ফ্রি হিট নিয়ে যখন এত উৎসাহী থাকে তো তাদেরকে তো ফ্রি হিট দিতেই হবে। মানব সুথারের কথা বলি, মানব সুথারের কথা তো নিয়ে আমরা কথায় আসবো, তবে তার আগে যেটা বলা সেটা হচ্ছে গিয়ে মানব সুথারকে আমরা দেখেছি ইন্ডিয়ার হয়ে খেলতে, কিন্তু মানব সুথার তার জন্ম কোন রাজ্যে, কোন রাজ্যের প্লেয়ার মানব সুথার, মানে আজকে ইজি কোয়েশ্চেন করছি সমস্ত, এটাও ইজি কোয়েশ্চেন, মানব সুথার কোন রাজ্যের প্লেয়ার, কোথা থেকে তার জন্ম, তার বেড়ে ওঠা সেটা জানাও, কারণ তার বেড়ে ওঠা নিয়ে কিছু কথা আমরা বলবো, তাই প্রশ্নটা করলাম যাতে তোমরা ইন্টারেস্ট পাও, ঝটপট করে জানাও 03221073 25 নাম্বারে। আর আমরা যে কথায় ছিলাম গত ম্যাচের কথায়,
2: আমরা ফার্স্ট টেস্টের কথাই ছিলাম, যেখানে কিন্তু দেবদত্ত পারিকলের অসাধারণ পারফরমেন্স, 167 রানস,
1: ইয়েস
2: মানে আনবিলিভেবল, একটা প্লেয়ার অনেকদিন পরে সে টেস্ট ম্যাচে এসছে অনেকদিন পরে এবং সাবস্টিটিউট হয়ে খেলতে নেমেছে, সেখানে নেমে এত সুন্দর ফরম্যাট, এবং আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে লেট কাট, এই এই যে শটটা সে এত, মানে আমরা জানি যে দেবদত্ত পারিকল ব্যাকফুটে অনেকটা বেশি মানে ভালো খেলতে পারে, ফ্রন্ট ফুটে সে অবশ্যই ভালো খেলে কিন্তু তার ব্যাকফুট হচ্ছে তার স্ট্রং পয়েন্ট, সেখানে ব্যাকফুটে যে লেট কাটগুলো এত সুন্দর খেলেছে তার ফার্স্ট টেস্টে এবং এই যে টেস্টটা এখন চলছে, সেখানে ফার্স্ট ইনিংসে যেখানে 503 রান,
1: যদি খেয়াল করো 90s যখন সে ছিল, যে আমরা বলি অলওয়েজ 90s ইজ দ্য নার্ভাস 90s, সেখানে কিন্তু একটু নার্ভাস হয়নি, সেখানে কিন্তু বাউন্ডারিজ মারতে পিছপা হয়নি, পিছপা হয়েছে ব্যাকফুটে খেলার জন্য, মানে ব্যাকফুটে খেলতে খেলতে পেছনের পায়ে এসে খেলতে হয়, সেই অর্থে পিছপা, এর বাইরে কোনো পিছপা হয়নি, এবং ব্যাকফুটে ওই যে বললো অসাধারণ লেট কাটগুলো, স্কোয়ার কাটগুলো, ওগুলো কিন্তু সত্যি সত্যি এতটা দৃষ্টিনন্দন যে আমাদেরকে অনেক অনেক যে প্রিয় আমাদের অফসাইডে প্লেয়ার, বিশেষ করে আমাদের দাদা লেফট হ্যান্ডেড অফসাইডে বেস্ট প্লেয়ারের মধ্যে একজন আমরা বলি আমাদের দাদা, তো তাকে কিন্তু মনে করা ছিল তার ওই লেট ড্রাইভগুলো, সো অসাধারণ। এবং আমরা তাকিয়ে থাকবো ধ্রুব জুয়েলের দিকে আরও ভালো খেলার জন্য, তাকিয়ে থাকবো ঋষভ পন্থের থেকে আরও ভালো ভালো কিছু মোমেন্টস।

0: দেখার জন্য। তবে এবার উত্তর নেওয়ার পালা 0332107325 নম্বরে। শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছে আমাদের সঙ্গে?
1: না,
0: কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
1: আরো একটা প্লেয়ার যাকে নিয়ে আমরা সবাই প্রচন্ড এক্সাইটেড, এখন ওয়ার্ল্ড ক্রিকেট এক্সাইটেড, সেটা হচ্ছে কেএল রাহুল। কেএল রাহুল কিন্তু খুবই সুন্দর স্টার্ট করেছিল জয়সওয়ালের সঙ্গে, কিন্তু তারপরে সে রিটায়ার্ড হার্ট হয়ে যায়। বাট সে আবার ফিরে আসে, সে আবার ফিরে এসে কিন্তু আমাদের ফার্স্ট ইনিংসে সে 82 রান করে টোটাল, আর তারপরে সেকেন্ড ইনিংসে যখন সে আসে, সেকেন্ড ইনিংসে কিন্তু সে 35 রানস করে। তো এও কিন্তু আমাদের টেস্ট ম্যাচের জন্য, মানে আমাদের টেস্ট স্কোয়াডের জন্য খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার কেএল রাহুল। কারণ ওপেনিংটা আমরা দেখছি যে ওপেনিংটা যত স্ট্রং হবে, আমরা জানি যে দ্য ডে ফলোজ বাই দ্য মর্নিং,
0: একেবারেই
1: শুরুটা যতটা স্ট্রং হবে তার পরে প্লেয়ার এসে তো কমফোর্টেবলি ভাবে
0: টেস্ট ক্রিকেটে আমরা খুব ইউজ করি অনেক সময় এই ফ্রেজটা, এবং সত্যি অনেক ক্ষেত্রে তা হয়ও। দিনটা ভালো শুরু হলে লম্বা দিন, টেস্ট ক্রিকেটের দিন লম্বা দিন, সেই দিনটা নিশ্চয়ই ভালো
1: দিন,
0: হ্যাঁ ভালো করে, মানে আরো ভালো ভালো জিনিস আমাদের জন্য আসে অপেক্ষা করে, এটা আমরা আশা করি। তবে এবার ফোন লাইনের দিকে আরো একবার চোখ রাখবো। 0332107325 ইজ দ্য নাম্বার, সেখানে যে প্রশ্নটা করেছি তার উত্তর নিয়ে কে রয়েছে আমাদের সঙ্গে শুনে নেব। নমস্কার, আমরা বলেছি, আমরা আবারও বলবো, কোন চিন্তা নেই, উত্তর পেয়েছি ঝাড়খণ্ড, আর লাইভে উত্তর দিচ্ছে সৌভিক বলছে রাজস্থান। এবার আমরা বলেই দিই কোথায় জন্ম।
2: হ্যাঁ,
0: জন্ম হচ্ছে না ঝাড়খণ্ডে নয়, জন্ম রাজস্থান, পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল, সেখানে শ্রীগঙ্গানগরে 2002 সালে জন্ম সুথারের। বাবা জগদীশ সুথার শারীরিক শিক্ষার একজন শিক্ষক, ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ ছিল এবং ছেলের মধ্যে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন। 11 বছর বয়সে মানবকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করেন। তিনি শুরুতে ছিলেন একজন ব্যাটার, মানব সুথার শুরুতে ছিলেন একজন ব্যাটার, কিন্তু যেটা আমরা দেখতে পাই যে তার বাবা যেমন চেয়েছিলেন যে বড় ব্যাটসম্যান হোক বা আমার ছেলে, তার কোচ ধীরাজ শর্মা কিন্তু কয়েকদিনে বুঝে যান যে মানবের বাঁহাতি বোলিংয়ে একটা স্পেশালিটি রয়েছে, দারুণ দক্ষতা রয়েছে। তিনি মানবের বাবাকে বলেন এই দক্ষতাকেই আরও ধারালো করতে হবে। ছোট থেকেই প্রচণ্ড নিষ্ঠা ছিল তার, যেটা চোখে পড়ার মতন, এবং সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিনের প্র্যাকটিস করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরত মানব সুথার, এবং একই জায়গাতে বল করে যাওয়া, সেই যে অনুশীলন, তার যে ফ্লাইট, তার ড্রিফটিং, তার স্পিন, এটা কিন্তু তার যে স্পিন বোলিংয়ের যে টেন্ডেন্সি, তার যে আমরা যাকে বলি যে রেগুলেশনসের মধ্যে বল করা, নির্দিষ্ট জায়গায় বল করা, সেটা কিন্তু টেস্ট ক্রিকেট, রেড বল ক্রিকেটের একটা বিশাল বড় জায়গা,
2: একদম
0: সেইখানে কিন্তু জয় করে নিয়েছে মানব সুথার। এবং সেই জয়টাই কিন্তু আমরা দেখতে পাই রঞ্জি ট্রফিতে তার উত্থানে, তার 6 ম্যাচে 39 উইকেট নিয়ে সকলের নজরে চলে আসা, এবং 2023 ইমার্জিং এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া, এবং তারপরে একে একে তার উত্থান আইপিএল এবং অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা দেখতে পাই গত ম্যাচে 1-9, 2-9, 5-9
1: ইন্টারন্যাশনাল কেরিয়ারের একদম শুরুর দিকেই সে অ্যাচিভ অলরেডি করে ফেলেছে।
0: আমরা এবার তাকিয়ে থাকবো, লাইভ স্কোর শুনতে চাইলো বন্ধু, লাইভ স্কোরটা একবার ঝট করে বলে দেবো অবশ্যই বন্ধু।
1: লাইভ স্কোর মানে আমরা তো বলতেই হবে, লাইভ স্কোর যদি যাই এখন কিন্তু শ্রীলঙ্কা 122 রান করেছে 4 উইকেটে। ও আচ্ছা, আমরা কথা বলতে বলতে একটা উইকেট পড়ে গেছে, আমরা কিন্তু 1 উইকেটে আরো এগিয়ে গেছি,
0: আর আমাদের হাতে সময়ও একদম শেষ। আমরা যারা লাইভ স্কোর শুনতে চাইছিলে তোমরা শুনতে পাবে, এবং আমরা এবার এই শেষ হলে লাইভ আমরা দেখতেও পাবো। তবে তার আগে দু একটা আপডেট ছোট্ট করে দিয়ে দিই। আমরা লাইভে বলছিলাম, আমাদের ফেসবুক লাইভে, যে আমরা লালিগার কথা বলছিলাম, লালিগাতে দারুণ শুরু করেছে বার্সা
1: এবং রিয়েল মাদ্রিদ, দুজনেই কিন্তু অসাধারণভাবে স্টার্ট করেছে। আর সেটা ছাড়াও যেটা হকির কথা আমরা বলেছিলাম, সেখানে কিন্তু ওয়ার্ল্ড যে হকি চ্যাম্পিয়নশিপ হয় সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার বোথ মানে মেন্স এবং উইমেন্স টিম কিন্তু বাড়ি ফিরে এসেছে। তারা এবারে কিন্তু লাস্ট মানে গতকালই মানে 24 তারিখে আমাদের খেলা হয়েছে, যেখানে ইন্ডিয়ার মেন্স টিম কিন্তু আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে তারা চলে এসেছে এবং উইমেন্স টিম বেরিয়ে গেছে। এটা আরও একটা আপডেট,
0: এবং আরও একটা আপডেট দিই, সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের জন্য একটা বড় আপডেট। ইস্টবেঙ্গলের উইমেন্স টিম তারা কিন্তু সাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে কোয়ালিফাই করলো। সুতরাং ভারতের দুটো দল, একটা পুরুষ দল একটা মহিলা দল, যে দুটো দলের নামই ইস্ট বেঙ্গল, তারা কিন্তু এশিয়ার মঞ্চে ভারতকে রিপ্রেজেন্ট করছে। তো এইটা আমাদের অত্যন্ত আনন্দের একটা খবর, এবং সেই আনন্দের খবর নিয়ে আজকের মতো বিদায় নেব আমরা দুজন। সমস্ত খেলা ভালো, খেলাধুলোর সঙ্গে থেকে।

আর অবশ্যই সঙ্গে রেখো তোমার প্রিয় যুবাবাণীকে। এ কথা বলতে বলতে আজকে বিদায় নিচ্ছে দুজন, তবে যে কথা আমাদের মনের কথা, ভারতীয়দের মনের কথা আমরা জানি, সেই কথা দিয়ে গানে গানে বিদায় নেব। যে গানটা শোনাবে আমাদের সবার প্রিয় সিধুদা, সিদ্ধার্থ রায় বলছে, সব খেলার প্রিয়, সব খেলার রাজা আমাদের ফুটবল। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, আবার কথা হবে অন্য কোনো দিন। অর্ণব অ্যান্ড কিং সুখ সাইনিং অফ ফ্রম খেলাধুলো ফর টুডে।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টস, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
0: এখন ভক্তিগীতি, শিল্পী সুদীপ চট্টোপাধ্যায়।

ভক্তিগীতি শুনলেন সুদীপ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারে দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মণ।

0: গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দেশের খরিফ মরশুমে বিভিন্ন শস্যের বীজ বোনার কাজ চলছে। 405,10,000 হেক্টর জমিতে ধান বোনা চলছে। পশ্চিমবঙ্গে 36,00,000 হেক্টর জমিতে বীজ রোয়া সম্ভব হয়েছে। রাজ্যে 6,000 হেক্টর জমিতে পাট চাষ হচ্ছে। এছাড়াও দেশজুড়ে 113,63,000 হেক্টর জমিতে ডাল, 176,36,000 হেক্টর জমিতে দানাশস্য এবং 188,37,000 জমিতে তৈলবীজের কাজ চাষ শুরু হয়েছে। কৃষকদের সুবিধার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হয়েছে এগ্রিস্ট্যাক প্রকল্পের নাম নথিভুক্তিকরণের কাজ। পরীক্ষামূলকভাবে নদিয়া জেলায় প্রথম শুরু হয়েছে এই প্রকল্প। আগামী দিনে কৃষি সংক্রান্ত নানাবিধ সরকারি সুযোগ সুবিধা পেতে এই নিবন্ধীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক কৃষককে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করতে বলেছে কৃষি দপ্তর। সহকারী কৃষি অধিকর্তার অফিসে খোলা হেল্প ডেস্ক ছাড়াও গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ শিবির করে এই কাজ চলছে। নদিয়া জেলায় এ পর্যন্ত 20,000 কৃষকের নামের রেজিস্ট্রেশন হয়েছে বলে জেলার উপকৃষি অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্য সরকার কেন্দ্রের প্রধানমন্ত্রী অজয় গ্রাম প্রকল্পের অধীনে উত্তরবঙ্গের কোচবিহার জেলার 606 গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। জেলার 1,125 গ্রামের মধ্যে নির্বাচিত তপশিলী সম্প্রদায় অধ্যুষিত এই গ্রামগুলিতে বসবাসকারী মানুষদের আর্থসামাজিক উন্নয়নে এই প্রকল্পে 1,000 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে খবর। গ্রামগুলিতে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন সমস্যা জানতে চেয়ে ইতিমধ্যেই 150 গ্রামে সমীক্ষার কাজ শেষ হয়েছে। বিস্তারিত প্রতিবেদন তৈরি করে গ্রামসভায় পাশ করানোর পর এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানা গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ওপর লাগাম পড়াতে রাজ্য সরকার তৎপর। কলকাতা সহ জেলায় জেলায় প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন বাজার পরিদর্শন শুরু করেছেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপে এই অভিযান চলছে। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং আজ মুর্শিদাবাদ সফরে। তিনি জেলার সুতি অঞ্চলে

0: বিড়ি শ্রমিকদের দুর্দশা ও বঞ্চনা খতিয়ে দেখে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। মন্ত্রীর বিড়ি শ্রমিক মালিক ও ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বৈঠক করার কথা। এছাড়াও জঙ্গিপুর মহকুমা অফিসে তিনি পাট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসবেন। পূর্ব মেদিনীপুরের জলধা খালে ছোট নৌকো নিয়ে সমুদ্রে মাছ ধরতে নেমে নৌকো চাপা পড়ে 55 বছর বয়সী শ্রীকান্ত বেরা নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। এর ফলে ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি দেবীপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ 1 কেজির বেশি গাঁজা উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে 71 বছর বয়সী লক্ষণ রায়কে। আলিপুরদুয়ারের আটিয়াবাড়ি চা বাগানে 12 নম্বর সেকশন থেকে একটি হস্তি শাবিকের পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে বাগানের নর্দমায় দেহটি পড়ে থাকতে দেখেন। এরপরই মৃতদেহটি উদ্ধার করে বন দফতরের কর্তারা। গ্রামীণ সংবাদ শেষ হলো, কিছু পরে 12:50 শুনবেন পরবর্তী খবর।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী পরবর্তী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, পরবর্তী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গাতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

রাম বাংলার সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের রাম ভাইয়ের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। শুরু করছি আজকের অনুষ্ঠান। আসুন জেনে নেব পরিবেশ সুরক্ষা বিষয়ে। সঙ্গে রয়েছেন স্টুডিওতে কলকাতায় অবস্থিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর হাসনাহারা

0: খাতুন। নমস্কার ডক্টর খাতুন।
1: নমস্কার স্যার।
0: যে কথাটা বলছিলাম যে এই পরিবেশ নিয়ে এত কথা আমরা বলছি, কিন্তু আমরা ধরুন কাজকর্ম করি, আমাদের গ্রামীণ স্তরে যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা কিন্তু সকলে বুঝে উঠতে পারেন না যে পরিবেশ বিষয়টা কি। কাজ করে যাচ্ছেন কিন্তু জানেন না কোন পরিবেশে ওনারা রয়েছেন, একটু যদি ব্যাখ্যা করেন আমাদের পরিবেশ সম্পর্কে।
1: পরিবেশ শুধু একটা শব্দই নয়, পরিবেশের যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি যে এটা একটা সজীব এবং নির্জীব বস্তুর সমষ্টি যারা একে অপরকে প্রভাবিত করে এবং একে অপরকে ঘিরে থাকে। এই পরিবেশ একদিনই সৃষ্টি হয়নি বা একবারে সৃষ্টি হয়নি। আমরা যে গ্রহে বসবাস করি পৃথিবী নামের, সেই নীল গ্রহের বয়স কিন্তু প্রায় 450 কোটি বছর বা তার থেকেও একটু বেশি। এই 450 কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এটা ছিল একটা গলন্ত জ্বলন্তর মতন, ভীষণ উত্তপ্ত এবং ডাস্ট বা ধুলো বালি এবং গ্যাসীয় পদার্থে পরিপূর্ণ। সেই অবস্থা থেকে ধীরে ধীরে এই পৃথিবী নামের গ্রহটা আমাদের বসবাসযোগ্য হয়েছে প্রায় 450 কোটি বছর ধরে।
0: প্রাণীর সঞ্চার ঘটেছে,
1: ধীরে ধীরে প্রাণীর সঞ্চার ঘটেছে। প্রাণীর সঞ্চার কিন্তু একবারেই ঘটেনি, এটাও ঘটেছে প্রায় পৃথিবী সৃষ্টির মোটামুটি 50 কোটি বছর পর থেকে। আর এই 50 কোটি বছর কেটেছে খুবই কঠিন অবস্থায়, কারণ সেই সময় ঘটেছে পৃথিবীতে নানা ধরনের বিপর্যয়। তখন গ্যাসীয় পদার্থগুলো সব সঞ্চিত হয়ে মেঘ তৈরি করেছে, কয়েক লক্ষ বছর ধরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলে আস্তে আস্তে পুরো পৃথিবী গেছে ঠান্ডা হয়ে, প্রায় 8000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। বর্তমানে সূর্যের যে বাইরের স্তর তারই তাপমাত্রা মাত্র 6500 ডিগ্রি সেন্টিগ্রেড।
0: আর তখন ছিল 8000 ডিগ্রি সেন্টিগ্রেড।
1: তো এই অবস্থা থেকে বর্তমানে কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা আমরা জানি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তা এই অবস্থায় আসতে আমাদের 450 থেকে 500 কোটি বছর লেগেছে।
0: তাহলে আপনি বলছেন 450 থেকে 500 কোটি বছর পেরিয়ে আজকে আমরা আমাদের পরিবেশকে পেয়েছি। তাহলে এতটা সময় যে আমরা পরিবেশের পেছনে পেতে ব্যয় করেছি, প্রাণীর সঞ্চার হয়েছে ধীরে ধীরে, এককোষী প্রাণী থেকে দ্বিকোষী প্রাণী,
1: বহুকোষী প্রাণী,
0: বহুকোষী প্রাণী, আমরা এই পরিবেশকে কিভাবে সুরক্ষা করব এটা আজকে কিন্তু প্রশ্নের মুখে আসব। এই সুরক্ষার প্রশ্ন কেন আসছে?
1: সুরক্ষার প্রশ্ন এই জন্য আসছে যে আমাদের এই পরিবেশ কিন্তু আমরা একবারে পাইনি, এবং এই জলমণ্ডল, বায়ুমণ্ডল, তারপরে মৃত্তিকা, তারপরে এই সমস্ত যে প্রধান উপাদানগুলো আছে পৃথিবীর বা প্রধান জোনসগুলো আছে পৃথিবীর, তো সেই জোনগুলো বা পরিবেশের যে প্রধান জোনগুলো, এইগুলো কিন্তু তৈরি হতে যে 500 কোটি বছর লেগেছে, এর মধ্যে 5 বার ম্যাসিভ অবলুপ্তি হয়েছে, মানে একটা বিশাল বিশাল অবলুপ্তি ঘটেছে 5 বার। এবং এই 5 বার অবলুপ্তিতে পৃথিবীতে প্রায় কখনো 70% জীব মারা গিয়েছে, কখনো 75% জীব মারা গিয়েছে, কখনো 80% জীবই মারা গিয়েছে। ইনফ্যাক্ট আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে পারমিয়ান যুগে প্রায় 95% পৃথিবীর জীব সবাই মারা গিয়েছিল, মাত্র 5% জীব বেঁচেছিল যারা পরবর্তীকালে অভিযোজিত হয়ে আজকের জীবে পৌঁছেছে। তাহলে আমাদের অবশ্যই পৃথিবীতে বারবার এই ধরনের একটা মহাপ্রলয় ঘটেছে। বর্তমানে বিজ্ঞানীরা করোনার পর থেকেই বলছে যে আমরা 6ষ্ঠতম এই রকম একটা ম্যাসিভ এক্সটিংশনের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে বিজ্ঞানীদের ধারণা যে প্রত্যেক বছর প্রায় 200 থেকে 2000 পৃথিবীর জীব, মানে সে উদ্ভিদ হোক, প্রাণী হোক বা মাইক্রো অর্গানিজম বা আণুবীক্ষণিক জীব হোক, তারা কিন্তু 200 থেকে 2000 প্রত্যেক বছর অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই অবলুপ্তির প্রধান কারণ হচ্ছে আমাদের মনুষ্য সৃষ্ট যে সমস্ত কর্মকাণ্ড আছে, যেটা আমাদের বর্তমান যুগে শিল্পোন্নয়ন বা আমাদের নগরায়ন বা আমাদের রাস্তাঘাট তৈরি করা, আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে একটু জড়িত, যেটা পরিবেশকে দূষণ করে চলেছে। জল থেকে শুরু করে আপনি যেমন বললেন যে কৃষিকার্যের ফলে যেমন আমরা বিভিন্ন পেস্টিসাইড, মানে রাসায়নিক সার ব্যবহার করছি, তারপরে আমরা কীটনাশক ব্যবহার করছি, এগুলো তো বৃষ্টির সময় জলে ধুয়ে চলে যাচ্ছে খালে, বিলে, পুকুরে, এবং সেখান থেকে মাছেরা দূষিত হচ্ছে বা মাছেরা মারা যাচ্ছে। এবং এর থেকেও বড় কথা হচ্ছে যে এটা আমাদের বাস্তুতন্ত্রের মাধ্যমে, মানে ফুড চেইনের মাধ্যমে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে, আর তার কারণেই আমাদের নানা রকম অসুখ বিসুখ হচ্ছে। তা এই জন্য আমাদের পরিবেশকে কিন্তু সুরক্ষিত করতে হবে, সুরক্ষিত করতে হবে আমাদের জলমণ্ডলকে। কারণ জলমণ্ডলে এই যে কিছুদিন আগেই গেছে আমাদের ওশান ডে,
0: একদম ঠিক বলেছেন,
1: তো

0: সেই হিসাবে আমরা এটা বলতে পারি যে আমাদের সমুদ্রকে আমরা আরবানাইজেশন বা অতিরিক্ত পরিমাণে আমাদের ডেভেলপমেন্টের
1: শহরায়ন বা নগরায়নের ফলে
0: আর কি আমরা সমুদ্রকে আমাদের একটা এন্ডলেস ডাস্টবিনে পরিণত করেছি, মানে একদম শেষ একটা বড় ডাস্টবিন যেখানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালস মানে বর্জ্য পদার্থ, বিভিন্ন বড় বড় দেশ যারা ভীষণভাবে উন্নত দেশ তারাই কিন্তু মূলত বর্জ্য নিক্ষেপ করে চলেছে। কি কি ধরনের বর্জ্য? সমস্ত ধরনেরই বর্জ্য, যেমন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস বা যেটাকে বলা হয় পারমাণবিক যে সমস্ত বর্জ্য পদার্থ, যেগুলো ভীষণভাবে আমাদের জন্য প্রকৃতির জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত প্লাস্টিক, এছাড়া বিভিন্ন শহর, বড় বড় শহর নগরের যে সমস্ত বর্জ্য, নগরায়নের যে বর্জ্য, সেই বর্জ্যগুলো, বিভিন্ন কলকারখানার বর্জ্যগুলো, সেগুলো আমরা কিন্তু সমুদ্রের মধ্যে ডাম্প করছি। প্লাস্টিক দূষণ তো এখন মহামারী আকার ধারণ করেছে সামুদ্রিক পলিউশনের ক্ষেত্রে, ওশান পলিউশন যেটাকে বলছে।
1: তাহলে ডক্টর খাতুন, এই কথা কিন্তু ভীষণ একটা উদ্বেগ সৃষ্টি করছে আমাদের মধ্যে, আমরা যারা বিধাতার মানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলবো। তো সেক্ষেত্রে আমরা জেনে শুনে কিন্তু, এই যে আপনি বললেন যে সমস্ত উন্নত দেশগুলো ওরাই কিন্তু রেডিও অ্যাক্টিভ বর্জ্য সমুদ্রে নিক্ষেপ করছে, দূষিত হচ্ছে জল। কারণ আমরা জানি আমাদের এই পৃথিবীতে তিন ভাগ জল, এক ভাগ স্থল, এই তিন ভাগ জল কিন্তু সাগর মহাসাগরগুলোকে নিয়েই রয়েছে, আর তারা আজকে এইভাবে দূষিত হচ্ছে। আমরা কিভাবে এই পরিবেশকে সুরক্ষা করতে পারব, এই বিষয়ে তো নানা ধরনের নানা আলোচনা নানা স্তরে নানাভাবে সংগঠিত হয়েছে। আমরা জেনে নেব আপনার কাছে পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রথম যে সম্মেলন কোথায় কখন কিভাবে অনুষ্ঠিত বা সংগঠিত হয়েছিল।
0: দেখুন, পরিবেশ বিষয়ে প্রথম যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল আমাদের স্টকহোমে। স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে একটা বড় সম্মেলন অনুষ্ঠিত হয়, হিউম্যান এনভায়রনমেন্ট। তো এই হিউম্যান এনভায়রনমেন্টই ছিল কিন্তু প্রথম পরিবেশ বিষয়ে একটা বড় সম্মেলন, যেখান থেকে বলা হয়েছিল যে আমাদের প্রকৃতি কিন্তু প্রতিনিয়ত দূষণ হয়ে চলেছে এবং আমরা যদি একে সুরক্ষিত না করতে পারি তো আগামী দিনে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে।
1: আচ্ছা, তো এই বিষয়ে যে আপনি বললেন, এই চেতনাটা ঠিক কিভাবে আসলো?
0: এই চেতনাটা এইভাবে এলো যে আমাদের বিভিন্ন দেশ সেই সময়, এটা তো 1972 সালে হয়েছিল, তো 1972 সালের আগে আগে অনেক বড় বড় সমস্যা তৈরি হয়েছিল, পরিবেশীয় সমস্যা। হ্যাঁ, যেটা যেমন লন্ডন স্মগ হয়েছিল 1952 সালে। তো লন্ডন স্মগে কি, লন্ডন তো অনেক আগেই শিল্পোন্নতি ঘটিয়েছিল, তো শিল্পোন্নতির ফলে ওদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি হয়েছিল যেগুলো বাতাসের মধ্যে অনেক অনেক গ্যাসীয় পদার্থ

0: ঠিক কিভাবে আসলো?
1: এই চেতনাটা এইভাবে এলো যে আমাদের বিভিন্ন দেশ সেই সময়, এটা তো 1972 সালে হয়েছিল, তো 1972 সালের আগে আগে অনেক বড় বড় সমস্যা তৈরি হয়েছিল, পরিবেশীয় সমস্যা। হ্যাঁ, যেটা যেমন লন্ডন স্মগ হয়েছিল 1952 সালে। তো লন্ডন স্মগে কি, লন্ডন তো অনেক আগেই শিল্পোন্নতি ঘটিয়েছিল, তো শিল্পোন্নতির ফলে ওদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি হয়েছিল, যেগুলো বাতাসের মধ্যে অনেক অনেক গ্যাসীয় পদার্থ অর্থাৎ স্মোক মিশে গিয়ে স্মগ তৈরি করে লন্ডন ধোঁয়াশায়, এবং যার ফলে সেই তৎকালীন সময় 4,000 মানুষ কিন্তু মারা যায়। সেই 52 সালে যখন অলরেডি পপুলেশন অতটা ছিল না জনসংখ্যা, তখনই 4,000 মানুষ মারা গিয়েছিল। তো এই ধরনের নানা রকমের সমস্যা কিন্তু, পরিবেশীয় সমস্যা আসছিল আমাদের বিভিন্ন দেশগুলোতে, বিভিন্ন উন্নত বা
0: উন্নয়নশীল দেশগুলো,
1: এবং বিভিন্ন উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন সমস্যা আসছিল। এছাড়া আমি আমার দেশের একটা ঘটনা উল্লেখ করতে চাই, যে 70-এর দশকে আমাদের দেশে যেটা হয়েছিল, যে গাড়ওয়াল হিমালয়ান রিজিয়নে আর কি, হিমালয়ের যে পার্বত্য অঞ্চলে মানুষ বিভিন্ন রকমের সমস্যা তারা উপলব্ধি করছিল, যেমন জল কমে যাচ্ছিল তাদের, যেমন বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছিল, পাহাড়ে ধস নামছিল, তাদের বিভিন্ন প্রয়োজন, যেমন কাঠ, তারা জঙ্গল থেকে কাঠ নিত, তাদের গবাদি পশুর জন্য খাবার দাবার নিত, সেগুলোর পরিমাণ কমে যাচ্ছিল। আর এগুলো হয়েছিল কিন্তু সেই সময়ে ওই অঞ্চলের বনাঞ্চল
0: মানে
1: ধ্বংস করার জন্য নির্বিচারভাবে। সেই সময় ওই অঞ্চলের মানুষ যারা কিন্তু সেটা বুঝত না, কিন্তু তারা পরিবেশীয় মানুষ ছিল, তারা পরিবেশের সঙ্গেই থাকত, তাই তারা তাদের এইগুলো উপলব্ধি করে যে এই সমস্যার প্রধান কারণ হচ্ছে বনাঞ্চল কমে যাওয়া, এবং তারা সেখানে চিপকো আন্দোলন শুরু করে। মহিলারাই বিশেষত সেখানকার গাছগুলোকে জড়িয়ে ধরে একটা মানে আন্দোলন শুরু করে, এবং সেটা ছিল 1970-এর দশক। তখন কিন্তু এই হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট যে কনফারেন্স যেটা হয়েছিল জাতিসংঘে স্টকহোমে, সেই সময়ের জাস্ট কিছু আগে আগেই, হ্যাঁ, ভারতে কিন্তু গ্রাম্য মহিলারা এই ধরনের পরিবেশ বাঁচানোর জন্য একটা আন্দোলন শুরু করেছিল। মানে সার্বিকভাবে বিভিন্ন দেশে এই পরিবেশকে যে রক্ষা করতে হবে, না হলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে, এই বিষয়ে চেতনা কিন্তু
0: তখন থেকে শুরু হয়েছিল, যখন মানুষ দেখেছে যে প্রকৃতিকে যদি ঠিক না রাখা যায় তো প্রকৃতি কিন্তু রুষে উঠবে, এবং তার ফলশ্রুতি কিন্তু আমরা নানাভাবে আজকাল পাচ্ছি। বিভিন্ন ঝড় ঝঞ্ঝা আমাদের কিন্তু
1: প্রতিনিয়ত
0: আঘাত আনছে। তো আসুন আমরা জেনে নেব আমাদের এই গ্রামীণ শ্রোতা বন্ধুদের জন্য তাদের থেকে জীবনযাপনে নিত্যকার কি ধরনের কাজ করণীয়। প্রথমে আমরা জানাই, নানা কারণ বলছি আমরা পরিবেশ দূষিত হওয়ার, কিন্তু কিভাবে কি কারণে পরিবেশ দূষিত হচ্ছে যদি একটু বুঝিয়ে বলেন।
1: বর্তমানে পরিবেশ দূষিত প্রধান হচ্ছে যে বায়ু দূষণ। পরিবেশ দূষণের প্রধান একটা দিক হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ হচ্ছে, যেহেতু আমরা এখন প্রচুর পরিমাণে জনসংখ্যা, সেই জনসংখ্যার কারণে গাড়ি ঘোড়া ট্রেন বাসের সংখ্যা বেড়েছে, যেটা বায়ুমণ্ডলকে দূষণ করছে। কলকারখানা ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে, সেখান থেকে বায়ু বা গ্যাসীয় পদার্থ বাতাসে নির্গত হচ্ছে। আমাদের এখানে বিদ্যুতের যে চাহিদা, সেই অনুসারে কয়লা পোড়ানো হচ্ছে, এবং তার জন্য বায়ুমণ্ডল দূষিত হচ্ছে। একইভাবে জলমণ্ডল দূষিত হচ্ছে, যেটা বললাম যে ওশান বা সামুদ্রিক জলমণ্ডল দূষিত হচ্ছে, কৃষিকার্যে রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে আমাদের বিভিন্ন খাল বিল পুকুর দূষিত হচ্ছে, নদী দূষিত হচ্ছে, কলকারখানা থেকে নোংরা ময়লা, যেটা বিভিন্ন শহরাঞ্চল থেকে নির্গত আরবান ওয়েস্ট বা শহরাঞ্চলের বর্জ্য পদার্থ, সেগুলো প্লাস্টিক, এছাড়া বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থ, বিভিন্ন শুধু কলকারখানা নয়, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট থেকে সেখান থেকে নির্গত হচ্ছে, তো ট্যানারি থেকে নির্গত হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ, এবং এগুলো ডিরেক্টলি হয়তো অনেক ক্ষেত্রে আমরা জলাশয়ের মধ্যে বা জলমণ্ডলের মধ্যে ছেড়ে দিচ্ছি, এবং এই কারণে জলমণ্ডল দূষিত হচ্ছে। শব্দ দূষণ তো একটা বিশাল আকার ধারণ করেছিল, যদিও এখন সরকারি উদ্যোগে শব্দ দূষণটাকে আমরা অনেক অনেক নিয়ন্ত্রিত করা সম্ভব হয়েছে, এবং অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেসটাও কিন্তু অনেকটা কাজ করেছে, যারা এখন নিজেরাই বুঝতে শিখেছে যে শব্দ দূষণটা বাস্তবিক খুবই সমস্যার। তো এইরকম নানাভাবে আমরা
0: এই কথাটা কিন্তু আপনি বলেছেন, এই কথাটা বিশেষভাবে উল্লেখ করব আজকের এই অনুষ্ঠানে, কারণ আমার অনুষ্ঠানে যে সমস্ত শ্রোতা বন্ধু তারা মূলত কৃষিজীবী মানুষ। আমরা বলেছি, আগেও বলেছি, শব্দ দূষণের কথা আপনি বলেন, জলমণ্ডল দূষণের কথা বলেন, বায়ু দূষণের কথা উঠেই আসলো, কারণ আমরা এই বায়ুমণ্ডল থেকে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি। কিন্তু মৃত্তিকা দূষণ, মাটি দূষণ, মাটির স্বাস্থ্য নিয়ে নানা স্তরে নানাভাবে আজ আলোচিত হচ্ছে। তো এই কৃষক বন্ধুরা, যাদের জমি আজ বন্ধা হয়ে যাচ্ছে, উৎপাদন বাড়ছে না, অতিরিক্ত মাত্রায় সার কীটনাশক ওষুধ প্রয়োগ সত্ত্বেও, বলা হচ্ছে জৈব চাষের কথা, কিংবা

0: আজকাল আমরা বলছি ন্যাচারাল ফার্মিং এর কথা, প্রকৃতিকে সঙ্গে রেখে প্রকৃতির অন্যান্য চাষবাসকে বিনষ্ট না করে তার মধ্যে চাষ করা, এইসব কনসেপ্ট বা ধারণার কথা উঠে আসছে। বিশেষত আমাদের দেশ বা আমাদের রাজ্যে যেমনভাবে এই আলোচনাগুলো হচ্ছে বিভিন্ন স্তরে, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কথা ভাবি, বাংলাদেশ কিন্তু ভীষণভাবে সোচ্চার হয়ে উঠেছে মাটি রক্ষা করতে হবে, মাটির স্বাস্থ্য রক্ষা করতে হবে। কারণ তাদের দেশে ভীষণভাবে জৈব চাষের প্রভাব বিস্তার করেছে, বিভিন্ন চাষিরা বিভিন্নভাবে জৈব চাষ করছেন এবং তার একটা সুবিধা রয়েছে, জৈব চাষ করে কিন্তু আমরা এই জৈব চাষে যে উপলব্ধ যে সমস্ত আমরা আনাজপাতি থেকে শুরু করে ফল ফসল যা কিছু পাচ্ছি, তারা সেগুলো কিন্তু বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারছি, আমাদের দেশে বাইরে থেকে অর্থ আমদানি হচ্ছে। তো এই ভাবনাগুলো ভাবার সময় এসেছে, আপনি কি মনে করেন?
1: হ্যাঁ, অবশ্যই জৈব চাষ এটা একটা বিশাল দিক, এবং আমাদের পরিবেশ দূষণের হাত থেকে, পরিবেশকে নানা দিক থেকে রক্ষা করতে পারবে এই জৈব চাষ। যেমন যেটা বললেন যে মৃত্তিকা দূষণের হাত থেকে, মৃত্তিকা দূষণ তো একটা বড় ফ্যাক্টর যেটা মাটিকে বন্ধা বানিয়ে দেয়। আচ্ছা, দ্বিতীয়ত যে জৈব চাষের ফলে আমরা কি করতে পারি, আমরা যে রাসায়নিক সারের পরিমাণ ব্যবহারের পরিমাণ কমাতে পারি, রাসায়নিক যে সমস্ত কীটনাশক তার ব্যবহার কমাতে পারি। কারণ রাসায়নিক কীটনাশক কিন্তু একাধারে শুধু পেস্টকে মারে না, সেই সঙ্গে আনুষঙ্গিক অনেক উপকারী কীট পতঙ্গকেও মেরে,
0: যেগুলোকে আমরা বন্ধু পোকা
1: বলে থাকি। তো সেই জন্য জৈব চাষ অবশ্যই আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ।
0: ঠিক, টেকসই চাষ। বন্ধুরা, এখানে ডক্টর খাতুন বলতে চাইছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে যে উন্নতিটা টেকসই, সুস্থায়ী, যেটা দীর্ঘদিন ধরে থাকবে, বয়ে চলবে, তাই তো?
1: হ্যাঁ, সেই উন্নয়ন।
0: তো আমরা এই পরিবেশ দূষণ সম্পর্কে জানলাম, কিন্তু রক্ষা করব কিভাবে আমাদের এই পরিবেশকে?
1: দেখুন, পরিবেশ দূষণ রক্ষা করার জন্য আমি প্রথমত এটা বলবো যে আমাদের সচেতন হতে হবে, একদম গ্রাসরুট লেভেল থেকে, মানে একদম নিচের তলার মানুষ থেকে শুরু করে, এবং বিশেষ করে আমি বলবো যে স্কুল লেভেল থেকে শিশুদের মধ্যে এইটা ঢুকিয়ে দেওয়া যে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ থাকবো, এবং এই পরিবেশকে রক্ষা করা আমাদের একটা দায়বদ্ধতা। তো এইভাবে আমরা প্রথমে গ্রাসরুট লেভেল থেকে এটা তৈরি করতে পারি, এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং একটা মানে একটা রেগুলার মোডে আমরা সেটা আনতে পারি। যেমন পোলিও একটা বড় মহামারী ছিল, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করে করে কিন্তু সেটাকে আমরা অনেকটা মানে রোধ করতে পেরেছি। ঠিক এইরকমই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং আমাদের তৈরি করতে হবে একটা সার্বিকভাবে, যার মাধ্যমে আমরা কিন্তু এটাকে পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারি। দ্বিতীয়ত আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, মানে যানবাহন, যেটা আমাদের বায়ু দূষণের প্রধান একটা মানে কারণ, যানবাহন, তো এটা কিন্তু যদিও এটা আমাদের দেশ বা আমাদের পার্শ্ববর্তী দেশেও এই ধরনেরই সিস্টেম আমরা মেনে চলি, যেটাকে বলা হয় মাস ট্রানজিট সিস্টেম, মানে
0: একটু ব্যাখ্যা করি।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মানে বাসে বা ট্রেনে করে যাতায়াত করা, প্রাইভেট কার বা নিজস্ব গাড়ি ব্যবহার না করে একসঙ্গে অনেকজন যাতায়াত করলে তাহলে এটা দূষণটাকে কিন্তু অনেকখানি কমায়। দ্বিতীয়ত হচ্ছে যে গাছ লাগানো এবং সেই গাছের কেয়ার করা, মানে গাছ লাগিয়ে দিলাম মানে কিন্তু যে গাছ হবে তা নয়, হ্যাঁ, সেইটাকে সঠিকভাবে কেয়ার করা। যেটা আমি আমাদের এই জু গার্ডেনে, মানে আলিপুর চিড়িয়াখানায় গিয়ে দেখেছিলাম যে ওখানে প্রত্যেকটা প্রাণীকে দত্তক দেওয়া হয় এবং তাদের নাম লেখা আছে। তো আমরা যদি এরকম করি, কোন বিভিন্ন লোকালয়, সেটা শহর হোক বা গ্রাম্য হোক, সেখানে 50টা গাছ লাগালাম, এবং 50টা গাছ এলাকার কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ বা বিশিষ্ট কিছু মানুষের নামে দিয়ে দিলাম, ওই এলাকারই ভালো মানুষের নামে বা কিছু বয়োজ্যেষ্ঠ মানুষের নামে সেটাকে লিখে দেওয়া, তাহলে কি তারা ওর প্রতি আগ্রহ হবে যে আমার নামের ওই গাছটা আছে, দেখি তো গাছটা কেমন আছে, গাছটা একটু দেখাশোনা করা বা ঠিকঠাক তার পরিচর্যা করা। তো এই জাতীয় স্টেপ আমরা নিতে পারি। আমরা ন্যাচারাল প্রোডাক্ট, মানে প্রাকৃতিক যে প্রোডাক্ট, যেটা আপনি বললেন যে রাসায়নিক পদার্থ ব্যবহার না করে আমরা জৈব চাষ করি,
0: কিছু কিছু যে আজকে আবিষ্কার হয়ে এসছে যে জৈব পদ্ধতির মধ্য দিয়েও কিন্তু আমরা রোগ পোকা নিয়ন্ত্রণ করতে পারি। জৈব পদ্ধতির মধ্যে নানা ধরনের উপাদান রয়েছে যেগুলো নাকি প্রয়োগের মধ্য দিয়ে আমরা গাছের পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারি, তার মধ্যে অ্যাজোটোব্যাকটার্স, অ্যাজোস্পাইরিলিয়াম, এই ধরনের। আজকে আপনাদের যে সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র আপনাদের জেলায় রয়েছে, প্রতি জেলায় একটি, কোন কোন ক্ষেত্রে দুটি তো রয়েছে, সেখানে যোগাযোগ করুন, আপনারা জানতে পারবেন এই প্রসঙ্গে। তাহলে ডক্টর খাতুন, পদক্ষেপগুলো ঠিক ঠিক কি হওয়া উচিত?
1: এই পদক্ষেপগুলো এইটাই যে যেগুলো আমি বললাম অলরেডি যে

0: আমরা ন্যাচারাল প্রোডাক্ট বা জৈব বস্তুগুলোকে বেশি বেশি পরিমাণে ব্যবহার করব এবং আগ্রহ দেখাব। আর এছাড়া আমরা আমাদের ইলেকট্রিসিটি বা বিদ্যুতের খরচ কমাবো। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই কিন্তু আমাদের ইলেকট্রিক চলে যাচ্ছে, কারণ আমরা জানছি যে আমাদের কয়লার পরিমাণ কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে কমে এসেছে। ঠিক একইভাবে কমে গেছে কিন্তু পেট্রোল, যেটা আমরা আগামী 40 বছর খুব বেশি হলে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এবারে কিন্তু নন কনভেনশনাল এনার্জি রিসোর্স, অপ্রচলিত শক্তিগুলোকে ব্যবহার করতে পারি। যেমন তার মধ্যে হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তির ব্যবহার যদিও আমরা আমাদের দেশে দেখছি প্রচুর পরিমাণে বেড়েছে,
1: সোলার সিস্টেমে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু আমরা বিদ্যুতের যে ব্যবহার সেটা কম করতে পারি, তাই তো?
0: কয়লার ব্যবহার,
1: কয়লার ব্যবহার। এই প্রসঙ্গে কি কথা বলা যায় যে গ্রামে গঞ্জে যে সমস্ত মানুষ রয়েছেন আজকাল আমরা দেখতে পাইছি গাই গরু অনেক কমে গেছে, তাই তো? কিন্তু আমরা যদি বাড়িতে গ্রামে যারা রয়েছি প্রত্যেকে অন্তত একটা দুটো নিজের প্রয়োজনে তা গাই গরু পুষি, তাহলে কি হতে পারে? আমরা দুধ পেতে পারি তার থেকে, তাহলে পারিবারিক পুষ্টি হচ্ছে, বাচ্চারা দুধ খেতে পারে, বয়স্করা দুধ খেতে পারে, বাইরে থেকে দুধটা কিনতে হচ্ছে না। অন্যদিকে এই যে দুধের কথাটা তো বললাম, অন্যদিকে যে গাই থেকে যে গোবর আমরা পাচ্ছি, সেই গোবর থেকে যদি আমরা গোবর গ্যাস প্ল্যান্ট করতে পারি,
0: বায়োগ্যাস, এটা
1: বায়োগ্যাস
0: ভারতবর্ষে এটা কিন্তু প্রচুর পরিমাণে এই বায়োগ্যাস ব্যবহার হচ্ছে এবং বায়োগ্যাস থেকে অনেক পরিমাণে আমরা শক্তি এর মধ্যেই পাচ্ছি বা সেই শক্তিটাকে ব্যবহার করতে পারছি বায়োগ্যাসের মাধ্যমে। এছাড়াও আমরা আমাদের বিভিন্ন ধরনের এনার্জি রিসোর্স এবং বিভিন্ন ধরনের যে আরো মানে পরিবেশ বন্ধু এনার্জি যে রিসোর্সগুলো আছে, সম্পদগুলো আছে, সেগুলোকে যদি ব্যবহার করতে পারি তো আগামী দিনে কিন্তু আমাদের এই কয়লার পরিমাণ বা কয়লার ব্যবহারটা অনেকটা কমবে, যেটা আমাদের বায়ু দূষণটাকে অনেকটাই কমাবে।
1: আমি যদি গাছ লাগাই প্রকৃতিকে নির্মল করার জন্য,
0: সেই বিষয়টা অবশ্যই, যেটা আমি বললাম যে আমাদের কিন্তু গাছ লাগাতে হবে। যেমন হচ্ছে যে ভুটানে আমরা কিছুদিন আগেই শুনেছি যে ভুটানে একটা শিশু জন্মালে ওরা সেই আনন্দে ওখানে প্রচুর পরিমাণে গাছ লাগায়। ওদের রয়্যাল ফ্যামিলিতে যদি একটা শিশু জন্মায় তাহলে প্রায় এক লাখের উপরে ওরা বৃক্ষ রোপণ করে। এবং রিসেন্টলি ওরা কি করেছে যে প্রায় 49,672টা গাছ একদিনে লাগিয়েছে এক ঘন্টার মধ্যে।
1: এটা রেকর্ড,
0: এটা একটা বিশাল রেকর্ড।
1: এই জিনিসটা আমরা তো করি,
0: আমরা তো করতে
1: পারি, দেশ এত জনসংখ্যা।
0: হ্যাঁ, বাংলাদেশেও করেছে, বাংলাদেশেও করেছে যে জামালপুরে নবজাতক শিশু জন্মালেই সেই পরিবারকে দুটো করে গাছ ডোনেট করছে, হ্যাঁ, সেখানকার একটা কমিটি। এবং এইভাবে তারা
1: গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচানোর একটা প্রচেষ্টা করে চলেছে সারা বিশ্ব জুড়ে। তো আমাদের হাতে সময় তো বেশি নেই ডক্টর খাতুন, আমরা আলোচনার প্রায় শেষ পর্বে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই যে পরিবেশবিদ হিসাবে আপনি কি মনে করেন আমাদের রাজ্যে অন্তত আমরা কিভাবে সেই পদক্ষেপটা গ্রহণ করতে পারি?
0: পরিবেশবিদ হিসাবে আমি এটা বলতে পারি যে আমাদের প্রথম কথা ভীষণভাবে মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং গুলো করা উচিত পরিবেশকে বাঁচানোর জন্য। আর বিভিন্ন দিক থেকে পরিবেশের যে দূষণগুলো, যেখানেই দূষণ হোক না কেন, সেই দূষণগুলো যখনই যেয়ে দেখছি আমরা ব্যক্তিগতভাবে সেগুলোকে যতটা পারব রোধ করা। আর বিভিন্ন এনজিও বলুন বা বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে গাছ লাগানো, গাছের পরিমাণ বৃদ্ধি করা, আর বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা পরিবেশ বা একটা পরিবেশকে রক্ষা করার যে চেতনা, সেই চেতনাটাকে জাগিয়ে তোলা, এই বিষয়ে কনফারেন্স বা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করা, এই বিষয়গুলোকে একটু নজর দিলে মনে হয় তারা গ্রাসরুট লেভেলের মানুষরা কিন্তু পরিবেশ সচেতন হয়ে উঠবে।
1: তাহলে বন্ধুরা, আমাদের হাতে সময় আর একদম নেই, আমরা কথা বলছিলাম পরিবেশ সুরক্ষা নিয়ে। কেন এই সুরক্ষা? ডক্টর খাতুন খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে আজকে আমরা যে পরিবেশে বাস করছি, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা কিছুই দেখি না কেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের এই পরিবেশ। তো এই পরিবেশকে সঠিকভাবে রাখতে হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে, ঠিক তো? তো সেটা করতে গেলে আমাদের পরিবেশকে এই যে নগরায়নের ফলে বিকাশ দরকার, রাস্তাঘাট উন্নত হতে হবে, গ্রামগঞ্জে কি শহরের আকার দিতে হবে, তাতে করে গাছ অনেক কাটা পড়ছে, কিন্তু সেটাকে আমরা আরো আরো গাছ লাগানোর মধ্য দিয়ে কিন্তু এই দুঃখে সফল করতে পারি। বাঁচাতে হবে আমাদের এই পরিবেশকে। আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা কি করে বাঁচবে? আমাদের

0: বুদ্ধতা কোথায়? আমি আপনি কি করছি? পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব ভেবে দেখেছেন কখনো? কবিশুকান্তের কথায়, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ভালো থাকুন সকলে, পরিবেশ বান্ধব হয়ে উঠুন, পরিবেশকে বাঁচান, পরিবেশকে রক্ষা করুন। দায়বদ্ধতা আমাদের সকলের, শুধু সরকার নয়, আমার আপনার সকলের। কি ঠিক বললাম তো ডক্টর খাতুন?
1: অবশ্যই, আমাদের সকলেরই দায়বদ্ধতা।
0: আমরা অনুষ্ঠান শেষ করছি। আমি রামরঞ্জন দাস রায়, সঙ্গে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর হাসনাহারা খাতুন। আপনাদের সকলকে নমস্কার।
1: নমস্কার।

জমির দুনো ফসল এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত নজরুলগীতির অনুষ্ঠান। প্রথম গানটি ফেরদৌস আরার কণ্ঠে।

শুনলেন নির্বাচিত নজরুল গীতি। একটি ঘোষণা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22শে সেপ্টেম্বর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 তে বেলা 11টায় গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন

0: অ্যাডিকশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31 আগস্ট 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wp@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক ও পেনশন আদালতে উপস্থিত থাকার অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS (OpenCS) এর সাথে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেলে ডাক অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই লেনদেন একটি মাইল ফলক। 2016 সালে চালু হওয়ার পর থেকে এই লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সে দেশে বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নিচ্ছেন। এর আগে শ্রী দোভাল চীনা উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করছেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ব্যবস্থা 10 বছর পূর্ণ করেছে ভারত। 2016 সালের 25 আগস্ট চালু হওয়া ইউপিআই এর মাধ্যমে লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর 10 দশকের সফল পরিষেবার প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআইকে একটি বড় মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। দেশবাসীকে তাঁদের ইউপিআই সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউপিআই এর বিশাল ব্যাপ্তি ও প্রসার এমন একটি বিষয় যা নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত। ইউপিআই এর কার্যক্রমে 10 বছর পূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন যে উদ্ভাবনের মাধ্যমে ভারতের রূপান্তরের যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারণ করেছেন, ইউপিআই তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থা হিসেবে ইউপিআইকে অভিহিত করে তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের ফলেই মানুষ দ্রুত, নিরবচ্ছিন্ন, নিরাপদ লেনদেনের এই সুবিধা পেয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে যে বার্ষিক লেনদেনের পরিমাণ 2016-17 সালে 1.78 কোটি থেকে বেড়ে 2025-26 সালে 24,162 কোটিরও বেশিতে পৌঁছেছে। একই সময়ে লেনদেনের মূল্যমানও 7,000 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 314 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মন্ত্রক আরও জানিয়েছে যে ইউপিআই ব্যবস্থা এখন সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবেও আত্মপ্রকাশ করেছে। বর্তমানে 11টি দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। দেশগুলি হল সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, মরিশাস, কাতার, কম্বোডিয়া, গ্রিস এবং মালদ্বীপ। কেন্দ্রীয়

0: যোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারতের ডিজিটাল সংযোগের যাত্রা কেবল মানুষকে যুক্ত করার মাধ্যমে স্থির হবে না, বরং নেটওয়ার্কগুলি যাতে বিশ্বস্ত, নিরাপদ ও স্থিতিস্থাপক হয় তা নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে আজ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স সি.এর 43তম প্রতিষ্ঠা দিবসে সিন্ধিয়া দেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে রূপান্তরে সি.এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীল যোগাযোগ নেটওয়ার্কে সি.এ বিভিন্ন উদ্ভাবনীমূলক কাজের কথাও তুলে ধরেন।
1: It will be defined by ensuring that connectivity and the networks that we evolve are trusted, are resilient, are intelligent, and most importantly are secure. Now as India marches on her journey, that as C.dot marches from lab to market and from research to development and globally marketing those developmental products, that the spirit of India's journey.
0: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ চীনের উপরাষ্ট্রপতি হান জেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে যে বিশেষ প্রতিনিধিদের আলোচনার 25তম পর্বের আগে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া দুদেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে তারা আলোচনা করেছেন। শ্রী দোভাল আজ সেদেশে বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সচিব সঞ্জিত কুমার বলেছেন যে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। 2013-14 অর্থ বছরের প্রতিরক্ষা উৎপাদনের মূল্য ছিল 43,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থ বছরে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে 1.78 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। নতুন দিল্লিতে আয়োজিত অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় শ্রী কুমার দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার দ্রুত অগ্রগতির উপর আলোকপাত করেন এবং উদ্যোক্তা ও শিল্প সংশ্লিষ্টদের মৌলিক গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। তিনি আরও বলেন, যারা মৌলিক উদ্ভাবনের কঠিন পথটি বেছে নেন তারাই প্রকৃত বিজয়ী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় DGFT-র জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গমের আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। এদিকে অপর একটি বিজ্ঞপ্তিতে DGFT জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রজাতির গম এবং ডুরাম গমের রপ্তানি নীতিরও পরিবর্তন করা হয়েছে। এর আগে যেসব পণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, এর ফলে ওইসব পণ্যগুলির রপ্তানিতে আর কোনো বাধা রইল না। সংসদে বারবার অচলাবস্থা সৃষ্টির জন্য বিরোধী দলগুলো সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন যে দেশের সংবিধান বিরোধী দলগুলিকে প্রশ্ন করা, প্রতিবাদ জানানো এবং ভোট দেওয়ার অধিকার দিলেও সংসদ অচল করে দেওয়ার মতন পরিস্থিতি তৈরির অনুমতি দেয় না, যার মাধ্যমে রাজনৈতিক দাবি পূরণ না করা হলে তারা সংসদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে। আজ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিবন্ধে শ্রী রিজিজু বলেন, সংসদ ভারতের জনগণের সম্পত্তি, কোনো রাজনৈতিক দলের নয়। তিনি সরকারের পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আন্তরিক প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য বিরোধী নেতাদের অভিযুক্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন সংক্রান্ত আলোচনার মতো সরকারি উদ্যোগগুলির কথাও তুলে ধরেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সফর শুরু করছেন। অর্থমন্ত্রক জানিয়েছে, সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। শ্রীমতী সীতারমণ টরন্টোয় কানাডার বিদেশমন্ত্রী ফ্রাঙ্কোস ফিলিপ স্যাম্পেনের সঙ্গে ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আগামীকাল থেকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত ভিয়েতনাম

অপিডিয়ার এবং পালাউ সফরে যাচ্ছেন। ভিয়েতনামে তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। লাওপিডিয়ারে তিনি ঐতিহাসিক সম্পর্ক উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন। পালাউ সফরে তিনি 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং পালাউয়ের নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবি আসন ও বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিল সন্তোষ একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। কলম্বোয় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শেষ পাওয়া খবরে শ্রীলঙ্কা 5 উইকেটে 145 রান করেছে। পাসিন্দু সুরিয়াওয়ান্দারা অর্ধশতরান করেছেন। এর আগে বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ভারত প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান করে। দেবদত্ত প্যারিকাল এবং ধ্রুব জুরেল 100 রান করেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রা ইউপিআই লেনদেনের একটি মাইল ফলক। 2016 সালে চালু হওয়ার পর থেকে এই লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ওপর লাগাম পড়াতে রাজ্য সরকার তৎপর হয়েছে। কলকাতাসহ জেলায় জেলায় প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন বাজার পরিদর্শন শুরু করেছেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে পুলিশ সুপার ও এসডিও নেতৃত্বে একটি দল বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপেও এই অভিযান চলছে। হাওড়ার কদমতলা বাজারে একটি চিনির গুদামে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পরিদর্শন করা জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে পুলিশ সুপার বিনা পানি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ব্যবসায়ী যদি নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত রেখে কালোবাজারি করেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আগেই জানানো হয়েছে, উৎসবের মরশুমের আগে খোলা বাজারে সবজি, মাছ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণের মধ্যে নাগালের মধ্যে রাখতে রাজ্য সরকার মহকুমা ও পুলিশ কমিশনারের স্তরে নতুন করে টাস্কফোর্স গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে বলেন, মহকুমা শাসকের নেতৃত্বে 72টি এবং ডেপুটি কমিশনারের নেতৃত্বে 35টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য দুর্নীতি প্রসঙ্গে দলের আপোষহীন মনোভাবের কথা একটি খোলা চিঠিতে জানিয়েছেন। শ্রী ভট্টাচার্য বলেছেন, দলীয় কর্মীদের মধ্যে কেউ যদি কোনো ধরনের দুর্নীতিতে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এক্ষেত্রে কেউ ছাড় পাবেন না এবং দলও তার পাশে দাঁড়াবে না বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি তার নাম ব্যবহার করে কেউ কেউ দুর্নীতিতে যুক্ত হচ্ছেন বলে রাজ্য সভাপতি জানতে পেরেছেন। এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।
1: আমার নাম একটা আমার ফিল্ম তৈরি করে বিভিন্ন জায়গায় সে টাকা চাইছিল, সাইবার থানায় আমার অফিস থেকে কমপ্লেন করা হয়। আমি জানি না ঘটনার বিন্দু বিসর্গ, আমি পুলিশকে ফোনে জানিয়েছি। মুখ্যমন্ত্রী কেউ অনুরোধ করি রাজ্য সভাপতির নাম করে কোনো জায়গায় আমার কোন লোক কোনো প্রজেক্ট বন্ধ করতে যায় তাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা।
0: একাধিক এফআইআর খারিজের আবেদন সংক্রান্ত মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ পেলেন অভিষেক ব্যানার্জি। আদালত এদিন এক নির্দেশে জানিয়েছে, ভবানীপুর থানা, কালীতলা আশুতি থানা ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের এই নেতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত মনে করছে। সেই জন্য তার বিরুদ্ধে 30 নভেম্বর পর্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। 23 নভেম্বর আবারও শুনানি হবে এই মামলার। আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না, তবে তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি যেহেতু আগেই হাই সুপ্রিম কোর্ট দিয়েছে তাই এই নির্দেশে কোনো বাধা হবে না। তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীকে 28 আগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস পালনে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য তার নির্দেশে জানিয়েছেন, গান্ধীমূর্তির সামনে কাউকে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়

0: উপাধ্যায় গোষ্ঠীকে রানী রাসমণি রোডে এবং তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীকে ক্যাথিড্রাল রোডে অনুমতি দেওয়া হয়েছে। তবে ওই রাস্তাগুলির একদিকে যান চলাচল করার সুযোগ দিতে হবে। দুটি সভাতেই 1500 বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না। বেলা 12টা থেকে 2টোর মধ্যে এই অনুষ্ঠান করতে হবে। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন ও যোগ্য চাকরিরত শিক্ষকরা। স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, শীর্ষ আদালত 31 আগস্টের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিলেও এখনও তা করা সম্ভব হয়নি, সে কারণে সময়সীমা বাড়ানোর প্রয়োজন। রাজ্য জুড়ে একের পর এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর। দীঘার পর দক্ষিণ চব্বিশ পরগনা জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিতে একাধিক হোটেলে আকস্মিক পরিদর্শন করছে প্রশাসনের যৌথ দল। মালদার পঞ্চাননপুরে পাগলাঘাটে গঙ্গার ভাঙন আটকাতে যুদ্ধকালীন তৎপরতায় সেচ দপ্তর বাঁশ ও ইট দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা চালাচ্ছে, তবে স্থানীয়রা এই কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। বোল্ডার পিচিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। হুগলির খানাকুলে সাম্প্রতিক বন্যায় মুন্ডেশ্বরী এবং দ্বারকেশ্বর নদের ওপর ভেঙে যাওয়া বাঁশের সাঁকোগুলি মেরামত না হওয়ায় স্থানীয় মানুষ সমস্যার সম্মুখীন। জল নামার পর সাপের উপদ্রব শুরু হলেও সাপের কামড়ে মৃত্যুর কোনো খবর নেই। প্রশাসনের উদ্যোগে দুর্গতদের ত্রাণ দেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বাড়াতলা পোয়ালি উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার খানের বিরুদ্ধে ভুয়ো বা অতিরিক্ত পড়ুয়া সংখ্যা দেখিয়ে মিড ডে মিলের হিসেব দেখানোর কথা বলেছেন শিক্ষক ও অভিভাবকরা। বেঙ্গালুরুতে অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতার গ্রুপ বির ম্যাচে আজ বাংলা ও পাঞ্জাবের খেলাটি 1-1 অমীমাংসিতভাবে শেষ হয়। বাংলার পরের খেলা মঙ্গলবার 27 আগস্ট চণ্ডীগড়ের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মাননীয় ইস্যু বিজ্ঞাপনের পর।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: 10 লাখের লটারি জিতেছি আমি। ওয়াও,
5: পূর্ণভাবে জাল অফার্স থেকে সাবধান।
6: RBI এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
8: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: শুরু হচ্ছে মাননীয় ইস্যু, উপস্থাপনায় ডালিয়া দাস।

প্রত্যেক শ্রোতা বন্ধুকে আজকের মাননীয় শো অনুষ্ঠানে স্বাগত। কয়েকদিন যাবৎ আবহাওয়ার যেরকম মুড সুইং হচ্ছে তাতে এই রোদ তো এই বৃষ্টি, কিংবা রোদের মধ্যেই ঝিরঝিরিয়ে বৃষ্টি, চড়া রোদ, আবার তার মধ্যেই হঠাৎ ঘন কালো মেঘ সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, সব মিলিয়ে এই মুহূর্তে শরীর ভালো রাখাটা সব বয়সের মানুষের কাছেই বেশ চ্যালেঞ্জের। তবুও আশা করব সকলে ভালো আছেন এবং কান রেখেছেন বেতারে মাননীয় শ্রোতা।

কারণ ওই যে কোনোদিন এত বুড়ো হব না কো আমি। তবে আপনি তো এখনো একদম সতেজ, আর তাই তো কলম ধরেছেন এই বিষয়ে, কোনোদিন এত বুড়ো হব না কো আমি। এই বিষয়ে আজ যেহেতু মাসের একদম শেষ মঙ্গলবার, তাই সমস্ত চিঠি নিয়ে আমি আপনার সঙ্গে ডালিয়া দাস, আর সঙ্গে বলে দিই আগামী মাসের বিষয়টিও।

সেপ্টেম্বর মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় তখন আর এখন। অতীতগামিতা আমাদের স্বাভাবিক প্রবণতা এবং তখন স্বাভাবিকভাবেই চলে আসে পারস্পরিক তুলনা। কি ছিল আর কি হলো, বা আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই হাহুতাশ শোনা যায় কান পাতলেই। কিন্তু বদল তো যুগধর্ম, তাতে ইতিবাচক নেতিবাচক সবই মিশে থাকে। আপনার কি মত, কোন বদলকে স্বাগত জানিয়েছেন আর কোন বদলে মনে হয়েছে না হলেই ভালো হতো? লিখে জানান মাননীয় সুতে। আমাদের ইমেল আইডি mananieshow.air@gmail.com, mananieshow@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয়শু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় তখন আর এখন। চিঠি লেখার বিষয় তো জানিয়ে দিলাম, কিন্তু এই যে সব কথা জানাচ্ছি আপনাকে, বলছি কোথায় বলছি, বেতারে। তো বিনা তারেই কত তাড়াতাড়ি বেতার বা রেডিওর কথা পৌঁছে যাচ্ছে আপনার কানে, বন্ধু হয়ে উঠছেন বেতারের। আজ এআই এর যুগে ব্যাপারটা খুব সহজ লাগলেও ইতিহাসের পাতা উল্টে আসুন না, ফিরে তাকাই সেই 1927 সালে। 1927-এর 26 আগস্ট থেকে শুরু হয়েছিল কলকাতা বেতারের এই অবিচ্ছিন্ন সম্প্রচার। আর আজ 25 আগস্ট 2026, অর্থাৎ আমরা আকাশবাণীর শতবর্ষের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে। বাঙালির সঙ্গে বেতার একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমনী বার্তাও এই বেতারকে ঘিরেই।

সেই 1927 সাল থেকে আজ 2026, এই সুদীর্ঘ পথ চলায় নানান রকমের অনুষ্ঠান আকাশবাণী সম্প্রচার করে এসেছে এবং সেখানে এই কথাই তো বারবার ফিরে ফিরে আসে। আকাশবাণী সব সময়ই বহুজনের সুখে এবং হিতে।

নানান রকম অনুষ্ঠান, সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের কথা, তাদের সুবিধা অসুবিধা, বিভিন্ন ভাবনা তুলে ধরা হয় আকাশবাণীর সমস্ত অনুষ্ঠানের মধ্যে। যেরকম রয়েছে শিশু কিশোরদের জন্য উপযুক্ত অনুষ্ঠান, তেমনি জরুরি তথ্যের পরিবেশনা, সরাসরি মাঠ থেকে খেলার ধারা বিবরণী, শিক্ষার্থীদের অনুষ্ঠান, শ্রোতাদের পছন্দের নানান ধরনের বাংলা বা অন্য ভাষার গানের অনুষ্ঠান, কৃষক বা শ্রমিক বন্ধুদের জন্য সেখানেও রয়েছে আলাদা আলাদা অনুষ্ঠান, বিভিন্ন কৌতুক নাটিকা নাটক তো অবশ্যই রয়েছে, আর অবশ্যই রয়েছেন আপনারা। ষাটার্ধ মানুষদের নিয়ে আমাদের অনুষ্ঠান মাননীয় ইস্যু, সবটা রয়েছে বেতারের প্রতিদিনের গোটা সপ্তাহের অনুষ্ঠানের মধ্যে। বিশেষ করে আপনি আপনারা বহু বছর নিবিড় একনিষ্ঠ শ্রোতা হয়ে নানানভাবে অংশ নিয়েছেন অনুষ্ঠানগুলোতে, সুচিন্তিত মতামত জানিয়েছেন, উপভোগ করেছেন আমাদের অনুষ্ঠান, সেটা সত্যি একটা অদ্ভুত নস্টালজিয়া, তাই না বন্ধু? তাই আজ মাননীয় ইস্যুতে আসুন না, ভাগ করে নিন বেতারের সঙ্গে আপনার সেই দিনগুলোর কথা, আপনার কোনো বিশেষ অনুভূতি বা কোনো বিশেষ দিনে রেডিওর সঙ্গে এমন কোনো স্মৃতি যা আপনাকে আজও অমলিন করে রাখে। কোনো সময়ে কোনো অনুষ্ঠান থেকে আপনি হয়তো উপকৃত হয়েছেন, বা বিপদের দিনে হঠাৎ করে বন্ধুর মতন পাশে পেয়েছেন রেডিওকে। আজ সেই সব কথাই শুনব আপনার থেকে। মাননীয় ইস্যুতে আসবেন দূরভাষে 2210-7325, 2210-7325 এই নাম্বারে।

ফোনে বন্ধু আসতে আসতে চিঠির পাতায় চোখ রাখি। প্রথম চিঠি আজকের অনুষ্ঠানের, লিখছেন প্রিয় মাননীয় ইসু, এত বুড়ো কোনো কালে হব না কো আমি। এই অমর পঙ্ক্তিটি কেবল বয়সের বিরুদ্ধে কোনো জেদ নয়, বরং মনের চির সবুজ যৌবনকে ধরে রাখার এক অদম্য প্রত্যয়। মানুষের জীবনের দুটি দিক থাকে, একটি হলো বাহ্যিক শরীর যা সময়ের নিয়মে শিথিল হয়, চুলে পাক ধরে এবং চামড়ায় বলিরেখা পড়ে।

অন্যটি হল মানুষের মন ও তার ভেতরের প্রাণশক্তি। বাস্তবিক অর্থে বার্ধক্য কেবল একটি সংখ্যা মাত্র। আসল বুড়ো হয়ে যাওয়া তখনই ঘটে যখন মানুষ নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলে, তার চারপাশের পৃথিবীর প্রতি কৌতূহল হারিয়ে ফেলে এবং জীবনকে উপভোগ করার আনন্দ থেকে নিজেকে গুটিয়ে নেয়। মনের ভেতর যদি স্বপ্নের চারাগাছটি সতেজ থাকে, তবে 80 বছর বয়সেও একজন মানুষ তরুণের মতো উত্তম হতে পারেন। অন্যদিকে মনের আনন্দ আর উদ্দীপনা হারিয়ে ফেললে 20 বছরের এক তরুণও স্থবির বৃদ্ধ হয়ে যেতে পারেন। তাই আমার ভাবনা বলে, জীবনকে জীবনের শেষ দিন পর্যন্ত উপভোগ করা উচিত। চারপাশের ছোট ছোট আনন্দ, প্রকৃতির রূপ বদল, নতুন মানুষের সাথে আলাপ কিংবা নতুন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে মনকে সব সময় সতেজ রাখা সম্ভব। শারীরিক জড়তা আসলেও মনের ডানাকে কখনো খাঁচাবন্দি হতে দেওয়া যাবে না। হাসি খুশি থাকা, স্বপ্ন দেখা এবং সৃষ্টির আনন্দে মেতে থাকার মাধ্যমেই বার্ধক্যকে জয় করা যায়। শরীরের বয়স বাড়লেও মনের বয়সকে আটকে রাখার এই যে মানসিকতা, এটাই জীবনকে প্রকৃত অর্থে অর্থপূর্ণ করে তোলে। আমি বিশ্বাস করি মনের এই সতেজতাই মানুষের আসল শক্তি। তাই পরিস্থিতি যাই হোক না কেন, জীবনের আনন্দধারাকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখলে কোনোদিনই মন থেকে বুড়ো হতে হবে না। শুভেচ্ছান্তে ভারতী চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে লিখলেন এই চিঠি।

0: ফোনে বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি বর্ধমান থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমার লাইফ আছে, আমরা শিক্ষকতা করি। আপনাদের অনুষ্ঠান রেডিও আমার সঙ্গী, রেডিও ধরুন গানের বেলা হোক, যে কোনো অনুষ্ঠান খবর হোক, আর মানে আমার বয়স প্রায় 57 বছর, প্রায় কয় বছর সিনিয়র সিটিজেন্সি হব। তার সত্যিকারে আমার এই বাবা নেই, এবং সেই কারণে বাবা না থাকা সত্ত্বেও এই কষ্ট করে জীবন কোনো কিছুতে কিন্তু আমি পিছপা হই না, বা ধরুন মানে ইয়ে হারাই না, ধৈর্য হারাই না। হ্যাঁ, সত্যি ভালো লাগে অনুষ্ঠান। আমি ফোন করি করতে করতে এই আজকের জীবনে প্রথম ফোন পেলাম, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, আপনাদের অনুষ্ঠান ভালো লাগে।
0: আজকে যেটা বিষয় ছিল যে আপনার রেডিওকে ঘিরে এমন কোন অনুভূতি বা কোন স্মৃতি, সেরকম কিছু কি ভাগ করে নেবেন আজকে আমাদের সঙ্গে?
1: আজকে রেডিওতে যেমন কিছু নাটক, কত পুরনো দেশের নাটক গুলো এত সুন্দর লাগে, হ্যাঁ, যে নাটক গুলো মনে হয় জল যন্ত্রের চোখের সামনে দেখছি। হ্যাঁ, দেখছি। হেমন্ত হোক, মান্না হোক, মানবেন্দ্র হোক, এই ধরনের গানগুলো সত্যি ভালো লাগে আমার। হ্যাঁ, আমি চাই রেডিওতে ভালো অনুষ্ঠান গুলো হোক আরো। হ্যাঁ, আমরা আরো ভালো অনুষ্ঠান শুনবো, এইটুকু আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ,
0: ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, আপনাকে, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা তো একেবারেই অসম্পূর্ণ। সবুজ সাথী মাননীয় ইসু, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, কেনই বা হব, আমি তো একা নই। বয়স চেপে বসে তখনই যখন মনের সবুজ কোণে বসত করে একাকিত্ব, বিষণ্ণতা, অবজ্ঞা, অবসাদ, দিন যাপনের গ্লানি। এরা বয়সকে মুচড়ে দিয়ে জাহির করে বার্ধক্য। এরা যে আমার ঘরে আসে না তা নয়, প্রাকৃতিক নিয়মে এসেও যায় কখনো, তবে অতিথির মতো বসত বাঁধতে কখনোই দিই না। ওরা ঘরে এলে আমি ঢুকে পড়ি আমার সংগৃহীত

0: বইয়ের ছোট্ট লাইব্রেরিতে। সঙ্গে থাকে মন মনন, কাগজ কলম, ছোটবেলার সঙ্গী বৃদ্ধ রেডিওটা। চলে যাই সেই ছোটবেলা থেকে চর্চিত আবৃত্তির বৃত্তে। মন কথা মিশে যায় কবিতার লিপিতে, পৌঁছে যায় পত্রপত্রিকায়। এইভাবে কাটে অবসর, কাটে ক্লানি। তাছাড়া পেশাগত জীবন আমাকে দেয় আনন্দ অফুরান। এক সমাজসেবী প্রতিষ্ঠানের গ্রামোন্নয়ন প্রকল্পের দায়িত্বে থেকে ছুটে চলি দুর্দশাগ্রস্ত মানুষের দরবারে। বিগত চার দশক ধরে গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের কল্যাণে আজও হেঁটে চলেছি। বয়সের গাণিতিক কাউন্টডাউনকে অতিক্রম করে কখন যে 66 বছর পেরিয়ে গেল টেরই পেলাম না। একটা জিনিস বুঝেছি, আত্মন মুখ্যর্থায় জগদ্ধিতায় চ। এই কাজে নিযুক্ত হলে, নিয়োজিত হলে বার্ধক্য বিজয় যাত্রা শুরু হবেই। আমার তারুণ্য ফুটে ওঠে মানুষের হাসিতে, তাদের আশীর্বাদে, আমার কবিতায় আবৃত্তির মঞ্চে। তাই তো কবির মতো বলতে ইচ্ছে করে, এত বুড়ো কোনো কালে হব না কো আমি। নমস্কার আন্তে, সমীর কুমার হালদার, আদকপাড়া, কৌতলা, দক্ষিণ চব্বিশ পরগনা। সত্যি বয়স তো নেহাতি একটা সংখ্যা। চিঠিতে প্রত্যেকেই আমাদের প্রবীণ বন্ধু বলবো না, বরং মনের তরুণ বন্ধুরা যারা মানসিকভাবে একদম সতেজ, তাদের লেখা পড়তে পড়তে এটাই মনে হয়, বয়স নেহাতি একটা সংখ্যা। আপনি এখনও অনেক কিছু করতে পারেন, অনেক অসম্ভব আপনার ইচ্ছা শক্তির কাছে হার মানবে। তেমনই একজন ষাটোর্ধ মহিলা পর্বতারোহীকে আমরা আজ পেয়েছি, জেনেছি যে কিভাবে পাহাড়ের গা ঘেঁষে দেখতে হয় ভোরের প্রথম সূর্যোদয়, আর হাত বাড়ালেই আকাশ আর পাহাড়কে ছুঁয়ে বন্ধুত্ব করে নিতে হয় ওদের সঙ্গে। শ্রীমতী বন্দনা চক্রবর্তী, ওর কথাই শুনে নিই এবারে।
1: একটা এক্সপিডিশন করেছি 82 থেকে 92, আর ওই সময় ট্রেকিং করেছি 5টা। তার পরবর্তী সময় আবার এই 18 থেকে 2024 অবধি ট্রেকিং করেছি। শুশুনিয়াটা প্রতি বছর যাব।
2: কোনটা সব থেকে আপনার কাছে সেরা, আর কারণটাই বা কি?
1: দুটো সেরা বলবো। এক হচ্ছে জীবনে প্রথম যখন 1982 সালে চন্দ্রভাগা 13, মানে চন্দ্রভাগা নদীর যে সোর্স, সেখানে যে হিমালয়ান রেঞ্জ আছে, সেই রেঞ্জে বিভিন্ন নাম্বারিং করা আছে, তার মধ্যে চন্দ্রভাগা 13 যে পিকটা, সেটা ছিল 20,550 হাইটের। কিন্তু পাহাড়ি ভাষায় বলা হয় টেকনিক্যাল ক্লাইম, মানে সমস্ত রকম আমাদের ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়েছিল। এবং প্রথম ভারতীয় হিসাবে আমাদের লেডিস যে টিম আমরা ছিলাম আমাদের ইনস্টিটিউটে, তারা ক্লাইম করেছিলাম, যেটা সারা ভারতবর্ষ তথা পৃথিবীতেও কিছু কিছু জার্নালে বেরিয়েছিল। আর 2023 সালে আমরা যে কুন্দখাল যে ট্রেকিং করলাম, এটাও একটা এক্সপিডিশনের সমসাময়িক। এইটা একদম 45 বছর পরে। ব্রিটিশরা ওই সময় ওখানে ফুল দেখতে যেত, যেটা ভ্যালি অফ ফ্লাওয়ারসে, তারা ওই পথে যাতায়াত করতো, কিন্তু পরবর্তী সময় সম্পূর্ণ পথটা বন্ধ হয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক কারণে। তারপরে আমরা প্রথম একদম রাস্তা খুঁজে বার করে ট্রেকিং রুটটাকে বার করি, যেদিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ডের, সেদিক দিয়ে শুরু করি। ঠিক তার পেছন দিকে কুন্দখাল হচ্ছে পাস, 4,500 মিটার হাইট, সেইটা ক্রস করে গিয়ে যেখানে মানে ক্যাম্প করারও মতো জায়গা নেই, একটা শুধু গুহা আছে, এটা আমাদের ম্যাপ বলেছিল, সেই গুহাতেই রাত্রিতে অবস্থান করি। এবং এটা হচ্ছে সেরা ট্রেকিং এর মধ্যে একটা। এবং আমরা ওটা করার পরে বিভিন্ন উত্তরাখণ্ডের হিন্দি কাগজে এটা নিয়ে নিউজ বেরোয় যে কলকাতার একটা দল 45 বছর পরে এই পথে প্রথম আবার যেতে পারলো বা শুরু করলো। আমি ছিলাম সব থেকে এজেড, 40 ঊর্ধ্বেরই সবাই প্রায় বয়, সমান তালেই সবার সাথে যেতে পেরেছি। তা এটা করতে গিয়ে মনে হয়েছিল যে ইচ্ছাটা যদি প্রবল থাকে এবং প্রত্যেক দিন একটা শারীরিক চর্চার মধ্যে

0: ঢাকা যায়, তাহলে এই কাজগুলো ভেতর থেকে করা যাবে। আমি পরামর্শ দেব এটাই যে পজিটিভ ভাবনা করা, আমার হবে না বা পারবো না, এটা ভেতরে একদম সাই না দেয়া। এবং আমরা যে বয়সে পৌঁছেছি, প্রতিদিন বাইরে বেরোনো দরকার, সকলের সাথে কথা বলার দরকার, এমন কথা বলা দরকার যেটা সবসময় আমাকে পজিটিভ অ্যাপ্রোচে হেল্প করবে। এটা শুনলেও হয়তো আশ্চর্য হবেন, আমি এই বয়সে কিন্তু আমি আর বাঁশি বাজাই এবং এই বয়সে আমি সিনথেসাইজার শিখি। আমার মনে হয়েছে যে যতদিন আমরা থাকবো, আমার হচ্ছে না, আমার বয়স হয়েছে, আমি পারবো না, এই জায়গা থেকে বেরিয়ে আমার যেটা মনে হবে যে আমার হাতে পায়ে চলে, সেটা করতে ইচ্ছা থাকলে কিন্তু করা যাবে। এবং আমার বয়সের যে কোনো মানুষকেই আমি সবসময় উৎসাহিত করি, অনেকে উৎসাহিত হয়। স্পোর্টস ব্যাপারটাই আমার ভেতরে এত কাজ করে বা ভালো লাগে, যেটা মানুষের সাথে মেশার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করে এবং সেলফ কনফিডেন্সটা বাড়ায়।
1: আচ্ছা, এবার বলি যে প্রকৃতির সৌন্দর্য নাকি এই যাত্রাপথের যে প্রত্যেকটা মুহূর্তের একটা অনিশ্চয়তা, একটা রোমাঞ্চ, যেটা কোনটা আপনাকে বেশি টানে?
0: আমাকে প্রকৃতি তো টানে, কিন্তু ওই গাড়ি করে গিয়ে প্রকৃতিকে অনুভব করা যায় না, তাতে মানসিক দূরত্বই বেড়ে যায়, মনে হয় যেন কষ্টটা বেশি। তাতে রোমাঞ্চ থাকলে প্রকৃতি যেন বেশি কাছে আসে। এই কারণেই আমার মনে হয় যে শুধু প্রকৃতিকে দেখার জন্য যাওয়া যেমন দরকার, তার সাথে সাথে রোমাঞ্চটা অনুভব করতে পারলে ভালো লাগে।
1: যারা আজকের অনুষ্ঠান শুনছেন তাদের জন্য একটা বার্তা দিয়েছেন। আরো দুই একটা কথা খুব সংক্ষেপেই জানতে চাইবো যে তারা কিভাবে শুরু করবে বা কোন ট্রেকটা দিয়ে শুরু করলে প্রথম দিকে ভালো হয়, আর কি কি বিষয় সেক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
0: প্রথম কথা যে পাহাড়ি জায়গাতে প্রথম দিকে তাকে বুঝতে হবে যে যদি তার হার্টের কোনো অসুখ থাকে, তাহলে তাকে প্রথমে অল্প অল্টিচিউডে, ধরুন এখান থেকে কার্শিয়াং গেল, কার্শিয়াং গিয়ে সে কার্শিয়াং এর অল্টিচিউডে থেকে দার্জিলিং আরো বেশি, প্রত্যেককে বলবো পাহাড়ি জায়গায় গিয়ে আগে বাইরে বেরিয়ে হেঁটে নিজেকে অ্যাক্লোমেটাইজ করতে হবে। যদি সে ঘরে বসে ভাবে প্রকৃতিকে অনুভব করবে, সেটা তার শরীরের পক্ষে ক্ষতিকারক। অনেকে ভাবে যে আমরা পৌঁছে গেছি একটু আরাম করি, ওই আরামটা কিন্তু প্রকৃতি মেনে নেবে না, বিশেষ করে পাহাড়। উদাহরণ হিসাবে লাদাখে যারা যায়, লে লাদাখে, তাদের ক্ষেত্রে দেখবেন যারা ফ্লাইটে গিয়ে লাদাখে নামে, তারা কিন্তু লাদাখের ওই অল্টিচিউডটাকে নিতে পারে না, অনেককে ফেরত চলে আসতে হয়। উচ্চতাটা অল্প অল্প করে নিজেকে সহনশীলতা নিয়ে করে নিতে হবে, আর নিজের ক্ষমতা অনুযায়ী পা ফেলে হাঁটতে হবে এবং মনে জোর রেখে এগোলে কোনো অসুবিধা হয় না, কোনো বয়সই অসুবিধা করে না। বয়স অনুযায়ী তাকে ভাবতে হবে যে আমি কতটা যাব। একটা যেমন খুব ছোট্ট একটা ট্রেক আছে, রুমটিক রিভার ক্যানিয়ন, একদম রিভার বেড দিয়ে একটা ক্যানিয়নের মধ্যে ঢুকতে হয়, সেখানে জল আছে, সেইগুলো সোজা আছে। তারপরে সামান্দিন বলে তারও হাঁটাটা জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু খুব বেশি চড়াই নেই, সামান্য যেতে হবে, তাহলে এগুলোকে খুঁজে বার করতে হবে। প্লাস এই ধোত্রে যেখান থেকে সান্দাকপুর লোকে যায়, ওই ধোত্রের রাস্তায় আমি সবটা যাব না, আমি কিছুটা যাব, আবার চলে আসব। এইভাবে যদি সে শুরু করে, সে যদি দেখে যে আমি নিতে পারছি, তাহলে তার তো যাওয়া ভালোই, কোনো অসুবিধা নেই। আমাদের পশ্চিমবঙ্গের হিমালয় ছাড়াও অযোধ্যা পাহাড়ে আস্তে আস্তে উঠে যাওয়া যায়, শুশুনিয়াতে শিলালিপি আছে, শিলালিপিটা দেখার উদ্দেশ্যে এগুলো সে পাহাড়ের বেশ কিছুটা অনুভব করতে পারে। এগুলো করতে পারলে নিজেরও ভালো লাগবে আর মনে হবে যে আমি পাহাড়ে একটু চললাম, বেশ মনের ভেতরে আনন্দ অনুভব করবে। আরেকটা হচ্ছে স্টিক ব্যবহার করা। স্টিক ব্যবহার করাটা কোনো লজ্জার নয়, স্টিক ব্যবহারটা প্রচন্ড নিজের মনের জোর বাড়ায়। বিদেশিরা বহুদিন আগেই ব্যবহার করত, এখন আমরাও বলি যে স্টিকটা ব্যবহার করা ভালো।
1: এরকম কোন মানুষ ষাটার্থ নতুন করে আপনাদের দেখে বা অন্য কোনো ভাবে তারা এই জায়গায় এসেছেন?
0: হ্যাঁ, আমি দুটো উদাহরণ দিতে পারি। একটা হচ্ছে আমরা শুশুনিয়া পাহাড়ে যাদের শিক্ষার্থী হিসাবে নিয়ে যাই, একজনের গার্জিয়ান তার বয়স ষাটের কাছাকাছি, সন্তানকে আগলে রাখার একটা চিন্তা ভাবনা থেকে তিনি গিয়েছিলেন, কিন্তু আশ্চর্যভাবে তিনি সেখানকার যে সিস্টেম তা দেখে তিনি উৎসাহিত হন এবং তিনি নিজেই সেই ক্যাম্পে ট্রেনিং হিসাবে সুন্দরভাবে ট্রেনিং করেন এবং তাকে আমরা অন্যান্য জিনিস

0: দুটো মিলিয়ে একটা আলাদা মেলবন্ধন তৈরি হয়, যার মাধ্যমে অন্যান্য যে সমস্ত সমস্যা তাকে এতদিন গ্রাস করছিল সেটা অনেকটাই মুছিয়ে দেয়, ফলে সে নিজের জীবনকে আলাদা করে দেখবার একটা জায়গা খুঁজে পায়।
1: আপনি আরো এভাবেই এগিয়ে যান, আরো অনেক জীবনে অ্যাচিভ করুন, এইরকমই কামনা থাকলো আমাদের সবার তরফ থেকে। আপনার জন্য অনেক শুভকামনা রইল,
0: ধন্যবাদ।
2: টু টু ওয়ান জিরো সেভেন থ্রি টু ফাইভে কোন বন্ধু রয়েছেন একটু দেখে নিই।

0: না, কোনোভাবে ফোন লাইনটি কেটে গেল। আমরা চোখ রাখি একটু চিঠির পাতায়। মান্যবর মাননীয় ইশু, বুড়ত্বের সঙ্গে কি হাসি তামাশার বিপ্রতীব সম্পর্ক? কেন কথাটা মাথায় এলো বলছি, যাত্রা দলের সমবেত হাসি শুনে একবার গিয়ে পড়েছিলাম এক লাফিং ক্লাবে। দেখলাম হাস্য পুরুষ হাস্য মহিলাদের কেউ ষাটের নিচে নয়। রূপলি ঝিলিক লাগার বয়সটায় পৌঁছতে একজন মধ্যবিত্তকে অনেক নখতন্ত্রের আঁচড় খেতে হয়। রামগরুড়ের ছানা না হলেও বেশিরভাগ প্রবীণই তার মাস্তুতো ভাই, তাই হাসতে গেলে তার মুখের পেশিতে টান ধরে। অনেকেই বলবেন মনের বয়স বাড়তে দিতে নেই, কে না জানেন এই পরামর্শ, কিন্তু আর্থিক এবং পারিবারিক নানা সমস্যা যাকে নাগপাশে জড়িয়ে রেখেছে তাদের কাছে রস সমৃদ্ধ জীবন মেরু দূরত্বেই থেকে যায়। তখন কাতুকুতু বুড়োর সান্নিধ্য ছাড়া হাসির উপায় নেই। হাস্যকর একটা গল্প পেশ করে শেষ করি। সম্প্রতি গিয়েছিলাম মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার জলপ্রপাত দেখতে। সন্ধে হোটেলের রিসেপশনে আরামসে বসে সহযাত্রীদের সঙ্গে গল্প হচ্ছিল। কাউন্টারে হোটেলের ম্যানেজার যুবকও মাঝে মাঝে ফোড়ন কাটছিলেন। এমন সময় উল্টো দিকের সোফার পেছন থেকে বেরিয়ে এলো ইয়া বড় এক মুশিক। দিমাকি ভঙ্গিতে ঘুরে বেড়াতে লাগলো রিসেপশনের মেঝেতে। আমি তো আতঙ্কে চিল্লিয়ে উঠেছি, কামড়ে না দেয় কতগুলো যেন ইঞ্জেকশন।
1: এই ম্যানেজার
0: বলে লাফ মেরেছেন আর এক সহযাত্রী, ঘরে ঢুকে পড়ে যদি। আত্মবিশ্বাসে ভরপুর ম্যানেজার হাসি মুখে বললেন, অ্যালাউড নাই, ঘরের এত কিরায়া ওরা কি দিবে। হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। ম্যানেজার যোগ করলেন, একটু কোঅপারেট করবেন, দরজাটা বন্ধ রাখবেন হার টাইম। লিখলেন বিশ্বনাথ পাকড়াশি, বয়স 72 বছর, শ্রীরামপুর 3, হুগলি থেকে।

0: ফোনে কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন?
1: বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন।
1: করোনার সময়ের একটি বিশেষ স্মৃতি আমার মনে রয়েছে, সেটা হচ্ছে আমরা সাধারণত ফোন ইন অনুষ্ঠানে ফোন আমরা করে থাকি, কিন্তু ফোন আউট হয় সেলিব্রিটিদের জন্য, তাই তো? তো সেই দিনে হায়দ্রাবাদে তখন আমি ছিলাম, লকডাউন জাস্ট ডিক্লেয়ার হয়েছে, তখন প্রধানমন্ত্রী মহাশয় একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করলেন, এই আলো নিভিয়ে দিয়ে বাজনা বাজানো রাত 9টার সময়। তো তখন আকাশবাণী কলকাতা থেকে কৌশিক বাবু আমাকে একটু আগের থেকে যোগাযোগ করে রেখেছিলেন যে 9টা নাগাদ ফোন করব। হায়দ্রাবাদে ওই ব্ল্যাকআউটের সময় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, আলো নিভিয়ে দিয়ে বাজনা, এই ঘরে যা আছে বাজনা সেসব বাজানো, থালা টালা ইত্যাদি বাজানো, ওখানে কিরকম হচ্ছে একটু জানান। তো আমরা জানালাম, ওখানে হায়দ্রাবাদের একটা বিশেষ পল্লীতে আমরা ছিলাম আমার মেয়ের বাড়িতে, তো সেটা জানালাম, খুব ভালো লাগলো। এই ঘটনাটা
0: আপনার একদম একদম, আপনাকে সব সময় সেটা স্মৃতিতে থাকে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে।

তবে আলো নিভিয়ে দেওয়ার যে কথা উঠল, আসলে আলো তো আমাদের জ্বালাতো, মানে জ্বালানোটাই দরকার। এই যে আমাদের প্রত্যেকের ধীরে ধীরে বয়স বাড়ছে, কিন্তু আমরা তো সত্যি কথা বলতে বহু দিন বাঁচতে চাই, কিন্তু আমরা বহু মনীষীদের জীবনী পড়ি, তারা অনেক কিছু করে গিয়েছেন, তাদের ত্যাগ মহত্ত্ব তাদেরকে আজও আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছে। তেমন কিছু তো আমরা এই সাধারণ মানুষজন হয়তো করতে পারি না, কিন্তু খুব একটা সহজ পথ কিন্তু খোলা রয়েছে। এই যে আজকে পঁচিশে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু জাতীয় চক্ষুদান সপ্তাহ চলছে, বা ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট যেটা, তো সেখানে আমরা সব ধরনের মানুষই কিন্তু এই চক্ষুদান, মরণোত্তর চক্ষুদান করতে পারেন। নানান রকম কুসংস্কার থাকলেও এটা কিন্তু ভাবতে হবে যে দৃষ্টিহীন অসহায় মানুষদের কথা, আমরা তাদেরকে কিন্তু বাঁচাতে পারি আমাদের মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে এবং বাড়ির লোককেও ব্যাপারটি জানিয়ে রেখে। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, তাই আজকে তো বিদায় নিতেই হবে, তবে জানিয়ে দেব সেপ্টেম্বর মাসের মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয়, তখন আর এখন। অতীতগামিতা আমাদের স্বাভাবিক প্রবণতা, এবং তখন স্বাভাবিকভাবেই চলে আসে পারস্পরিক তুলনা, কী ছিল আর কী হলো, বা আগে কী সুন্দর দিন কাটাইতাম, এই হাহুতার শোনা যায় কান পাতলেই। কিন্তু বদল তো যুগ ধর্ম, তাতে ইতিবাচক নেতিবাচক সবই মিশে থাকে। আপনার কি মত, কোন বদলকে স্বাগত জানিয়েছেন আর কোন বদলে মনে হয়েছে না হলেই ভালো হতো, লিখে জানান মাননীয় ইস্যুতে। আমাদের ইমেল আইডি mananiyeshu@gmail.com, আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় ইস্যু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 701। সেপ্টেম্বর মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয়, তখন আর এখন। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিলাম আমি, ডালিয়া দাস।

0: শুনছিলেন মাননীয় শো, এতক্ষণ সঙ্গে ছিলেন ডালিয়া দাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
4: Good afternoon. Here's the Meteo Weather Bulletin for West Bengal, Sikkim, Bihar, Odisha, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southwest monsoon has been active over Gangetic, West Bengal, Odisha and Jharkhand. Light to moderate rain occurred at most places, with heavy rain at one or two places over Jharkhand and Odisha, at one or two places over Bihar, at most places over districts of Gangetic, West Bengal, at many places over Sikkim and districts of Sub-Himalayan West Bengal. Light rain occurred at a few places over Andaman and Nicobar Islands. And gusty winds were recorded at one or two places over Bihar, Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received in centimeters: Port Blair 1, Mayabandar 1, Fulbaria 5, Luchipur 4, Rampurhat 3, Diamond Harbour 3, Nalhati 3, Bakura

0: CWC, Asansol CWC 2, Falakata 2, Jalpaiguri and Murthy 1, Hasanpur 4, Barkot 16, Rampur 10, Chandrapur 11, Malkangiri 4. Weather forecast for the next 48 hours says, light to moderate rain or thundershower is likely at many places over all the districts of West Bengal, Andaman and Nicobar Islands, Bihar, Jharkhand and Sikkim. Light to moderate rain or thundershower is also likely at a few places over Odisha. Weather warning for the next 48 hours says, heavy rainfall of 7 to 11 centimetres is likely at one or two places over Bihar, Jharkhand and Alipurduar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind with a speed of 40 to 50 km per hour and lightning is likely at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour and lightning is likely at one or two places over Bihar, Jharkhand and all the districts of Sub-Himalayan West Bengal and South 24 Parganas, East and West Midnapur, Jharkhand, Purulia, Bankura, West Bardhaman and Birbhum districts of Gangetic West Bengal. Forecast for Kolkata and neighborhood says generally cloudy sky with light rain is possible. Maximum temperature will be around 32 degrees Celsius and minimum temperature will be 28 degrees Celsius. There is no weather warning for the fishermen of West Bengal coast. But there is weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Squally weather with wind speed reaching 35 to 45 km per hour, gusting to 55 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast from the 25th to the 29th of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 25th to the 29th of August 2026. And here we conclude today's midday weather bulletin.
1: Akashvani Kolkata, পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিম, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। এই অঞ্চলগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। হালকা বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ও বিহারের দু একটি জায়গার উপর দিয়ে দমকা বাতাস বয়ে গেছে। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে পোর্টলেয়ার 1 সেন্টিমিটার, মায়াবন্দর 1 সেন্টিমিটার, ফুলবেরিয়া 5 সেন্টিমিটার, তুষুমা 4 সেন্টিমিটার, লুচিপুর 4 সেন্টিমিটার, রামপুরহাট DRMS 3 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 3 সেন্টিমিটার, নলহাটি 3 সেন্টিমিটার, আসানসোল CWC 2 সেন্টিমিটার, বাঁকুড়া CWC 2 সেন্টিমিটার, ফালাকাটা 2 সেন্টিমিটার, মাথাভাঙা 2 সেন্টিমিটার, দোমুহানি 2 সেন্টিমিটার, মূর্তি 1 সেন্টিমিটার, হাসানপুর 4 সেন্টিমিটার, বারকোট 16 সেন্টিমিটার, চন্দ্রপুর 11 সেন্টিমিটার, রামপুর 10 সেন্টিমিটার, মালকানগিরি 4 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উড়িষ্যার কোথাও কোথাও। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস বয়ে যেতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার ওপর দিয়ে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, বিহার, ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজকে প্রধানত মেঘলা আকাশ, সেই সঙ্গে দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগামীকাল প্রধানত মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি।

সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে চান তাদের উদ্দেশ্যে তেমন কোনো সতর্ক বার্তা নেই। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী 29 আগস্ট পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং তৎসংলগ্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বেড়ে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে, ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। তাই ওই সময় ওই অঞ্চলে নৌকো ভাসাতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে, একটু পরেই 2:30 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন। শুনবেন লোকগীতি পরিবেশনে মদন মান্ডি ও সহশিল্পী বৃন্দ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কিষাণবাণী, 7:10 তর্জাগান, 7:30 সমীক্ষা, রাত 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ শহর কলকাতা, রাত 8:15 কথায় কাহিনী, 8:30 রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায়। শ্রবণী 9:30, 10:30 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায়। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে, শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: ᱥᱮᱪᱮᱫ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱟᱹᱞᱟᱹᱭ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱟᱛᱟᱢ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱵᱚ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱟᱹᱞᱟᱹᱭ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ
1: এডুকেশন শব্দ লাগিদ বাড়তি কাইতে ইংদিং মনেয়া সিকনাত সাবাদ গে হয়তো আঙ্গজ লেখান বাড়তি না পায়োয়া আর সেচেত চেত খন মানে এই শিক্ষা বাংলাতে যাহা সাবাদ শিক্ষা শিক্ষা শব্দ সাঁওতালিতে শিক্ষা খন আঙ্গজ হুই কেনা সেচেত ইংদিং মনেয়া আর আতো দিশম রে গালমারাও রে নেল নামা কানা যাহানা চেত রিয়া কথা কো লেয়া চেত ওয়ার্ড কো ব্যবহারা এই এডুকেশন লাগিত সাঁওতালিতে প্রতিশব্দ লেখাতে সিকনাত শব্দ হয়তো বাড়তি না পায় আ ব্যবহার লেখান
0: মানতন মান্ডি গমকে আম নোডে লেই তাবন মে ইনা নাস নাম লেই ঝা লেদা নোয়া এডুকেশন রেনা টাইপস আসুকাইতে এডুকেশন দো টাইপ লিখাতে তিন লেখানা টাইপ রে মন হাটিন দাড়ে আ
2: আদো নোডে সেচেত দো মোটামুটি পেলাকাতে পয়লো দা হাটিন গানোয়া যাহা দো ইনফর্মাল এডুকেশন সে যাহা দো অনিয়ন্ত্রিত সেচেদ সে শিক্ষা কো মেতা কানা বাংলাদ দো নংকাগে ফর্মাল এডুকেশন সে প্রথাগত শিক্ষা মানে আরিয়ানা সেচেদ আর মিটাং দো নন ফর্মাল এডুকেশন নংকানা প্রথা বহির্ভূত যা সেচেদ কো মেতা কানা আদো ইনফর্মাল এডুকেশন দো মিটাং গিদিরে জানাম তাইনম ঘরঞ্জ খনগে ওনা দো জামোয়া যাহা দো ওনা লাগিতে দো ইতুন সরানা লক্তি বানোয়া মাচেদ রিয়া লক্তি বানোয়া পুথি রিয়া হো লক্তি বানোয়া যাহা দো যুগ জাপাক কোনা নোয়া সেচেদ দো তাহেলেনা নিথো মেনা দারাইকন দিন হো তাহেনা আর ফর্মাল এডুকেশন সে আরিয়ানা সে প্রথাগত শিক্ষা দো নিতো দিশম রে যাহা কো চালাক কানা পনত রে যাহা কো চালাক কানা মিটাং গিদ্রা যাহা দো নংকা ভেরাইটি নংকা কো হাটিঞ্জ কাদা উমেল লেকাতে ক্লাস লেকাতে নোডে যে সেচেদ রিয়া যাহা কো উপকরণ সে জোড়ন লক্তি আ যাহা কো দো পঠুয়া কো তাহেনা মাচিত কো তাহেনা ইতুন আসড়া তাহেনা শিবিরদগড় তাহেনা নো অনকানা নো উপকরণ সে জোড়ন কো তাহেনা আর যাহা কো দো নন ফর্মাল এডুকেশন সে প্রথা বহির্ভূত নোমা দো ওনা লাহাতে যাহা মেনেন ওনা কি রিয়া মেটা তালামালা মেন গানোয়া নোডে দো যতো গে তাহেনা সেনেলেদ হর তাহেনা পঠুয়া কো তাহেনা মাচিত কো তাহেনা ইতুন আসড়া হো তাহেন দাড়িয়া মেনখান উনা জটিল নোডে আরি দো নোডে দো বাং তাহেনা নোডে দো ওপেন তাহেনা মানে মিটাং উনিয়া ফুরগল তাহেনা নোডে দো নো অনকা
0: নয় নিতোগা যা সিস্টেমেটিক যা হরা কান দো স্কুল রে কলেজ রে ইউনিভার্সিটি রে যা কো পড়া কান তাবোনা যা হরা তে কো পড়াবে কো তাবোনা নো অনা সিস্টেম দো ফর্মাল এডুকেশন বন মিতা কেনা ইনে বি গরা মিটিং কথাম লিই কেটা যে আবো সমাজ সাউতা রিনা যাহা পন্ডে রে যাহা শিক্ষিত কো জামে তো ইনে দো নো ফর্মাল এডুকেশন লিখাতে বন লেখা দাড়ে আ মেনখান নিতোগা অক্ত রে আবো যাহা মেইন স্ট্রিম এডুকেশন মেতামা যাহা ফর্মাল এডুকেশন নিয়ে রেনা গে আবো গনং আড়ি বাড়তি বন এমাওয়া কানা মানতীয় তনুশ্রী সিং নোনা নিত লই তাবন মে যে আদিবাসী সমাজ রেন গিদ্র কো যাহা তিন রে নোয়া মেইন স্ট্রিম এডুকেশন আর বাং ফর্মাল এডুকেশন রে কো হিজুক কান দো নো নোডে সেলেদক তেগে হুই আকো কানা মেনখান নোনোয়া সেলেদক অক্তে রে আর বাখান সেলেদ গাতে চেদ লেকানা আনাট কো আবরেন পঠুয়া কো কো সামাং দাপরামক কানা
1: পইলো আদিবাসী সাঁওতারিয়া কাথা মেন লেখান মেন গানগ আ পইলো আনাট দো হইও কানা পার্সি রেনা কারণ আদিবাসী সাঁওতারে মিমিত গুট রেনা মিমিতটাং আদিবাসী কুয়া পার্সি মেনা তার মধ্যে পর্তুল লেখাতে যদি বোন মেনা সাঁওতাল কুয়া সাঁওতাল অড়ারেন গিদ্র যখন মেন স্ট্রিম এডুকেশন রেকো চালাক কানা মেন স্ট্রিম এডুকেশন রে ম্যাক্সিমামই নেল জামক কানা নিতো আবুয়া দিশম আর পনত্রিয়া যাহা অবস্থান মাতৃভাষা সে আয়ো পার্সিতে অল পাড়াও রেনা অনকান সুযোগ সুবিধা বাং তিয়ার আকানা বা তিয়ার রেহ আডিগে অভাব মেনা পরিকাঠামো করে না অনা হতেস্তে আইমা লেখান আনাট কদ তিয়ার কানা আর মুরুত সমস্যা ম্যান লেখান কিন্তু পার্সি গে লাহারে গে হিজুক আর অড়ারেনা সেচেত গাইডেন্স অনারেনা হো অভাব মেনা কারণ আদিবাসী সাঁওতারে শুধু গিদ্র সেচেদ এম লেখান দো বাং গানোয়া গাড়িয়ান কুয়া হো সিকন তিন মেনা অনা হো হুদিস লাগতি কানা
0: এনখান আমদম লেইটা আজ জানাম তোরা কোন যাহা পার্সিতে রড়র কান দো উনি যাহা তিরে গে মূল ধারা রেনা যাহা এডুকেশন সিস্টেম আর বাং ফর্মাল এডুকেশন সিস্টেম ওনে চালাক কান খান দো ওনে আড়ি জোরে আন্দাগ কানা আয়া আয়ু আড়াং তে নিত হো যত টোঠা করে ওনা

0: দাঁও বাই ঞামের খাতির সে বাকু ঞাম খাতির ওনা আনার তো তিয়ারক কানা
1: একদম
0: মানে তার সুনীল মান্ডি গমকে মানে তিয়ে সিং দো পার্সি আনার না কথাই লিখিরা ইনা বেকরতে হ পড়াইসনিং না যে মেইন স্ট্রিম এডুকেশন যাহা মূলধারা রেনা যাহা সিখনাত পান্থা কো যাহা চালা খান নিয়া কো দো আদিবাসী সমাজ সেন বেঙ্গেত কাতে বাং তিয়ার কানা উনকুয়া যাহা সেরিয়ার উনকুয়া যাহা পতিয়াও উনকুয়া যাহা লাই লাকচার ওনা সেন বেঙ্গেত কাতে বাং তিয়ার কানা ওনাতে ওকাঠেন চং নোয়া কো আপনার জং তে মিটেন আনার তিয়ারক কানা মনে সেন তে মিটেন দিগ্ধ বিনা কানা নোয়া হো কি আদিবাসী পাঠুয়া কো লাগিদ আদি মারাং আনাট কানা
2: নোয়া হো আনাট দো হই দাড়ে নোয়া মা সরি কান গে ওনা ছাড়া আরি তালেতে যাহ সেচেন আদো নোয়া রে যাহা দো যাহা কথা মেনে দাগুন কে যে নয় যে নোড়ে যাহা সিলেবাস কো মেনা নোয়া দো দিসম রেয়া মেটাং আরি লেকা যাহা ঠেন গে সে আবো কো দিসে কাতে মা বাং হই কান গে নোড়ে যাহা রেগে কো নোয়া সিলেবাস রে কো পড়া কানা কো যদি সাহিত্য না কথা বুন মেনা বঙ্গা বুরু কা মতো আবো আদিবাসী বঙ্গা বুরু কো বাকো নামোয়া নাগাম করে হো আবো করেন যাহা কো দো ফুলগরিয়ে কো তাহলে না ফুরগল লড়হে রেন যদিও কম বেশি নিত কো নেলক কান রহ নংকা হবা কো জামেদা যাহা কো ওনা কো নিতুম হো বাকো বুঝ দাড়ে কানা সে সিলেবাস রে যখন ওনা বেশি হিজুক কানা তাহলে ওনা কো দিশে বাড়া থেকে উনকু নড়ে কিন্তু আরি প্রবলেম রে কো ফেসে থাকো ওনা ছাড়া আবো আদিবাসী হড় কো আতু দিশম দো যাহা রেনা যোগাযোগ অবস্থা নিত দো হই কান রহ এনহো উনকানা সুর সুপুর দো নোয়া বিরদগাড় কো বাং বেনাও কানা স্কুল কলেজ কো বাং বেনাও কানা এরপর প্রতিবন্ধকতা নোয়া কো কানা উনকুয়া জাঙ্গে দারাম যে ঘারণ জিয়ে যাহা দো কাডি আরি ব্যবস্থা নিত হো আবো আতু ওড়া রে দো চাষবাস চেতান রেগে আর পহিল লেকা অক্ত জাড়ি বাং দা হতেজতে নোয়া হো সময় রে চাষবাস বাং হয়োগ কানা নোড়ে অল পাড়া সালা দো মিটাং কাউডি রিয়া লাগতি মেনাগ গিয়া এরপর মিটাং ডিসিপ্লিন আবোনা আদিবাসী সমাজ রে তো নোয়া ডিসিপ্লিন যে অল পাড়াও চালাও গে হয়োগা নংকানা বাধ্যবাধকতা আবোনা মনে রে বাং সিরজেও কানা যে মানবা জীবন লাহান্তি লাগিদতে সেচেদ রিয়া লাগতি মেনাগা নোয়া হো যদি মেন হয়োগা সাইকাড়া রে প্রায় 95 লেকা ঘারণ জিয়ে রেন এঙ্গাত আপাত কোকে নোয়া বাকো বুঝ দাঁড়িয়ে কানা বাখান দো জাঙ্গি দারাম কাতে রহ নোয়া ওনে কো সহর টের কো আদো নকো যে নুনা কিছু নুকু প্রবলেম হই কানা ম্যাডাম যাহা কথা পারসি মা হই কান গে আকো লাই লাখ চার আকো পারসি মেনা আ নোড়ে আবার নাওয়া পারসি তে আবার সাধু ভাষা চলিত ভাষা বাংলাতে যাহা মন মেনা দা নোয়া রেনা ব্যাপার কো হিজুক কানা আয়া পারসি কোনা নোড়ে নোয়া উনি হাওয়াতে নোয়া হ মেটা অক্ত লাগা কানা
0: মানুতিয়ে তনুশ্রী সিং জাতিয়ারি সিখনাত পান্থা লেকাতে জাতিয়ারি জমিদ রেনা কথা দিশে হিউয়া মিদ লেকানা সেচেদ পান্থা বেনাও রেনা মিটেন কামি হরা এতহব আকানা ইনে সাও সাও তেগিয়ে নুকু কো যাহাই কোদো পহিল পিড়হি লেকাতে অলো পড়াও রেনা বেড় বাখর রেকো মেসা কান্দো বিদ্যাগাড় করে যাহাই কো কো পহিল ধাও লাগিদ কো হিজুক কান্দো আবরেন আদিবাসী কো নুকুয়া তো মিটেন ভিন্ন সমাজ মেনা তাকুয়া ভিন্ন লাকচার মেনা তাকুয়া নুকু লাগিদ তো কি ভিন্নতে নুকু লাগিদতে নুকু কো আপনার দাঁড়িয়া মা অনকানা যাহা সেচেদ পান্থা রেনা লাগতি মেনা আমেনতে মনেয়া
1: হ্যাঁ একদম মনেই কারণ আদিবাসী কুয়া যাহা আরিচালি মেনা আ সানাম সেদতে উনকু পিড়হি চেতান পিড়হি মানে সিকনাত এম লাগতি কানা কারণ বাংখান দো আবো যাহা শিক্ষিত সমাজ বোন মেনা শিক্ষিত সমাজ রেনা যে কালচার নোয়া কালচার রেনা আদি কালচার ন্যালে খান সেই প্রিমিটিভ কালচার রেগেই কিন্তু যত কো টেহাঁট মেনা খোয়া তো এই কালচার রেনা সঠিক মূল্যায়ন সে সঠিক ব্যাখ্যা লাগিদ পিড়হি চেতান পিড়হি আদিবাসী কুয়া আরিচালি ইদি কাতে সিকনাত এম অবশ্যই লাগতি কান গিয়া আর নোয়া দো যেহেতু এখন আইমা আদিবাসী কুয়া পার্সি ইদিকাতে তল পাড়াও এহ পাকানা অনা হতেস্তে আদিবাসী কুয়া সমাজ রে চেলেকা ভাবতে আকুয়া কালচার লাহান্তি লাগিদ আকুয়া কালচার রিয়া সিকনাত এম লাগিদ সেচেদ এম লাগিদ পান্থা কদো হাতাও থেকে হইয়া আর পিড়হি চেতান পিড়হি নোয়া দো এম থেকে হইয়া কারণ নিত নেলামক কানা নিত জেনারেশন যাহাই কো অল পাড়াও লাগিদ কো হিজুক কানা উনকুয়া ভিত্রিরে উনকু প্রত্যেকে আদিবাসী সমাজ রেন কানা কো এনতে রেহ আদিবাসী কুয়া আরিচালি আদিবাসী কুয়া লাইলাকচার ইদিকাতে সঠিক সেচেদ দো উনকু ভিত্রি রেগে বানুয়া নোয়া দো ক্লাস করে হো নেল নামক কানা স্টুডেন্টস কো সাও ইন্টারেকশন কাতে হো বাড়াই নামক কানা মানে নোয়া লাগিত ভাগিতে মজতে আর হো শিক্ষা এমপ্রেনা ভাবনা আবুয়া সমাজবিদ পার্সিবিদ কো ভিত্রি রেগে বাড়তি গাইতে নোয়া ভাবনা দো হিজু লাগতি কানা
0: মিটেন গিদ্র মিটেন পাঠ

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 8 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:09। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, সঙ্গে আছেন বোধাদিত্য মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বোধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব দেশ বিদেশের নানান টুকরো খেলার খবরে, অর্থাৎ এক নজরে। কলম্বোয় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আজ তৃতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান 8 উইকেটে 264। দলীপ ট্রফিতে অভিষেকে ব্যাট হাতে ব্যর্থ বৈভব সূর্যবংশী। দলীপ ট্রফিতে আজ শাহবাজ আহমেদের দুরন্ত পারফরমেন্সের জেরে পূর্বাঞ্চল ইনিংস ও 210 রানে হারাল উত্তর পূর্বাঞ্চলকে। ভারতের বিরুদ্ধে সেপ্টেম্বরে আসন্ন টি-20 সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান।

এফআইএইচ হকি বিশ্বকাপে পুরুষদের বিভাগে দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারত আর্জেন্টিনার কাছে হারল 3-5 গোলে। এর ফলে শেষ হয়ে গেল সেমিফাইনালে ওঠার স্বপ্ন। কলকাতা ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং মুখোমুখি মেসারার্সের। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তিম লগ্নের খেলায় অর্থাৎ 90 মিনিটের খেলা শেষ হওয়ার পরেও সংযোজিত সময় খেলা চলছে, মোহামেডান এগিয়ে 3-2 গোলে। কলকাতা ফুটবল লিগেই আজ আরও একটি অন্য ম্যাচ রয়েছে, যেখানে ইউনাইটেড এসসি 3-0 গোলে এগিয়ে রয়েছে অন্তিম লগ্নের। অর্থাৎ এক্ষেত্রেও 90 মিনিটের খেলা অতিক্রান্ত হয়েছে এবং শেষ সংযোজিত সময়ের খেলা চলছে, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে ইউনাইটেড এসসি। লা লিগায় টানা তৃতীয় খেতাব জয়ের লক্ষ্যে দারুণভাবে শুরু করল বার্সিলোনা। এলচেকে 5-0 গোলে হারিয়ে দিয়ে জোড়া গোল করলেন রাফিনহা ও ফেমিন লোপেজ। আজ চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে মুখোমুখি সাবা ও ফিগারসোলা। অন্য ম্যাচে মুখোমুখি ফিলান্স ও সেল্টিক এবং বোডো গ্লিমেট ও নেইমাগেন। জার্মানির গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট নেইমারকে হারিয়ে গ্র্যান্ড দাবা ট্যুরের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেলেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। পাওয়ার লিফটিংয়ের জাতীয় ফেডারেশন কাপে বেঞ্চ প্রেস ইভেন্টে 105 কেজি বিভাগে সোনা জিতেছেন বাংলার শুভজিৎ সেন চৌধুরী। উইনস্টন টেনিস টুর্নামেন্টে অঘটন ঘটালেন ভারতের দক্ষিণেশ্বর সুরেশ। বিশ্ব এটিপি র্যাঙ্কিংয়ে 394 নম্বরে থাকা এই ভারতীয় স্ট্রেট সেটে হারালেন বিশ্বের 77 নম্বর টেনিস খেলোয়াড় মার্কোস গিরোনকে। খেলার ফল সুরেশের পক্ষে 6-3, 7-5। এরপর তিনি মুখোমুখি হবেন মার্সিলো সিরোন্ডোলোর, যিনি এবছর ফরাসি ওপেনে রোলা গ্যারোয়ে হারিয়ে দিয়েছিলেন ইয়ানিক সিনারকে। আর এক নজরে আজকের মতো এই পর্যন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আমরা এক নজরে থেকে এখন চলে যাব আতশ গাছের তলায়।
1: আতশ গাছের তলায়,
0: আতশ গাছের তলায় প্রথমেই চলে আসছি হকি বিশ্বকাপের কথায়। হকি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের পুরুষ হকি দলের। গতকাল নেদারল্যান্ডসের ওয়াগনার স্টেডিয়ামে দ্বিতীয় পর্বে ডু অর ডাই ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার কাছে 3-5 ব্যবধানে পরাস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ক্রেক ফুলটনের দলের এই ছেলেরা, অর্থাৎ ভারতীয় পুরুষ হকি দল। এই হারের ফলে গ্রুপে চতুর্থ স্থানে থেকে শেষ করতে হলো ভারতকে, যার ফলে এখন তাদের লড়াই করতে হবে ক্লাসিফিকেশন পঞ্চম ষষ্ঠ স্থান নির্ধারণের জন্য। এর আগে ভারতের মহিলা হকি দলও বিদায় নিয়েছিল, ফলে হকিতে জোড়া ধাক্কা খেল ভারত। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের সামনে অন্তত বড় ব্যবধানে জয়ের সমীকরণ ছিল, কিন্তু ম্যাচের শুরুতেই রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে ভারত। মাত্র 39 সেকেন্ডে বাঁদিক থেকে বল জারে জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ইয়াকিন তোস্কানি। এরপর 6 মিনিটের মাথায় নিকোলাস দেলা তোরে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। 10 মিনিটে ডি বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে সুখজিৎ সিং ব্যবধান 2-1 করলেও ভারতের খেলায় কিন্তু প্রথম থেকেই ছন্দের অভাব স্পষ্ট ছিল। দ্বিতীয় কোয়ার্টারে হরমনপ্রীতরা একাধিক সুযোগ পেলেও ফিনিশিং ও নিখুঁত পাসের অভাবে গোলমুখ খুলতে ব্যর্থ হন। তৃতীয় কোয়ার্টারে আর্জেন্টিনার আধিপত্য আরও বাড়ে। 33 মিনিটে ফিল্ড গোল এবং 44 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে টমাস ডোমেন আর্জেন্টিনাকে 4-1 ব্যবধানে এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারের 5ম মিনিটে লুকাস তোস্কানি রিভার্স টিকে 5ম গোলটি করে ভারতের কফিনে শেষ পেরেকটি পোতেন। ম্যাচের অন্তিম লগ্নে 58 মিনিটে সুখজিৎ নিজের দ্বিতীয় গোল পান এবং 60তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হরদীপ সিং ব্যবধান কমালেও 3-5 গোলের লজ্জার হার এড়াতে পারেনি ভারত। পেনাল্টি কর্নার রূপান্তরে অধিনায়ক হরমন্ত সিংয়ের ব্যর্থতা এবং রক্ষণের অমার্জনীয় ভুলই ভারতের এই বিদায়ের মূল কারণ হয়ে দাঁড়ালো। লক্ষণীয় ব্যাপার, এই বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি যে দ্বিতীয় রাউন্ডে ভারত ইভেন এমনকি প্রথম রাউন্ডেও ভারত কিন্তু রক্ষণের জন্যই বারবার তার বিপক্ষের বিরুদ্ধে বিপদে পড়েছে। তবুও তারা বিপক্ষের বিরুদ্ধে রক্ষণ মজবুত না করতে পারার কারণেই সেমিফাইনালে উঠতে পারল না।

চলে আসছি দলিফ ট্রফির কথায়। দলিফ ট্রফির কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় তুলে নিল আজ পূর্বাঞ্চল। ইনিংসও 210 রানে উত্তর পূর্বাঞ্চলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল বৈভব সূর্যবংশীর দল। আর এই জয়ের নেপথ্যে রয়েছে কলকাতা কানেকশন। ব্যাট হাতে 167 রানের ঝকঝকে ইনিংস আনেন বাংলার ক্রিকেটার সাবাজ আহমেদ। বল হাতে জ্বলে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কি অনুকূল রায়। দ্বিতীয় ইনিংসে একাই 5 উইকেট তুলে নিলেন তিনি। তবে নজর কাটতে পারলেন না অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ সামি। প্রথমে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের শুরুটা ভালো হয়নি। মাত্র 8 রান করে আউট হয়ে গিয়েছিলেন বৈভব সূর্যবংশী। 138 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ধুঁকছিল পূর্বাঞ্চল। এই অবস্থা থেকে বড় জুটি গড়ে দলকে টেনে তোলেন বাংলার দুই ব্যাটার সাবাজ আহমেদ ও সুদীপ কুমার ঘরামি। 244 বলে 167 রান করেন সাবাজ। তার ইনিংসে ছিল 17 বাউন্ডারি ও 4 ছয়। অন্যদিকে সুদীপ করেন 185 বলে 146 রান। তার ইনিংসে ছিল 25 4 ও 1 ছয়। দুই ব্যাটারের দাপটে মোট 467 রান তুলেছিল পূর্বাঞ্চল। আর প্রথম ইনিংস কিন্তু উত্তর পূর্বাঞ্চলের শেষ হয়ে গিয়েছিল 111 রানে। মাত্র 20 রান দিয়ে 5 উইকেট নেন অভিজিৎ সরকার। বল হাতে জ্বলে উঠেছিলেন সাবাজ ও 3 উইকেট তুলে নেন তিনি। ফলোয়ান করতে বাধ্য হয় উত্তর পূর্বাঞ্চল। আর দ্বিতীয় ইনিংসেও কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। 10 রানে প্রথম উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ ঘটেছিলেন পেরোজাম জোভিন, আকাশ চৌধুরী এবং কিষাণ লিংড়ো। তবে অনুকূল রায়ের দুরন্ত বোলিংয়ে ফের ভেঙে পড়ে উত্তর পূর্বাঞ্চলের ব্যাটিং। 15 ওভারে 37 রান দিয়ে 5 উইকেট তুলে নেন কেকেআর তারকা অনুকূল রায়। শেষ পর্যন্ত 146 রানে অল আউট হয়ে যায় উত্তর পূর্বাঞ্চল। ইনিংস ও 210 রানে জয় পায় পূর্বাঞ্চল।

0: দেলি প্রভৃতি কিন্তু অসাধারণ পারফরমেন্স করলো পূর্বাঞ্চল। আর আবারও আমরা ক্রিকেটেই চলে যাব আতশকাচের তলায়, এবং কারণ কলম্বোয় কিন্তু চলছে দ্বিতীয় টেস্ট, এবং সেখানে ভারতের প্রথম ইনিংস 9 উইকেটে 503 রানের জবাবে আজ কিন্তু এখনও পর্যন্ত তৃতীয় দিনের খেলা চলছে। 83.4 ওভার খেলা হয়ে গিয়েছে, শ্রীলঙ্কার রান 8 উইকেটে 265। এক সময় শ্রীলঙ্কার কিন্তু 7 উইকেট পড়ে গিয়েছিল 173 রানে। শ্রীলঙ্কার ব্যাটারদের ভেতরে কিন্তু বলার মতো রান করেছেন পাসিন্দু সুরিয়া বন্দারা, তিনি 133 বলে 80 রান করেছেন 9টি 4-এর সাহায্যে। আর এই মুহূর্তে ব্যাট করছেন সোনাল দিনুসা, মূলত তার কারণেই ভারতীয় বোলাররা এখনও ফলো অন করাতে পারালি শ্রীলঙ্কাকে। 137 বলে 85 রান করেছেন সোনাল দিনুসা, তিনি 6টি 4 ও 2টি 6-এর সাহায্যে এই রান করেছেন। কামিন্ডু মেন্ডিস, তিনি 58 বলে 32 রান করেছেন, আর অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা মাত্র 8 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। আর ভারতীয় বোলারদের ভেতরে আজকে পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা 14 ওভার 1 মিনিট 47 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, আর মানব সুতার, তিনি 21 ওভার 83 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। 1টি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ। আতশকাচের তলায় শ্রোতা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব বাইরে ঘুরে অনুষ্ঠানে সর্বভারতীয় রেগাটা প্রতিযোগিতার ফাইনালের একটি প্রতিবেদন। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা। সমগ্র অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনাও সঞ্জয় হাজরা। একটি বিশেষ ঘোষণা, কারণ এই অনুষ্ঠানটি কিন্তু শ্রোতা বন্ধুরা পুনঃপ্রচারিত হচ্ছে। আবারও বলছি, এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে। আসুন শুনি বাইরে ঘুরের।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনব সম্প্রতি কলকাতার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়ে যাওয়া অল ইন্ডিয়া স্কুল রেগাটার ফাইনাল থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি বালাজি মারাডাপ্পা কি বললেন আমাদের।
2: মেরা নাম বালাজি মারাডাপ্পা হ্যাঁ, হম মাদ্রাস সে হ্যাঁ, আই এম রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়া কা প্রেসিডেন্ট হ্যাঁ। ইভেন্ট বহুত বড়িয়া হ্যাঁ, গ্রাস রুট লেভেল স্কুল সে শুরু হতা হ্যাঁ, গ্রাস রুট লেভেল কা ইভেন্ট হ্যাঁ। আবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বহুত কনসেন্ট্রেট কর রহা গ্রাস রুট লেভেল পে, হমকো ভি স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডিয়া জি আগলে মিটিং মে ভি বোলা গ্রাস রুট লেভেল ডেভেলপ করনে কে লিয়ে স্পোর্টস অথারিটি ডিজি সাহ হরিরঞ্জন রাও জি ওই কহতে রহতা সব মিটিং মে। আবি 60s কিয়া হ্যাঁ ইয়াহাঁ পে ইনডোর চ্যাম্পিয়নশিপ মে, এ নয়া বালা হ্যাঁ, ওয়ার্ল্ড রোয়িং মে শুরু কিয়া লাস্ট ইয়ার, আই থিঙ্ক এ পহলে বার ইন্ডিয়া মে কিয়া হ্যাঁ, ও আচ্ছা ভিডিও বনাকর ভেজা ও ভি হম ওয়ার্ল্ড রোয়িং কো ভেজা হ্যাঁ। ইটস এ ভেরি ভেরি নোভেল ইভেন্ট, আই এম সো হ্যাপি দ্যাট ইয়ে হো রা ইয়াহাঁ পে কলকাতা মে লেক ক্লাব মে। মাই ওনলি উইশ ইজ এ সব বচ্চে লোক দে শুড কম ব্যাক অ্যান্ড ফির ট্রেনিং শুরু কর কর ও গ্রাস রুট লেভেল বেস কো বড়ানা ওই আমার।
3: May I request our honorary joint secretaries to present a flower bouquet and a memento to Mr. Balaji Maradappa.
1: অর্জুন এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত ভারতের কৃতি সাঁতারু বুলা চৌধুরী বললেন,
4: দুর্দান্ত লাগছে এখানে রোয়িং এর 51 মানে 51 বছর হয়ে গেল লেক ক্লাবের, এবং তারা যে স্কুল স্টুডেন্টদের নিয়ে এই চ্যাম্পিয়নশিপটা করা এই কারণে যাতে স্কুলের ছেলেমেয়েরা একটু অংশগ্রহণ করে এবং রোয়িংটাকে তারা ভালোবেসে এটাকে কন্টিনিউ করে। আমার নিজের মেয়ে বছর দুয়েক আগে এই প্রথমবার স্কুল লেগাটা এসেছিল, তারপরে সে মেডেল পায় গোল্ড, তারপর থেকে স্টিল নাও ও কন্টিনিউ করছে এবং ভালো রেজাল্ট করছে অল ইন্ডিয়াতে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই যে লেক ক্লাব যে এইটা এত বড় একটা অনুষ্ঠান করছে স্কুল ছেলে মেয়েদের নিয়ে আসা, এইটাতে আমার মনে হচ্ছে যে অনেকে এনকারেজ হবে, অনেকে রোয়িং এর সম্বন্ধে আরো বেশি জানতে পারবে, এবং আমার মনে আরো বেশি পাবলিসিটি দরকার আছে যাতে রোয়িং এর ইন্টারেস্ট নাই যে দ্যাট ইজ স্পোর্টস। আমার জমানায় আমি অত রোয়িং অত বুঝতে পারতাম না, জানতাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে রোয়িংটা কত

0: স্কুলকেও একটু এগিয়ে আসতে হবে এবং গার্জিয়ানদেরও বলবো যে আপনারা খেলাধুলোতে অংশগ্রহণ করান, তার মধ্যে রোয়িং একটা পার্ট, তো খেলাধুলোতে আপনার পাঠান গার্জিয়ানদের আমার কাছে এটাই অনুরোধ।
1: And our captain of boats, Mr. Subir Nahar, to present this special gift.
2: এই স্কুল ভিত্তিক রোয়িং প্রতিযোগিতায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষিকা মিসেস সুজাতা চট্টোপাধ্যায়। ম্যাডাম, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
3: অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।
2: এই যে প্রতিযোগিতা চলছে, এখানে আপনার স্কুল থেকে যে ছাত্রছাত্রীদের নিয়েছেন তাদের সম্পর্কে কি বলবেন?
3: হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে আমার যে স্কুল ভীষণভাবে স্পোর্টসে সাপোর্ট করে, আর এখানে প্রসারী আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে, ও এত ভালো করছে, আমরা ওর জন্য গর্বিত।
2: প্রসারীর পাশাপাশি যে সমস্ত স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করছেন তাদের সম্পর্কে কি বলবেন?
3: বর্তমান যুগে খেলাধুলাটা প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ওরা বুঝতে পারবে যে এর ভিতর দিয়ে কত আনন্দ পাওয়া যায়। অন্য কিছুর চেয়ে খেলাধুলো করলে শারীরিক দক্ষতা যেমন আসে, মানসিক শান্তিও সেরকম আসে। সেই জন্য প্রত্যেক স্কুলের অথরিটির উচিত এবং যে টিচার আছে, শিক্ষিকা আছে বা শিক্ষক আছে, তাদের উচিত যে ছেলে মেয়েদের উজ্জীবিত করা যে তোমরা যে কোনো একটা স্পোর্টসে তোমরা পুরোপুরিভাবে ইনভলভ থাকো, তার সাথে পড়াশোনাটাও করো, কিন্তু খেলাধুলোটা তোমাদের সর্বাঙ্গীন উন্নতির জন্য দরকার।
2: এখানকার পরিকাঠামো সম্পর্কে কি বলবেন?
3: ভীষণ ভীষণ ভালো লেগেছে, এত ভালো লাগলো টোটাল পরিবেশ, এবং এখানে আসলে মনটাই ভালো হয়ে যায়। সেখানে স্টুডেন্টদের তো নিশ্চয়ই অন্য অন্য বন্ধু বান্ধবদের সাথে প্রতিযোগিতামূলক যেরকম ওদের মানে অ্যাটিটিউড যেটা আমি দেখছি, এটাতে ওদের মানসিক উন্নতি অনেক ভালো হবে। সেই জন্য ওদের অনেক বেশি করে আসা উচিত, এবং আমি আমার স্কুল অথরিটিকে বলবো যে আরও বেশি করে যেন স্টুডেন্টদের এই ব্যাপারে উজ্জীবিত করতে পারে।
2: এই টুর্নামেন্টে সিলভার পদক জয়ী প্রসারী বন্দ্যোপাধ্যায়।
4: আমি প্রসারী ব্যানার্জি, আমি এই বছর 2026 সিনিয়র ওমেন ডাবলস কালে সিলভার পেয়েছি আমার পার্টনার সোনাক্ষি সাহার সাথে। আমরা সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলকে রিপ্রেজেন্ট করছি।
2: এই পুরো প্রতিযোগিতায় তোমরা যে ওপরে এলে ফাইনাল পর্যন্ত, সব থেকে টাফ রেস কোনটা ছিল?
4: টাফ রেস নিশ্চয়ই ফাইনাল রেসটাই ছিল, যেটা আমাদের ছিল অশোক হলের সাথে। তো দুটো টিমই খুবই ভালো ছিল, মার্জিনটা 5 সেকেন্ডের ছিল, যেটাতে আমরা সিলভার পেয়েছি আর ওরা গোল্ড। ভালো রেস ছিল, ভালো ফাইট ছিল।
2: এখানে যে রেসগুলো হয়, যে সিঙ্গেল স্কাল, সিনিয়র ডাবল স্কাল, ফোর, এগুলোর মধ্যে সব থেকে তোমার প্রিয় ইভেন্ট কোনটা?
4: আমার প্রিয় ইভেন্ট আমার মনে হয় ফোরজি, কারণ ফোরজে 4-5 জন মিলে একসাথে একটা খুবই বন্ডিং তৈরি হয় টিমের মধ্যে, তো ডেফিনেটলি ফোরজি ফেভারিট ইভেন্ট।
2: সম্প্রতি তুমি ন্যাশনালে একাধিক মেডেল অর্জন করেছো, সেগুলো যদি আমাদের শ্রোতাদের একটু বলো।
4: আমি 2026 অল ইন্ডিয়া রোয়িং চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল, আমি ফোরজ ইভেন্টে আমি সিলভার পেয়েছি অ্যান্ড পেয়ারস ইভেন্টে আমি ব্রঞ্জ পেয়েছি এই বছর।
2: এছাড়াও তুমি জাতীয় স্তরের আর একটা টুর্নামেন্টে তোমার মেডেল ছিল, সেটা কি?
4: আমি অস্মিতা উমেন্স লিগ ন্যাশনালে আমি ব্রঞ্জ পেয়েছি কোয়াড্রিপল ইভেন্টে আন্ডার 19।
2: এই প্রতিযোগিতা কোথায় হয়েছিল এবং তার একটু যদি সম্পর্কে আমাদের জানাও?
4: অস্মিতা ন্যাশনালটা হয়েছিল গোরখপুর উত্তরপ্রদেশে, এটা সিটি বেসড খেলা, তো অনেকগুলো সিটি এসেছিল, আমাদের 8 অপোনেন্ট ছিল আন্ডার 19 ক্যাটাগরিতে, আরও বেশি মাত্রায় অপোনেন্ট ছিল অনেকগুলো ক্যাটাগরিতে।
2: প্রসারী, তুমি নিজে তো এখনও পড়াশোনার সঙ্গে যুক্ত আছো এবং আগামী দিনে তোমার লক্ষ্য কী সেটা যদি আমাদের জানো?
4: আমি এখন 12 পড়ি সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলে, আমার সামনের বছর ISC বোর্ড, আমি কমার্স স্ট্রিম নিয়েছি। খেলাধুলার সাথে পড়াশোনাটা আমার ম্যানেজ করে চলতেই হচ্ছে, আশা করি বোর্ডে ভালো মার্কস স্কোর করতে পারবো। এরপরে যেমন হয় খেলাধুলাটাও ইচ্ছা আছে কন্টিনিউ করবোই, অবশ্যই আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমি, এবং পড়াশোনাও এগোবো, নিশ্চয়ই এগোবো, সেটা ছাড়া চলে না।
2: এই প্রতিযোগিতায় আরেকজন মহিলা প্রতিযোগী এই মুহূর্তে আমাদের সঙ্গে।
5: নমস্কার, আমি ঋতিকা দাস, আমি অশোক হল টিমের ক্যাপ্টেন। এই রিগাটাটাতে আমি সিনিয়র গার্লস ডাবলস কালে গোল্ড পেয়েছি এবং সিনিয়র গার্লস ইন্ডিভিজুয়ালে আমি সিলভার পেয়েছি।
2: নিজের দল সম্পর্কে কতটা খুশি?
5: আমার দল মানে খুবই ফ্রেন্ডলি ছিল, প্লাস খুবই কোঅপারেটিভ ছিল, একসাথে সবসময় থাকা, মানে শেয়ার করা নিজেদের কথাবার্তা সব মিলিয়ে একসাথে মানে খুব কোঅপারেটিভ ছিল, সো মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার দলের সাথে।
2: আমরা জানি যে কিছুদিন আগেই জাতীয় স্তরে একাধিক মেডেল নিয়ে আপনারা ফিরেছেন আমাদের রাজ্যের জন্য, সেই প্রতিযোগিতা সম্পর্কে যদি আমাদের বলেন, সেখানে কী কী মেডেল আপনারা অর্জন করেছেন?
5: আমি আন্ডার 19 4X আমি 3rd হয়েছিলাম অস্মিতা উমেন্স লিগে, মানে ওটা একদম ডিফারেন্ট একটা লেভেলের গেম যদিও, বাট এটা

0: বেশি ফ্রেন্ডলিয়ার আই থিঙ্ক সো। এখানে আরও মানে বিভিন্ন স্কুলের লোকেদের সাথে মেশা যেতে পারে, ওখানেও যদিও ইন্টার স্টেট ছিল, সো সব স্টেটের লোকেদের সাথে অন্য কালচারের সাথে মেশা, বাট দুটো মিলিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। রোয়িং আমার খুব ভালোবাসার একটা খেলা, তো দুটি মিলিয়েই আমার খুবই ভালো লেগেছে।
1: ফাইনালে ন্যাশনাল হাইকে হারিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে মডার্ন হাই স্কুলের ফোর্সের দলনায়িকা আনন্দী চৌধুরী। আনন্দী, এই টুর্নামেন্টটা নিয়ে কি বলবে?
2: এই টুর্নামেন্টটা একটা এক্সপোজার দিচ্ছে সবাইকে টু ট্রাই আউট সাচ এ ইউনিক স্পোর্ট লাইক রোয়িং। সবার কাছে তো সেই মানে এক্সপোজারটা নেই রোয়িং এর মতো স্পোর্ট করার জন্য, এন্ড ইট ইজ এ ভেরি গ্লোরিফাইড স্পোর্ট, কারণ এই তিনটে ক্লাবে মিলে যতজনকে করানো হয় খুব ভালো করে শিখিয়ে তাদেরকে খুব ভালো করে তৈরি করা হয় একটা রোয়ার হিসেবে। তারা সবাই ন্যাশনালস খেলে, ডিস্ট্রিক্টস খেলে, ইভেন আমাদের এখান থেকে লোকে ইন্টারন্যাশনাল মস্কো ফস্কো খেলতে গেছে।
1: নিজের টিম সম্পর্কে কি বল?
2: আমার টিম সত্যি কমেন্ডেবল। আই হ্যাভ বিন রোয়িং উইথ দ্য সেম টিম ফর দ্য পাস্ট 3 ইয়ার্স, অ্যান্ড সবাই খুবই ভালো খেলে। মানে আমরা তিনজনেই ন্যাশনালস খেলেছি, একজন ডিস্ট্রিক্ট খেলেছি আমরা, মানে আমাদের টিমটা শুরু থেকেই খুবই স্ট্রং ছিল। বাট তার মানে এই নয় যে ন্যাশনাল হাইকে হারিয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে, তা নয়। হ্যাঁ, আনন্দ হচ্ছে, জিতেছি, তবে ন্যাশনাল হাইকে হারিয়ে মানে মনটা খারাপ হচ্ছে, কারণ স্টার্টিং পজিশনে আমাদের খুবই খারাপ অবস্থা ছিল। মানে এত জোরে উইন্ড হচ্ছিল যে আমাদের পুরো উল্টো দিকে বোর্ড ঘুরে যাচ্ছিল। সো ইভেন ইফ দে হ্যাড লাইক আ হেড স্টার্ট, আমাদের সেটা ছিল না, তাও ওদেরকে হারিয়ে একটা ট্রু টিমসম্যান স্পিরিট, একটা স্পোর্টসম্যান স্পিরিট একটা মানে ফুটে উঠেছে, সেটা সত্যি খুব কমেন্ডেবল।
1: দলের আরেকজন পার্টিসিপেন্ট, আপনার নাম?
3: অদিতি শ্রীনিবাস।
1: অদিতি, আজকে লাস্ট রেস নিয়ে কি বলবেন?
3: ইট ওয়াজ এ ভেরি উইন্ডি ওয়েদার, সো আর স্টার্ট ওয়াজ ইন দ্যাট গ্রেট, আর ইট ওয়াজ এ ভেরি মেসি স্টার্ট ফর বোথ দ্য টিমস, বাট এট দি এন্ড উই ম্যানেজ টু পুল থ্রু।
4: ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম অল ইন্ডিয়া স্কুল রেগাটার ফাইনাল থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
5: বাইরে ঘুরে অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সর্বভারতীয় স্কুল রেগাটা ফাইনালের প্রতিযোগিতা নিয়ে একটি বেতার প্রতিবেদন। প্রতিবেদন রচনা, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো আর আমরা চলে যাচ্ছি ক্রীড়াঙ্গনের, আর অল্প কিছুক্ষণই বাকি আছে, আমরা চলে যাচ্ছি কলকাতা ফুটবল লীগের কথায়। সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং এগিয়েছিল 3-2 গোলে, শেষ পর্যন্ত তারা 3-2 গোলে হারালো মেসেয়ার্সকে, আর অন্য ম্যাচে কিন্তু ইউনাইটেড এসসি হারালো পুলিশ এসসিকে 3-0 গোলে। ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে 1-4 গোলে হারের ধাক্কা এখনও কাটেনি, তার মধ্যেই দল গুছিয়ে নেওয়ার কাজে নেমে পড়েছে মোহনবাগান। ডার্বির বড় হারের 24 ঘন্টাও কাটেনি, এর মধ্যেই সবুজ মেরুন শিবির ষষ্ঠ বিদেশি হিসেবে স্কটিশ স্ট্রাইকার লি হ্যারি এরউইনের নাম ঘোষণা করল। 32 বছরের ফুটবলারকে ঘিরেই এখন নতুন মরশুমের আক্রমণ ভাগ সাজানোর পরিকল্পনা মোহনবাগানের। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আপনারা শোনেন প্রতিদিন, কান পাতেন আমাদের এই অনুষ্ঠানের আঙিনায়। আপনারা আপনাদের মতামত লিখে জানান, চিঠি লিখুন এই ঠিকানায়, ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর অবশ্যই নিজেদের ফেসবুকে গিয়ে টাইপ করুন এআইআর কলকাতা স্পোর্টস, আর সেখানে গিয়ে নিজেদের মতামত চটপট জানিয়ে ফেলুন। আর অবশ্যই মেলও করতে পারেন, আমাদের মেল আইডি AIRkolkatasports@gmail.com। সকলে ভালো থাকুন আর রোজ কান পাতুন ক্রীড়াঙ্গনের আঙিনায়। এই আশা নিয়েই শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

শুনলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, নিরতির সম্পর্কিত ঘোষণা। শ্রী সত্য।

সর্দার, ঠিকানা গ্রাম পৈলান, ডাকঘর পৈলান, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী অর্পিতা সর্দার, মাঝারি গড়ন, বয়স 13 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, গত 16 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সমরেশ পুরকায়েত, ঠিকানা ধাবেরিন কামালোর, থানা ফলতা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী গৌরাঙ্গ পুরকায়েত ওরফে গোরা, রোগাটে গড়ন, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 22 জুলাই 2026 তারিখ থানা বাগুইআটি থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মোহাম্মদ মুমতাজ, ঠিকানা হাতিয়ারা আসমা মসজিদ, ডাকঘর হাতিয়ারা, থানা ইকো পার্ক, জেলা কলকাতা 700157 থেকে জানাচ্ছেন যে কুমারী কাসিফা মুমতাজ, রোগাটে গড়ন, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, গত 20 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সাদিকুল ইসলাম, গ্রাম বাবুপুর গঙ্গাপ্রসাদ, থানা রঘুনাথগঞ্জ, জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন যে শ্রী তাইজু শেখ, মাঝারি গড়ন, বয়স 42 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 15ই মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, ঠিকানা সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রী সৌরেন দে, মাঝারি গড়ন, বয়স 43 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 25শে অক্টোবর 2022 তারিখ তেজগঞ্জ দেপাড়া, ডাকঘর নতুনগঞ্জ, থানা বর্ধমান, জেলা পূর্ব বর্ধমান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রী মোহাম্মদ ওবায়দুল হাসান, 33 বছর বয়স, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 16ই আগস্ট 2016 তারিখ T412/B ডক্টর এ কে রোড, থানা রাজাবাগান, কলকাতা 700018 থেকে নিখোঁজ হয়েছেন। এঁদের প্রত্যেকের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন্স কোয়ার ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। ঘোষণাটি শেষ হলো।

কলকাতা বেতারের 99তম জন্মদিন, শতবর্ষের পথে পা, 26শে অগস্ট বুধবার, পতনা স্মৃতি, নস্টালজিয়া, ইতিহাস, সমাজ বদলের সাক্ষী নাকি কান্ডারি বেতার, বিশেষ অনুষ্ঠান রেডিও যন্ত্র নয় বিবর্তন, দেবাশিস বসু, সপ্তময় চক্রবর্তী, শশাঙ্ক ঘোষের কথায় কথায় উঠে আসবে কলকাতা বেতারের কত কথা। 26শে অগস্ট বুধবার সকাল 9:30 থেকে 11:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে কলকাতা বেতারের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রেডিও যন্ত্র নয় বিবর্তন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন একাদশ শ্রেণীর স্ট্যাটিস্টিক্স বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই এবং দুই শিক্ষার্থী।
2: নমস্কার, আমার নাম কল্লোল গড়াই, আমার সঙ্গে দুজন ছাত্র আছে। তোমার নাম?

0: শীর্ষেন্দুনাথ
1: অংশ বোস।
2: আজকের আলোচ্য বিষয় পপুলেশন স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স মানে তোমরা জানো রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান কি করে? রাশিবিজ্ঞান কোনো ঘটনার পূর্ববর্তী তথ্য নিয়ে আলোচনা করে এবং সেটার সম্বন্ধে অ্যানালিসিস করে ভবিষ্যৎবাণী করতে পারে। এই স্ট্যাটিস্টিক্সের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট। এই ডেসক্রিপটিভ পার্টের মধ্যে পড়ে হচ্ছে মেজার, আমরা কিভাবে তথ্যটাকে বিশ্লেষণ করব, কি দিয়ে বিশ্লেষণ করব। যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার মধ্যে আছে মিন, মিডিয়ান, মোড, আর ডিসপারশনের মধ্যে আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোয়ার্টাইল ডিভিয়েশন, রেঞ্জ, কোয়েফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই যে মেজারমেন্টগুলো আছে, মেজারগুলো আছে, সেই মেজারগুলো আমার অন্য বিষয়ের উপর কিভাবে ব্যবহৃত হয় সেই পার্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স। এরকমই একটা পার্ট, সেটা হচ্ছে পপুলেশন স্ট্যাটিস্টিক্স। পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা। তাহলে পপুলেশন বা জনসংখ্যাটা কোনো দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা যদি ভবিষ্যতে কত পপুলেশন হবে বা জনসংখ্যা হবে কোনো একটা অঞ্চলে বা কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডে আগামী বছরগুলোতে, তখন আমরা কি করব? যদি না জানতে পারি তাহলে আমাদের প্ল্যানিং করতে অসুবিধা হবে। কীরকম অসুবিধা হবে? যে কোন জায়গায় যদি 25-30 বছরের জনসংখ্যা বেড়ে যায় তাদের জন্য কাজের জন্য আমাকে কলকারখানা করতে হবে, কোনো জায়গায় যদি ফিমেল পপুলেশন যদি বেড়ে যায় সেখানে আমাকে হসপিটাল তৈরি করতে হতে পারে। এইসব প্ল্যানিংয়ের জন্য জনসংখ্যার ভবিষ্যৎবাণীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনসংখ্যার উপর কোন কোন জিনিস আমার এফেক্ট করে, কোন কোন ঘটনা, এই ঘটনাগুলোকে আমরা বলি হচ্ছে ভাইটাল ইভেন্ট। ভাইটাল ইভেন্ট প্রথম হচ্ছে যে জন্ম, আরেকটা হচ্ছে মৃত্যু, আর কি হতে পারে তোমরা বলো?
1: মাইগ্রেশন, ইমিগ্রেশন।
2: মাইগ্রেশন, মাইগ্রেশন মানে হচ্ছে কেউ এখান থেকে চলে গেল, আবার বিদেশ থেকে কেউ এলো। আর কি হতে পারে? ম্যারেজ হতে পারে, ডাইভোর্স হতে পারে। এই সব ঘটনাগুলো জনসংখ্যার উপরে আমার প্রভাব ফেলে। এইগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয়, পপুলেশনটাকে কিভাবে এফেক্ট করে। এই তথ্যগুলো আমরা কোত্থেকে পাব? আমাদের তো ডেটা নিয়ে কাজ বা তথ্য নিয়ে কাজ, এই তথ্যগুলো, এই সব ঘটনার উপরে তথ্যগুলো আমরা কোথা থেকে পাব? প্রথমত আমরা জানি প্রত্যেক দেশে একটা সেন্সাস হয়, পপুলেশন সেন্সাস বলে। ভারতবর্ষে কত বছর অন্তর অন্তর হয়?
0: 10 বছর।
2: ভেরি গুড। এই পপুলেশন সেন্সাসে কি কি বিষয় থাকে? জন্ম মৃত্যু থাকে, যে সদস্য সংখ্যা আছে পরিবারে তাদের বয়স কত থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, তারপরে থাকে হচ্ছে যে তার সেক্স মানে হচ্ছে স্ত্রী না পুরুষ, তার ইনকাম, তার রিলিজিয়ান, এই সবগুলো তথ্যগুলো থাকে। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স রেজিস্টার। এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স রেজিস্টার প্রত্যেক দেশেরই থাকে। এরা কি করে? জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন করে, ম্যারেজ রেজিস্ট্রেশন নথিভুক্ত করে, আবার ডাইভোর্স হলে সেটাও নথিভুক্ত করে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সোর্স অফ ভাইটাল ইভেন্ট, তথ্য, ভাইটাল স্ট্যাটিস্টিক্স রেজিস্টার। এছাড়া আর কোথার থেকে পেতে পারি?
0: হসপিটাল,
2: হসপিটাল থেকে পেতে পারি, নার্সিংহোম থেকে পেতে পারি, তাদের যে রেজিস্টার আছে সেইখান থেকে বা হেলথ সার্ভিস রেকর্ড থেকে আমরা এই সব তথ্যগুলোও পেতে পারি। এছাড়া আরেকভাবে পেতে পারি, সেটা হচ্ছে অ্যাডক সার্ভে। অ্যাডক সার্ভে মানে কোনো অঞ্চলে আমরা একটা ছোট্ট স্মল স্কেল সার্ভে করে নিই, সেই সার্ভে থেকে আমরাও ওইখানে কত বছরের ছেলে কত আছে বা তাদের স্ট্রাকচার, হেলথ স্ট্রাকচার কীরকম, সেইগুলো আমরা এই বিষয় থেকে, অ্যাডক সার্ভে থেকে জানতে পারি। এরপরে আসবো হচ্ছে এই যে তথ্যগুলো নিচ্ছি, এই তথ্যগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তার জন্য মেজার আছে দু ধরনের, একটা হচ্ছে রেট আর একটা হচ্ছে রেশিও। রেট মানে হার আর রেশিও মানে হচ্ছে অনুপাত। রেট অফ হোয়াট? রেট অফ ভাইটাল ইভেন্টস, যে ভাইটাল ইভেন্টগুলো বললাম, জন্ম মৃত্যু, এদের হার অথবা এদের অনুপাত, এই দুটো নিয়েই আমাদের কাজ এবং আলোচ্য বিষয়। তাহলে রেট অফ এ ভাইটাল ইভেন্ট বা জন্ম বা মৃত্যু যদি আমরা ভাইটাল

0: ইভেন্ট ধরি, তার মানে জন্ম বা মৃত্যুর হার, জন্মহার অথবা মৃত্যুর হার, এটাকে কিভাবে আমরা সংজ্ঞা দেবো? আমরা সবসময় যখনই সংজ্ঞা দেবো আমাদের দুটো জিনিস সবসময় উল্লেখ করতে হবে, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, নির্দিষ্ট অঞ্চলে এবং নির্দিষ্ট সময়ে, এইটা কিন্তু আমাকে সবসময় উল্লেখ করতে হবে। তাহলে রেট অফ ভাইটাল ইভেন্টটা কী হলো, যে ওই ঘটনার সাপেক্ষে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কতগুলো ঘটনা ঘটেছে, ডিভাইডেড বাই হরে থাকছে যে ওই নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে আমার কতজন ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, ইনটু একটা কনস্ট্যান্ট কে। তার মানে হচ্ছে যে আমি যদি মৃত্যুর ক্ষেত্রে ধরি, তার মানে ওই অঞ্চলে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত মৃত্যু ঘটেছে, ডিভাইডেড বাই ওই অঞ্চলের ওই নির্দিষ্ট সময়ে কত জনসংখ্যা ছিল, ইনটু কে। এই কে এর ভ্যালুটা আমরা হারের ক্ষেত্রে ধরি হচ্ছে 1000। তার মানে এই যে রেটটা ডিফাইন করলাম, এর ইন্টারপ্রিটেশন কি আসবে, মৃত্যু হারের ক্ষেত্রে আসবে, প্রতি 1000 জন জনসংখ্যায় কত মৃত্যু হতে পারে। এক্স্যাক্টলি যে ওই ফিগার আসবে তা নয়, কিন্তু ওইটা একটা সম্ভাবনা, কাছাকাছি সংখ্যা আমরা দিতে পারি স্ট্যাটিস্টিক্স থেকে। নেক্সট আমরা আসবো হচ্ছে রেশিওতে, রেশিও অফ ভাইটাল ইভেন্ট। রেশিও অফ ভাইটাল ইভেন্ট তার মানে হচ্ছে অনুপাত, দুটো ঘটনা আমরা কনসিডার করব, একটা ঘটনা যদি আমরা জন্ম নিই, অন্য ঘটনাটা মৃত্যু নেব। তাহলে হচ্ছে যে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত জন্মগ্রহণ করেছে, ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত মৃত্যু ঘটেছে, গুণ একটা কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্টের ভ্যালু কত নিতে পারবো,
1: 1000।
0: এখানে 1000 নেবো না, এখানে নেবো হচ্ছে 100। তাহলে 100 জনে আমার কতজন বৃদ্ধি পাচ্ছে, জন্ম বাই মৃত্যুর অনুপাত পাচ্ছে, তার মানে জনসংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের একটা জিনিস পেয়ে যাচ্ছে হচ্ছে ভাইটাল রেশিও, ভাইটাল ইভেন্টের রেশিও। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেজার অফ মর্টালিটি, মর্টালিটি অথবা ডেথ রেট, মৃত্যু হার। এই মৃত্যু হার দু ধরনের হয়, একটা হচ্ছে ক্রুড ডেথ রেট, অসংশোধিত মৃত্যু হার, আরেকটা হচ্ছে স্পেসিফিক ডেথ রেট, নির্দিষ্টভাবে কোন এজ গ্রুপের মৃত্যু হার কত সেই বিষয়টা। প্রথমে আমরা আসি হচ্ছে ক্রুড ডেথ রেটের বিষয়, অসংশোধিত মৃত্যু হার। এটা খুব খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে সিডিআর বলি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল আর, তার মানে ক্রুড ডেথ রেট সমান সমান হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত মৃত্যু ঘটেছে, ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট অঞ্চলে কত জনসংখ্যা ছিল, ইনটু 1000। এখানে কে এর মানটা হবে 1000। তার মানে আমরা পেয়ে যাব হচ্ছে 1000 জন জনসংখ্যায় কত মৃত্যু হতে পারে আগামী বছরগুলোতে। তো এই যে মেজারটা নিলাম, সেই মেজারটার আমার সুবিধা অসুবিধা দুটোই আছে। প্রথমে আমরা সুবিধাটা বলি, বলো তুমি একটা সুবিধা কি বলতে পারছো, শুধুমাত্র সিম্পল ডেথ বাই পপুলেশন
1: আমরা সহজে মানে জনসংখ্যার হারটা বা মৃত্যুর হারটা পেতে পারি,
0: সেটা পেতে পারি, কিন্তু আমাদের কি তথ্য লাগছে, শুধুমাত্র নাম্বার অফ ডেথ লাগছে। তাহলে এটা আমরা রেজিস্টার থেকে পেয়ে যাচ্ছি প্রত্যেক বছরে কত,
1: হসপিটাল থেকেও
0: পেয়ে যেতে পারি, তার মানে ইজি টু কম্পিউট, টোটাল পপুলেশনও সহজেই পাওয়া যাবে, টোটাল ডেথও সহজেই পাওয়া যাবে, তার মানে এই বিষয়টা, এই মেজারটা খুব আমরা সহজেই গণনা করতে পারি, ইজি টু ইন্টারপ্রিট। ইজি টু ইন্টারপ্রিট মানে হচ্ছে যে এর যে অ্যানালিসিস করে যে পার্টটা পাচ্ছি, শুধুমাত্র বলতে পাচ্ছি যে 1000 জন জনসংখ্যায় কতজন মৃত্যু হতে পারে, ইজি টু ইন্টারপ্রিট হয়ে গেল। এবার আরেকটা বিষয় আছে, এটা আমরা প্রবাবিলিটি রেট হিসেবেও ধরতে পারি, প্রবাবিলিটি রেট। কেন প্রবাবিলিটি রেট হিসেবে ধরছি, দেখো হরের মধ্যে রয়েছে আমার টোটাল পপুলেশন, প্রত্যেকটা পপুলেশনের প্রত্যেকটা লোক

0: মৃত্যুর হতে পারে সমান সম্ভাবনা আছে, তার জন্য এইটাকে আমরা ট্রু প্রবাবিলিটি রেট হিসেবে কনসিডার করতে পারি। আমার এইটা গেল হচ্ছে সুবিধা। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যখনই আমি বলছি সবাই মৃত্যু হতে পারে, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো 25-40 বছরের একটি ব্যক্তির যে মৃত্যুর সম্ভাবনা, আর 80-85 মধ্যে এক ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে আমরা ধরছি না। তাহলে এইটা একটা অসুবিধা। অসুবিধাটা হচ্ছে আমরা যে সবার মৃত্যুর ঘটনার সম্ভাবনাটা আমরা সমান ধরে নিচ্ছি, কিন্তু তা তো নয়। তাহলে এইটা একটা অসুবিধা। এই অসুবিধাটার জন্য আমরা দুটো রিজিয়নে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে মর্টালিটি রেটটাকে কম্পেয়ার করতে পারছি না বা তুলনা করতে পারছি না, অথবা দুটো টাইম পিরিয়ডে সেম রিজিয়নে মৃত্যু হারটাকে আমরা তুলনা করতে পাচ্ছি না। তো সুতরাং এখানে আমরা এই মেজারের অসুবিধাটা জেনে গেলাম। এই অসুবিধাটা দূর করার জন্য আমাদের আসে হচ্ছে স্পেসিফিক ডেথ রেট। স্পেসিফিক মানে কি? স্পেসিফিক মানে হচ্ছে এজ স্পেসিফিক হতে পারে, সেক্স স্পেসিফিক হতে পারে, অকুপেশনে স্পেসিফিক হতে পারে, আবার লোকালিটি অফ ডোয়েলিং কোন জায়গায় বাসস্থান বসবাস করছে সেইখানেও স্পেসিফিক হতে পারে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি হচ্ছে এজ যে ক্লাসটা আছে তাদের মৃত্যু হার, তার মানে ডিফারেন্ট এজ স্পেসিফিক ডেথ রেট হবে। তার মানে 0-5 বছরের মৃত্যু হার, 5-15 বছরের মৃত্যু হার, 15-20 বছরের মৃত্যু হার, আবার এরকম করে যতদিন মানুষ বাঁচে সেরকম একটা ভাগ ভাগ করে নিয়ে আমরা ডিফারেন্ট বয়সের জন্য, শ্রেণীর জন্য, বয়স শ্রেণীর জন্য আমরা ডিফারেন্ট স্পেসিফিক ডেথ রেট বার করতে পারি। তাহলে এখানেও একই জিনিস, রেট যখন বার করছি নির্দিষ্ট সময় নির্দিষ্ট অঞ্চলের কথা উল্লেখ করতে হবে। তার মানে হচ্ছে যে 0-5 বছরের মধ্যে ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে কত মৃত্যু হয়েছে ডিভাইডেড বাই ওই 5-10 বছর বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কত জনসংখ্যা ছিল
1: ওই নির্দিষ্ট এজের,
0: নির্দিষ্ট এজের, ভেরি গুড, ইনটু কত করতে হবে?
1: হাজার
0: করতে হবে। তাহলেই আমি ওই নির্দিষ্ট বয়সসীমার ক্ষেত্রে ডেথ রেট গুলো পেয়ে যাব। তাহলে এখানে একটা সুবিধা আমরা পেলাম। সুবিধা যেখানে আগে এজ সেক্স কম্পোজিশন নিচ্ছিলাম না সিডিআর এ, এখানে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দুটো রিজিয়নে কি করতে পারবো? মর্টালিটি রেটটাকে তুলনা করতে,
1: অঞ্চলের মৃত্যু হারটাকে তুলনা করতে পারবো,
0: তুলনা করতে পারবো, ভেরি গুড। এটাই একটা আমরা সুবিধা পেয়ে গেলাম। নেক্সট আসবে হচ্ছে মেজার অফ ফার্টিলিটি বার্থ রেটস। প্রথমে আসবে হচ্ছে সিডিআর, সিবিআর, ভেরি গুড, সিবিআর, তার মানে হচ্ছে ক্রুড বার্থ রেট, সিবিআর। তাহলে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কতগুলো লাইভ বার্থ, মানে হচ্ছে জন্মাবার পরে শ্বাস গ্রহণ করেছে, এই বিষয়টা আমাকে দেখতে হবে। মানে যদি লাইভ বার্থ না হয় সেটাকে আমরা বার্থ হিসেবে কনসিডার করব না। তাহলে নাম্বার অফ লাইভ বার্থস নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট সময়ে কত পপুলেশন ছিল, জনসংখ্যা ছিল, ইনটু 1000। এটা করলেই আমি পেয়ে যাব হচ্ছে অসংশোধিত জন্ম হার। এর সুবিধাটা কি? খুব সিম্পল, সিডিআর এ যেমন ছিল, ইজি টু ইন্টারপ্রিট আর ইজি টু কম্পিউট, টোটাল নাম্বার অফ বার্থস পাবো আর টোটাল পপুলেশন পাবো। তার মানে মেরিটটাও পেয়ে গেলাম যে ইজি টু কম্পিউট অ্যান্ড ইজি টু ইন্টারপ্রিট। ডিমেরিটসটা কি? ডিমেরিটসটা হচ্ছে যে আমার যখন লাইভ বার্থ আমি কনসিডার করছি পপুলেশনে, এইখানে কিন্তু মহিলাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। এই মহিলা সংখ্যাটা আমরা কিন্তু বিচারের মধ্যে আগেরটায় আনিনি। তাহলে এই যে মহিলা, আবার সব মহিলা কি জন্ম দেওয়ার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ? কখনোই না। তাহলে একটা চাইল্ড বিয়ারিং এজ বলে বিষয় আছে, যে সময়ের মধ্যে মহিলারা বাচ্চার জন্ম দেয় লাইভ বার্থ দেয় সেই পিরিয়ডটাকেই আমরা কনসিডার

0: স্যার করব। তার মানে হচ্ছে চাইল্ড বিয়ারিং পিরিয়ডটাকে আমরা কনসিডার করব, সেখানে ফিমেল পপুলেশন মহিলা জনসংখ্যা কত আছে সেটাই বিচার্য নেব, তাহলে আমার মেজারমেন্টটা আরো ইম্প্রুভ হবে। এখানে এজ সেক্স কম্পোজিশনটা কনসিডার করিনি, এটা একটা ডিফেক্ট, ঠিক আছে। এই ডিফেক্টের জন্য আমরা ফার্টিলিটি রেট কম্পেয়ার করতে পারবো না দুটো অঞ্চলের বা দুটো সময়ে একই রিজিয়নে আমরা এটা কম্পেয়ার করতে পারবো। তো এই ডিফেক্টটা তাড়াবার জন্য আমরা চলে আসব হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট বা GFR, ক্যাপিটাল জি ক্যাপিটাল এফ ক্যাপিটাল আর। GFR মানে হচ্ছে
1: জেনারেল ফার্টিলিটি রেট,
0: ভেরি গুড। তাহলে জেনারেল ফার্টিলিটি রেটের ডেফিনেশনটা কি হয়ে যাবে, নাম্বার অফ লাইভ বার্থ ডিভাইডেড বাই
1: স্পেসিফিক ফিমেল এজ,
0: হ্যাঁ ফিমেল এজ গ্রুপের কত জনসংখ্যা ছিল ছিল, ভেরি গুড। তার মানে এখানে ভারতবর্ষের ক্ষেত্রে যেহেতু মেয়েদের বিয়ের বয়স 18 থেকে শুরু হয়, তাহলে এখানে চাইল্ড বিয়ারিং এজটা হচ্ছে 18 থেকে 50 ধরবো। তাহলে আমার টোটাল নাম্বার অফ লাইভ বার্থস কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে ডিভাইডেড বাই 18 থেকে 50 বছরের মধ্যে মহিলা জনসংখ্যা কত সেইটা গুণ করব ইনটু
1: 1000
0: করব, ভেরি গুড। তাহলে সুবিধাটা কি হলো, সুবিধাটা হলো আগে যে আমরা সব পপুলেশনটাকে ধরেছিলাম, এখানে শুধু জনসংখ্যার উপরে ফিমেল পপুলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে এটা কনসিডার করা হয়েছে
1: স্পেসিফিক এজের ফিমেল পপুলেশনটা কনসিডার করব।
0: তাহলে এখানে একটা সুবিধা হলো ইজি টু কম্পিউট, আর যেহেতু আমরা ওই ফিমেল পপুলেশন চাইল্ড বিয়ারিং এজটা নিয়েছি, সেটা একটা মেজারমেন্টটা অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে। আমরা কি করতে পারবো, এজ সেক্স কম্পোজিশনটা নিয়ে নিয়েছি, হ্যাঁ, তার ফলে এইগুলোই হচ্ছে আমার মেরিট। ডিমেরিটসটা কি, ডিমেরিটসটা হচ্ছে আমরা যে ফিমেল পপুলেশনটা নিয়েছি সেই ফিমেল পপুলেশনের মধ্যে দেখো কি নিয়েছি, 18 থেকে 50। এবার 18 থেকে 25 বা 18 থেকে 30 এই যে মহিলা জনসংখ্যা আছে তাদের লাইভ বার্থ দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যত মেয়েদের বয়স বাড়ে অনেক কমপ্লিকেশনস থাকে, তার ফলে ওখানে লাইভ বার্থসের সম্ভাবনাটা অনেক কমে যায়। এই বিষয়টা কিন্তু আগের মেজারে আমরা কনসিডার করিনি, এটা একটা ডিফেক্ট। সেই ডিফেক্টের জন্য আমরা দুটো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট টাইম পিরিয়ডে ফার্টিলিটি রেটটাকে তুলনা করতে পারছি না, ঠিক আছে। বোঝা গেছে কেন পারছি না, যেহেতু বিভিন্ন এজ গ্রুপের জন্ম দেওয়ার লাইভ বার্থ দেওয়ার সম্ভাবনা আলাদা আলাদা, সেই জন্য দুটো অঞ্চলের এজ সেক্স কম্পোজিশন যেহেতু আলাদা কম্পেয়ার করতে পারবো না, এটা একটা ডিফেক্ট, ঠিক আছে। এই ডিফেক্টটাকে তাড়াবার জন্য আমরা কি করব, যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট ASFR, তার মানে নির্দিষ্ট একটা সময়সীমার বয়সের সময়সীমা তার ফার্টিলিটি রেটটা কতবার করতে পারবো, তার মানে ডিফারেন্ট ফার্টিলিটি রেট বেরোবে চাইল্ড বিয়ারিং এজ পিরিয়ডে। 18 থেকে 25 একটা ধরতে পারি, 25 থেকে 35 একটা ধরতে পারি, 35 থেকে 50 একটা আরেকটা ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ডিফারেন্ট এজ গ্রুপের জন্য এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আমরা বার করতে পারবো। তাহলে এইখানে কি হবে, এখানে হয়ে যাবে হচ্ছে যদি আমরা 25 থেকে 35 এজ গ্রুপটা ধরি, 25 থেকে 35 যে মহিলা আছে তারা কতগুলো লাইভ বার্থস দিয়েছে, বার্থ না তারা কতগুলো লাইভ বার্থস দিয়েছে ডিভাইডেড বাই 25 থেকে 35 মহিলা জনসংখ্যা কত, সবার তো আর বিবাহ হচ্ছে না আর সবাই দিচ্ছে
1: না,
0: তাহলে আমার ওই মহিলারা যারা বিবাহ হয়েছে তারা কতগুলো লাইভ বার্থ দিয়েছে ডিভাইডেড বাই ওই বয়সের কত মহিলা আছে ছিল ওই সময়ে ওই অঞ্চলে ইনটু
1: 1000,
0: ভেরি গুড। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ডিফারেন্ট স্পেসিফিক এজ গ্রুপ এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। তাহলে এইখানে আমাদের সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে চাইল্ড বিয়ারিং

0: এজ যেটা আছে আমরা তাদের আলাদা আলাদা ভাবে কনসিডার করছি, এটা একটা সুবিধা। আমরা দুটো রিজিয়নে আমরা ফার্টিলিটি রেটটাকে কম্পেয়ার করতে পারি। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে ওভারঅল ফার্টিলিটি, দুটো রিজিয়নে ওভারঅল ফার্টিলিটি, এ রিজিয়ন বি রিজিয়ন। এ রিজিয়নের ফার্টিলিটি যদি বেশি হয়, বি রিজিয়নের যদি কম দেখায়, তাহলে মানে আমরা বলতে পারছি না যে বি রিজিয়নে আমার ওভারঅল ফার্টিলিটি কম। তার কারণটা হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে আমার প্লেস অফ ডোয়েলিং, আমার অকুপেশনের ওপর ডিপেন্ড করে থাকে, ঠিক আছে? তার জন্য আমরা বলতে পারি না যে ওভারঅল মর্টালিটিটা হাই। ডিফারেন্ট আলাদা এজ গ্রুপের জন্য আমরা এটাকে তুলনা করতে পারি, কিন্তু ওভারঅল দুটো রিজিয়নের মর্টালিটিটাকে আমরা তুলনা করতে পারবো না, ঠিক আছে? কারণ হচ্ছে এটা অনেক সময় প্লেস অফ ডোয়েলিং এর উপর ডিপেন্ড করে, অকুপেশনের উপরও ডিপেন্ড করে। প্লেস অফ ডোয়েলিং এর উপর কিসের উপর কিভাবে ডিপেন্ড করে, দেখবে যে যেখানে বেশি কলকারখানা আছে সেখানে রাসায়নিক বাতাসে রাসায়নিক পদার্থ থাকে, সেই পদার্থগুলো আমাদের শরীরে যাচ্ছে, তার মানে অনেক কিছু চেঞ্জ হচ্ছে মহিলাদের, সেখানে গিয়ে কিছু হ্যাজার্ডস দেখা দিচ্ছে। অকুপেশনাল কোনো যদি মহিলা কলিয়ারিতে কাজ করে, তার শ্বাসকষ্ট থাকবে, অমুক থাকবে, সেখানে লাইভ বার্থের কেসটা কিন্তু অনেকটা কমে যাবে। সুতরাং এই বিষয়টাও আমাকে মাথায় রাখতে হবে। ডিমেরিটস। নেক্সট পার্ট আসছে আমাদের টোটাল ফার্টিলিটি রেট, টোটাল TFR, টোটাল ফার্টিলিটি রেট। আমরা যে আগে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটগুলো বার করেছি সেগুলো যদি যোগ করি, যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল ফার্টিলিটি রেট। তার মানে দুটো রিজিয়নে আমরা ফার্টিলিটি রেটটাকে কম্পেয়ার করতে পারবো, আলাদা আলাদা করে যোগ করছি, ঠিক আছে? ডিফারেন্ট। এবার আমাদের বার করতে হবে পপুলেশন গ্রোথ। বার্থ রেট করলাম, ডেথ রেট করলাম, তাহলে পপুলেশন,
1: পপুলেশন গ্রোথ হবে হচ্ছে CBR, মানে ক্রুড বার্থ রেট মাইনাস CDR।
0: ভেরি গুড,
2: বার্থ রেট বিয়োগ ডেথ রেট,
0: ডেথ রেট, ভেরি গুড। তার মানে পেয়ে যাব হচ্ছে 1000 জনে কত পপুলেশন আমার বাড়ছে, জন্ম একটা নির্দিষ্ট সময়ে আমার কত বার্থ হয়েছে মাইনাস কত ডেথ হয়েছে, আর যদি ডেথটা বেশি হয়ে যায় তাহলে পপুলেশন কমে যাচ্ছে, তাই না? এছাড়া আরেকটা ভাইটাল ইন্ডেক্স আছে, সেই ভাইটাল ইন্ডেক্সটা হচ্ছে রেশিও, মানে CBR, ক্রুড বার্থ রেট ডিভাইডেড বাই CDR, ডেথ রেট ইনটু 100
2: করলে
0: তাহলে 100 জনে কত পপুলেশন আমার
2: বাড়ছে না কমছে,
0: বাড়ছে সেটা আমি পেয়ে যাব। যদি ফ্র্যাকশনটা আমার কমে যায় CBR বাই CDR, তার মানে পপুলেশন কমলো, আর যদি বেড়ে যায়
2: তাহলে পপুলেশন বাড়লো।
0: তার মানে আমরা লেম্যানকে বোঝাতে পারছি খুব সহজেই স্ট্যাটিস্টিক্স এর সাহায্যে যে আমার জনসংখ্যা বাড়ছে না কমছে, কি হারে বাড়ছে সেটাও আমরা সরকারকে বলতে পারছি, ঠিক আছে? এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে আমরা জানি জীবন বিমা সবার বাড়িতেই আছে। এবার 25 বছরের যে ছেলে চাকরিতে ঢুকে জীবন বিমার প্রিমিয়াম দিচ্ছে, 80 বছরে কেউ যদি আমার পলিসি, নতুন পলিসি করে, তার জীবন বিমার প্রিমিয়ামটা অনেক বেড়ে যায়। এইটা কিভাবে স্থির করা হয়? এখানে একটা লাইফ টেবিল বলে বিষয়বস্তু আছে, সেই লাইফ টেবিল থেকে এই ক্যালকুলেশনগুলো আসে। তার মানে জীবন বিমার ক্ষেত্রে এই পপুলেশনের স্ট্যাটিস্টিক্সের গুরুত্ব কিন্তু অপরিসীম, এবং আমাদের সরকারের কাছে পপুলেশন গ্রোথ কিভাবে বাড়ছে যদি না জানতে পারে, তাহলে কিন্তু প্ল্যানিং করতে পারবে না। প্ল্যানিং না করতে পারলেই বিভিন্ন জায়গায় আনরেস্ট সিচুয়েশনের তৈরি হবে, সেটা সরকারের পক্ষে খুব অস্বস্তিজনক। সুতরাং স্ট্যাটিস্টিক্স বিষয়টা জনসংখ্যার উপরে কাজ করে আমার সরকারকে কিন্তু সাহায্য করে। তো এই বিষয়টায় আমি এবার কি বুঝলে আমি একটুখানি জিজ্ঞেস করি, CDR মানে তাহলে কি হলো?
1: ক্রুড ডেথ রেট।
0: তার ডেফিনেশন, সংজ্ঞা,
2: কত মৃত্যু হয়েছে বাই ওই অঞ্চলে নির্দিষ্ট সময় কত পপুলেশন ছিল ইনটু
0: 100,000, ভেরি গুড।
1: রেটস এর সময় তখন 1000 হবে, আর রেশিওর সময় 100
0: গুণ হবে, ঠিক আছে?

0: জিজ্ঞেস করেছিলাম যে সিবিআরটা। আচ্ছা, এবার তোমরা বলো হচ্ছে যে সিবিআর এর যে মেজারটা আছে সেটার সুবিধাটা কি, মেরিটসটা কি?
1: সহজেই ইন্টারপ্রেট করা যাবে,
2: কত পপুলেশন বাড়ছে,
0: হাজার জনের মধ্যে
1: আর কম্পিউট করা যাবে
0: সহজে কম্পিউট করা যাবে, তথ্য আমরা খুব সহজে অ্যাভেলেবল
1: পেয়ে যাব,
2: সরকারকে অ্যাভেলেবল দিতে পারবো।
0: হ্যাঁ, আর নেক্সট যেটা জিএফআর, সেখানে আমার ইলাবোরেট ডেটা লাগছে, সেখানে
1: ইলাবোরেট ডেটা
0: বিভিন্ন বিভিন্ন ধরনের এজ সেক্স কম্পোজিশন যেখানে আছে, কত মহিলা আছে ডিফারেন্টলি, এএসএফআর এ সেটা লাগছে, ইলাবোরেট ডেটা লাগে। দ্য জিএফআর অফ এ কান্ট্রি ইন এ সার্টেন ইয়ার ইজ 95/1000। এটার মানে কি? জেনারেল ফার্টিলিটি রেট, জিএফআর মানে হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট অফ এ কান্ট্রি, কোন একটা দেশের কোন একটা ইয়ারে,
1: বছরের
0: কোন একটা নির্দিষ্ট ইয়ারে 95/1000, মানে এটা কি,
2: মানে হাজার জনের মধ্যে 95 ডেথ রেট হয়েছে
0: জিএফআর ফার্টিলিটি,
2: মানে জন্মগ্রহণ হয়েছিল,
0: জন্মাবে হাজার জনে 95 জন জন্মাবে, ঠিক আছে, ভেরি গুড। আমরা কি এএসএফআর দিয়ে দুটো রিজিয়নের ফার্টিলিটি তুলনা করতে পারি, ফার্টিলিটি রেট তুলনা করতে পারি? এএসএফআর এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট
1: না করতে পারি না,
0: কেন পারি না?
1: কারণ হচ্ছে অকুপেশন এবং
2: কোন অঞ্চলে তো মানে প্রাকৃতিক দূষণ বেশি, সেখানে আমার ফার্টিলিটি রেট কমে যাবে, সেই জন্য দুটো অঞ্চলের মধ্যে আমরা কখনো মানে এসএক্স এর উপর ফার্টিলিটি রেট তুলনা করতে পারবো না।
0: হ্যাঁ, যেহেতু ওই বিষয়টা কনসিডার
2: করছে না।
0: গুড, আচ্ছা তোমাদের কিছু আর প্রশ্ন থাকলে বলো, তাহলে আজকে বিষয়টা এখানেই শেষ করছি, নমস্কার।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন একাদশ শ্রেণীর স্ট্যাটিস্টিক্স বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই এবং দুই শিক্ষার্থী।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি,
5: আলিপুর আবহাওয়া।

অধিদপ্তর থেকে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 76%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে 8.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি।

জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে একটু পরেই 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন। সাঁওতালি গান, লোকগান, রাতমণি হেমব্রম এবং সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:38 কিষাণবাণী, জীবিকা ও পুষ্টি সুরক্ষায় হারিয়ে যাওয়া ছোট মাছ। এ বিষয়ে ডক্টর অপর্ণা রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। তর্চাগান 7:10 পরিবেশনায় পবিত্র কুমার মণ্ডল ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষায় রাদারটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী শুনবেন নাটক নিরাপত্তা কর্মী, রচনা সুন্দর মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। অর্থনীতির দুনিয়া 8:45 আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন, এ বিষয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন অমিত রায়চৌধুরী এবং অধ্যাপক ডক্টর শুভেন অভিজিৎ কুণ্ডু। শুনবেন আজ প্রথম পর্ব, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহনাজ আব্দুর রউফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায়। শ্রবণী 9:30, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। আধুনিক গান শুনবেন 10:50 শিল্পী পরিমল ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা 11:10 শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ সন্ধ্যে 6:10 কথিকা বলবেন অমরনাথ ভট্টাচার্য। গুলগুলশান 6:30, নজরুল গীতি 7:10 শিল্পী পরিমল ভট্টাচার্য। দর্পণ 7:30 উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইট, স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে পিয়ানো বাজিয়ে শোনাবেন অনুপম দত্ত। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান জানিয়ে দিলাম। এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে

0: ᱨᱚᱛᱢᱚᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱜ ᱥᱟᱶᱛᱮ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱫᱚᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱨᱚᱛᱢᱚᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱥᱩᱠᱷᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱮ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবেন জিতেন্দ্রনাথ টুডু। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই তেহেন গেল সেরমায় পুরো কেন 2026 সালের বারগেল মে আগস্ট ইউপিআই চালুয়েন তাইম খন লেনদেন পরিমাণ গেল পে হাজার গুণ লেখা বাড়াওয়া হালে সংযুক্ত আরব আমিরশাহী ফ্রান্স ভুটান শ্রীলঙ্কা নেপাল সিঙ্গাপুর মরিশাস কাতার কম্বোডিয়া গ্রিস আর মালদ্বীপ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির উপর লাগাম পড়াতে রাজ্য সরকার তৎপর হয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন বাজার পরিদর্শন শুরু করেছেন। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিভিন্ন বাজারে আচমকা অভিযান চালিয়ে সবজি মাছ সহ একাধিক খাদ্য সামগ্রীর বাজার দর খতিয়ে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। পূর্ব বর্ধমানের বিভিন্ন বাজার দোকানেও আজ প্রশাসনের আধিকারিকরা অভিযান চালায়। বর্ধমান শহরের বিভিন্ন বাজার ও গোডাউনে অভিযান চালানো হয়। বীরভূমের সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহার নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল বিভিন্ন বাজার ও দোকান পরিদর্শন করেন। আসানসোলের পাইকারি ও খুচরো বাজারের পাশাপাশি দুর্গাপুরের বেনাচিতির ঘোষ মার্কেটে আচমকা অভিযান চালায় জেলা টাস্কফোর্স। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে পুলিশ সুপার ও এসডিওর নেতৃত্বে একটি দল বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপেও এই অভিযান চলছে। হাওড়ার কদমতলা বাজারে একটি চিনির গুদামে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পরিদর্শন করা হয়।

0: জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে পুলিশ সুপার বীণা পানি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ব্যবসায়ী যদি নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত রেখে কালোবাজারি করেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উৎসবের মরশুমে আগামী পয়লা অক্টোবর থেকে দার্জিলিংয়ে বাড়ানো হচ্ছে বিশেষ জয়রাইড পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে, দার্জিলিং ঘুম রুটে চারটি সিঙ্গেল ট্রিপ জয়রাইড এবং কার্শিয়াং মহানদী রুটে দুটি রাউন্ড ট্রিপ জয়রাইড চালানো হবে। দার্জিলিং ঘুম রুটে ডিজেল ইঞ্জিনে চালিত জয়রাইডের ভাড়া হবে 800 টাকা, কার্শিয়াং মহানদী রুটে বাষ্পচালিত টয় ট্রেন রেড পান্ডার ভাড়া হবে 1530 টাকা। অন্যদিকে দ্বিতীয় রাউন্ড ট্রিপ জয়রাইডটির নাম দেওয়া হয়েছে মুক্তধারা, ডিজেল ইঞ্জিনের এই জয়রাইডে ভাড়া 1030 টাকা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের উত্তরপল্লী এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে অন্নপূর্ণা যোজনার প্রাপকরা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। হাতে অন্নপূর্ণার ঘট ও জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল হন মহিলারা। অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন অংশগ্রহণকারীরা। রাজ্যের বৃহত্তম রেশম গুটির হাটকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে রাজ্য কেন্দ্র বড় ধরনের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ ভারতের বিখ্যাত রামনগরম রেশম গুটি হাটের আদলে মালদার কালিয়াচক রেশম গুটির হাটকে আধুনিক করে তোলা হবে। কৃষক স্বার্থে সরাসরি ব্যাংক পরিষেবারও ব্যবস্থা থাকছে। দার্জিলিংয়ে শিলিগুড়ি মহকুমায় খড়িবাড়ির ভারত সীমান্তে পানি ট্যাঙ্কি থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গতরাতে সীমান্ত এলাকায় মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ জুবিরকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত দিয়ে তারা এদেশে ঢুকেছিল। তাদের বিধাননগরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের ভোগপুরে স্কুলে যাওয়ার পথে আজ সকালে ট্রেন দুর্ঘটনায় নবম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলের 14 বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রী সোমাজানা ভোগপুর স্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামীণ সংবাদ এখন এই পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টা জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির বেশিরভাগ জায়গায়। আগামী 48 ঘন্টার জল হওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঘন্টায় 7 থেকে 11 সেন্টিমিটার বেগে ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার দু একটি জায়গার উপর দিয়ে। পরবর্তী দুদিনের জল হাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাস আকাশবাণী কলকাতা।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের

0: होंगे परफेक्ट स्ट्रॉन्ग ग्रिप सेल सिक्योर टीएमटी बार। देयर इज अ लिटिल बिट ऑफ सेल इन एवरीबॉडीज लाइफ।
1: आर्थिक प्रयोजन कखन आसे केउ आगे थेके बोलते पारे ना, ताई चाई स्मार्ट डिसिशन।
2: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে কৃষি কথার আসর।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা গ্রাম বাংলার বুকে থাকি, একটা সময় যদি আপনাদের একটু অতীতের ফিরে তাকান বা অতীতের ফিরে যান, বুঝতে পারবেন গ্রাম বাংলার বুকে যে সমস্ত ছোট ছোট খাল, বিল, পুকুর, ডোবা, সেখানে একটা সময় হারিয়ে যাওয়া কিছু মাছ, হারিয়ে যাওয়া এই কারণে বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই সমস্ত মাছগুলো হারিয়ে যাচ্ছে, তাই বলছি হারিয়ে যাওয়া মাছ। কিন্তু একটা সময় প্রচুর তাদের প্রাধান্য ছিল বা প্রাচুর্য ছিল, প্রচুর পরিমাণে পাওয়া যেত এবং স্বাদ তাদের অতুলনীয়। এখনো পর্যন্ত যারা শহরাঞ্চলে বসবাস করেন, তারা বোধহয় গ্রামে গেলে তাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা কাজ করে যদি গ্রামের এই ছোট ছোট মাছগুলো খুঁজে পাওয়া যায়। সেখানে রয়েছে চাঁদা মাছ, খলসে মাছ, মৌরলা, মৌটি মাছ, বিভিন্ন ধরনের আরও নাম না জানা অনেক মাছ রয়েছে। কিন্তু কালের বিবর্তনে, আমাদের হয়তো সভ্যতার বিবর্তনের হাত ধরে আমরাও একটু আধুনিক হয়েছি, ছোট মাছগুলো আমরা এখন আর খেতেই চাই না, বা হয়তো সে অর্থে পাওয়াও যায় না, তার বিশেষ কারণও রয়েছে। কিন্তু এই মাছগুলো কিন্তু আমাদের পুষ্টি সমন্বয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকের আমরা আলোচনা করব জীবিকা ও পুষ্টি সুরক্ষায় হারিয়ে যাওয়া ছোট মাছ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর অপর্ণা রায়। ডক্টর রায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য, আপনাদেরকে বিশেষ ধন্যবাদ।
0: ধন্যবাদ। শুরুতেই যেটা আমি বলবো, যে আমি কিছু কথা হয়তো বললাম যে একটা সময় এই মাছগুলো প্রচুর প্রাধান্য ছিল, পাওয়া যেত, এখন সেভাবে পাওয়া যায় না। আমি কিছু কিছু মাছের নামও বললাম, এবং আপনি যেহেতু এই গবেষণায় দীর্ঘদিন ধরে আপনাদের এই সমস্ত মাছ নিয়ে কাজ কারবার চলছে বা গবেষণা চলছে, আপনি যদি একটু বলেন এই যে ছোট মাছ বা হারিয়ে যাওয়া মাছ, তাদের মধ্যে ঠিক কোনগুলো আসছে বা কোনগুলো বোঝাতে চাইছেন?
1: আসলে প্রথমে বলি, এই যে আমরা ছোট মাছ যেগুলোকে বলছি, এগুলোকে আমরা সাধারণত বলি স্মল ইন্ডিজিনাস ফিশ। স্মল ইন্ডিজিনাস ফিশকে যদি আমরা সংজ্ঞায়িত করি বা ডেফিনেশন যদি আমরা দেখি,

0: মেয়েরা প্রাপ্ত বয়স্ক বা পূর্ণ বয়সকালে এদের সব থেকে বেশি দৈর্ঘ্য যেটা হয় সেটা হচ্ছে 25-30 সেন্টিমিটার অবধি।
1: আচ্ছা,
0: এর থেকে ছোট মাছগুলোকেই আমরা কিন্তু দেশীয় ছোট মাছ হিসাবে ধরি। এর মধ্যে আমরা তো যেমন আপনি বললেন মোরলা, পুঁটি, খোলসে, এমনকি শিঙি, মাগুর, এই ধরনের অসংখ্য মাছ রয়েছে যা আমাদের দেশের মিষ্টি জলে পাওয়া যায়। এগুলোকে কিন্তু কিছুদিন আগে অবধিও ট্র্যাশ ফিশ বা উইড ফিশ বা আগাছা মাছ, কোনো কোনো জায়গায় রানী মাছ হিসাবে বলা হতো, কিন্তু যবে থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলো আমরা দেখেছি যে এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, তারপর থেকেই কিন্তু এই মাছগুলিকে নিউট্রি ফিশ বা পুষ্টি মাছ হিসাবে ধরা হয়।
1: তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই মাছগুলোকে কেন আমরা এতটা গুরুত্ব দিতে চাইছি, এবং এই মাছগুলির যদি গুণাগুণ একটু আপনাদেরকে জানাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ছোট মাছগুলির গুরুত্ব কতটা, পুষ্টিগুণ কতটা। আচ্ছা ম্যাডাম, তাহলে এই যে আমরা ছোট মাছের কথা বলছি, এরা আপনার কথা অনুযায়ী যদি ধরি যে এরা আকারে ছোট কিন্তু কাজ এদের বিশাল বড়।
0: একদম, এই সমস্ত মাছগুলো আকারে ছোট কিন্তু পুষ্টিগুণে কিন্তু ভীষণভাবে বড়। কারণ আমরা জানি যে মাছ কিন্তু এমনিতেই উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ প্রায় সমস্ত মাছে, কিন্তু এই প্রোটিনের পাশাপাশি এই সমস্ত দেশীয় ছোট মাছগুলিতে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টও রয়েছে। আর বিশেষ করে যেসব ছোট মাছকে আমরা কাঁটা সমেত খাচ্ছি সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসও খুব ভালো উৎস, কারণ আমরা এগুলোকে সবকটাকেই কাঁটা সমেত খাচ্ছি। এবং আমরা দেখেছি যে আমরা সকলে জানিও যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিপাকক্রিয়া বৃদ্ধি বিকাশ এই সমস্ত কাজেই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং খনিজ উপাদানের বিশেষ ভূমিকা রয়েছে। এবং তাছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মাছের যে প্রোটিন রয়েছে তা কিন্তু যে কোনো উদ্ভিদ প্রোটিনের থেকে বেশি শোষিত হয় আমাদের শরীরে, কারণ এর মধ্যে হেম আয়রন রয়েছে। এই কারণে মাছের প্রোটিন যেমন খাওয়া ভালো, এর পাশাপাশি এই ছোট মাছগুলিতে প্রোটিনের সাথে যেমন রয়েছে জিঙ্ক, জিঙ্ক যেমন আমাদের শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করছে, তার সাথে রয়েছে ক্যালসিয়াম। আপনারা সকলেই জানেন ক্যালসিয়ামের কি প্রয়োজনীয়তা আমাদের শরীরে,
1: আমাদের শরীরে যে হাড়ের ক্ষেত্রে।
0: অবশ্যই,
1: বর্তমানে তো অধিকাংশ যদি গ্রাম বাংলার কথা বা বারবার বলি কেন, আমাদের শহরাঞ্চলে আমাদের যে লাইফস্টাইল হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় যে কখনো কখনো কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলোতে একটা বোধহয় ক্যালসিয়াম অভাবজনিত কারণ হতে।
0: অবশ্যই, এই ধরনের সমস্যা, আমরা ক্যালসিয়ামের সমস্যাটা আমাদের দেখতে গেলে 30 বয়সের ঊর্ধ্বে সমস্ত মহিলার মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিন্তু রয়েছে। এছাড়াও এই সমস্ত মাছগুলিতে ম্যাগনেসিয়াম এবং সবথেকে বড় কথা ভিটামিন এ ও ডি প্রতিটি মাছে দেখলেই পাওয়া যাবে এই সমস্ত ছোট মাছগুলিতে। এই যে আপনি এখনই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কথা বলছিলেন, এর উপর আমরা একটা খুব ভালো কাজ আমরা সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট করেছিল সুন্দরবনে। আমাদের একটা টিম ছিল, যেই টিমে 2 জন ডক্টরে ছিলেন, আমরা মানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম তৈরি করে একটা হিউম্যান ফিডিং ট্রায়াল করেছিলাম এই ছোট মাছের পুষ্টি গুণ সত্যি করেই কোনো কাজে আসছে কিনা মহিলাদের সেটা দেখার জন্য।
1: আচ্ছা,
0: তো এই বিষয়ে বলতে গেলে এই যে সুন্দরবন অঞ্চলে ছোট মাছটাকে আমরা একটা পার্টিকুলার প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের আওতায় একটা সুসংগঠিতভাবে বৈজ্ঞানিক পরীক্ষা করেছিলাম। আপনারা হয়তো নামখানা অনেকেই নাম শুনে থাকবেন, নামখানায় মদনগঞ্জ বলে একটি গ্রাম রয়েছে, সেখানে ICDS সেন্টারের সাথে আমরা মিলে এই কাজটি করেছিলাম। এবং আমরা সেখানে কিছু মহিলাকে, ওই ICDS সেন্টারে কিছু মহিলাকে সিলেক্ট করেছিলাম, এবং প্রত্যেক মহিলার মানে এই পরীক্ষাটি, এই হিউম্যান ফিডিং ট্রায়ালটি করার আগে তাদের প্রত্যেকে আমরা অ্যানথ্রোপোমেট্রি মানে BMI এবং বাকি যে ধরনের বায়োকেমিক্যাল এবং কিছু ব্লাড টেস্ট এবং সিরাম বায়োকেমিক্যাল টেস্টও আমরা করেছিলাম মানে হিউম্যান ফিডিং ট্রায়ালের আগে। এবং আমরা দেখেছিলাম যে আমাদের যে সিলেক্টেড যে টার্গেট গ্রুপ ছিল বা যে স্যাম্পল সাইজ ছিল, সেই মহিলাদের মধ্যে প্রায় 63% মহিলার কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ছিল এবং প্রায় 20% মহিলা কিন্তু অ্যানিমিক ছিলেন। আমরা এরপর 1 মাস ধরে তারা যা খাবার খাচ্ছেন তার সাথে 50 গ্রাম আমরা মোরলা এবং পুঁটি মাছ খাইয়েছি, পুরো এক মাস ধরে। এবং এই এক মাস খাওয়ানোর পর আমরা যখন পরীক্ষা করলাম, খুব অদ্ভুত ব্যাপার যে যে 63% মহিলাই কিন্তু তারপর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে মুক্তি পেয়েছেন।
1: আরে বাবা,
0: এটা খুব মানে খুব উল্লেখযোগ্য আমাদের, মানে যদি বলতে পারেন যে
1: প্রমাণিত সত্য,
0: সত্য প্রমাণিত সত্য বলতে পারেন। এবং এই যে 20% মহিলার যে অ্যানিমিক ছিলেন সেটাও কিন্তু নেমে 12% এসে দাঁড়িয়েছিল। সুতরাং আমরা দেখেছি, মানে এটা প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই সমস্ত দেশীয় ছোট মাছগুলো কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া এই ধরনের বিভিন্ন অসুখের ক্ষেত্রে কিন্তু কার্যকর হতে পারে। তার মানে পুষ্টি সুরক্ষায় এর কিন্তু বিশেষ ভূমিকা,
1: একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছোট মাছগুলো। তবে আপনারা যে আইসিডিএসটা বেছে নিলেন সেখানে মহিলাদের ক্ষেত্রে, কিন্তু আইসিডিএসে তো আমাদের ছোট শিশু বন্ধুরা তো থাকে, ছোট বন্ধুরা, তাদেরকে পুষ্টির ক্ষেত্রে এই ছোট মাছগুলো কেমন ভূমিকা পালন করছে?
0: আমরা যেহেতু এটা একটা রিসার্চ প্রজেক্টের আন্ডারে আমরা এই কাজটা করেছিলাম, সেহেতু আমরা কিন্তু এক্ষেত্রে 30 জন ম্যারিড মহিলাকেই বেছে নিয়েছিলাম, যাদের প্রত্যেকের মিনিমাম একটি বাচ্চা রয়েছে এবং তাদের বয়সকাল ছিল 20-35 বছরের মধ্যে। এক্ষেত্রে আমরা শিশুদের টার্গেট করিনি, কারণ আমরা কিন্তু হিউম্যান ফিডিং ট্রায়ালে খাইয়েছিলাম মোরলা এবং পুঁটি মাছ, এবং আপনারা জানেন এই দুটি মাছই কিন্তু অনেক বেশি কাঁটা থাকে, এবং আইসিডিএস সেন্টারে যে বাচ্চারা আসেন তাদের জন্য এটা একটু সমস্যা সংকুল হতে পারত, সেই কারণে আমরা বাচ্চাকে টার্গেট করিনি। কিন্তু ওয়ার্ল্ড ফিশ কিন্তু বাচ্চাদের জন্য এই ছোট মাছকে নিয়ে তাতে ভ্যালু অ্যাডিশন করে, যেমন সয়া চাঙ্ক আমরা দেখি, সেক্ষেত্রে ওরাও এরকম মাছের চাং বা ফিশ পাউডার খাইয়েও কিন্তু বাচ্চাদের উপর এই একই ধরনের কাজ কিন্তু করছে পুষ্টি সুরক্ষা আনার জন্য।
1: মানে এটা শুধুমাত্র যে বাচ্চাদের ক্ষেত্রে তা নয় বা মহিলাদের ক্ষেত্রে তা নয়, ছোট মাছের যে পুষ্টি গুণ রয়েছে সেটা সর্বক্ষেত্রেই হতে পারে। একটা সময় আমরা যখন গ্রামে গঞ্জে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে যদি পুকুর খাল বিল যেগুলো রয়েছে বা ছোট ডোবা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে এই ছোট মাছগুলো উৎপাদন হতে দেখতাম আমরা, বাজারঘাটে পাওয়া যেত, এখন তো পাওয়া যায় না সে অর্থে। এর কি কোনো বিশেষ কারণ আপনাদের কাছে চোখে পড়ে যে এগুলো পাওয়া যাচ্ছে না কেন বা হারিয়ে যাচ্ছে কেন?
0: দেখুন, আমরা যদি বলি এটা খুব সত্যি যে আজকাল দেশীয় ছোট মাছের প্রতুলতা কিন্তু কমে গেছে। আগে কিন্তু নদী খাল বিল ডোবা সব জায়গাতেই এই সমস্ত ছোট মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এই সব ছোট মাছ আজকাল খুবই কম পাওয়া যাচ্ছে। আপনারা যদি বিল পাওয়ারের কথা বলি, ম্যাক্সিমাম বিল পাওয়ার কিন্তু দেখবেন এখন কিন্তু কোনো নদীর সাথে কানেক্টিভিটি নেই। আগে কিন্তু নদীর ছোট মাছগুলো এই সব বিল পাওয়ারে এসে ডিম পাড়ত এবং এগুলো তাদের কাছে অভয়ারণ্যের মতো ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম বিল পাওয়ারগুলোর সাথে নদীর কানেক্টিভিটি নেই, এটা একটা বড় কারণ। দ্বিতীয়ত হচ্ছে প্রচন্ড পরিমাণে পলিউশন। আপনারা দেখছেন যে জল দূষণ তো একটা বড় কারণ যে এই সমস্ত দেশীয় ছোট মাছ এখন না পাওয়া যাওয়ার পিছনে, এটা একটা বড় কারণ। তাছাড়া এই সমস্ত দেশীয় ছোট মাছগুলো ধান খেতে বা অন্যান্য জায়গায় জলাতে ডিম পাড়ত, কিন্তু অত্যাধিক কৃষি বিষ প্রয়োগের ফলে, আমরা ধান খেতে অত্যাধিক কৃষি বিষ প্রয়োগ করি, যে ক্ষেত্রে এই সমস্ত ছোট মাছগুলো কিন্তু মানে লার্ভা অবস্থাতেই মারা যায় বা ডিমগুলো হয়তো ফুটতেই পারছে না, সে কারণে কিন্তু ধীরে ধীরে এই সব মাছ কিন্তু আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে। তাছাড়াও আরো একটা ব্যাপার রয়েছে যে আমাদের মানে এদের যে একটা আবাসস্থলটা রক্ষা করার জন্য আসলে অভয় পুকুর বা একটা এই ধরনের স্যাংচুয়ারি টাইপ, হ্যাঁ, নিরাপদ কোনো স্থান আমাদের দিতে হবে, তবেই একমাত্র আমরা এগুলোকে রক্ষা করতে পারবো। আদারওয়াইজ এই সমস্ত ছোট মাছগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়েও যাচ্ছে এবং হয়তো ভবিষ্যতে এগুলো আরো কমে
1: হারিয়েও যেতে পারে বা যাবে। একদম খুব বাস্তব কথা বলেছেন। আমাদের যে পরিমাণে কৃষক বন্ধুদের মধ্যে এই যে অত্যাধিক পরিমাণে রাসায়নিক ব্যবহারের ফলে, এবং সেটা শুধুমাত্র যে আপনার জমিকে ক্ষতি করছে, জমির সঙ্গে যে জলটা রয়েছে, জলটা বয়ে যেখানে যাচ্ছে যে পুকুরে গিয়ে পড়ছে সেখানেও এই সমস্ত হারিয়ে যাওয়া মাছগুলো, দেশীয় মাছগুলো, সেগুলো তারা ডিম পাড়তে পারছে না, আপনি যেটা বললেন যে লার্ভা অবস্থায় তারা মারা যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, তাহলে কি আমাদের এই যে বাড়ির যে সমস্ত পুকুরগুলো রয়েছে সেখানে কি আমরা চাইলে এগুলো আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি বা চাষ করতে পারি?
0: দেখুন, গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়ি সংলগ্ন পুকুর রয়েছে, আমাদের গ্রাম বাংলায় গেলে আমরা দেখতে
1: চোখে পড়ে,
0: এবং এগুলোতে কিন্তু আমরা খুব সহজেই, আমরা আগে কিন্তু এই সমস্ত, এখনো হয়তো আপনি জাল দিলে কিছু ছোট মাছ পাবেন, পুঁটি মোরলা হয়তো কিছু পাবেন, কিন্তু এই সকল মাছগুলোকে কিন্তু আমরা পুনরুদ্ধারও করতে পারি এই সমস্ত ছোট ছোট জলা যেগুলো রয়েছে বাড়ির সাথে বা পুকুর রয়েছে তার মধ্যে। আমরা সাধারণত এই সমস্ত জলাগুলোতে

0: আমরা বৈজ্ঞানিক ভাবে মাছ চাষ করি না, কিন্তু খুবই আশার বিষয় যে এই সমস্ত ছোট মাছগুলির কিন্তু বিশেষ পরিচর্যা লাগে না। না আপনাকে খাবার দিতে হচ্ছে, কারণ এরা প্রাকৃতিক খাবারই খায়। না আপনাকে আলাদা করে ব্রিডিং করাতে হচ্ছে, তার কারণ হচ্ছে এরা কিন্তু প্রাকৃতিক ভাবেই ব্রিড করে। এবং একবার না, মোরলার মতো মাছ কিন্তু বছরে 2-3 বার ব্রিডিং করে।
1: আচ্ছা,
0: তাই আমরা দেখেছি, আমরা মানে সুন্দরবন এলাকায় কিছু পুকুরে বৈজ্ঞানিক ভাবে এই কাজও করেছি, যেটাকে আমরা, আপনারা সবাই হয়তো মিশ্র মাছ চাষ শুনে থাকবেন, কিন্তু এটাকে আমরা সম্মিলিত মাছ চাষ, যেটাকে পলিক কালচার বলছি, যেখানে আমরা ভারতীয় মেজর কার্প মানে রুই কাতলা মৃগেল, এই ভারতীয় পোনার সাথে আমরা মোরলা বা চেলা এই মাছও চাষ করতে পারি। সেক্ষেত্রে আমরা 1 হেক্টরে 20,000 অব্দি মোরলা মাছ দিয়ে বাকিটা আমরা যেমন মিশ্র মাছ চাষ করছি 4:3:3 মানে কাতলা রুই এবং মৃগেলের এই অনুপাতে আমরা ছেড়ে কিন্তু খুব সহজেই আমরা বাড়ির পুকুরেও কিন্তু মোরলা মাছকে ফিরিয়ে আনতে পারি। শুধু তাই না, এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস হবে। এক হচ্ছে, যেহেতু মোরলাকে আপনি আংশিকভাবে হারভেস্ট খুব সহজেই করতে পারেন, কারণ এটা বছরে 2-3 বার ব্রিড করছে, তাহলে আপনি মোরলা মাছ ছাড়ার পর আপনি বাড়িতে খাওয়ার জন্য ওটা ব্যবহার করতে পারছেন। তাছাড়া আপনি জানেন যে এই ধরনের মাছগুলো কিন্তু বাজারজাত মূল্যও প্রচুর বেশি, তাহলে আপনি যদি এই মাছ বাজারে বিক্রি করেন তাহলেও কিন্তু আপনার সেক্ষেত্রে আপনি মুনাফাও লাভ করতে পারছেন, আপনি যেমন পোনা মাছের সাথে সাথে যদি মোরলা মাছ চাষ করেন তাহলে।
1: ঠিক, তবে একটা জিনিস মাথায় আসছে যে ধরুন আপনি যেমন বললেন বাড়ির পুকুরে যে একসঙ্গে যে কার্প জাতীয় মাছগুলোর কথা বলেন, সেখানে তাদের সঙ্গে এটা মিশ্র চাষ হিসেবে করা যেতে পারে, সেক্ষেত্রে কি এই মাছগুলোর বংশবৃদ্ধির ক্ষেত্রে বা বেড়ে ওঠার ক্ষেত্রে বড় মাছেরা বাধা হয়ে দাঁড়াবে না, বা তাদের খাদ্যে পরিণত করবে না তো তারা?
0: না, এখানে যে পোনা মাছ যেগুলো আমি বলছিলাম রুই কাতলা মৃগেল, সে এই মাছগুলো কিন্তু কখনো মানে কখনোই মানে কার্নিভোরাস নয়। তো সুতরাং এই মাছগুলো কোনোভাবেই এই মোরলা পুটি এই মাছ ছোট মাছগুলোকে মানে খাবার হিসাবে নেবে না। তবে আমাদের গ্রামের পুকুরে অনেক ধরনের শিকারি মাছ থাকে, যেমন শোল, শাল, বোয়াল, এই সকল মাছগুলোকে কিন্তু আমাদের তার আগে যদি আমরা ছোট মাছ ছাড়ি, এমনকি আমরা যদি পোনা মাছেরও বাচ্চা ছাড়ি, তার আগে কিন্তু এই শিকারি মাছগুলোকে আমরা যদি জাল দিয়ে টেনে তুলে ফেলি তাহলে কিন্তু মাছের প্রোডাকশন অনেক বেশি হবে এবং ভালো হবে। আসলে এগুলোকে তো প্রথমত এই এখন আমরা চাষের কথাতে আসছি, এই সব ছোট মাছের আমরা তো আগে এই মাছ কখনো চাষ করিনি বা এই মাছকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিয়ে দেখিও নি। এই মাছগুলো প্রাকৃতিক ভাবেই আমরা বিভিন্ন জলাতে পেতাম এবং এখনো পাচ্ছি, কারণ এই মাছগুলো সাধারণত এই যেগুলো গাছের কথা বলছে এর এই ধরনের স্থানেই কিন্তু এরা সাধারণত ডিম পাড়ে। তো এবং এদের জন্য আপনার পুকুরের মোটামুটি আপনার পিএইচ এর মাত্রা 7.5-8 মধ্যে যদি হয় এবং ডিজলভ অক্সিজেন যদি 5-7 BPM থাকে তাহলেই কিন্তু এই মাছ কিন্তু আরামসে আপনি মানে পেতে পারেন এবং চাষ করতে পারেন। কিন্তু যেটা আসলে দরকার সেটা হচ্ছে এই মাছের সংরক্ষণ, আমরা যেটা বারবার ভুলে যাচ্ছি। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিকভাবে অ্যাকোয়াকালচার বা মাছ চাষ করতে গিয়ে আমরা সবার আগে পুকুরটাকে শুকিয়ে দিই, মহুয়া খোল দিয়ে আগে সব মাছ মেরে ফেলি, তাহলে কি হচ্ছে এই সমস্ত মাছের ডিম বা চারাগুলো কিন্তু এমনিই শেষ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি মাছের পুকুর শুকিয়ে দিই একই ব্যাপার হচ্ছে, কারণ এই সব মাছগুলো তো প্রাকৃতিক ভাবেই আমাদের পুকুরে মানে ছিল। তো আমরা এই এটা একটা বড় কারণ যে আমরা বেশি অর্থনৈতিক দিক দেখতে গিয়ে আমরা আমাদের জীব বৈচিত্র্য বা মাছের বৈচিত্র্যকে হারিয়ে ফেলছি। দ্বিতীয় আরেকটা জিনিস রয়েছে যে এই সমস্ত কোথাও কোথাও আমরা দেখি যে নদীতে ঘন মশারির জাল দেওয়া হচ্ছে, তাতে প্রচুর মাছের বাচ্চা মরে যাচ্ছে। তাছাড়া ডিস্ট্রাকটিভ ভাবে যেমন ইলেকট্রোফিশিং করা হচ্ছে, ইলেকট্রোফিশিং এর ফলে কি হচ্ছে, বড় মাছের সাথে বা ওদের টার্গেটের যে ফিশ তার সাথে কিন্তু বাকি মাছগুলো মারা যাচ্ছে। তো এইগুলোর জন্য কিন্তু আমাদের সকলকে ভাবতে হবে এবং অবশ্যই এই সমস্ত ছোট মাছগুলোর জন্য অভয় পুকুর বা অভয় জলাশয়ের ব্যবস্থা করতে হবে। সিফুরি কিন্তু আমাদের সাথে একটা পাইলট প্রজেক্ট আমরা করেছিলাম এই মদনগঞ্জ এলাকাতে, যেখানে ডক্টর অর্চনা সিনহা থেকে শুরু করে আমরা সকলেই ওই সেম টিমেই আমরা কাজ করেছি। আমরা কিন্তু একটা অভয় পুকুর ওখানে স্থাপন করেছিলাম এবং সেটা সেই সময় ভাইস চ্যান্সেলর ডক্টর পূর্ণেন্দু বিশ্বাস সেটা উদ্বোধনও করেন। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই সব ছোট মাছকে যে রক্ষা এবং সংরক্ষণ করতে হবে তার জন্য কিন্তু একটা জনসচেতনতা, সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা

0: না হলে কিন্তু এই মাছকে আমরা কোনোদিনই রক্ষা করতে পারব না।
1: এবং সেই কারণেই বোধহয় আজকের আমাদের এইরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং এই সমস্ত মাছগুলোকে নিয়েই, যে এই সমস্ত মাছগুলোকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং বিশেষ করে শিশু, মহিলা এবং বয়স্ক মানুষদের যে ক্যালসিয়ামজনিত আমরা শুরুতেই আলোচনা করছিলাম সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই সমস্ত মাছ।
0: হ্যাঁ, একদম ঠিক। এবার ধরুন এর ব্যাপারে কিন্তু আমাদেরকে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে।
1: সেটা কি রকম?
0: সেটা যেমন ধরুন আমরা কি মানে আমাদের দেশের সবথেকে বড় সম্পদ কি? আমাদের দেশের সবথেকে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ।
1: একদম।
0: এবং মানব সম্পদকে যদি আমরা ঠিকভাবে পরিচালিত বা পরিচালনা না করতে পারি বা ওদের যদি সঠিক বিকাশ না করতে পারি তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভবিষ্যৎ পরিকল্পনা বিকশিত ভারত, এর কিন্তু পরিকল্পনাটা কিন্তু কোনোদিনই বাস্তবায়িত হবে না।
1: ঠিক, একদম।
0: এবং এর জন্য আপনি হয়তো মানে আমরা সকলেই জানি যে ভারতে স্টান্টেড গ্রোথ বাচ্চাদের মধ্যে প্রচুর। তাছাড়া আরো একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে হিডেন হাঙ্গার বা অদৃশ্য ক্ষুধা। এই অদৃশ্য ক্ষুধার ব্যাপারটা কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্যই হচ্ছে। আমাদের মধ্যে যাদের ধরুন নিম্ন আয় বর্গের মানুষের মধ্যে সবসময় কিন্তু যত না মাইক্রোনিউট্রিয়েন্ট রিচ বা পুষ্টিগুণে ভর্তি খাবার খাওয়ার থেকে বেশি তারা বেশি শক্তির সমৃদ্ধ খাবার খেতে পছন্দ করে। এটা খুব স্বাভাবিক,
1: এটা স্বাভাবিক ব্যাপার।
0: তাহলে আমাদের কোন বিষয়টা লক্ষ্য রাখতে হবে? যে লো কস্ট, যেটা কম দামে কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আমরা কিসে পাচ্ছি সেটা দেখার জন্য। এবং সেক্ষেত্রে যদি দেখেন আমাদের এই যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত অসংখ্য জলা জায়গা রয়েছে এবং এই সমস্ত জলা জায়গায় অসংখ্য দেশীয় ছোট মাছ রয়েছে যারা কিন্তু অলরেডি পুষ্টিগুণে ভরপুর, যাদেরকে কিন্তু আমরা অ্যাজ এ নিউট্রিফিশ ইউজ করতে পারি। আমাদের এই যে শিশু, প্রান্তিক, ভূমিহীন বা শ্রমজীবী জনগোষ্ঠীর হিডেন হাঙ্গার বা অদৃশ্য ক্ষুধা নিবারণের ক্ষেত্রে। এবং মানে আমরা যদি মানব সম্পদের ডেভেলপমেন্ট করতে চাই আমরা সকল মানে আমরা 1000 days এর কথা বলি, 1000 দিন পুষ্টির ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট। যখন কোনো শিশু বা কোনো ভ্রূণ জন্ম নিচ্ছে মাতৃ জঠরে, মানে সেই সময় থেকে 1000 দিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই বাচ্চার মানসিক বৃদ্ধি, এবং সেটাই কিন্তু ভিত হবে তার ভবিষ্যতের শারীরিক এবং মানসিক বৃদ্ধির। তাহলে সেই 1000 দিনটাকে আমরা যদি লক্ষ্য রেখে এই যে বিষয় মানে এই যে নিউট্রিফিশগুলোকে আমরা যদি তাদের মাদের খাদ্য তালিকাতে কোনোভাবে ICDS সেন্টারের থ্রু হোক বা কোনোভাবে আমরা যদি ইনকর্পোরেট করতে পারি বা ঢোকাতে পারি তাহলে কিন্তু এই সমস্ত মারা কিন্তু সুস্থ বাচ্চার জন্ম দেবেন। এবং যেভাবে ভারত কিন্তু একটা সুস্থ মানব সম্পদ পাবে, আমরা কিন্তু বাংলাদেশে দেখেছি এরকম কাজ করে, মানে একজন মাকে সপ্তাহে 340 গ্রাম ছোট মাছ খাইয়ে কিন্তু অনেক মানে যে মাছ মাকে খাওয়ানো হয়নি তার থেকে কিন্তু অনেক বেশি সুস্থ এবং মানসিকভাবে শক্তিশালী এবং শারীরিকভাবে শক্তিশালী বাচ্চার জন্ম দিয়েছে সেই মা যে মা এই মাছ খেয়েছেন।
1: তার জন্য আমাদের বোধহয় ব্যাপকভাবে প্রচার পরিকল্পনা করা দরকার, বা মানুষের মধ্যে যে জনসচেতনতার কথা আপনি বললেন সেটাও করা দরকার, যাতে তারা এই মাছের গুণাগুণ সম্পর্কে সচেতন হতে পারেন এবং এই যে হারিয়ে যাওয়া মাছগুলো আস্তে আস্তে আমাদের হয়তো আধুনিকতার হাত ধরে আমরা বড় মাছ, অন্যান্য পুষ্টিকর খাবার খুঁজি বেশি দাম দিয়ে, যেটা আপনি বললেন যে কম দামে বেশি পুষ্টিকর, সেগুলো তারা যাতে পেতে পারেন সেই ব্যাপারে আমাদের একটা প্রচার পরিকল্পনা করা দরকার। এক্ষেত্রে আপনারা কেন্দ্রীয় যে একটা গবেষণা সংস্থান রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে পরিকল্পনা রয়েছে বা কিভাবে আপনারা মানুষের কাছে পৌঁছাচ্ছেন?
0: দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই কিন্তু জানে না এই সমস্ত ছোট ছোট মাছগুলোর মধ্যে এত পুষ্টিগুণ রয়েছে, এই বিষয়টা জানে না। এবং আপনি গ্রামের দিকেও দেখবেন, এখন যদি বাংলার গ্রাম বাংলায় যান আপনি দেখবেন মানুষ তার পুকুরে তেলাপিয়া, পাঙ্গাস, পাকু এইসব চাষ করছে,
1: এখন ছোট মাছ চাষ করতে
0: ছোট মাছ চাষ করছে না। এবং মানে ছোট মাছ তো চাষ কর, তাকে তো আলাদা করে চাষ করতে হচ্ছে না, শুধু তাকে একটু মানে সেই মাছের কিছু সিড আর কি অন্য কোন জলা থেকে সংগ্রহ করে এনে তাকে সেই জলাতে ছাড়তে হবে এবং শিকারি মাছ আছে কিনা সেটা দেখতে হবে। এছাড়া তো তার মানে আলাদা করে এর পরিচর্যার কোনো প্রয়োজন নেই। তো এক্ষেত্রে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় সংস্থা আমাদের ব্যারাকপুর যেটা করছে সেটা হচ্ছে আমরা বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের অর্গানাইজ আমরা করি।

0: আছে।
1: আচ্ছা
0: তাছাড়া আমরা কিছু ভার্চুয়াল এবং মানে অনলাইন মোডে বেশ কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করেছি। তাছাড়া আমরা যেখানেই যাই, কোনো যদি এমনি ট্রেনিং বা অফ ক্যাম্পাস ট্রেনিং এ যাই, আমরা চেষ্টা করি এই ধরনের একটি টপিক ইনকর্পোরেট করে রাখতে, যাতে আমাদের গ্রাম বাংলার মানুষরা বা উত্তর পূর্ব ভারতেও আমাদের সংস্থার একটি সেন্টার রয়েছে, আমরা সবসময় চেষ্টা করি যে এই ছোট মাছের পুষ্টি গুণাগুণ সম্বন্ধে মানুষকে জানানো এবং এই মাছের সংরক্ষণ কিভাবে করতে হবে সে ব্যাপারেও মানুষকে অবগত করা।
1: বেশ, যদি কোনো আমাদের মৎস্য চাষী বন্ধু আমাদের আজকের অনুষ্ঠান শুনে বা আপনাদের বিভিন্ন প্রচার পরিকল্পনা দেখে উদ্বুদ্ধ হলেন মাছ চাষ করতে, তার সচরাচর আমরা কি করি, আপনি যেমন বললেন বা আমরাও বলছি যে বারবার আমরা বড় মাছটা চাষ করতে বেশি পছন্দ করি, সেখান থেকে হয়তো মুনাফাটা বেশি, যদি কেউ এইরকম বাণিজ্যিকভাবে এই মাছ চাষ করতে চান সেক্ষেত্রে কি করা সম্ভব বা কতটা প্রফিটেবল?
0: হ্যাঁ, বাণিজ্যিকভাবেও এই মাছ চাষ করা সম্ভব। আমরা কিন্তু এই কাজ করে দেখেছি, সুন্দরবনের নামখানা অঞ্চলেই কাজ করে দেখেছি, যে আমরা যদি সম্মিলিত চাষ বা পলিকালচার করি পোনা মাছের সাথে এবং যেমন চিংড়ি মাছের সাথেও আমরা করে দেখেছি, এতে কিন্তু একটা কস্ট বেনিফিট রেশিও যেটা এসেছে সেটা কিন্তু যে শুধু পোনা মাছ চাষ করা পুকুরের থেকে বেশি।
1: আচ্ছা,
0: এবং আপনি কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে আপনার হাউসহোল্ড নিউট্রিশন মানে বাড়ির পুষ্টিটাও কিন্তু সুরক্ষিত হচ্ছে, কারণ আপনি ওই পুকুর থেকেই কিন্তু আপনি বাড়ির জন্য মাছ খাচ্ছেন এবং আপনি কিন্তু বড় মাছের সাথে ছোট মাছও খাচ্ছেন। দ্বিতীয়ত, যেহেতু এই মাছের কিলো প্রতি দাম পোনা মাছের থেকে বেশি, সেই কারণে কিন্তু আপনার সেই হিসাবে দেখলে আপনার জীবন জীবিকাটাও কিন্তু সুরক্ষিত হচ্ছে। তাই আমরা বলতে পারি যে এই ছোট মাছ যদি আমরা সংরক্ষণ করি ও চাষ করি, তাহলে কিন্তু আমাদের জীবন জীবিকা এবং পুষ্টি তিনটেই কিন্তু সুরক্ষিত থাকছে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, যারা আমাদের অনুষ্ঠান শুনলেন, আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারলেন যে আমরা কেন এত গুরুত্ব সহকারে আজকের এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে হারিয়ে যাওয়া দেশীয় যে ছোট মাছগুলি তারা আমাদের জীবন জীবিকা এবং পুষ্টি, সর্বোপরি আমরা বেঁচে থাকি তো একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য বা তার উপর নির্ভর করে, তাই পুষ্টিটা আমাদের শরীরের ক্ষেত্রে সার্বিক দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই পুষ্টি মেটাতে পারে কিন্তু আপনার হাতের নাগালেই থাকা ছোট ছোট হারিয়ে যাওয়া এই মাছগুলি। তাই আপনারা যারা আগ্রহী হচ্ছেন, মনে করছেন যে ছোট মাছ কিভাবে চাষ করব, সংরক্ষণ করব, সে ব্যাপারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ব্যারাকপুরে যে অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা রয়েছে, সেই সঙ্গে বিভিন্ন নিকটবর্তী যে কৃষি এফিও যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আজকের আমরা আলোচনা করলাম জীবন জীবিকার সুরক্ষায় দেশীয় হারিয়ে যাওয়া ছোট মাছ, আর এ বিষয়ে বিস্তারিত জানালেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ব্যারাকপুরে অবস্থিত কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর অপর্ণা রায়। ডক্টর রায়, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। আজকের মতো নমস্কার জানাই।
0: হ্যাঁ, নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে তর্জা গান।
1: এখন শুনবেন তর্জা গান, পরিবেশন করছেন পবিত্র কুমার মণ্ডল ও সহ শিল্পী বৃন্দ।

করে করে গেছে দান, আর এক এক করে বলে যাব তারই সমাধান। ও গো বাইশ বাজারে বেত্রাঘাত করে দেখুন হরিদাসকে, ইছামতি নদীতে যে ভাসিয়ে দিয়েছিল

0: এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন পবিত্র কুমার মণ্ডল ও সহশিল্পী বৃন্দ।
1: পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম চোখের আলোয়, বলছেন স্বপন বন্ধু।
2: দেখতে দেখতে পৃথিবীর বয়স হয়ে গেল প্রায় 455 কোটি বছর, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীর হোমোসেপিয়েন্স সেপিয়েন্স অর্থাৎ মানুষ, তার বয়স মাত্র 3 লাখ বছর। কিন্তু চিকিৎসাশাস্ত্রের দৌলতে কর্নিয়াজনিত দৃষ্টিহীন মানুষ দেখতে শুরু করেছেন সবে মাত্র 1905 সাল থেকে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন অগস্ট মাসের 25 তারিখে, আর তার পরের বছর থেকেই ভারত সরকার ডাক দিয়েছেন ওই তারিখ থেকে মরণোত্তর চক্ষুদান পক্ষ পালনের। প্রত্যেক বছরেই আলাদা থিম থাকে। এ বছরেরটি হল চোখ দান করুন, দৃষ্টিশক্তি উপহার দিন, জীবন বদলে দিন। দৃষ্টিহীনতা নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্মসূচি উপলক্ষে ভারত সরকারের একটি বিবৃতি হল, মানুষের মৌলিক অধিকারগুলির মধ্যে একটি হল দৃষ্টির অধিকার। আমাদের এটা নিশ্চিত করতে হবে যাতে কোনো নাগরিক অকারণে দৃষ্টিহীন না হয়ে পড়েন, অথবা তিনি দৃষ্টিহীন হলে তাকে যেন সেই অবস্থায় থাকতে না হয়, দক্ষতা ও সম্পদের যুক্তিগ্রাহ্য প্রয়োগে যাতে তাঁর দৃষ্টিশক্তির ক্ষয় রোধ করা যায় এবং তা ইতিমধ্যেই লুপ্ত হলে সেই দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা যায়। শুনতে খারাপ লাগলেও কর্নিয়াজনিত দৃষ্টিহীনের সংখ্যা আমাদের দেশেই সবথেকে বেশি। মরণোত্তর চক্ষুদানে সবথেকে বেশি বাধা কুসংস্কার, অশিক্ষা, কুশিক্ষাতে। আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা, সেখানে একজনও কর্নিয়াজনিত দৃষ্টিহীন নেই।

0: পক্ষান্তরে তাঁরা পৃথিবীর 61টি দেশকে মৃতদেহ থেকে কর্নিয়া নিয়ে বিনা পয়সায় বিতরণ করছেন। মানুষ 30 রকম কারণে দৃষ্টিহীন হলেও সব দৃষ্টিহীনকে এখনও চিকিৎসাশাস্ত্র দৃষ্টি ফিরিয়ে দিতে পারেনি। 7/12/1905 তারিখে বর্তমানে চেক প্রজাতন্ত্রে মোরাভিয়ার ওলোমাউকে হয় ডাক্তার এডওয়ার্ড কোনার্ড জিরমের বিপ্লব। 45 বছরের শ্রমিক অ্যালোয়াইস গ্লোগারের কর্নিয়া দুটি নষ্ট হয়েছিল অ্যাসিডে। 11 বছরে কার্ল ব্রাউয়ারের আঘাতে নষ্ট হওয়া চোখ দুটি তুলে ফেলার একমাত্র চিকিৎসা দরকার ছিল। ফলে পৃথিবী পেল জীবিত মানুষের মধ্যে সফল প্রতিস্থাপন। দুজনই জীবিত অবস্থায় ওই একবারই কর্নিয়া প্রতিস্থাপন হয়। তার 30 বছর পর সোভিয়েত রাশিয়ার ডাক্তার ভ্লাদিমির পেত্রোভিচ ফিলাটভ পৃথিবীর বুকে প্রথম মৃত মানুষের কর্নিয়া প্রতিস্থাপন করে মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়ে নজির সৃষ্টি করেন। এখন বেশিরভাগ দেশে মৃতদেহ থেকে নেই একটি করে কর্নিয়া দেওয়া হয়। কৃত্রিম কর্নিয়া আবিষ্কার হলেও নানাবিধ কারণে এখনও আমাদের ভরসা মৃতদেহ থেকে নেওয়া কর্নিয়াই। বর্তমানে এই রাজ্যে ও দেশে বছরে যথাক্রমে কর্নিয়াজনিত দৃষ্টিহীনের সংখ্যা প্রায় 2 লক্ষ ও 15 লক্ষ। প্রতি বছরে আবার নতুন রোগী লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর দেশে মৃত্যুর সংখ্যা বছরে প্রায় 1 কোটি। অর্থাৎ অঙ্কের হিসাবে কয়েক দিনেই আমাদের দেশে কর্নিয়াজনিত দৃষ্টিহীনের সংখ্যা শূন্যে আনা সম্ভব। প্রয়োজন শুধু সচেতনতা ও শুভবুদ্ধির। রাজ্যে ও দেশে সরকারি ও বেসরকারি বা অসরকারি স্তরে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে হচ্ছে, কিন্তু তা আরও অনেক গুণ বাড়াতে হবে। এর পাশাপাশি প্রয়োজন প্রযুক্তির ব্যবহার এবং আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার অগ্রগতি। জনপ্রিয় মাধ্যমগুলোতে স্থানীয় স্তরে প্রচার, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, বিভিন্ন স্তরে পাঠ্যসূচিতে নেত্রদান বিষয়টিকে অন্তর্ভুক্ত করা, কর্নিয়া সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ইত্যাদির মতো প্রশিক্ষিত ব্যক্তি ও যথাযথ সরঞ্জামের ব্যবহার, মেডিকেল কলেজগুলিতে আরও বেশি করে আই ব্যাংক গড়ে তোলা প্রভৃতি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। একদিন হয়তো আমরাও এগিয়ে যেতে পারব কর্নিয়াজনিত দৃষ্টিহীন মুক্ত সমাজ গঠনের দিকে।
1: শুনলেন সমীক্ষা শিরোনাম চোখের আলোয়। বললেন স্বপন বন্ধু। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025 প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুস্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ এক দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত।

0: जो मैं डिजिटल पेमेंट की बात करता हूँ, वो कैसा रिवॉल्यूशन लाएगा।
1: और जब ये भीम
0: सामान्य नहीं है, आपके परिवार की वो आर्थिक महासत्ता बनने वाला है। अगर आपके पास मोबाइल फोन है, स्मार्टफोन है, कम से कम 5 लेन देन तो करिए। हर हिंदुस्तानी एक बार 5 लेन देन करना देखे तो फिर उसको आदत हो जाएगी और देश डिजिटल मूवमेंट को लीड कर जाएगा।
2: অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআইতে লেনদেনের পরিমাণ ছিল 1.78 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 24,162 কোটি টাকায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং এর প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী দোভাল এবং শ্রী ওয়াং উভয় সীমান্ত বিষয়ে আলোচনায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3,488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী দোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যান ঝাং এর আহ্বানে গতকালই বেজিং পৌঁছান। বেজিং এর ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয়েও আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যান ঝাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংবাদমাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয়। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতার মধ্যে ইউক্রেন, ইরান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দুদেশের অর্থনৈতিক বন্ধনের পাশাপাশি বাণিজ্য, শক্তি, সার এবং পরমাণু সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুদেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর জোর দিয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া ও সার্বিক প্রতিরক্ষা সহযোগিতার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিষয়ক ডিগ্রি কর্মসূচিতে যুব ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লির ICAR ইনস্টিটিউটে উপাচার্য এবং নির্দেশকদের এক সম্মেলনের সূচনার পর শ্রী সিং একথা বলেন। তিনি বলেন, কৃষি পাঠ্যসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সময় চাহিদা।
3: এগ্রি এজুকেশন কেসি হোনি চাহিয়ে, আজ কি চুনৌতিয়া হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ কি হো, গ্লোবাল বার্মিং কি হো, বদলতি হুই টেকনোলজি হো, নয় নয় রোগো কা প্রকোপ হো, মিট্টি কা খারাপ স্বাস্থ্য হো, উন সব কা সমাধান ভি ঢুঁড়না হ্যাঁ। কৃষি শিক্ষা প্রাপ্ত করকে যো বিদ্যার্থী নিকলতে হ্যাঁ, উনকা কেসে ভবিষ্য বেহতর হো, আর ও কৃষি কো কেসে বেহতর করেন, কিসানো কো উসসে কেসে ফায়দা হো, ইস পর বিস্তার সে চর্চা হো রহি হ্যায়।
2: কেন্দ্রীয় উপভোক্তা দপ্তরের সচিব নিধি খারে বলেছেন, কান্ডা এক্সপ্রেসের মাধ্যমে 800 মেট্রিক টন পেঁয়াজ দিল্লিতে আনা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সচিব জানান, NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডার স্টোরে এই 35 টাকা প্রতি কেজি দরে মিলবে পেঁয়াজ। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে।

0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ ওবিসি ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর ডিওপিটি 2025 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথস্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। আজ উত্তরপ্রদেশের লখনৌতে তিনি 500-এরও বেশি বুথস্তরের আধিকারিক বিএলওদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভোট প্রক্রিয়াকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং ভোটার কেন্দ্রিক করার বিষয়ে আলোচনা হয়।
1: बूथ लेवल ऑफिसर्स भारत के लोकतंत्र की आधारशिला। हर बूथ लेवल ऑफिसर अपनी पारदर्शिता और कर्मठता के लिए न केवल अपने बूथ के मतदाताओं के बीच में जाना जाता है बल्कि पूरे भारत में और पूरे विश्व में जाना और माना भी जाता है।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে 1,03,265 মার্কিন ডলারের ফি বসানোর প্রস্তাব করেছে। এই ফি H-1B ভিসার কোটার মধ্যে থাকা সব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উচ্চ ডিগ্রিধারীদের আবেদনও এর আওতায় থাকবে। আবেদন জমা দেওয়ার সময় এই অতিরিক্ত ফি জমা দিতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলি সংঘাতময় পরিস্থিতির শিকার হওয়ায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। এর মধ্যে সমুদ্র আইন ও আন্তর্জাতিক মানবিক আইনও রয়েছে। কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনে খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI এর দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারোভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলে পরের খবর স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী, আজকের গল্প নিরাপত্তা কর্মী, রচনা সুন্দর মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন, এ বিষয়ে একটি আলোচনায় অংশ নিয়েছেন অমিত রায়চৌধুরী এবং অধ্যাপক ডক্টর অভিজিৎ কুণ্ডু। শুনবেন প্রথম পর্ব, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেহনাজ আব্দুর রফ। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। 9:30 শ্রবণী, প্রথমে স্বরচিত কবিতা পাঠে পাপড়ি গুহ, এরপর স্বরচিত কবিতা পাঠ করবেন প্রবাল কুমার বসু। 10:00 ছায়াছবির গান, 10:30 দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মণ।

10:50 আধুনিক গান পরিমল ভট্টাচার্যর কণ্ঠে, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে পিয়ানো অ্যাকোর্ডিয়াম বাজিয়ে শোনাবেন অনুপম দত্ত। পাশ্চাত্য সঙ্গীতের অন্যান্য অনুষ্ঠান থাকবে এরপর, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। রাত 11:10 হিন্দি ছবির গান। গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে শুনলেন।

0: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন বিজ্ঞাপন, তারপর স্থানীয় সংবাদ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জমিজটে থমকে থাকা রাজ্যের একষট্টিটি রেল প্রকল্প রূপায়ণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রককে জমি দেওয়ার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে নির্বাচন কমিশনের কাছে, সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। সাংসদ বিধায়কদের বিভিন্ন কলেজে পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব অস্থায়ীভাবে দেওয়া হয়েছে বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে নবগঠিত টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আজ যৌথভাবে কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারগুলিতে অভিযান চালিয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী 20 জনের সাংসদ পদ খারিজের দাবিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির করা মামলায় সুপ্রিম কোর্ট ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। জমিজটে থমকে থাকা রাজ্যের 61টি রেল প্রকল্প রূপায়ণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রককে জমি দেওয়ার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্যোগে সরকারের 100 দিন পূর্তিতে আয়োজিত এক কনক্লেভে অংশ নিয়ে বলেন, হিলি, জলঙ্গি, ডোমকল, গোপীবল্লভপুরে এই প্রকল্পগুলির বাস্তবায়নে জমি দেওয়া হচ্ছে। 500টি রেল

0: ওভারব্রিজ তৈরির জন্য রাজ্য সরকারের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এ রাজ্যে রেলের 92,974 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। অনুপ্রবেশ রুখতে সীমান্ত সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এলাকার সুরক্ষায় রাজ্যের হাতে থাকা 7টি রাস্তাকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে নির্বাচন কমিশনের কাছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে কত আপিল হয়েছে এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য কত আবেদন জমা পড়েছে তাও নির্বাচন কমিশনকে হলফনামা আকারে জানাতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে আজ কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং দলের নেতা অধীর চৌধুরী দায়ের করা দুটি মামলার শুনানি হয়। মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানিয়েছেন, আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত 83,000 আবেদনের নিষ্পত্তি করেছে। তার মধ্যে 75,000 নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী ডি এস নাইডু আদালতে জানান, বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কি পদক্ষেপ করা যায় তা চূড়ান্ত করতে খুব শীঘ্রই সংশ্লিষ্ট সব পক্ষ বৈঠকে বসবে। আগামী সোমবারের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ ওবিসি ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর ডিওপিটি 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। অস্থায়ীভাবে সাংসদ বিধায়কদের বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সম্প্রতি 247টি কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে স্থানীয় সাংসদ বিধায়কদের নিযুক্ত করেছে উচ্চশিক্ষা দপ্তর। আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে উচ্চশিক্ষামন্ত্রী বলেন,
1: আমাদের যে স্নাতক বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতার এমএলএ এমপিদের স্থানীয় কলেজে তাদের কলেজগুলিতে আমরা পাঠিয়েছি জিবি প্রেসিডেন্ট করার জন্য, সেটি একটি অস্থায়ী ব্যবস্থা, আপাতত তাদের পাঠানো হয়েছে। এমনিতে জনপ্রতিনিধিরা পদাধিকার বলে সেই সমিতির সদস্য এবং এটা সচেতনভাবেই করা হয়েছে। আরও 200 কলেজে আমরা আরও সচেতন দৃষ্টান্ত আমরা স্থাপন করব যে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির আখড়াতে পরিণত না করা, সেই লক্ষ্যেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0: যাদবপুর বিশ্ববিদ্যালয় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। নিউ টাউনের কনভেনশন সেন্টারে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার নিন্দা করে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনোভাবেই যাতে ভুল বার্তা না ছড়ায় বিশ্ববিদ্যালয়কেই তার দায়িত্ব নিতে হবে। শিক্ষা ও উৎকর্ষের পীঠস্থান হিসেবে নিজের জায়গা ধরে রাখতে হলে ক্যাম্পাসে শান্তি ফেরানো জরুরি।
1: কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতিপ্ররোচনা, সেই প্রতিপ্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা যা যা যা যা যা ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক এবং আদার যে স্টেক হোল্ডার্স, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যে যাদবপুরকে যাদবপুর হতে হলে যাদবপুরের শান্তি বজায় রাখতে হবে এবং এ ধরনের কুটকো ঝামেলা কারণে ফর রং রিজন যাদবপুর যাতে পৃথিবীর কাছে যাদবপুরের নাম না ছড়ায় তা যাদবপুরকেই দেখতে হবে।
0: সংস্কৃত ভাষা ও সংস্কৃতির চর্চায় উৎসাহ দিতে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সংস্কৃত দিবস পালন করা হবে। প্রথমবার এই কর্মসূচির আওতায় প্রাথমিক স্কুলগুলিকেও অন্তর্ভুক্ত করতে বিদ্যালয় শিক্ষা দপ্তর জেলার স্কুল পরিদর্শকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে। শিক্ষা দপ্তর জানিয়েছে, 31 আগস্ট পর্যন্ত সংস্কৃত সপ্তাহ পালন করা হবে। এর মধ্যে যে কোনো একটি দিনে সংশ্লিষ্ট স্কুলগুলিকে সংস্কৃত দিবস হিসেবে পালন করতে বলা হয়েছে। পার্ক স্ট্রিটের ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করার কারণে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সমালোচনার মুখে পড়া মহিলার জন্য থাকার বন্দোবস্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ সল্টলেকে বিজেপির সদর দপ্তরে জনতার দরবারে সীতাদেবী নামে ওই মহিলার সঙ্গে দেখা করেন। এরপরই ওই পরিবারে থাকার ব্যবস্থা করতে কলকাতা পুরসভাকে নির্দেশ দেন তিনি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল ওই মহিলার সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ওই পরিবার কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ জানায়নি।
2: উনি বললেন।

0: যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে বিজেপি কে, আমি বললাম আমি কর্পোরেশন কে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাথ মানুষের জন্য। উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি, যারা এই কবিতা ছড়া লিখছেন বামপন্থীরা তাদেরকে বলবো খোঁজ নেননি, 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি।
1: উল্লেখ্য, কয়েকদিন আগে ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করার কারণে রাজ্যের পুরমন্ত্রী ওই মহিলাকে বাধা দেন এবং তাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতেন বলেন বলে অভিযোগ ওঠে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সবজি, মাছ, চিনি, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার গঠিত টাস্কফোর্স, পুলিশ, কৃষি বিপণন এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আজ যৌথভাবে কলকাতা সহ বিভিন্ন জেলায় খোলা বাজারে অভিযান চালান। কলকাতার কোলে মার্কেট, পোস্তা বাজার, যদুবাবুর বাজার, মানিকতলা, বাঁকুড়ার চক বাজার, পশ্চিম বর্ধমানের আসানসোল সহ বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন তারা, কথা বলেন ক্রেতা ও দোকানিদের সঙ্গে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী 20 জনের সাংসদ পদ খারিজের দাবিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির করা মামলায় সুপ্রিম কোর্ট ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ বলেছেন 20 জনের প্রত্যেককেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। অভিষেক ব্যানার্জির দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী দলত্যাগী ওই 20 জন সাংসদকে এখনও ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেননি লোকসভার অধ্যক্ষ, অথচ তারা লোকসভার অধিবেশনে আলাদা বসছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, দস্তিদার সহ ওই 20 জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজ মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে শিলিগুড়ি থানার পুলিশ এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃত দেবাশিস দে শিলিগুড়ির 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দলের ভাবমূর্তি রক্ষায় যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে তিনি বলেছেন, তাদের কেউ কোনো ধরনের অনৈতিক কাজে যুক্ত হলে দল কোনোভাবেই পাশে দাঁড়াবে না। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আজ বৈঠকে বসে, সর্বদলীয় বৈঠক বসে। এই বৈঠকে সভাপতিত্ব করেন পুর কমিশনার। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জমিজটে থমকে থাকা রাজ্যের 160টি রেল প্রকল্প রূপায়ণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রককে জমি দেওয়ার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে নির্বাচন কমিশনের কাছে, সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে গরিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাই ত্রিপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ।
6: আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। অংশ নিয়েছেন পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরী। কথা বলেছেন কল্যাণ।

0: লাহা।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, দেশীয় খেলনা ও এর প্রসার নিয়ে আলোচনায় আজ আমাদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের নতুন গ্রামের বিখ্যাত কাঠের খেলনা প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর ও ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর আঞ্চলিক প্রধান জুই চৌধুরী। আপনাদের আকাশবাণীতে স্বাগত।
2: থ্যাংক ইউ, নমস্কার।
1: গৌরাঙ্গ বাবু, প্রথমে আমি জানতে চাইব, ভারত সরকারের দেশীয় খেলনা প্রস্তুতির যে ব্যাপারটা রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় যে দেশীয় খেলনা প্রস্তুত করে আপনারা তার সাথে যুক্ত, সরকার আপনাদের এই দেশের খেলনাকে দেশের এবং বিদেশের বাজারে প্রসারের জন্য নানা রকম ইনিশিয়েটিভ নিয়েছে, তার মধ্যে বর্ধমানের নতুন গ্রামের খেলনা হচ্ছে একটা বিখ্যাত খেলনা। আপনার কাছ থেকে এই খেলনার ইতিহাস সম্পর্কে একটু জানতে চাইব।
2: আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী 2 নম্বর ব্লক নতুন গ্রাম, বিশ্বের সবাই চেনে কাঠের পুতুল নতুন গ্রাম। আনুমানিক তো আমরা ধরুন 500 বছর, মানে আমার দাদু তার দাদু পরম্পরা হয়ে হয়ে আসছে এটা।
1: আপনাদের নতুন গ্রামের ওই অঞ্চলে ওই ব্লকে মানে সবাই কি এই পেশার সাথে যুক্ত?
2: না না, নতুন গ্রামে 50টা পরিবার আছে, ওই পরিবারটা কাঠের পুতুলের কাজের সঙ্গে যুক্ত।
1: নতুন গ্রামের খেলনা জিআই ট্যাগ পেয়েছে সরকারের কাছ থেকে?
2: জিআই ট্যাগ পেয়েছে, আমরা 2019 থেকে লড়াই করে 2026 আমরা জিআই ট্যাগ পেয়েছি।
1: তো আপনাদের জিআই ট্যাগ পাওয়ার ফলে কি উপকার হচ্ছে বর্তমানে?
2: জিআই ট্যাগ পাওয়া মানে আমাদের যে গ্রামটা আরো সম্মান পেল, মানে আমাদের বিদেশে ব্যবসা বাণিজ্যটা একটু হবে। এবার অন্য কোন লোক বলে না এটা আমার নিজের তৈরি, কিন্তু অ্যাকচুয়ালি নতুন গ্রাম থেকে জিনিসটা নিয়ে গিয়ে সে বলছে আমি তৈরি করি, সেটা একটা বন্ধ হয়েছে।
1: জুই ম্যাডামের কাছে জানতে চাইবো, ভারত সরকার এখন বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের খেলনার প্রস্তুতির সাথে যারা যুক্ত তাদের স্বীকৃতি হিসাবে জিআই ট্যাগ দিচ্ছে, তো জিআই ট্যাগ পাওয়ার ফলে আমাদের এই যে খেলনা প্রস্তুতির সাথে যারা যুক্ত রয়েছে তাদের তৈরি করা যে খেলনা সেগুলো বিদেশের বাজারে রপ্তানির ক্ষেত্রে কতটা সুবিধাজনক হচ্ছে?
3: এই জিআই ট্যাগ ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিআই ট্যাগ একটা পার্টিকুলার জায়গা যখন আমরা পাচ্ছি আমার এই প্রোডাক্টের, ফর এক্সাম্পল এখানে আমরা খেলনা নিয়ে কথা বলছি, ওটার কিন্তু আমার প্রিমিয়াম সেক্টরে চলে যাচ্ছে। এবার এই জিনিসটা যখন আমার প্রিমিয়াম সেক্টরে চলে যাচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আমি যাচ্ছি তখন কিন্তু আমার দামটা বাড়ছে। ফর এক্সাম্পল আমাদের ইউকের সঙ্গে সিটা সাইন হয়েছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এবার এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আন্ডারে একটা চ্যাপ্টার আছে যেটা আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর আন্ডারে পড়ছে। এই প্রপার্টি রাইটস এর আন্ডারে যখন আপনার জিআই প্রোডাক্টটা গভর্নমেন্ট অফ ইউকে তে যখন আপনি ওটাকে বলছেন যে আমার এই প্রোডাক্টগুলো জিআই প্রোডাক্ট আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখন মিনিস্ট্রি অফ কমার্সকে বলবে যে আমার নতুন গ্রামের এই প্রোডাক্টগুলো জিআই ট্যাগ আছে, তখন ইউকে গভর্নমেন্ট কিন্তু ওরা জানাবে যে নতুন গ্রামের এই খেলনাগুলো আমার জিআই ট্যাগ আছে। জিআই ট্যাগ হওয়াতে ইউকে মার্কেটে কিন্তু আমার এই প্রোডাক্টটা কিন্তু ন্যাশনাল সেফগার্ড হয়ে গেল, যে কেউ ডুপ্লিকেসি করতে পারবে না। তখন আমি এই পার্টিকুলার খেলনাটা ওখানে কিন্তু প্রিমিয়াম প্রাইসে বিক্রি করতে পারবো। এটা কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ যখন আপনি জিআই ট্যাগ প্রোডাক্ট বিদেশের বাজারে রপ্তানি করবেন।
2: এই জিআই ট্যাগটা ভাই আমরা বিদেশে মানে মার্কেটিংটা করতে আমাদের খুবই সুবিধা হবে। এতদিন আমরা বিদেশে মাল পাঠাতে একটু ভয় লাগছিল কিভাবে পাঠাবো কি করবো, এবার জিআই ট্যাগ পাওয়ার পরে একটু আশ্বাস দিয়েছি যে আমার এই প্রোডাক্টটা যে জিআই ট্যাগ পেয়েছে কাঠের পুতুল যে প্যাঁচাটা সেটা পাঠাতে গেলে তখন তো আমাদের একটা সম্মান আছে, আমাদের জিআই পেয়েছে একটা।
1: গৌরাঙ্গবাবু, আগে আপনারা যখন পুতুল তৈরি করতেন জিআই ট্যাগ পাওয়ার আগে এবং জিআই ট্যাগ পাওয়ার পরে আপনারা এখন খেলনা তৈরি করছেন এই কাঠের খেলনা, তো আপনাদের আয় কি বৃদ্ধি হয়েছে জিআই ট্যাগ পাওয়ার ফলে?
2: জিআই ট্যাগ মানে 2 মাস হলো আমাদের রিলিজ হয়েছে, কিন্তু আমরা সার্টিফিকেট এখন আমরা হাতে পাইনি। আমাদের অফিসে এসেছে, মানে আমাকে একটা স্যার দিক যে এটা তোমাদের সার্টিফিকেট।
1: আচ্ছা ম্যাডাম, ভারতীয় খেলনা যেসব অর্গানাইজেশন গুলো রপ্তানির জন্য তো এক্সপোর্ট বিভিন্ন হাউসেস থাকে, তারা যখন এই খেলনাগুলো বিদেশের বাজারে এক্সপোর্ট করছে তারা কি সরাসরি যারা খেলনা প্রস্তুত করছে তাদের কাছ থেকে এই খেলনাগুলো কিনছে?
3: দেখুন, এই যে নতুন গ্রামের খেলনাটা আছে এরা হয়তো আজকে ডিরেক্ট এক্সপোর্ট করছে না। এবার আমাদের তো আগেও খেলনা সেক্টরটা ছিল, কিন্তু সেভাবে ফোকাস করা হয়নি যে রপ্তানি করব। আমাদের কিন্তু আগে ইম্পোর্টটা অনেক হতো। এখন আমাদের যখন এই এনএপিটি টা এসেছে 2020 তে, তারপর থেকে কিন্তু খেলনা এক্সপোর্ট নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবার কি করে এটাকে আমি এক্সপোর্টের জন্য বেশি করে নিচ্ছি, কিংবা আমার যারা ডোমেস্টিক যারা তৈরি করছে জিনিসগুলো তাদের কাছ থেকে

0: আমরা সোর্সিং করছি কি করে, মানে আমার বায়ার্স আমি সোর্সিং করছি কি করে, সেই জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পেশালাইজড হ্যান্ডলার জন্য এক্সিবিশন করছে যেখানে ওভারসিজ থেকে বায়ার আসছে। রিসেন্টলি এই বছর জুলাই মাসে টয় বেস ইন্টারন্যাশনাল B2B এক্সিবিশন হয়ে গেছে দিল্লিতে, যেখানে অল ওভার ওয়ার্ল্ড থেকে আপনার প্রচুর বায়ার এসেছিল, আর ডোমেস্টিকে অলমোস্ট 400টা যারা খেলনা প্রস্তুতকারক তার ওখানে পার্টিসিপেশন করেছিল। তাছাড়া টয় ক্যাথন বলে একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে 2021 সালে, যেটা আমাদের আত্মনির্ভর ভারত বিকশিত ভারতের জন্য রয়েছে। কিন্তু তাছাড়া ইলেকট্রনিক টয় হ্যাকাথন বলেও প্রথমবার 2025-এ একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিয়েছে যাতে খেলনাকে প্রমোট করা যায়। আমি আরো একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলতে চাইবো, যেহেতু নতুন গ্রাম আমার GI ট্যাগ প্রোডাক্ট, এটা ডিস্ট্রিক্টে এটা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রজেক্টটা আছে ওপোর্ট, মানে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট আইডেন্টিফাই করা হচ্ছে যেখান থেকে আমরা খেলনা, স্পেশালি যেগুলো GI ট্যাগ খেলনা যদি থাকে সেই ডিস্ট্রিক্টে, সেটাকে বিদেশের বাজারে এক্সপোর্ট করার জন্য।
1: আচ্ছা,
2: আমাদের খুবই ভালো হয়,
0: এটা কিন্তু হচ্ছে গৌরাঙ্গ বাবু, এটা কিন্তু একদম ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট আন্ডার হচ্ছে। আপনাদের যে DIC আছে ওখানে যোগাযোগ করলে কিন্তু ওরা আপনাকে পুরো জিনিসটাকে নিয়ে একদম আইডিয়া দিয়ে দেবে।
1: জুলাইয়ে দিল্লিতে একটা আন্তর্জাতিক মানের প্রদর্শনী হয়েছিল,
0: ইন্টারন্যাশনাল B2B এক্সিবিশন হয়ে গেছে জুলাই মাসে দিল্লিতে।
1: গৌরাঙ্গ বাবু, সেখানে কি হয়েছে, আপনারা যারা খেলনা প্রস্তুত করেন তারা সেই প্রদর্শনী বা মেলাতে অংশগ্রহণ করেছিল, এবার বিদেশ থেকে যারা, মানে আমাদের ভারতীয় খেলনার প্রতি যাদের রুচি আছে, যারা কিনতে চায় বিজনেস এর জন্য, তারা সেখানে এসেছিল যে কোথায় কোথায় কি কি তৈরি হয়। তাতে কি হবে, যারা আপনাদের তৈরি খেলনাগুলো কিনবে তাদের সরাসরি একটা যোগাযোগ করিয়ে দেওয়া, তাই তো ম্যাডাম?
0: একদম একদম, মানে কোনো মিডলম্যান আপনার থাকবে না, সোজাসুজি আপনি নিজে জিনিসটা নিয়ে ওখানে গেলেন, বিদেশ থেকে বায়ার আসতো ডিরেক্টলি, বায়ার কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করলো,
2: আর শিল্পীদের সঙ্গে যোগাযোগ করলে ওটা ভালো হয়। এখন অন্যজনের নিয়ে গিয়ে বলছে আমি এই জিনিসটা করছি, হুম
0: হুম হুম,
2: এইটা হলো খুবই ভালো হয় ম্যাডাম।
1: ম্যাডাম আরেকটা জিনিস,
0: পদক্ষেপ না হচ্ছে বিভিন্ন খেলনাকে প্রমোট করার জন্য বিদেশের বাজারে।
1: DIC এর কথা বলে, মানে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল
0: সেন্টার, হ্যাঁ, প্রত্যেকটা DIC কিন্তু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাজ এক্সপোর্ট হাবের উপর প্রচন্ড জোর দিচ্ছে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু নিজস্ব প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু বিদেশের বাজারে রপ্তানি করার প্রচুর সুযোগ এবং সম্ভাবনা আছে। গভর্নমেন্ট সেগুলোকে আইডেন্টিফাই করছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অফিস অফ BGFT সঙ্গে CO মিলে কিন্তু আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম প্ল্যান আউট করছি, যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রোডাক্ট আইডেন্টিফাই করে আমরা এক্সপোর্টের দিকে নিয়ে যেতে পারি। সেই জন্য আমি বলছিলাম যে আপনারা কিন্তু আপনাদের DIC তে যদি যোগাযোগ করেন ওখানকার অফিসারদের সঙ্গে, ওরা কিন্তু আপনাদেরকে গাইড করে দিতে পারবে পুরো জিনিসটাকে নিয়ে।
2: ঠিক আছে,
1: গৌরাঙ্গবাবু, এবার সরাসরি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের যে নতুন গ্রামের কাঠের খেলনা, যেটা সদ্য GI ট্যাগ পেয়েছে, তো সেই কাঠের খেলনা তৈরি করার একটা বিশেষ প্রক্রিয়া আছে, আপনারা যে কাঠ নেন, যেখান থেকে আপনারা কাঠটাকে সংগ্রহ করেন, তো সেই পুরো প্রক্রিয়াটা আমরা একটু জানতে চাইবো।
2: গ্রাম এলাকা থেকেই আমরা কাঠটা কিনি, ভালো কাঠ বলে না গামার কাঠ, সেটা আমাদের বাইরে থেকে আনতে হয়, কাঠটাকে নিয়ে এসে তারপরে মিলে নিয়ে গিয়ে বলে না কাঠ চিরাই করা হয়, কাঠটাকে চিরাই করা হয়, তারপরে সেই জিনিসটাকে বাড়িতে নিয়ে আসা হয়, তারপরে বাড়িতে নিয়ে এসে ওটাকে ধরুন একটা প্যাঁচা করা হলো, একটা সাইজ করা হলো 3 ইঞ্চি, সে 3 ইঞ্চি মাপে কেটে নেওয়া হলো,
1: আচ্ছা,
2: তারপরে ওটা প্যাঁচাটাকে তৈরি করা হলো, তারপরে সেই জিনিসটাকে রোদে শুকানো হলো, শুকানোর পর ঘষা মাজা, মানে জিনিসটাকে মসৃণ করা হলো, তারপরে আমাদের মানে ছেলেদের কাজ হয়ে যাওয়ার পর মহিলাদের কাজ হয়, মানে ওটাকে পেন্টিং করা, মানে মহিলারা পেন্টিং করে ওটাকে,
1: পেন্টিংটা পুরোটা মহিলারাই করে থাকেন।
2: আমাদের যে কাজটা ছেলে এবং মেয়ে দুজনকেই করতে হয় এই কাজটা।
1: তো সেটা কি আপনাদের পরিবার বেসিসে হয় না একটা গোষ্ঠী ভাবে করা হয়?
2: ওটা পরিবার,
1: পরিবার হিসেবে করা হয়।
2: হ্যাঁ পরিবার।
1: সেটা করার পরে তারপরে আপনাদের যে আশেপাশের মেলা, সেখানে আপনারা সেই দ্রব্যটাকে নিয়ে গিয়ে বিক্রি করেন?
2: হ্যাঁ, সেই মেলা দ্রব্যগুলো নিয়ে গিয়ে বিক্রি করি, এবং গ্রামে আমার যে গেস্ট হাউস আছে এখানে অনেক টুরিস্ট আছে, ওরা দেখতে এসে গ্রাম থেকে কিনে নিয়ে যায়।
1: আচ্ছা, তো ম্যাডাম, দিল্লিতে সদ্য যে আপনার এক্সিবিশন হয়েছে ইন্টারন্যাশনাল এক্সিবিশন, সেখানে পার্টিসিপেশন
0: সদ্য শুরু হচ্ছে, প্রচেষ্টাগুলো সরকারের NAPT এই জিনিসটাই কিন্তু 2020-তে লঞ্চ হয়েছে, ধীরে ধীরে কিন্তু সরকার জিনিসটাকে আরো বেশি প্রমোট করার চেষ্টা হচ্ছে, ডেফিনেটলি এটা আরো বাড়বে। এবার 400 জন ডোমেস্টিক প্লেয়ার এখানে পার্টিসিপেট করেছিল,
1: এখানে আরেকটা জিনিস যেটা উঠে আসে সেটা হচ্ছে বিআইএস সার্টিফিকেশন।
0: হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
1: বিআইএস সার্টিফিকেশন খেলনা

0: আপনার সাথে কিভাবে যুক্ত রয়েছে?
1: দেখুন, কাস্টমার কে খেলনা, খেলনার কাস্টমার বেসিক্যালি হয়ে যাচ্ছে বাচ্চারা। এবার বাচ্চারা তো খেলনা নিজের মুখে দেবে, কাজে সেখানে যদি আমি কোয়ালিটি কন্ট্রোল না রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা বিশাল জায়গার চাপ হয়ে যাচ্ছে। যখন 2020-তে এই NAPT-টা ইন্ট্রোডিউস করা হলো, সেই সময় কিন্তু কোয়ালিটি কন্ট্রোল খুব কড়াভাবে ইমপ্লিমেন্ট করা হলো। আমি যেটা আবারও আপনাকে বলছি, খেলনা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা কিন্তু খেলাধুলো করো তাদের মুখে নাওয়ার একটা টেন্ডেন্সি থাকে,
0: একদম
1: কাজে
0: একদম
1: তার সেফটি আমাকে কিন্তু ভীষণ ভাবে রাখতে হবে। সেক্ষেত্রে কি হলো, BIS ইন্ডিয়ান সেফটি স্ট্যান্ডার্ড একদম কম্পালসারি মেনটেন করে দিল। এবার যখন কম্পালসারি করলো, 2025 সালে BIS যখন একটা সার্ভে করেছিল, তখন দেখা গেছিল একটা খেলনার জন্য সেফটি স্ট্যান্ডার্ড, কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা হওয়া উচিত, দেখা গেল 95% আমাদের খেলনা কিন্তু একদম যে ধরনের কোয়ালিটি আমরা মেনটেন করতে চাইছি, ডোমেস্টিক মার্কেট বলুন, ইন্টারন্যাশনাল মার্কেটে বলুন, পুরো কিন্তু কমপ্লায়েন্স হয়ে গেছে, যেটা 2019 সালে মাত্র 33% ছিল। কাজে আমার জিনিসের কোয়ালিটি কিন্তু ভালোভাবে বাড়ছে, যাতে নট অনলি আমার ডোমেস্টিক বাট ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু আমার প্রোডাক্টের চাহিদা কিন্তু দিনে দিনে বাড়ছে, বিকজ অফ মাই কোয়ালিটি অ্যান্ড ডেফিনেটলি আমাদের ডিজাইন অ্যান্ড সবকিছু ইনোভেটিভ।
0: দেশীয় ব্যাপার আপনি কথা বললেন, সেটা আমাদের দেশের ই কমার্সের যে বিজনেস একটা রয়েছে, সেই ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ভারতীয় প্রস্তুত যেগুলো খেলনা সেগুলো বর্তমানে মানে কতটা তার বিস্তার করতে পেরেছে?
1: প্রচুর। দেখুন, ই কমার্স কিন্তু একটা মেজর চ্যানেল হয়ে গেছে আমার এই প্রোডাক্টের জন্য। কেন বলছি, আমার দেশের পপুলেশন কিন্তু 1.4 বিলিয়ন, যার মধ্যে সিগনিফিকেন্ট শেয়ার 25 বছরের নিচে, এদের কিন্তু দিনে দিনে ইনকাম বাড়ছে, আর তার সঙ্গে কিন্তু আমার ই কমার্সটা ভীষণ ভাবে স্প্রেড করছে। এখন বেশিরভাগ বাচ্চাদের জন্য জিনিস কিন্তু মা বাবারা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কিন্তু অর্ডার করে দিচ্ছে, কাজে মার্কেট অ্যাক্সেসটা ই কমার্সের জন্য অনেক বেশি কিন্তু বেড়ে গেছে। দোকানে গেলে আমি 3-4টে আইটেম কিংবা 5টে আইটেম দেখতে পাচ্ছি, কিন্তু ই কমার্স চলে আসাতে আমার যত খেলনা প্রস্তুতকারক আছে, সাপোজ আজকে আমি রিমোট কন্ট্রোল গাড়ি চাইছি কিনতে, আমাকে জাস্ট একটা ই কমার্স প্ল্যাটফর্মে গিয়ে টাইপ করতে হবে রিমোট কন্ট্রোল কার, ও আমাকে মিনিমাম 17-18খানা এক্সাম্পল দেখিয়ে দেবে বিভিন্ন দামে। তাহলে কি হলো, যে কিনছে তার কাছে কিন্তু চয়েস অনেক বেশি, ডিজাইনের চয়েস অনেক বেশি, প্রাইসের চয়েস অনেক বেশি, আর ই কমার্স খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে আপনার নট অনলি আরবান, যেটা আমরা মেট্রো সিটি বলি, Tier 1, Tier 2, Tier 3 প্রত্যেকটা জায়গায় ই কমার্সের জন্য কিন্তু মার্কেট অ্যাক্সেস আমার বেড়ে যাচ্ছে।
0: এই প্রসঙ্গে আমি গৌরাঙ্গ বাবুর কাছে জানতে চাইবো, ইন্টারনেটের মাধ্যমে তো এখন অনেক কিছু জিনিস কেনা যায়, সেই ক্ষেত্রে আপনারা কি নতুন কিছু লক্ষ্য করতে পেরেছেন নতুন গ্রামের এই কাঠের খেলনার ক্ষেত্রে?
2: নতুন গ্রামের শিল্পীরা আছে, ওই অবধি এখনো পৌঁছাতে পারেনি, এবার অন্য ব্যক্তিরা সেটা কিনে নিয়ে গিয়ে তারা আপলোড করে তারাই বিজনেস করছে, কিন্তু নতুন গ্রামে যে প্রকৃত শিল্প এখনো পর্যন্ত ওখানে ঢুকতে পারেনি এখনো।
0: আমাদের আলোচনা এখানে এখন শেষ করতে হবে। বন্ধুরা, আমাদের সাথে এতক্ষণ ছিলেন বর্ধমানের নতুন গ্রামের বিখ্যাত কাঠের খেলনা প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর আঞ্চলিক প্রধান জুই চৌধুরী। আপনারা আপনাদের মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন, এই জন্য আরো একবার ধন্যবাদ।
3: শুনলেন আলোচনা ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। অংশ নিয়েছিলেন পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরী। কথা বললেন কল্যাণ লাহা, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
4: আজকের প্রসঙ্গ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শহর কলকাতা।
5: বর্ষা ঋতুর বিদায়কাল প্রায় আসন্ন, এই বিদায়ী সময়ে চলছে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা। কলকাতা শহর যথারীতি চলেছে নিজস্ব ছন্দে। এই সপ্তাহে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে অনেকগুলি অনুষ্ঠান, আমরা উপস্থিত থেকেছি কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে তুলে ধরতে শুরু করছি আজকের শহর কলকাতা।

এই অনুষ্ঠানে থাকছে ঝুলনবাড়ি মিউজিক ফেস্টিভ্যাল ও রামধনুকের আবছায়াতে শীর্ষক অনুষ্ঠান। পুরনো কলকাতার অলিতে গলিতে আছে সুরের ঐতিহ্য। এমনই এক ঐতিহ্যের ছোঁয়া পেতে গত 23 আগস্ট আমরা পৌঁছে গেছিলাম কলকাতার বউবাজারের বাবুরাম শিল্লেনের রামকানাই।

0: জনে রামকানাই অধিকারীর বংশধরেরা। উৎপল অধিকারী বংশের ইতিহাস সম্পর্কে জানালেন,
1: দিস ওয়াজ অ্যারাউন্ড 1868-1870 রামকানাই অধিকারী, উনি হচ্ছেন আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। রামবাজার ইন্টারেস্টটা ওনার থেকেই শুরু। আর যদুবট্ট ইজ দ্য ডয়ান অফ বিষ্ণুপুর ঘরানা, উনি বিষ্ণুপুর ঘরানা সৃষ্টি করেছেন। এবং একসময় লোকে বলে যে উনি নাকি রবীন্দ্রনাথকেও গান শেখাতেন। আমাদের ঝুলন 5 দিন হয়, যদুভট্ট এখানে 5 দিনই থাকতেন, 5 দিনই গান করতেন, এবং তার সঙ্গে ওই রামকানাই অধিকারী উনি বাপুবাজে সঙ্গত করতেন। এইটা হলো সূত্রপাত। তারপর থেকে নেক্সট জেনারেশন এই ট্র্যাডিশনটা ধরে প্রত্যেক বছরই তাদের ইনিশিয়েশনে ক্লাসিক্যাল মিউজিক হতে থাকে। আমাদের ঝুলন 5 দিনে হয়, গান বাজনা 5 দিনে হয়। প্রথম দিকে ধ্রুপদের খুব চল ছিল। ধ্রুপদ ইজ এ ভেরি ডিফিকাল্ট উইং অফ মিউজিক। কলকাতা শহরে তো বড় বড় সব শিল্পী, ওয়েদার ইনস্ট্রুমেন্টালিস্ট অর গায়ক, সবাই এখানে পারফর্ম করতে আসতেন, তো তখন ওনারাও একটা মাইলেজ পেতেন। এখন তো আমাদের ঝুলন উৎসবের চাহিদা আরও বেড়ে গেছে। এটা শুরু করেছিলেন কৃষ্ণমোহন অধিকারী। তখন ঠাকুরবাড়ি এইরকম গ্ল্যামারাস ছিল না, এটা ওয়াজ আ স্মল স্ট্রাকচার। এই যে এই রাস্তাটার নাম হচ্ছে বাবুরাম শীল। বাবুরাম শীল এখানে অনেকটা এরিয়ার মালিক ছিল। কৃষ্ণমোহন অধিকারী উনি তখন ঠাকুরের দেখভাল করতেন। ফর সাম রিজন বাবুরাম শীল গট ফিড আপ উইথ হিজ ওয়ার্ল্ডলি লাইফ, উনি এই মন্দির ওই কৃষ্ণমোহন অধিকারী নিয়ে চলে যান। তারপরে এলেন প্রদাতচন্দ্র অধিকারী, নিত্যানন্দ অধিকারী, ধর্মদাস অধিকারী। ধর্মদাস অধিকারী ইজ মাই ডিরেক্ট গ্র্যান্ডফাদার। তারপরে এই দেবদাস এবং সিদ্ধাস অধিকারী, এরা আমার বাবা এবং জ্যাঠামশাই। তারপরে আমরা
0: অনুষ্ঠানে পরিবেশিত সঙ্গীতের অংশবিশেষ।

0: গত 23 আগস্ট রবীন্দ্র ওকাকুরা ভবনে কথা নদীর প্রযোজনায় আয়োজিত হয় রামধনুকের আবছায়াতে শীর্ষক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটির প্রয়োগ ও পরিকল্পনায় ছিলেন উর্মিমালা বসু। তিনি জানালেন,
1: আমাদের ছোটদের বিভাগে না তিনটে নাম আছে, একটা হচ্ছে গুড়ি, একটা হচ্ছে নুড়ি, একটা হচ্ছে পাথর। পাথর কিন্তু শক্ত পাথর নয়, মানে মারলে লাগে না। ছোটবেলায় আমরা শুনতুম না, নিয়ে আইতরে ফুল ছুটি, এই পাথরগুলো ফুল পাথর। তা এখন আমাদের গুড়িরা চলে গেল বাজনা টাজনা বাজিয়ে, না নুড়িরা চলে গেল, এবার গুড়িরা এসছে কি বলে আমরা শুনি।
0: অনুষ্ঠানের অংশ বিশেষ,
2: কেউ যাবে দীঘা পুরী, কেউ যাবে রাঁচি, কেউ যাবে গোয়াউটি, কেউ তোপচাঁচি, কেউ যাবে মুম্বাই, কেউ আরো দূরে, আমি যাবো মামা বাড়ি কাঞ্চনপুরে। এখানে নেই নীল পাহাড়ের মাথা, ঝর্ণার স্রোত আর পাইনের পাতা, নেই ধুধু মরুভূমি, নেই জঙ্গল, নেই নীল সাগরের থই থই জল। তুমি তো ভাবছো আরে এ কেমন ছেলে, কাঞ্চনপুরে যায় সবকিছু ফেলে, ওসব কিছুই নেই। তবে কাজ জানি এ ছেলে যেতে চায় শুধু এখানে, এইবার বলি তবে কি আছে সেটায়, যেই গ্রাম পড়ে আছে কি সেই মায়া, বাতাসও যে সুখে দুঃখে গান গায়ে শুনে, সে কথা জানতে গেলে কাঞ্চনপুরে।
3: আকাশ তোরা এই ছুটিতে কোথায় যাবি, সমুদ্র আমরা যাব কালিম্পং, নয়তো কাছেই বিষ্ণুপুর, দীঘা পুরী অনেক হলো বরং ভালো চাঁদিপুর, কিংবা পাহাড় মাসান জোরে শুনতে পাবো বাঁশির সুর, অরণ্য যে মন টানে খুব, হাত ছানি দেয় নদ নদী, ইস কি দারুণ মজাই হতো, সাগর পাড়ি নিতাম যদি, এই রেখা তুই ভাবিস কি রে, ঘুরতে যাবি কোথায় তাই, চল না সবাই দল বেঁধে আজ চিড়িয়াখানায় ঘুরতে যাই।
2: আমরা যাব অলিম্পিক সার্কাসেতে, কিন্তু যাবি লাইনে টিকিট পাবি, তার চেয়ে চল বেরিয়ে আসি চারপাশেতে, হই হই করে দল বেঁধে চল পিকনিকে যাই, ক্রিকেট খেলি রোদ দূরে পিকেট লেবু খাই, আমরা এবার ঘুরতে যাব গোপালপুরে, মা বলেছে টিকিট কাটা রেডি আছে, 27 তারিখ দিদির আমার পরীক্ষা, তো

0: আসবো ফুলের সব কি আরো কাছে। ছুটি মানে এখন শুধুই ছুটোছুটি, কেউ বা ছোটে সিমলা পাহাড়, কেউ বা ছোটে উটি, কেউ শুনেছে চিন্তাপুরি গোপালপুরে, কেউ লক্ষ্য ভিড়ের মতো করে ভাঙতে পারে, কেউ তোপ চাচ্ছে কেউ শিমুলতলা, কেউ বা নেতার ঘাটে, কেউ বা ছোটে বারাণসী দশাশ্রমের ঘাটে, সারান তাতে কেউ বা ছোটে জঙ্গলে পথ ঢাকা, চলতি পথে বাঘ ভাল্লুকে চরম চিহ্ন।
1: শহর কলকাতা আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী মঙ্গলবার ঠিক রাত 8:15 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা পিয়ালি ঘোষ, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

বেতারের 99তম জন্মদিন, শতবর্ষের পথে পা, 26শে অগস্ট বুধবার। কত না স্মৃতি, নস্টালজিয়া, ইতিহাস, সমাজ বদলের সাক্ষী নাকি কান্ডারি বেতার। বিশেষ অনুষ্ঠান রেডিও যন্ত্র নয় বিবর্তন। দেবাশিস বসু, সপ্তময় চক্রবর্তী, শশাঙ্ক ঘোষের কথায় কথায় উঠে আসবে কলকাতা বেতারের কত কথা। 26শে অগস্ট বুধবার সকাল 9:30 থেকে 11টা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, কলকাতা বেতারের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রেডিও যন্ত্র নয় বিবর্তন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন
1: কথায় কাহিনী। আজ সুন্দর মুখোপাধ্যায়ের গল্প নিরাপত্তা কর্মী, প্রযোজনা আশিস গিরি, নিরাপত্তা কর্মী।
2: নিরাপত্তা কর্মী গল্পটি আমার মাথায় এসেছিল নিরাপত্তা কর্মীদেরই দেখে। আমি যখন দেখতাম বড় বড় বাড়িগুলোতে, বড় বড় প্রাসাদের মতন বাড়িগুলোতে পাহারা দিচ্ছে একদম সমাজের নিচু স্তরের লোকেরা এসে, আমার তখন প্রশ্ন আসতো, যাদের নিজেদেরই নিরাপত্তা নেই তাদেরই আমরা ডেপুট করছি নিরাপত্তা কর্মী হিসেবে। সেই ভাবনা থেকেই আমার এই নিরাপত্তা কর্মী গল্পটি। এটি একটি মনোলগ, একজন নিরাপত্তা কর্মী ফোনে কথা বলবে, সেই নিয়েই আমার গল্প। শুরু করছি। হ্যালো, আগে পরিতোষ বলছি। হ্যাঁ হ্যাঁ, বেঙ্গল সিকিউরিটি এজেন্সির পরিতোষ।
3: হ্যাঁ হ্যাঁ, পরিতোষ, এই যাকে আপনি দেখে গেছিলেন সেই আমি আছি স্যার। না, ডিউটি বদল হয়নি, বাড়িবাবু বলে দিয়েছেন স্পেশাল কেয়ার নিতে। না না না, চিন্তার কিছু নেই স্যার, এদিকে সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটা রিপোর্ট তো রেখে গেছেন দেখছি বাড়িবাবু, অফিস কি দিয়ে দেবো? ঠিক ঠিক ঠিক আছে ঠিক আছে। কি, রিপোর্টটা খুলে পড়বো? হ্যাঁ হ্যাঁ, আমি ইংরেজি পড়তে পারি স্যার। আচ্ছা দেখছি স্যার। হ্যাঁ না, রিপোর্টটা তো দেখছি খুব বড় নয়, সেরকম কিছু তো ঘটেনি, তাই পড়ছি স্যার তাহলে। রিপোর্টে আছে, আচ্ছা তার আগে একটা কথা জিজ্ঞেস করি স্যার, আপনারা কোত্থেকে বলছেন?
4: দার্জিলিং। বাহ বাহ বাহ বাহ, রেস্ট নেওয়ার দারুণ জায়গা সিলেক্ট করেছেন স্যার, এই ঠান্ডায় বরফ পড়া দেখতে পাবেন।
3: আমিও গেছিলাম স্যার
4: অনেক কাল আগে, ছোটবেলায়।
3: বাড়িতে একটা পুরনো ছবি আছে, ম্যালের রাস্তায় ঘোড়ার পিঠে আমি আর বোন, বাবা লাগামটা ধরে দাঁড়িয়ে।
4: হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে স্যার, ফোনটা ডিস্টার্ব করছে মনে।

ফোনে আমার অভ্যেস নেই তাই। ও, তা হতে পারে। আমাদের তো আসলে সব কিছু জোরে জোরে শোনা অভ্যেস, উপদেশ টুপদেশ হুকুম টুকুম, আস্তে আস্তে নরম করে আর কে বলবে স্যার আমাদের। আমি না না স্যার, নতুন নয়, এ লাইনে বছর চারেক হলো। হ্যাঁ হ্যাঁ, চাকরিটা স্যার বিজ্ঞাপন দেখেই হয়েছিল। এরা বিজ্ঞাপন দিয়েছিল প্রচুর সিকিউরিটি গার্ড প্রয়োজন। অ্যাপ্লাই করলাম, ব্যাস হয়ে গেলাম সিকিউরিটি গার্ড, নিরাপত্তা কর্মী। কি বলেন স্যার? না না, প্রচুর কথাটায় কোনো গোলমাল নেই। প্রতিদিন নতুন নতুন ছেলে আসছে এই লাইনে, এত যে নিরাপত্তার অভাব লোকের আগে জানতুম না। আসলে স্যার আশঙ্কা জিনিসটা শেষ নেই, যত আপনি সিকিউরড হবেন ততই আপনার সিকিউরিটি গার্ড প্রয়োজন। তবে ব্যাপারটা আমাদের পক্ষে ভালো স্যার, আসার চেয়ে আশঙ্কাই আমাদের কাছে বেশি হোপফুল। হ্যাঁ, যতদিন আশঙ্কা আছে ততদিন আমরাও আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকেই কথাটা বলে স্যার, আমি একটু কথা বেশি বলি, আগে আসলে ওই সেলসে ছিলাম তো। না স্যার, এখানে ঠান্ডা নেই, ওই যা থাকে কুসুম কুসুম। হ্যাঁ না, বৃষ্টিও পড়েনি, হলে হয়তো একটু ঠান্ডা পড়তো। আমার মায়ের আবার জানেন স্যার কাশির ধাত, বয়স হয়েছে তো, একবার কাশতে শুরু করলে আর থামে না। বোনটা থাকলে হয়তো একটু বুকে পিঠে হাত বুলিয়ে। হ্যাঁ কি? না স্যার, বোনটা নেই, নেই মানে নেই, একেবারেই নেই। হ্যাঁ, বিয়ে দিয়েছিলাম হালি শহরে, ওদের মুদির দোকান স্যার। খুব হিসেবে দুরকমের বাটখারা রাখে স্যার দোকানে। না স্যার, গৃহবধূ হত্যা কেস নয়, সুইসাইডও নয়, নর্মাল নর্মাল ডেথ। বিয়ের পাঁচ বছরের মধ্যে তিনটে বাচ্চা, তিনটেই মেয়ে, বংশ রক্ষা করতে গিয়ে ফোর্থ টাইমে আর সামলাতে পারল না স্যার। বাড়িতে এখন ওই বিধবা মা, বিধবা বৌদি, বাপ মরা ভাইপো, আরে আমি স্যার। হ্যাঁ দাদাও গত। না ওটা নর্মাল নয় স্যার, মার্ডার, পলিটিক্যাল মার্ডার, পুলিশের গুলিতে। রিপোর্টটা পড়ি। হ্যাঁ, রিপোর্টে দেখছি আপনার চারটে এস্টাবলিশমেন্টের কথাই আছে। হ্যাঁ, নার্সিংহোম, স্কুল, কারখানা আর বাড়ি। প্রথমে নার্সিংহোম, আপনার নার্সিংহোম পিসফুল ছিল স্যার, স্টাফ অ্যাটেন্ডেন্স হেলদি, ইনসিডেন্ট একটা হয়েছে ছোটোখাটো, না না ক্রিটিক্যাল কেস নয়, সিম্পল সিম্পল। একটা স্টিল বেবি হয়েছিল, পেশেন্ট এক্সপায়ার্ড, ডক্টর মল্লিকের কেস, পেশেন্ট পার্টি ঝামেলা শুরু করেছিল তবে আউট অফ কন্ট্রোল হয়নি, ডক্টর শিকদার ট্যাকল করেছেন। হ্যাঁ বাকি সব ঠিকই আছে, রমরমিয়ে চলছে স্যার আপনার নার্সিংহোম। পরেরটা পড়ছি। এবার স্যার স্কুলের রিপোর্ট। হ্যাঁ, এখানেও একটা ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছে দেখছি। নার্সারি ক্লাসের ফার্স্ট লিস্ট আজ বেরিয়েছে তো, তাই নিয়ে একটু গণ্ডগোল। হ্যাঁ, অনেকে কান্নাকাটি পর্যন্ত করেছে, কিছু লোক উত্তেজিত, এসব নিয়ে একটা বিক্ষোভ মতো হয়েছিল, অনেকে আপনার সঙ্গে দেখা করতে চাইছিল উইথ বিগ বিগ রেফারেন্স, না কাউকে আসতে দেওয়া হয়নি, কয়েকটা হাই লেভেল ফোন টোনও এসেছে। না না, স্কুলের ভেতরে নয়, পাবলিক অ্যাজিটেশন যা হয়েছে সব স্কুলের বাইরে। ভালোই তো স্যার, হাউসফুল সিনেমার মতো, হলের বাইরে যত ভিড়, টিকিট ব্ল্যাক, তত ভালো বিজ্ঞাপন। অবয়দান্তে একটা কথা বলি স্যার, আপনার নার্সিংহোম তো খুব বিখ্যাত, স্কুলটাও বেশ নামি, একটা স্কিম স্যার চালু করতে পারেন, আপনার নার্সিংহোমে জন্মালে স্কুলের ডাইরেক্ট এন্ট্রি। হ্যাঁ তাহলে স্যার এত এলিমিনেশান এলিমিনেশান, স্ট্যাটাস কোয়ারি, এসব ঝামেলা থাকবে না? আমার ভাইপো বাংলা মিডিয়াম, প্রথমে ছিল একটা ফ্রি প্রাইমারিতে, এখন পাড়ার মাধ্যমিক স্কুলে, সরকারি স্কুল স্যার, ক্লাসে 100 ছাত্র। হ্যাঁ ওই ভিড়টাই যা একটু বেশি, তবে বাপ মরা ছেলে, ভিড়ের মধ্যে থাকাই তো সেফ, বলুন নাকি? ওর মাটা আবার ঠিক উল্টো, একা থাকতে ভালোবাসে, একসঙ্গে আছি তাতেও যেন নেই, সবইতেই নিষ্প্রিয়। আমার পড়াশুনো না স্যার, বেশি নয়, হায়ার সেকেন্ডারি, তাও সেই পুরনো আমলে টোকার যুগের, আর্ট ছিল তো উতরে গেছি এক চান্সে, না তারপর আর পড়িনি। তারপর তো শিক্ষাক্ষেত্রে শান্তি এসে গেল। হ্যাঁ, পাড়ায় পাড়ায় টিউটোরিয়াল, হোম, তারপরে আমাদের আর পড়া হলো না স্যার। কি বলেন, কেরিয়ার? কি যে বলেন, আমার কেরিয়ার, এটা শুনলে আমার কেবল টিফিন কেরিয়ারের কথা মনে হয় স্যার, তিনটে বাটি, বাড়ি, গাড়ি আর নারী, আর কেরিয়ার ভালো হলে আবার দু বাটি অটোমেটিক জুড়ে যায়, সুরা সাকি। হ্যাঁ, কারো ফোন টোন এসেছিল কি না? না স্যার, কাল তো আসিনি, আজও যদ্দূর মনে পড়ছে, কি ফোন এলে কিছু বলবো না। ও কোথায় গেছেন জানি না, কবে ফিরবেন তাও জানি না, তবে এটাও বেশ কঠিন স্যার, মানে না বলাটা একটা আর্ট। বাবার সময় দেখলাম তো, বোনের মৃত্যু সংবাদ পেয়ে বাবার একটা মাইল স্ট্রোক হলো মাঝরাত নাগাদ, তো রাতেও ডাক্তারের বউ খুব মিষ্টি করে বলল, উনি তো বাড়ি নেই, হাসপাতালে যোগাযোগ করলাম, বলে অ্যাম্বুলেন্স নেই, এক ঘন্টা সময় পেয়েছিলাম স্যার, কিছু করা গেল না শেষ পর্যন্ত, ওই নাটা।

0: স্ট্যান্ড করে গেল স্যার, একটু জোরে বলবেন স্যার। হ্যাঁ স্যার, আমার কান ঠিক আছে। কি যে বলেন স্যার, হ্যাঁ চোর টোরে ঠিক শুনতে পাবো, এই কবছরের চোর ডাকাত কিছু কম দেখিনি স্যার। স্যার আমার ধারণা এসব পাহারা টাহারা দিয়ে বন্দুক লাঠি নিয়ে আশঙ্কার সঙ্গে সমঝোতা করা যায়, কিন্তু চুরিটা ঠিক মানে চুরিটা মনোজগতের ব্যাপার স্যার। এক একটা অদ্ভুত চুরি আছে, হ্যাঁ সবার চোখের সামনেই হয়ে যায়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আটকাতে পারি না। ওরে বাবা, এইসব কথা বাড়ির বাবুকে বলতে যাবেন না স্যার, চাকরি নিয়ে হ্যাঁ টানাটানি পড়ে যাবে। উনি আমাদের এজেন্সির মালিক, নিরাপত্তার চুক্তি করেন, এসব মানতে চাইবেন না। হ্যাঁ আমার কথা শুনে মনে হচ্ছে রাজনীতি করি। কি যে বলেন স্যার, রাজনীতি করতে আমার দাদা, এই যে বললাম পুলিশের গুলিতে মরেছে, হ্যাঁ হ্যাঁ একটা শহীদ বেদি আছে সিঁথির মোড়ে, ওটাই আমাদের একমাত্র স্থাবর সম্পত্তি স্যার। হ্যাঁ না না, আপনি কিছু ভুল শোনেননি, সম্পত্তিই বলেছি স্যার, তবে আদায়পত্তর হয় না, দেবোত্তর। বিটি রোডের 50 ফুটের মধ্যেই তো, ভোটের সময় ওখানেই এখন মিটিং ফিটিং হয়, নেতারা আসেন, প্রথমে শহীদ বেদিতে মাল্যদান, তারপরে ভাষণ। না এখন আর দাদার কথা কেউ আলোচনা করে না, পাড়াতে না বাড়িতেও নয়, এখন সব শান্তিতে আছে তো স্যার, আনন্দে তাও আছে হয়তো। আসলে স্যার আনন্দটা তো হচ্ছে জলের মতো, মাটির অনেক নিচে জল, জীবনের অনেক গভীরে আনন্দ, কাজ যে কেন সব ছাপিয়ে ওঠে কুলকুল করে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক বলছ, পাল্তু কথা হয়ে যাচ্ছে, ঠিক তার চেয়ে স্যার রিপোর্টটা শেষ করি। স্যার আপনার জগৎগুরু প্লাস্টিকের পাহারায় আছে আমাদের সবচেয়ে বেশি স্টাফ, ভেতরে বাইরে মিলিয়ে এক একটা শিফটে 15 জন। গত পরশু বলল স্যার, কোথায়? ও ঠিক ঠিক, বন্ধ বন্ধ কথাটাই তো গেছে বাদ, বন্ধ জগৎগুরু প্লাস্টিক হবে। ঠিক আছে স্যার, কারেকশন করে নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ লম্বা কল হয়ে যাচ্ছে, রিপোর্টটা তাড়াতাড়ি শেষ করছি স্যার। গত পরশু বেলা একটা একটা গেট মিটিং হয়েছিল, মিটিংয়ের শেষে জনতা হঠাৎ মারমুখী হয়ে ওঠে, অফিসের দিকে একাত আতলা ইট পাটকেল ছুঁড়েছিল কয়েকজন, কিছু স্লোগান টোগানও উঠেছিল, আর মালগুদমের দিকে অগ্নি সংযোগের চেষ্টা হয়েছিল স্যার। সময় মতো নিরাপত্তা কর্মীরা সক্রিয় হয়ে ওঠায় ঘটনা বেশি দূর গড়ায়নি, একজন ব্যাডলি ইঞ্জিওর্ড শরীরটা পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আইডেন্টিফাইড স্যার, আইডেন্টিফাইড, কারখানা স্টাফ দিবাকর দাস, আত্মহত্যা করতে গেছিল, ভেবেছিল সেই আগুনে কারখানাও জ্বলে শেষ হয়ে যাবে। স্যার এর আগে জানেন আমি রিসার একটা বন্ধ কটন মিলের পাহারায় ছিলাম, বন্ধ কারখানা পাহারা দেওয়া খুব খুব টাফ ব্যাপার স্যার, জানেন তো অনেকটা। আচ্ছা কখনো মৃতদেহ আগলে বসে থেকেছেন স্যার? সারা রাত দাদার সময় আমাকে বসে থাকতে হয়েছিল জানেন, রাত 2 নাগাদ মর্গ থেকে বডি রিলিজ করলো, বাড়ি নিয়ে যেতে পারলাম না তো স্যার, পুলিশের গুলি অ্যালাউ করলো না, তারপর বডি আগলে সারাটা রাত। ও বন্ধ কারখানা এরকমই স্যার, পিঁপড়ের সার, মাছির ভনভন, মাটিতে শূন্যে সবাই প্রতিপক্ষ, মরা জিনিসকে আর কার কাছ থেকে বাঁচাবেন স্যার? জানেন স্যার রিসরার ওই বন্ধ কটন মিলের সামনে একটা প্রাইমারি স্কুল ছিল, আদর্শ বিদ্যা মন্দির, সেখান থেকে স্কুল আওয়ার্সে একটা চমৎকার নামতার সুর ভেসে আসতো। হ্যাঁ স্যার নামতা, তার লাগোয়া একটা খেলার মাঠ, দুপাশে 2 গোলপোস্ট, প্রথম প্রথম ওই মাঠে স্যার স্টেজ বেঁধে বক্তৃতা হতো, নানান রকম শপথ, তারপরে হলো লঙ্গরখানা, তারপরে সেটাও বন্ধ হয়ে গেল, আমি পায়ে গাম্বুট মুখে হুইসিল নিয়ে পাহারা দিতুম, একটা কিচ্ছু চুরি যায়নি স্যার, কিচ্ছু না, সব কিছু ইনট্যাক্ট, কারখানা অফিস স্কুল বাড়ি এমনকি গোলপোস্টটা পর্যন্ত। কিন্তু ওই যে বললাম স্যার কিছু কিছু চুরি আছে চোখের সামনে ঘটে, আটকাতে পারি না, নাম তার সুরটা স্যার চুরি হয়ে গেল। হ্যাঁ বাচ্চারা তো আর স্কুলে এলো না।
1: ঠিক ঠিক ঠিক স্যার,
0: হ্যাঁ আমাদের ওসব দেখার কোনো কথা নয়, বাবার তো নয়, আমরা নিরাপত্তা কর্মী স্যার, সিকিউরিটি গার্ড। রিপোর্টটা আর একটু বাকি আছে স্যার, একটু, হ্যাঁ বাড়ির পোর্শনটা শেষ করে ফেলি। হ্যাঁ হ্যালো হ্যালো, এটাও কি রিপোর্ট দেখে পড়তে হবে? এখানে তো আমিই ছিলাম স্যার, বলুন না কি জানতে চান। হ্যাঁ মুখে মুখে বলি, হ্যাঁ না অ্যাকচুয়ালি বলার মতো কিছু ঘটেইনি, না কেউ আসেনি, নার্সিংহোম স্কুল কারখানা কোনো জায়গা থেকে কেউ না, বাড়ি পর্যন্ত আসা কেউ সাহসই করেনি স্যার, না ফোন টোনও নয়, ফোনে হুমকি আসে নাকি স্যার? না না এসব কিছু আসেনি। কি বলেন কুকুরটা ডাকছিল কি না? হ্যাঁ স্যার কাল রাত্রিরে খুব চেঁচামেচি করেছিল, না না চোর টোর নয় এমনি, আমাকে দেখে? ও তা হতে পারে, হ্যাঁ নতুন তো, তবে চিন্তা করেন না স্যার, দোস্তি হয়ে যাবে, দুজনেই তো পাহারায় আছি। কি বলেন, টমি পাহারাদার নয়, সন্তানের মতো আদুরে,
1: হ্যাঁ ঠিক।

0: ঠিক ঠিক বলেছেন স্যার, ঠিক। কুকুরটার একটা লাজুক লাজুক আদুরে আদুরে ভাব আছে স্যার। আসলে ওদের তো একটা সুবিধে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ নেই, হ্যাঁ, হয় হাউ হাউ নয় কুঁই কুঁই, একটা বেশ অবলা অবলা ভাব চট করে চলে আসে আর কি। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ, রিপোর্টটা শেষ হয়ে এসেছে, ওদের কিছু নেই, গোটাটাই শুনেছেন, সব মোটামুটি শান্তিপূর্ণ অ্যান্ড স্মুথলি রানিং। কি বাড়িতে? আমি থাকবো স্যার, হ্যাঁ, নিশ্চিন্ত থাকুন, বাড়ি ছেড়ে আমি এক পাও বেরোচ্ছি না, সজাগ আছি একদম, এরকম ছবির মতো কোথায় পাবো। না না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সবই তো দিন দিনে হলো স্যার, এখনই কি বাড়ি যাবো। তাছাড়া আমার বাড়ির কথা তো বললুম, সবটাই কেমন যেন খাপ ছাড়া, বাপ মারা গেল কন্যা শোকে আর তার কন্যাটি মরল পুত্র কামনায়, দাদা অধিকার টধিকার বুঝে নিয়ে ঘাড় সোজা করে বাঁচতে চাইতো, অথচ তার পুত্রের কোনো অধিকার নেই। আমার মায়ের কথা তো বললুম স্যার, যেন কি বলবো, সমুদ্রের মতো ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে, ভাঙন হয়তো হচ্ছে ভেতরে, তবে সাদা চোখে দেখা যায় না, যা হয় সব ওই ভেতরে। আবার বৌদি এর উল্টো, তটফট কিচ্ছু নয়, দ্বীপ দ্বীপ একটা, চারপাশে বৈধব্যের সাগর, কাম ক্রোধ ইচ্ছে আনন্দ সব সেই সাগর জলে ভাসছে। আর এদের পেছন পেছন স্যার দৌড়ছি আমি, নিরাপত্তা কর্মী স্যার, আশঙ্কার সঙ্গে যার সহবাস, ইওর মোস্ট ওবিডিয়েন্ট অ্যান্ড রিলায়েবল এই পরিতোষ সান্নাল স্যার, রাখছি স্যার।
1: কথায় কাহিনীতে শুনলেন সুন্দর মুখোপাধ্যায়ের গল্প নিরাপত্তা কর্মী, পাঠে সৌম্যদেব বসু, প্রযোজনা আশিস গিরি।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন। আলোচনায় অংশগ্রহণ করছেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক ডক্টর অভিজিৎ কুণ্ডু ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট ও কোম্পানি সেক্রেটারি অমিত রায়চৌধুরী। আজ শুনবেন আলোচনার প্রথম পর্ব।
5: আচ্ছা, আজকের আলোচনার মূল বিষয়বস্তু আয়কর আইন এবং ভারতের অর্থনৈতিক উন্নয়ন। এখন আয়কর আইন বলতে গেলে আমরা যেটা জানি, সেটা আয়কর আইন হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি কর ব্যবস্থা, যা ব্যবসায়ী, উপভোক্তা, চাকুরিজীবী এবং কিছু কিছু বিশেষ লেনদেনের উপরে চাপানো হয়। আয়কর আইন যদিও 1961 সালে প্রথম চালু হয়েছিল, তবে ভারতে আয়করের ইতিহাস অনেক প্রাচীন, এমনকি কৌটিল্যের অর্থশাস্ত্রেও তার উল্লেখ আছে, যেখানে কর সংগ্রহকে আমরা দেখেছি যে রাজকোষের অন্যতম অর্থাগমের উৎস হিসাবে বলা হয়েছে। একটা জিনিস হচ্ছে যে আয়কর আমাদের কখনোই কোনো আনন্দ সংবাদ বয়ে নিয়ে আসে না। আয়কর শুনলেই আমাদের মনে হয় যে বোধহয় আমাদের কষ্টার্জিত অর্থের উপরে আয়কর এক দখলদারি,
6: একদম,
5: তার কারণ তাৎক্ষণিক কোনো সুবিধা আমরা পাই না,
6: কিন্তু এর একটা জনকল্যাণমূলক দিক আছে,
5: দিকও রয়েছে, এবং মজবুত অর্থনীতি উন্নত কর ব্যবস্থার উপরে নির্ভরশীল, সেটা না হলে কখনোই, কেননা বেসিক্যালি কি হবে, আয়কর থেকে আমি অর্থ সংগ্রহ করব আর আমি দেশের উন্নয়নমূলক কাজে সেগুলো ব্যবহার করব, তো ব্রিজ হোক, সড়ক হোক বা যোগাযোগ ব্যবস্থাই হোক, যে কোনো কাজেই হোক, এবং আয়কর থেকে সরকারের প্রায় 40% অর্থ কিন্তু আসছে।
6: তার মানে আয়করের সাথে একটা অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আছে।
5: হ্যাঁ, আয়করের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের অবশ্যই সম্পর্ক আছে, এবং আয়কর যত আপনার সংগ্রহ হবে এবং যত আয়করের নীতি সহজ হবে, সরল হবে, সেই দিক থেকে দেশেরও ব্যবসা বলুন, রোজগার বলুন, কর্মসংস্থান বলুন, তার অনেক উন্নতি হবে।
6: আমি এই প্রসঙ্গে কি একটা ছোট্ট মজাদার গল্পের কথা উপস্থাপনা করতে পারি?
5: হ্যাঁ, অবশ্যই বলুন।
6: আমি যে আয়কর কিভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পৃক্ত, ধরুন দুটো রাজ্য বা দুটো গ্রামের কথা বলতে পারি, যেখানে দুটো গ্রামে একই রকম শস্য উৎপাদন হয় এবং তারা যথেষ্ট পরিমাণে শস্য উৎপাদন করে, তাদের নিজস্ব চাহিদা পূরণ করার পরে তাদের যে উদ্বৃত্ত থাকে তারা শস্য ভাণ্ডারে রাখে। তো একটি গ্রাম যেটা করলো যে সবার কাছ থেকে অল্প করে কর নিল এবং তারা ওই শস্য ভাণ্ডার থেকে বন্দর অবধি একটা পাকা রাস্তা তৈরি করলো এবং বন্দরের মাধ্যমে তাদের উদ্বৃত্ত শস্য রপ্তানি করে যে মুনাফা লাভ হলো সেটা আবার গ্রামেরই কল্যাণমূলক কাজে ব্যবহৃত করে তাদের জীবনযাপনের মান উন্নত করলো। কিন্তু আরেকটি গ্রাম যেটা করলো সে ট্যাক্স নিল না, কারণ যেটা বললেন না আমাদের তো আনন্দ সংবাদ বয়ে আনে না, তো ট্যাক্স নিল না এবং তাতে যেটা হলো তাদের রাস্তা পাকা হলো না, পরিকাঠামোগত উন্নত হলো না, তারা সেটা কিন্তু সময় মতো বন্দরে পৌঁছতে পারলো না, তাদের শস্য অধিকাংশই নষ্ট হয়ে গেল বা পচে গেল, তাদের রপ্তানিতে অত মুনাফা এলো না। তাহলে আমি বুঝতে পারছি যে আয়কর একটা বাধ্যতামূলক আইন অনুযায়ী ক্ষমতা বলে কেন্দ্র সরকার নেয়, কিন্তু সেটা কিন্তু দেশের পরিকাঠামোর উন্নয়ন বা দুর্যোগ মোকাবিলা বা গরিব দুঃখীদের সাহায্যে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প, পেনশন, ভর্তুকি দেওয়ার জন্য এবং শিক্ষা, স্বাস্থ্য সবকিছুরই একটা যে পরিকাঠামো সেটা উন্নত করার জন্যই নেয়। ফলে এটা কিন্তু পৃথিবীর আমার মনে হয় সমস্ত দেশেই এটা নিয়ে থাকে এবং এটা ছাড়া কোনো দেশেরই মানে এটা রাজস্বের একটা
5: অন্যতম চক্রের মতো আর কি। ধরুন কর নীতি যদি বাস্তবমুখী হয়, স্বচ্ছ হয়, করের হাল যদি সরল হয়, তাহলে বিনিয়োগকারীরা আমাদের এখানে আসবে, বিনিয়োগকারীরা যদি ব্যবসা করতে উৎসাহ পায়, কর্মসংস্থান হবে, রোজগার হবে এবং দেশেরও বিভিন্ন জায়গায় পরিকাঠামোতে তাদের উন্নতি বলুন, যেখানে আপনি রাস্তার কথা বললেন, বন্দর অবধি যেটা করেছে আর কি,
6: সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন,
5: সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আর কি। এই অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝবো, এটা যদি অভিজিৎবাবু আপনি একটু বলেন তাহলে আমাদের সবার পক্ষেই হয়তো সুবিধা হবে।
6: অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি এটাকে আমরা একটা প্রক্রিয়া হিসেবে দেখতে পারি, যার মাধ্যমে শুধুমাত্র যে কোনো রাষ্ট্রের উৎপাদন বা কোনো দেশের উৎপাদন বাড়ছে বা তার জিডিপি বাড়ছে বা তার অর্থনৈতিক উন্নতি হচ্ছে এমন নয়, আমরা তার সামগ্রিক শক্তি বৃদ্ধি হচ্ছে কিনা দেখি। তার মানে সেখানের উৎপাদন বাড়ছে, পণ্য পরিষেবা সব কিছুর প্রোডাকশন বাড়ছে, তার সাথে সাথে তাদের কর্মসংস্থান বাড়ছে কিনা, শিক্ষার মান বাড়ছে কিনা, স্বাস্থ্যের গুণগত মান বাড়ছে কিনা, স্বাস্থ্য সুরক্ষা কেমন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা যে সামাজিক স্বাস্থ্য কতটা উন্নত হচ্ছে। তার মানে অর্থনৈতিক উন্নতি কিন্তু শুধুমাত্র জিডিপির আকারে মেজার করা যাবে না, তাকে অনেকটা পুরোটা সামাজিক স্বাস্থ্য কতটা উন্নত হচ্ছে আরো অনেক আঙ্গিকে পরিমাপ করতে হবে। এ প্রসঙ্গে একটা মজাদার জিনিস হলো যেটা আমাদের জানা উচিত যে অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, যাকে আমরা বলি ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ, দুটোর মধ্যে একটিকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর একটি পার্থক্য। ধরুন অর্থনৈতিক উন্নয়ন যখন আমরা বলছি শুধুমাত্র জিডিপি দিয়ে মেজার করা যাবে না, সেখানে যদি আমি শুধু অর্থের পরিমাপে মেজার করি, পরিমাপ করি, তাহলে সেটা হবে আমরা মেজার করতে পারি যে অর্থনৈতিক গ্রোথ মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, যে আমাদের বার্ষিকভাবে আমাদের জিডিপি বা আমাদের দেশের জাতীয় মোট উৎপাদন কতটা বাড়লো, এটা আমরা ইকোনমিক এবং এটা অনেকটা একটা
5: অর্থনৈতিক
6: পরিসংখ্যানগত একটা মেজার এবং এটা স্বল্প মেয়াদে। কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী একটা দেশের কতটা শক্তি হচ্ছে, কতটা তার বৃদ্ধি হচ্ছে বিভিন্ন আঙ্গিকে, সামাজিক অর্থনৈতিক সমস্ত আঙ্গিকে, তারা কতটা সুখে রয়েছে সেটা যদি মেজার করি তাহলে সেটাকে আমরা বলতে পারি অর্থনৈতিক উন্নয়ন। এবং সেক্ষেত্রে আমাদের শুধু দেশের উৎপাদন দেখলে হবে না, দেশের নাগরিকদের জীবনযাপনের মান কতটা উন্নত হচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে।
5: ঠিক, এবং এই সূত্রে কিন্তু আপনি যেটা বললেন আর কি, জীবনযাত্রার মান বা এই প্রসঙ্গে একটা কিন্তু নতুন একটা বিষয় এখন যেটা খুব চালু আছে সেটা হচ্ছে যে স্থিতিশীল উৎপাদন বা যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছি। এবার সাস্টেনেবল ডেভেলপমেন্টের উদ্দেশ্যটা কি, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে যে আপনার সামাজিক এবং অর্থনৈতিক যে চাহিদা আছে সেটা তো আমি এখন মেটাচ্ছি, মিটিয়ে কিন্তু আমি প্রাকৃতিক সম্পদের ক্ষয় করছি, তো এবার এই প্রাকৃতিক সম্পদটা কিন্তু এরকমভাবে আবার প্রকৃতিতে আমাকে ফিরিয়ে দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের হাতে আমরা একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে পারি। কোম্পানির ক্ষেত্রে ধরুন আমার লাভ ক্ষতি কিন্তু একমাত্র বিচার্য নয়, এখন যেদিকটা দেখা হচ্ছে যে একটা কোম্পানি যে জায়গায় সে কাজ করছে তার যে কার্যপ্রণালী সেটা কতটা পরিবেশ বান্ধব, সেটা কতটা সমাজমুখী এবং তার স্বচ্ছ পরিচালন নীতি আছে কি না, সেই এমপ্লয়ীদের সঙ্গে কি ব্যবহার করছে, যারা তাকে জিনিসপত্র সরবরাহ করছে তাদের
6: প্রতি, যাকে আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি,
5: কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলছি, এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তো এখন তো বাধ্যতামূলকভাবে একটা নির্দিষ্ট পরিমাণের উপরে গেলে তাদের তো একটা রিপোর্টও দিতে হয় আর কি, অ্যানুয়াল রিপোর্টের সঙ্গে। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস যেটা বলার, আয়কর আইনে যদিও কিছু এর ব্যবস্থা করা আছে কিছু কিছু ক্ষেত্রে আর কি, ধরুন সৌরশক্তি বা পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে এরকম কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আয়কর আইন কিন্তু এখনো যথেষ্ট
6: আরো কিছু আছে। যেমন ধরুন আপনি যদি ইলেকট্রিক ভেহিকল ইউজ করেন তাহলে কিন্তু আপনি ছাড় পেতে পারতেন, আপনি যে গাড়ি কিনবেন লোনে

0: তার ইন্টারেস্টটা অনেকটা ছাড় দেওয়া
1: হচ্ছে, ইন্টারেস্টটা ছাড়বে।
0: তারপরে ধরুন আপনি যদি আপনি বললেন সৌরশক্তি এবং উইন্ড পাওয়ার যে ইনস্টলেশন সেগুলোতে অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা আছে। এছাড়া ধরুন বিভিন্ন জায়গায় আমি বলি যে আপনি যদি দান করেন মানে ডোনেট করেন বিভিন্ন, যেমন ধরুন আমাদের দেশের শক্তি বৃদ্ধির জন্য আমাদের স্পোর্টসের দরকার, খেলাধুলো মানুষ যাতে করে সেই জন্য জাতীয় যে স্পোর্টস ফান্ড আছে, বা ধরুন গরিব দুস্থদের সাহায্যের জন্য অনেক সময় বিভিন্ন রাজ্য সরকার একটা তহবিল তৈরি করে, সেখানে যদি আপনি দেন তাহলে আপনি আপনার ইনকাম থেকে ছাড় পাবেন। তারপর যেমন জেলা সাক্ষরতা সমিতি, এখানে ওরা ওদের মেন উদ্দেশ্যই হলো সাক্ষরতা আরো মানে শিক্ষার ব্যবস্থাটাকে সবার কোণে কোণে সবার ঘরে ঘরে দেওয়া, স্বচ্ছ ভারত কোষ, ক্লিন গঙ্গা ফান্ড, এরকম অনেকগুলো সমাজ কল্যাণমূলক ফান্ড আছে যেখানে আপনি যদি জমা দেন টাকা তাহলে কিন্তু ছাড় পাবেন। এছাড়াও আরো কতগুলো প্রকল্প আছে, যারা ব্যবসা করে তারা যদি ধরুন রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট মানে গ্রামীণ উন্নয়নের জন্য, বা ধরুন আপনার এগ্রিকালচার এক্সটেনশন প্রজেক্ট মানে কৃষিকাজ সম্পর্কিত যেসব কাজ সেগুলো সম্প্রসারণের জন্য তাদের ট্রেনিং এর জন্য যদি আরো কিছু টাকা দেয়, কিংবা ধরুন স্কিল ডেভেলপমেন্ট, এখন তো স্কিল ডেভেলপমেন্টের যুগ এবং কৌশলগত কাজ তাদের উন্নয়নের জন্য যদি কোনো ব্যবসা টাকা দেয় বা টাকা নিজে খরচ করে তাহলে কিন্তু প্রচুর ছাড় আছে। ফলে আস্তে আস্তে এরকম অনেক কিছু ছোট ছোট ছাড় আছে, মানে ইনকাম ট্যাক্সের মাধ্যমে গভর্নমেন্ট কিন্তু আমাদের অনেক সময় আমাদের অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে। আমাদের উদ্দেশ্য হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ইনক্লুসিভ গ্রোথ একটা অ্যাচিভ করা, সেইটা অনেক সময় এই বিভিন্ন প্রবিধানের মধ্যে দিয়ে আমাদের বলা হয় এটা করলে আমরা হয়তো করতে যাচ্ছিলাম না কিন্তু এইটা করলে তুমি এই
1: ছাড়টা পাবে, যার আয় করের, যার ফলে এই সুযোগ সুবিধার জন্য আমাদের কিন্তু একটা জিনিস আমরা দেখছি সেটা হলো যে একটা তো উদ্দেশ্য যে আয় কর আদায়টা যাতে আমি বৃদ্ধি পাই, কেননা আদায় বৃদ্ধি না হলে তো আমার কোনো কিছুই লাভ হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ধরুন আয়কর আইনে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং গত তিন চার বছরে আরও অনেক বেশি সুযোগ সুবিধা এসছে, তাতে যেমন আয়কর আদায় আপনি যদি 2022-23 মোটামুটি 16 লক্ষ কোটি টাকার মতো আয়কর এবং কোম্পানি কর, সেটা এখন বেড়ে অন্তত মানে ধরুন প্রায় 67% মতো
0: বৃদ্ধি পেয়েছে,
1: সেই একটা। আরেকটা যেটা সবচেয়ে আমাদের যেটা দরকার আর কি দেশের পক্ষেও এবং দেশের স্থিতিশীলতার পক্ষেও, সেটা হচ্ছে যে আমাদের বিদেশি বিনিয়োগ, যেটা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ যদি আমাদের এখানে আসে এবং আমাদের যদি ডলার রিজার্ভ বাড়ে তাহলে আমাদের তো অনেক কিছু ইম্পোর্ট করতে হয়। তেল যেরকম এখন তো দেখছি আমরা যে এই ইরান আর আমেরিকার এই যুদ্ধের ব্যাপার নিয়ে তেলের দাম কোথায় গিয়ে পৌঁছেছে আর কি, মানে খুবই ওঠানামা করছে আর কি এই তেলের দাম, এবং সেইটা কিন্তু তার একটা রিপল এফেক্ট এসে আমাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দামের মধ্যেও পড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু বিদেশি বিনিয়োগও আমাদের এই 2023-24 ধরুন $71 বিলিয়ন মতো ছিল, এখন সেটা প্রায় $95 বিলিয়ন দাঁড়িয়েছে।
0: এক্ষেত্রে কিন্তু আয়করে বেশ কিছু প্রবিধান আছে যার মাধ্যমে আমরা এই প্রত্যক্ষ বিনিয়োগ অনেক বেশি আকর্ষণ করতে পারি এবং পেরেছি। যেমন ধরুন কিছু কিছু প্রভিশনে বা সংস্থানে এমন আছে যে যদি আপনি যে টাকাটা আপনি রোজগার করছেন এক্সপোর্টের মাধ্যমে, আমদানি রপ্তানির মাধ্যমে, সেটা আপনাকে কনভার্টেবল ফরেন এক্সচেঞ্জেই বিদেশে আনতে হবে, তবেই আপনি ছাড় পাবেন। আবার ধরুন আপনি 2019-20 নাগাদ কর্পোরেট ট্যাক্সেশনে, কোম্পানি ট্যাক্সেশনে অনেক ছাড় দেওয়া হয়েছিল, মানে আগে যেটা 30% ছিল সেটা 22%, কিছু কিছু ম্যানুফ্যাকচারিং নতুন ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে সেটা 15% হয়ে গেছিল। এটা কিন্তু বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোকে তারা এখানে প্রোডাকশন বা উৎপাদন যে সুবিধে সেটা দেওয়ার জন্য হয়েছে। এবং তার সাথে আরেকটা বলে রাখি, বিভিন্ন ইনকাম ট্যাক্সের প্রবিধান আছে যেখানে ধরুন আপনি প্রোডাকশন লিঙ্কড যে ইনসেন্টিভস মানে উৎপাদনের সাথে যুক্ত কিছু
1: ইলেকট্রনিক্স যেরকম
0: নানা রকম সুবিধে আছে সেগুলো তো এখনই পাওয়া যাবে না, এখানে এখনই সুবিধে পাওয়া যাবে না, কিন্তু আরো 4-5 বছর লাগবে তার সুবিধে। তারা ইনভেস্ট করছে, তারা ছাড় পাচ্ছে, কোম্পানির রেট কমানো হয়েছে, কিন্তু এরকম না যে রাজস্ব তার জন্য কমবে, কারণ যত সরলীকরণ হবে এবং রেট কমবে তত বেশি সংখ্যক কোম্পানি এখানে বিজনেস করতে আসবে, ফলে কি তাদের মাধ্যমে আরো বেশি সংখ্যক কর আদায় হবে, মানে করদাতার সংখ্যা বৃদ্ধি পাবে, ট্যাক্স বেসটা বৃদ্ধি পাবে।
1: 140 কোটি যদি আমি ধরি, তার মধ্যে ধরুন মোটামুটি 9 কোটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয়, 9-10 কোটি আমি বলছি সবচেয়ে বেশি
0: হবে।
1: আমি যদি তুলনাও করি, আমি আমেরিকার কথাই বলছি, 1 নম্বর যারা অর্থনীতিতে, তাদের ধরুন অন্তত এই ইনকাম ট্যাক্স রিটার্নের জমা দেবার হার প্রায় 40-50%, মানে যা ওনাদের জনসংখ্যা আর কি, সেই হিসেবে যদি দেখেন। আর আমাদের যদি জনসংখ্যা দেখেন তাহলে কিছুই না, প্রায় 1% হয়তো হচ্ছে।
0: মানে আমাদের এখানে যে বৈষম্যটা আছে যে গরিব আর ধনী, যদিও আমাদের, আমি বলবো যে আমাদের ট্যাক্স সিস্টেম কিন্তু প্রোগ্রেসিভ ট্যাক্সেশনের উপর বেসড, কারণ অগ্রতিমূলক, যে ধনীরা একটু বেশি ট্যাক্স দেবে, গরিবরা সে তুলনায় কম দেবে,
1: যাতে আয়ের অসাম্যটা
0: যতটা

0: দূর করা সম্ভব হয়, সেটা অনেকটা করা সম্ভব হচ্ছে। এবং আমি বলবো গত দু বছরে সেটা কিন্তু অনেকটা বেশি গভর্নমেন্ট স্টেপ নিয়েছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এর মাধ্যমে এবং নানান রকম পরিশোধনের মাধ্যমে। তারা যেমন এখন 12 লক্ষ অবধি আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, হ্যাঁ, তারপরেও যে ধাপগুলো করেছে ভীষণই প্রোগ্রেসিভ, ধাপে ধাপে ট্যাক্স বাড়ছে, 5% প্রতি 4 লাখে, 5%, 10%, 15%, এইভাবে 24 লাখের উপরে গেলে তবেই আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। এই যে প্রোগ্রেসিভ ট্যাক্স, এর মাধ্যমে কিন্তু একটা পুনর্বণ্টনমূলক ধনীর থেকে গরিবের আসবে।
1: সব যদিও আপনি বলতে পারেন যে না ঠিক আছে ট্যাক্স বাড়লো, তাতে তো জনগণের কাছে কিছু টাকা হলো, এবার এর একটা অন্য ফল হচ্ছে যে আপনার কাছে হাতে বেশি টাকা এলো, আপনি জিনিসপত্র যদি বেশি কেনেন, আপনি যেটাকে আমরা বলছি যে ইন্ডিয়ার কনজাম্পশন স্টোরি, যে আপনি জিনিসপত্র কিনছেন সেটার জন্য আপনার ব্যবসা নতুন শিল্প স্থাপন করতে হচ্ছে, তাদের প্রোডাকশন বাড়াতে হচ্ছে, সেখানে বৃদ্ধি হলে আবার অর্থনীতির বৃদ্ধি
0: ঘটতে থাকে। আগে যে এক্সেমশনটা ছিল বাড়িয়ে দিয়ে 12 লক্ষ অবধি, লোকের হাতে এখন অনেক বেশি টাকা এসেছে, তারা এখন সেই টাকা দিয়ে নতুন জিনিসপত্র কিনতে পাচ্ছে, তাদের বলে চাহিদা বাড়াচ্ছে বাজারে, সেই চাহিদা কিন্তু আবার দেশের
1: উন্নয়নে।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন। আলোচনায় অংশগ্রহণ করলেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক ডক্টর অভিজিৎ কুণ্ডু ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট ও কোম্পানি সেক্রেটারি অমিত রায়চৌধুরী। আজ শুনলেন আলোচনার প্রথম পর্ব। এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার রাত 8:45 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্তই। প্রযোজনায় শাহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়, রাগ মুলতানি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। মুলতানি রাগে খেয়াল, শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ মুলতানি রাগে খেয়াল শুনলেন শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীর শুরুতেই আগামীকালের তারিখটা আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। আগামীকাল অর্থাৎ 26শে অগস্ট কলকাতা বেতারের যাত্রা শুরুর দিন। আপনারা ভালোবেসে বলেন আকাশবাণী কলকাতার জন্মদিন, তবে এ বছরটা অন্যান্য বছরের জন্মদিনের থেকে একটু হলেও আলাদা, কারণ এবছর 2026শে কলকাতা বেতারের শতবর্ষের সূচনা। আগামী এক বছর ব্যাপী নানা অনুষ্ঠান বিভিন্ন বিভাগ থেকে আমরা করব আপনাদের জন্য। এত বছর ধরে বহুজন হিতায় বহুজন সুখায় এই যে মন্ত্র অবলম্বন করে আকাশবাণী কলকাতা বা কলকাতা বেতার পথ হেঁটেছে, আগামী দিনেও সেই একই মন্ত্র আমাদের অবলম্বন হবে। এবং আপনারা ভালোবাসা দিয়ে যেভাবে সঙ্গে থেকেছেন আগামী দিনেও থাকবেন, এই আমাদের আকাঙ্ক্ষা। এবারে চলে আসি আজকের শ্রবণীর মূল পর্বে। আজ রয়েছে স্বরচিত কবিতা পাঠের আসর। দুই কবির স্বরচিত কবিতা পাঠ আমরা শুনব। প্রথমে শুনুন কবি প্রবাল কুমার বসুর কবিতা পাঠ।
2: একটা জীবন, একটা জীবন বৃষ্টিতে ঝরে জলে, একটা জীবন কঠিন মনন্তরে, একটা জীবন জড়িয়ে পারে কাঁথায়, একটা জীবন অনির্দিষ্ট হাঁটায়, একটা জীবন ভাসতে ভাসতে যায়, একটা জীবন হার মানে না কোনো, একটা জীবন স্বনির্বন্ধ একা, নিজেকে ফিরে নিত্য নতুন দেখা, একটা জীবন নিজের জন্য যেন, একটা জীবন থাকে না অনুকূল, একটা জীবন খুঁজতে খুঁজতে পাওয়া, একটা জীবন শুধু ভুল করে যাওয়া, একটা জীবন অল্প হলেও হলো, একটা জীবন বাঁচতে শেখায় ভালো। আমাদের কথা লেখো রাত্রি, লেখো মৃত্যু, অন্ধকার পাড়ায়।

পাড়ায় নিজেদের অপমান কারারোজ বয়ে নিয়ে যায়। আমরা যারা ফিরিওয়ালা ফিরি করি নিত্যকার দিন, আমাদের লজ্জা নেই, ক্রোধ নেই, ঘৃণা নেই, আছে শুধু ঋণ। লেখো সে ঋণের কথা, এই ঋণ শোধ করবে কে? আমাদের ধর্ম নেই, বেঁচে আছি ভিন সম্প্রদায়ে, এ মাচার কি যে মানে? মৃত্যুর অধিক এই মাচা, লেখো এ মাচার কথা, বেঁচে থাকতে গিয়েই বন্ধুতা। কারা কারা বন্ধু হল? শত্রু যারা তাদের মুখে ছাই, আমাদের কথা লিখছ, লেখো একটু ভালো থাকতে চাই। সন্নিহিতি, জড়িয়ে নিলাম দুজনে কম্বলে, খিদের আগুন দেহের মধ্যে জ্বলে, শীতের আগুন জ্বলে তুমুল রাতে, হোগলা বন পুরে বজ্রপাতে, ফুলের আগুন চতুর্দিকে ছড়ায়, দেশের বাড়ি পুরে স্মৃতির কাঁথায়। জড়িয়ে আছি দুজনে কম্বলে, আমার আগুন আমার মধ্যে জ্বলে, তোমার আগুন জ্বলে না কোনোখানে, বৃষ্টি পড়ে দুই ভাবে মাঝখানে, একটি ভাবে আগুন জ্বলে আলো, আর একখানে সহসা শীত এলো। জড়িয়ে নিলাম দুজনে কম্বলে, দেশের ব্যথা বুকের মধ্যে জ্বলে। যা বলা হয়নি তোমার কাছ থেকে ফিরে আসার পর, প্রতিবারই মনে হয় কি যেন একটা বলা হলো না। কথাটা যে জরুরি কিছু ছিল তা নয়, কথাটা যে তোমার আমার বিষয়ে তাও নয়, তবু ফিরে আসার পর মনে হতে থাকে বলা হলো না, কি যেন একটা বলা হলো না। একসময় আর মনে করতে পারি না কি বলার ছিল, কি বলা হলো না। একসময় বুঝতে পারি যা বলেছি তার চেয়েও বেশি বলা হয়নি, যা বলা হয়নি নিশ্চয়ই সেগুলো বলার মতো কিছু ছিল না। দুর্গম, কে আগলায়? যে যার আগলে রাখে, জলের মধ্যে জলৌকা আর কিসের স্বপ্ন আঁকে? আগলে রাখে সকাল থেকে, আলগা হলেই হলো, যেমন ভাবে বিষণ্নতা মেঘের মতো কালো। কে আগলায়, কে আর আগলে থাকে? যেভাবে ফুল নিজের মধ্যে রহস্যকে ঢাকে, যেভাবে এক পক্ষী শাবক ডানা ঝাপটায় জলে, মানুষ কত সহজভাবে মিথ্যে কথা বলে। যখনই ভালোবাসতে চেয়েছি, যখনই ভালোবাসতে চেয়েছি, সকলেই আমার কাছে শর্ত রেখেছে, কোনো শর্তই পূরণ করতে পারবো না বলে কারো সঙ্গেই কখনো ভালোবাসার সম্পর্ক গড়ে তুলিনি। যখনই ভালোবাসতে চেয়েছি, কোনো না কোনো কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছে সকলে। কেউ অজুহাত দিয়েছে শীতের, কেউ বা বৃষ্টির। পাহাড়ের কাছে গিয়ে দেখেছি গভীর জঙ্গল, একটা ঝর্ণা রাস্তা খুঁজতে খুঁজতে ঢুকে পড়েছে তোমার ভিতরে, আর আমি সামান্য ভালোবাসার অপেক্ষায় থাকতে থাকতে একটু একটু করে অর্জিত সকল সঞ্চয় ফেলেছি হারিয়ে। যখনই ভালোবাসতে চেয়েছি, আমার সামনে এসে দাঁড়িয়েছে একটা রেলগাড়ি,
আমাকে দূরে কোথাও নিয়ে যেতে চায়। ভালোবাসতে গিয়ে কি তাহলে আমাকে দূরে সরে যেতে হবে? এই দ্বিধায় শেষ পর্যন্ত কাউকেই ভালোবাসা হয়ে ওঠেনি। আমি যখন ভালোবাসতে চেয়েছি, বারবার যখনই ভালোবাসতে গিয়েছি, অচেনা অস্পষ্ট একটা মুখ, বৃষ্টি ভেজা বিকেলের সোনালি আলোর মতন উদ্বেগহীন, আমাকে ক্রমাগত বিপর্যস্ত করে মনে করিয়ে দিয়েছে ভালোবাসার অক্ষমতা। এই মুখটা যে কার, কিছুতেই বুঝে উঠতে পারিনি। বিবাহ বার্ষিকী। যে বিবাহ ভেঙে গেছে তার বিবাহ বার্ষিকী হবে। ফুল আনো, মালা গাঁথো, আর ছিঁড়ে ফেলো জামার বোতাম। নিলাম নিলাম, বিবাহ বার্ষিকী এলে মনে পড়ে সে বিবাহে আমিও ছিলাম। যেটুকু জানা আছে, আমি আজও আপনাকে সমর্থন করি মানে এই নয় যে সারা জীবন আপনাকে সমর্থন করে যাব। গতকাল অবধি আপনাকে চিনতাম নার অর্থ এই নয় যে কখনো আমাদের মধ্যে বোঝাপড়া হবে না। কেন যে সমর্থন করি আর কেন যে করব না, চেনার পর কেনই বা বোঝাপড়া হবে? বিশ্বাস করুন, এর আড়ালে গুঁড়ো রসায়নটুকু আমার জানা নেই, সত্যি সত্যি জানা নেই। শুধু জানা আছে আজ আপনাকে ভালোবাসি মানে এই নয় যে কালও বাসব। কাল অবধি চিনতাম না বলে এমন নয় আপনার সঙ্গে কখনো তেমন সম্পর্ক হবে না। রাজনৈতিক সিদ্ধান্ত। আমাকে হত্যা করার জন্য যে দিনটি আপনি বেছেছেন, হে ধর্মাবতার, আপনি হয়তো জানেনই না এই দিনটার কোনো অস্তিত্ব নেই আমার জীবনে। আপনি বেছে নিয়েছেন একটি মঙ্গলবার, কয়েক বছর আগে, যা আমার জীবন থেকে চুরি গিয়েছে। আমাকে হত্যার জন্য আপনি বেছে নিয়েছেন এক নির্জন সৈকত। হে ধর্মাবতার, আপনার জানা নেই একবার মধ্যরাতে সমুদ্র থেকে জ্যোৎস্না চুরি করার সময় আপনার লোকেরাই রাগে বিক্রি করে দিয়েছে আমার সব নির্জনতা। আপনার লোকেরা আমাকে হত্যা করার নির্দিষ্ট দিন তাই খুঁজে পায়নি, আপনার লোকেরা আমাকে হত্যা করার বরাদ্দ জায়গা তাই খুঁজে পায়নি। আসলে আমার সম্পর্কে বিশদে না জেনেই আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই আমি বেঁচে গিয়েছি। রাজনৈতিক সিদ্ধান্ত বোধহয় এভাবেই হয়। সৌদামিনী আছে, আমি বিশ্বাস করি বা না করি তাতে কিছু যায় আসে না। মাঠ শেষ করেই টিলা, আর টিলা পার হলেই সৌদামিনীদের ঘর। অনেকেরই ধারণা আসলে সৌদামিনী বলে কারো অস্তিত্বই নেই, অথচ টিলা পার হয়ে যে সত্যটা জানব তা না, এক অজানা সংশয়ে কালো মেঘের মতো গুমরে উঠতে থাকি। কেননা আমার শৈশবের সমস্ত ঘুড়ি কিভাবে যেন উড়ে যেত টিলার ওপারে সৌদামিনীদের দিকেই। এক নির্বিকার সংকোচ আমাকে কিছুতেই সাহস জোগায়নি, ফলে যা যা অধরা তা অধরাই রয়ে গিয়েছে, যেমন সৌদামিনী। কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে কিছু যায় আসে না। এক অনন্য পায় সহযাত্রীর মতো আমি মেনে নিই সেই সব অজুহাত যা অবশ্যম্ভাবী, যা অতিরিক্ত এবং একই সঙ্গে মেধাহীন।
যা আমাকে এক নিরুপায় অধমর্ণের মতো

0: সারাক্ষণ বিমূঢ় করে রাখে, যেন সৌদামিনী আছে, কেউ বিশ্বাস করুক আর না করুক, মাঠ, তারপর টিলা, টিলার ওপারে সৌদামিনী, না হয় সামান্য বয়সই বেড়েছে।
1: শুনলেন কবি প্রবাল কুমার বসুর স্বরচিত কবিতা পাঠ। এবারে শুনুন কবি পাপড়ি গুহর স্বরচিত কবিতা পাঠ।
2: অতিমারির সময় যখন প্রাণ ভয়ে আমরা গৃহবন্দী, তখন মনে হয়েছিল এমন কিছু লিখতে হবে যা এই পরিস্থিতিতেও আলো জ্বালে। ভেবে দেখলাম সবচেয়ে ইতিবাচক, সব থেকে জীবনদায়ী হল প্রেম। আমি সেই রকম কিছু কবিতা এখন পড়ছি। তুমি, আমি আর ইতিহাস। মন্নন্তরে আমি শেষ ভাত, শেষ দুটো কণা তুলে দি তোমার মুখে। আমি যাই, তুমি থাকো সোনা। দেশভাগ হলে আমি ব্যথিত গাছের মতো মাটি সমূলে হারিয়ে ফেলে তবুও তোমার প্রতি হাঁটি। আমার তোমার প্রতি মুছে যায় সব অভিমান, বিশ্বযুদ্ধে এসে পাক খায় বোমারু বিমান। মাথার ওপরে সেই ভাসমান মৃত্যুকে শুনি, বুকে মাথা রেখে আমি জীবনের ওঠা পড়া গুনি। শেষে এই অতিমারি, চারপাশে এই মহাভয়, পুনরাবৃত্তি হল আমাদের, আর কিছু নয়। হ্যাঁ প্রিয়তম, কারাগারে দেখা হয়েছিল শেষবার, দরজা খুলেই তুমি সরে গিয়েছিলে। রোদে পিঠ রেখে কেঁদে ফেলি প্রিয়তম, তুমি আবার রৌদ্রে ফিরিয়ে দিলে। পালাতে পালাতে ওই মুখ মনে পড়ে, আত্মগোপনে পড়ে যায় তার ছায়া। ওই মুখ আর দেখব না, তবু সেই শেষ নিঃশ্বাসে টেনে নেব তার মায়া। রৌদ্রে ফিরেই বুঝে গেছি অবশেষে, কোনো আলো আমি দেখতে চাই না আর। স্পর্শ মণিকে দেখেও ছুঁতে না পেলে, ছুঁতে বাকি থাকে কেবল অন্ধকার। সব পুজো শেষে জোড়হাত করে চাই, হয় চিতা নয় মুখের ওপরে মাটি। বসন্ত এলে আগুন জ্বললে শুধু, গোলাপের বনে চোখ বুজে রেখে হাঁটি। কেননা এখন কিছুর যোগ্য নই, দরজা খুলেছ বার হয়ে গেছি বার, প্রেম থেকে আর বাঁচার ইচ্ছা থেকে। প্রিয়তম, এই ব্যথাও তো কারাগার। অতিমারির সময় ভেনিসে সাধারণ মানুষ একটি ঘটনা ঘটিয়েছিলেন। গৃহবন্দী অবস্থায় তারা বারান্দায় এসে যে যার মোবাইলের টর্চ চালিয়েছিলেন, পরস্পরের আলো দেখতে পেয়ে উজ্জীবিত হয়েছিলেন তারা। এই ঘটনা নিয়ে লেখা একটি কবিতা পড়ছি। অতিমারির দিন। মোবাইলে টর্চ জ্বেলেছিল মানুষেরা, ভেনিসের বুকে শুধু জল দিয়ে ঘেরা। মানুষ রুদ্ধ সংক্রমণের ত্রাসে, জলের ওপরে শুধু আলোটুকু ভাসে। এ দেখতে পাই ওর আলো, এইভাবে মন থেকে মনে সংযোগ হয়ে যাবে। আমি আর তুমি অদৃশ্য আলো জ্বালি, পরস্পরকে মনে পড়ে যায় খালি। বিপন্ন দিনে প্রশান্ত অনুভব, ভালোবাসা আছে, ভালোবাসা আজ সব। ছয় ঋতুতে ছয় রকম প্রেমের কবিতা লিখেছিলাম সে সময়ে। আমি বর্ষার কবিতাটি পড়ছি। বর্ষা। ঘাসে জমে আছে জল, গাছে গাছে সজল পাতারা, আমাদের চোখে জল, আমরা খানিক দিশে হারা। এমন মোহন গ্রহ বেঁচে আছি এটাই অনেক, কাঠবিড়ালিরা বলে আমাদের দেখে তোরা শেখ।

কিভাবে যে ভারহীন লঘু পায়ে চলে যেতে হয়, আমরা পারি না তাও। জেগে থাকে হারাবার ভয়, মেঘ ডাকে স্বরে তার ফুটে ওঠে গাঢ় পৌরুষ, তোমার স্বরের মতো ডাক শুনে ফিরে আসে হুশ। জানালায় জল ঝরে কাচের ওপারে হিজিবিজি, চোখ দিয়ে ছুঁয়ে বলি চলো না বাগানে গিয়ে ভিজি। সেখানে কদম ফুল হাসনা হানারা ফুটে থাকে, বর্ষায় আরো বেশি আরো ভালো লেগেছে তোমাকে। 1908 সালে অস্ট্রিয়ায় খননের ফলে একটি নারী মূর্তি পাওয়া যায়, এর নাম দেওয়া হয়েছে ভেনাস অফ উইলেনডর্ফ। কিছু গবেষক মনে করেন হাজার হাজার বছর আগে এই মূর্তি উর্বরতার দেবী হিসেবে পূজিতা হতেন। তাকে নিয়ে আমার একটি কবিতা, ভেনাস অফ উইলেনডর্ফ। 1908 সালে অস্ট্রিয়া পেয়েছিল তাকে, মূর্তিটি উঠেছিল শ্রমিকের খননের ফাঁকে। স্তনিশা তবনত উদর অনেকখানি স্ফীত, উর্বরতার দেবী বলে তিনি হতেন পূজিত, বলেছেন গবেষক 25-30 হাজার বছর আগে মানবতা পায়ে মাথা রেখেছিল তার। তোমার প্রিয়াকে দেখো, একদিন জীবন এইভাবে চিহ্ন রাখবে তার শরীরে, গঠন পাল্টাবে। তখনও তো চাইবে সে তুমি যেন এইভাবে বোঝো, যৌনতা পার হয়ে তুমি তার দেবীত্ব খোঁজো। চামড়া মাংস ছেড়ে আত্মার রূপটুকু ভেবে, নারীত্বটুকু ভেবে, বলো বলো তুমি তাকে নেবে। এবার একটি অনুচ্চারিত প্রেমের কবিতা, সকাল ফল্গু। সকাল এসে ছেলেদের কলেজের টিফিন গোছায়, তার রাধা ভাত খেয়ে স্বামীটি অফিসে চলে যায়। ফোনে কথা হলে শুধু বলে তার প্রেশার সুগার, সংসার ও ব্যাধি ছাড়া মনে হয় কিছু নেই আর। শুধু যদি বলা যায় দীপ্তাকে আজ দেখলাম, সোনার কাঠির মতো হয়ে ওঠে সেই প্রিয় নাম। আলো হয়ে ওঠে নারী, দেহে তার শিহরণ হয়, ভালোবাসতাম ওকে ক্লাস টেনে পড়ার সময়, পড়তাম ওর কাছে, হয় তাই বলতে পারিনি। ওর বিয়ে হয়ে গেল, সেই থেকে বিরহকে চিনি। ওর আজ মেয়ে আছে, আমারও তো স্বামী সন্তান, তবু রয়ে গেছে বুকে কঠিন তীব্র অভিমান। আমার চাহনি দেখে কেন কিছু বোঝেনি সেদিন, স্বামী খুব ভালো তার কাছে তো আমার কত ঋণ, তবু এই অভিমান, তুই বল এটা পরকিয়া। ভুলে যাই আমি যে স্ত্রী, আমি যে মা, আমি শুধু প্রিয়া। মায়ের বাড়িতে যাই, খোঁজ নিই দাদাদের কাছে, নানা গল্পের ছলে দীপ্তা কিভাবে বেঁচে আছে। আরো দুটো বন্ধুর খোঁজ নিই তার আগে পরে, দাদারা আমাকে যেন সন্দেহ কখনো না করে। এসব নিয়েই আমি চলে যাব চিতার আগুনে, তুই তো বন্ধু, তোর খারাপ লাগলো এটা শুনে? এবার একটি অন্য স্বাদের কবিতা, পরিবারে মেয়েদের স্থান নিয়ে লেখা। কবিতার নাম লেডিজ হোস্টেল থেকে শামুককে। শামুক তোকে ও শামুক চিনতে পারি, যেখানেই যাস সেখানেই তোর বাড়ি। শামুক শামুক সন্ন্যাসী কাঁধে ঝোলা, ঘর বাড়ি তোর পিঠের শক্ত খোলা। মা বাবা শামুক কে তোর, তুই বা কার? বিয়ে করবি না লজ্জা স্বেচ্ছাচার? শিকড় শামুক গাছ পায়, আর ছেলে আমরা অন্য ঘরে নয় হোস্টেলে। পরের কবিতার নাম জাদু বাস্তব। আমি পল্টুদার

0: রিকশায় চড়ে বসি।
1: অতঃপর আমারও কোনো গন্তব্য থাকে না, পল্টুদারও না, কিন্তু যাত্রাটা থাকে। কখনো আমি বলি, পল্টুদা, ওই যে গুলমোহর গাছের নিচে এক চিলতে পার্কে একটা দোলনা দেখা যাচ্ছে, ওই রাস্তাটায় চলুন। কখনো পল্টুদা বলে, ওই যে ফসলের ক্ষেতে রিকশার চাকার শব্দটুকু পেয়ে এক ঝাঁক সবুজ পাখি উঠতে শুরু করে, ওখানে যাবেন? ভাড়ার হিসেব দুজনেরই কেউ ভালো রাখতে পারি না। এক এক সময় আমার মনে হয় পল্টুদার খুব পরিশ্রম হচ্ছে, কিন্তু পল্টুদা তা মনে করে না। গাছগাছালি পাখপাখালির মধ্যে পাক খেতে খেতে আমাদের রিকশা ক্রমশ জাদুবাস্তবের মধ্যে ঢুকে পড়ে। রিকশার দুখানা ডানা গজায়, সে মাটির খানি কোপর দিয়ে উঠতে থাকে, আমি পরিদের দেখতে পাই। পল্টুদাও দেখতে পায় তার ছোট্ট ছেলে আর মেয়েকে, যাদের নিয়ে তার স্ত্রী সেই কতকাল আগে পালিয়ে গেছে। পল্টুদা নিশ্চিতভাবে বলে, আমাকে দুটো 10 টাকার নোট দেবেন আলাদা করে, ওদের দুজনের জন্য চকোলেট কিনতে হবে। আমি বলি, বর্ষাকালে যে রেইনকোট কিনে দিয়েছিলাম আপনাকে, সেটা আছে? পল্টুদা বলে, ওটা ছোট করে কেটে ফেলেছি, আমার ছেলেটা পড়বে। সমস্ত অতিবুদ্ধিমান, চিন্তা তরঙ্গহীন, কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষেরা আমাকে আর পল্টুদাকে দেখুন, আপনাদের ওই ম্যারম্যারে বাস্তব আর বৈজ্ঞানিক সত্য থেকে কি পান? সর্বশেষ কবিতা, কবিতার নাম রবীন্দ্রনাথ। এই কবি আমার বয়ঃসন্ধির গুরু। বহু বছর ধরে আমার প্রকৃতি প্রেম, আমার ঈশ্বর চেতনা ছিল তার কাছ থেকেই লব্ধ। তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাসি। কিশোরী বেলায় কবিতার ছন্দ বা গানের সুরকে ধ্যান করতে বসে নিজেকে ঈশ্বর আদিষ্ট বলেই মনে হতো, কিন্তু এই পরিণত বয়সে এসে দেখি আমিও রবীন্দ্রনাথ, আকাশে ভাসমান মুখোমুখি দুই খণ্ড আষাঢ়ের মেঘ। আমি জলভারা নত, তিনি বজ্রগর্ভ। পিতৃবিয়োগে আমি কাচের বাসনের মতো খান খান, অন্য প্রিয়জনেদের জন্য উদ্বেগে বিনিদ্র, আর মাতা পিতার মৃত্যুকে অতিক্রম করে নতুন বৌঠানের সাথে দুঃসহ বিচ্ছেদ শিরোধার্য করে ছুটি ও প্রাণাধিক সন্তানদের অসীমের পদপ্রান্তে সমর্পণ করে তিনি স্থির লিখছেন, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, যার অঙ্গুলি হেলানে সমুদয় ঘটে, অদৃশ্য সেই নির্বিকার আততায়ীর প্রতি কবির প্রেম ও প্রত্যয় আমার বোধাতীত থাকে। একই সাথে ওই অস্তিত্বে শেষবার বিশ্বাস রাখবার, সংশয়বাদকে মুছে ফেলবার এক সুতীব্র ব্যাকুলতা আমার প্রতি শিরাধমনীতে কম্পমান হয়। ইচ্ছে করে ওই বজ্রগর্ভ মেঘকে জড়িয়ে ধরে একাকার হয়ে গিয়ে আমি বৃষ্টিময় ক্রন্দনে ফেটে পড়ি, কিন্তু তা অসম্ভব লাগে। ধ্রুব হয়ে থাকে আমার ও রবীন্দ্রনাথের মধ্যে দূরত্ব, অথচ আমি অহর্নিশ আমার বিপরীতে তাকেই দেখি।
2: কবি পাপড়ি গুহর স্বরচিত কবিতা পাঠ শুনলেন। শ্রবণী, আজ এই পর্যন্তই। আরও একবার কলকাতা বেতারের শতবর্ষের প্রাক্কালে আপনাদের সবাইকে জানাই অকুণ্ঠ অভিনন্দন আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রজার তরঙ্গের

স্পর্শের পথে পা। আগামীকাল 26 অগস্ট বুধবার। কত না স্মৃতি, নস্টালজিয়া, ইতিহাস। সমাজ বদলের সাক্ষী নাকি কাণ্ডারি বেতার? শুনুন বিশেষ অনুষ্ঠান রেডিও যন্ত্র নয় বিবর্তন। দেবাশিস বসু, স্বপ্নময় চক্রবর্তী, শশাঙ্ক ঘোষের কথায় উঠে আসবে কলকাতা বেতারের কত কথা। তাহলে আগামীকাল বুধবার সকাল 9:30 থেকে 11:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনতে ভুলবেন না বিশেষ অনুষ্ঠান রেডিও যন্ত্র নয় বিবর্তন।

0: আমি প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ, অধিকর্তা রিজিওনাল স্টোর অপথালমোলজি মেডিকেল কলেজ কলকাতা থেকে বলছি। আপনারা কিন্তু মৃত্যুর পরে আপনার যে অমূল্য চোখের যে কর্নিয়া, চোখ দুটি দান করে যান, সেই কর্নিয়া কিন্তু অনেক অন্ধ মানুষকে তার স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে সাহায্য করবে। 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এই নেত্রদান পক্ষ, তা সেই পক্ষকালে আমরা তো অঙ্গীকারবদ্ধ হবই, এবং পরবর্তীকালেও যেন এটা আপনারা মনে রেখে প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে সবাইকে আপনারা উদ্বুদ্ধ করবেন। নেত্রদান একটা মহৎ দান, এবং যেটা অন্ধকে তার দৃষ্টি ফিরে পেতে সাহায্য করে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। প্রথম গানটি 2 পুরুষ ছায়াছবি থেকে, শিল্পী মান্না দে।

দুই পুরুষ ছবির গান শুনছিলেন মান্নাদের কণ্ঠে। এবারে মন নিয়ে ছবি থেকে একটি গান, শিল্পী আশা ভোঁসলে।

মন নিয়ে ছবি থেকে গানটি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। গীতাঞ্জলি প্রজার তরঙ্গে শুনছেন ছায়াছবির গান। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কুহক ছবি থেকে এই গানটি।

উহক ছবি থেকে এই গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে সোনার হরিণ ছবি থেকে গীতা দত্তর গাওয়া এই গানটি।

সোনার হরিণ ছবি থেকে গীতা দত্তর গাওয়া গানটি শুনলেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়া ছবির গান। এবারে জিটি রোড, এই ছবি থেকে শ্যামল মিত্র।

শ্যামল মিত্রর কণ্ঠে জিটি রোড ছবি থেকে এই গানটি শুনলেন। এবারের গানটি প্রতিশ্রুতি ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ভারতী মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রতিশ্রুতি ছবির গান শুনছিলেন। এবারের গানটি কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম ওরা চারজন।

কিশোর কুমারের কণ্ঠে শুনছিলেন ওরা চারজন ছবির গান। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে লতা মঙ্গেশকরের কণ্ঠে মন নিয়ে ছবি থেকে এই গানটি রইল।

লতা মঙ্গেশকরের কণ্ঠে মন নিয়ে ছবিটা এই গানটির সঙ্গেই শেষ হলো ছায়াছবির গানের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন দোতারায় লোকগীতির সুর, শিল্পী স্বপন কুমার বর্মণ।

এতক্ষণ দোতারায় লোকগীতির সুর শুনলেন শিল্পী স্বপন কুমার বর্মণ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান শুনবেন পরিমল ভট্টাচার্যর কণ্ঠে। প্রথম গানটির গীতিকার ভবেশ গুপ্তা।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী পরিমল ভট্টাচার্য, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

মনে আছে তো আগামীকালের কথা? আগামীকাল 26 অগস্ট, কলকাতা বেতারের শতবর্ষের পথে পা। কত না স্মৃতি, নস্টালজিয়া, ইতিহাস। সমাজ বদলের সাক্ষী নাকি কাণ্ডারি বেতার? শুনতে ভুলবেন না বিশেষ অনুষ্ঠান রেডিও, যন্ত্র নয় বিবর্তন। দেবাশিস বসু, স্বপ্নময় চক্রবর্তী, শশাঙ্ক ঘোষের কথায় উঠে আসবে কলকাতা বেতারের কত কথা। আগামীকাল বুধবার সকাল 9:30 থেকে 11:00 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, বিশেষ অনুষ্ঠান রেডিও, যন্ত্র নয় বিবর্তন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। প্রথমে তাল ঝাঁপ তাল, পরে তাল দীপচান্দি। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র।

ಕಡಿದಿ ನಾಗಿನ ನಗಿ ಧಾಕಡಿ ಧನ ನಗೆ ಕೇಂದ್ರ ಧನ ನಗೆ ಕೇಂದ್ರ ದೀನ.

শুনছেন তবলা, শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। ঝাঁপতালের পর এবারে তাল দীপচান্দী।

প্রথমে ঝাঁপ তাল, পরে তাল দীপচান্দিতে তবলা শুনলেন শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: inspire the citizens to contribute to the nation's progress. In men's cricket, host Sri Lanka were 265 for 8 against India in their first innings as rain forced early storms on day 3 of the Colombo Test. Sri Lanka are trailing by 238 runs. Earlier, visitors declared their first innings at 503, powered by Dhruv Jurel and Devdutt Padikkal's centuries. India are currently leading the two-match series 1-0. The India Meteorological Department (IMD) has forecast heavy rainfall over Arunachal Pradesh, Assam, Meghalaya, Uttar Pradesh, Uttarakhand, Bihar, Chhattisgarh and East Rajasthan today. Meanwhile, parts of Delhi NCR witnessed light to moderate rain during the day. IMD has said that cloudy sky conditions will continue to prevail over Delhi with spells of light to very light rainfall for the next 2 days. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা, আকাশবাণীর জন্মদিন, কৃষি বিভাগের ভূমিকা এ বিষয়ে বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা, মোবাইল, কম্পিউটার, টেলিভিশন ও চোখের স্বাস্থ্য বলবেন ডাক্তার সাগনিক সূর্য দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত চন্দ্রিমা চক্রবর্তীর কণ্ঠে। সকালে জানা অজানা কথিকা, লোহার বিবর্তন এ বিষয়ে বলবেন অধ্যাপক উদয় কুমার চট্টোপাধ্যায়। 8:05 নজরুল গীতি সুজাতা সরকারের কণ্ঠে। 8:20 কথিকা, আলোক বীণার সভামণ্ডলে মানুষের বীণা বাজে বলবেন সৌম্যেন বসু। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী জয়নুল আবেদিন। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। 9:30 আকাশবাণী কলকাতার জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার যন্ত্র নয় বিবর্তন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, অতিথি শশাঙ্ক ঘোষ, দেবাশিস বসু এবং স্বপ্নময় চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বলতে চাই, উপস্থাপনায় সৌরিক ঘোষ ও শ্রীপর্ণা পাল। 12:00 শ্যামাসঙ্গীত অঞ্জনা রায়ের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী লুপ্তা রায়। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, কথিকা অবহেলায় ক্যান্সারের মৃত্যুর কারণ এই বিষয়ে ডাক্তার মৈনাক চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 আকাশবাণী সংগ্রহশালা থেকে স্মৃতিচারণ। 1:45 মহিলা মহল আমার কলম, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 আকাশবাণী কলকাতার গৌরবময় শতবর্ষের সূচনা লগ্নে বিশেষ অনুষ্ঠান, অতিথি ব্রততী বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা রিমিতা বসু সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি পরিবেশনায় চাপামণি বেসরা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে মাদার টেরেজা এবং তার কর্মকাণ্ড এ বিষয়ে বলবেন সাধন কুমার মান্ডি। এরপর লোকগীতি পরিবেশনায় রবিলোচন মুর্মু, চূড়ামণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর। প্রথমে বিকশিত কৃষিতে প্রাণী পালন এ বিষয়ে ডক্টর শান্তনু বেরার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর কৃষিক্ষেত্রে ভারত সরকারের একযুগ এ বিষয়ে অধ্যাপক শঙ্করাচার্য সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। 7:30 সমীক্ষা, 8:00 আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতা সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি ও সুনীত চক্রবর্তী। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। শুনবেন প্রথম পর্ব। 8:30 আইনি কথা বিষয়ে কপিরাইট আইন এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 8:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী জয়নুল আবেদিন। 9:30 অনুরোধের আসর, 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি অঞ্জনা রায়ের কণ্ঠে। 10:45 আধুনিক শিল্পী সুজাতা সরকার। 11:00 গজল শিল্পী স্নেহা চট্টোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমেন নন্দী।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী, 6:25 রবীন্দ্রসঙ্গীত চন্দ্রিমা চক্রবর্তীর কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী অঞ্জনা রায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনে মল্লিকা চৌধুরী, 8:30 গজল স্নেহা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 8:45 লোকগীতে শিল্পী লুপ্তা রায়, 9:10 রসধারা উপস্থাপনে সুচিস্মিতা ঝাঁ, 10:15 অঞ্জুমান উপস্থাপনে সাদিয়া সাদাফ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটি অনুষ্ঠানের উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত চন্দ্রিমা চক্রবর্তীর কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি বার্তা, 6:30 হিন্দি অনুষ্ঠান গুল গুলশান উপস্থাপনে পুনম সিং, 7:10 আধুনিক গান শিল্পী সবিতা মাস্টরক, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনে রাজীব বসাক, রাত 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 96%, সবচেয়ে কম 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 10.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী অথবা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:16 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।